সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ মঙ্গলবার, 16ই আষাঢ় 1948 শকাব্দ, 7ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 22ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। ঘড়িতে এখন সময় সকাল 5:58:54। আমাদের আজকের প্রথম অধিবেশন শুরু হলো।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। বন্দনা অনুষ্ঠানটিতে আজ শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী, আকাশবাণী শিলিগুড়ি। এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক পরিষ্কার থেকে মূলত মেঘলা আকাশ থাকবার সম্ভাবনা আছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আবহাওয়া বার্তায় জানানো হয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমির নিকাশি ব্যবস্থা ভালো করুন এবং অতিরিক্ত জল বের করে দিন। ভুট্টা এখন না শুকাতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিণত সবজি ও ফসল কেটে শুকনো জায়গায় মজুত করুন। খারিফ ধানের ক্ষেত্রে বলা হয়েছে উন্নত মানের অধিক ফলনশীল বীজ সংগ্রহ করুন এবং বীজতলা তৈরি করুন। খারিফ মৌসুমে ধানের চারা তৈরির জন্য উন্নত মানের অধিক ফলনশীল জাতের বীজ যেমন স্বর্ণ, স্বর্ণ সাবওয়ান, ধীরেন, উত্তরসোনা, বঙ্গ, বন্ধু, যমুনা সংগ্রহ করুন এবং বীজতলা তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিন। লঙ্কার ক্ষেত্রে জানানো হয়েছে জমির নিকাশি ব্যবস্থা ভালো করুন যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। লঙ্কার সাহেব রোগ নিয়ন্ত্রণ করার জন্য ইমিডাক্লোপিড 1.5 লিটার জলে গুলে স্প্রে করুন। এছাড়া মৎস্যজীবীদের ক্ষেত্রে এবং মৎস্যচাষী ভাইদের জন্য নতুন পুকুর বা জলাশয় খনন করে পুরনো পুকুর রক্ষণাবেক্ষণ করুন। খনন বা সংস্কারের পর FOM 2400 কেজি এবং চুন 400 কেজি প্রতি বিঘায় স্প্রে করুন। এবং মুরগির ক্ষেত্রে মুরগির পোলট্রি ঘর ভালো করুন যাতে ভেঙে না যায় এবং ট্রিপল দিয়ে বৃষ্টির সময় খাঁচাগুলিকে ঢেকে দিন। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন ছাগল বা গবাদি প্রাণীকে সুস্থ রাখতে কিছু সতর্কবার্তা। এ নিয়ে বলবেন ডক্টর রাকেশ রায়।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয়,
1: ছাগল বা গবাদি প্রাণীকে সুস্থ রাখতে কিছু সতর্কবার্তা, বলছেন ডক্টর রাকেশ রায়, সিনিয়র সায়েন্টিস্ট, কেভিকে, মালদা।
2: ছাগল বা যে কোনো প্রাণীকে রোগ মুক্ত রাখতে গেলে বা রোগ হওয়া থেকে বাঁচাতে গেলে আমাদের কিছু জরুরি জিনিসের উপরে সচেতন হওয়া উচিত, যেমন ভ্যাকসিনেশন বা নিয়মিত টিকাদান, নিয়মিত কৃমিনাশক বা যেটা আমরা বলি ডিওয়ার্মিং, বাসস্থান পরিষ্কার রাখা, বিশুদ্ধ খাবার জলের যোগান ও নতুন ছাগল

0: কিনলে সেটাকে আমরা কোয়ারেন্টাইন বা একটা আলাদা জায়গায় রেখে 15 দিন তাকে দেখা যে সেই ছাগলটার মধ্যে কোনো অসুখ এর কোনো জীবাণু আছে কি না, সেটা যদি থাকে তাহলে সেই 15 দিনের মধ্যেই সেই রোগটার আবির্ভাবটা হবে। এবং সেই নতুন ছাগলকে আমরা যদি ফার্মে যদি ঢুকিয়ে নিই তাহলে সেই রোগটা থেকে আমাদের পুরো ফার্মটা যে ক্ষতি হয়ে যেতে পারে সেটাকে আমরা সেই পৃথকভাবে রেখে সেটাকে আমরাকে বাঁচাতে পারি। এবার আমরা যদি ছাগলের কথা বলি তাহলে ভ্যাকসিনেশনের, যেমন আমরা এখানে বলছি PPR, গোট কলেরা, গোট পক্স এগুলো আছে, তাছাড়া আরও কিছু কিছু ভ্যাকসিনেশন আছে যেটা আমরা করতে পারি, আমরা FMD করতে পারি, সেগুলোতে আমরা যেমন বাঁচাতে পারি সেই একইভাবে আমরা ডিওয়ার্মিং বা কৃমিনাশক দিয়ে আমরা ছাগলের উৎপাদন ক্ষমতা, যেমন মাংসের জন্য যদি করি তাহলে শুধু ডিওয়ার্মিং দিয়েই দেখা গেছে কোনো এক ছাগলকে যদি নিয়মিত ডিওয়ার্মিং করা যায় বা কৃমিনাশক দেওয়া যায় তাহলে দেখা গেছে তার ওজনটা যেটাতে কৃমিনাশক দেওয়া হয়নি একইভাবে পরিচর্যা করা সত্ত্বেও যেটাকে কৃমিনাশক দেওয়া গেছে তার ওজনটা অনেক বেশি এবং কৃষকরা তাতে বেশি লাভ পেতে পারে।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার। শুনলেন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। এবারে কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 2-1 স্থানে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায়। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরটি শুনলেন, আর এর সাথেই শেষ হচ্ছে আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
2: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
3: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনবেন PCOD-র সমস্যায় যোগের ভূমিকা। এ বিষয়ে বলছেন সোমা বাসু।
4: নমস্কার, আজকে আমি আলোচনা করব PCOD নিয়ে, পলিস্টিক ওভারি ডিসঅর্ডার। সেখানে যোগ দিয়ে কিভাবে এটা নির্মূল করা যায়, এটা খুব কমন ব্যাপার প্রতিটা মেয়েদের মধ্যেই। আজকে বর্তমান যুগে যে ডাটাটা দেখা যাচ্ছে সেটা আগে হয়তো এতটা ছিল না। সেটা প্রধান কারণ হচ্ছে যে বাচ্চা বাচ্চা মেয়েরা যারা প্রথম মেনস্ট্রুয়াল শুরু হচ্ছে তাদের বসে থাকা বা কোনো কর্মক্ষমতাটা কমে যাওয়া সেটা ভীষণভাবে এফেক্ট করে। তো সেখানে যখন ব্লাড সার্কুলেশনটা হয় না এবং বিভিন্ন কারণে যখন হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায় শরীরের মধ্যে, তখনই PCOD উদ্ভব হয়। তো এটা প্রথমত দেখা যায় যে পিরিয়ডটা ইরেগুলার হচ্ছে বা ব্লিডিং বেশি হচ্ছে, আস্তে আস্তে এটা বড় আকার ধারণ করে, শেষে হয়তো টিউমার বা ইনফার্টিলিটি যেটাকে আমরা বলি, বন্ধাত্ব, সেটাও কিন্তু চলে আসে। তাই জন্য প্রথমেই সবাইকে আমি সচেতন করে দিই যে বাচ্চাদের মধ্যে এই জিনিসটা আনা যে তারা যেন সচল থাকে সব সময়। যখনই পিউবার্টিটা আসে তখনই যেন সচল হয়ে থাকে, সেটা হচ্ছে যোগাসনের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে এবং বিভিন্ন যে ক্রিয়েটিভিটি আছে তাদের, সেগুলোর মধ্যে যারা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আসতে পারে না। তো প্রথমতেই বলি আমি যোগাসন নিয়ে, যোগ তো প্রথমেই আমরা জানি শুধু তো আসন না, সেখানে একটা জীবনশৈলী আছে। এখানে যোগের যে ধাপগুলো আছে সেটা হচ্ছে প্রাণায়াম, ক্রিয়া, আসন, মেডিটেশন, এগুলো যেমন আছে তেমনি জীবনশৈলীটাও। জীবনশৈলীর মধ্যে আমি প্রথমেই বলতে পারি যে বাচ্চা মেয়েরা জেদ করবে, আবদার করতেই পারে যে আমরা বাইরের খাবার খাবো, কিন্তু আমরা বড়দের এটা নিয়ে নিতে হবে দায়িত্ব যে বাইরের খাবারটা অ্যাভয়েড করা। কোনো ফ্রায়েড খাবার খাওয়া বা বাইরের কোনো টিনেজ খাবার খাওয়া, এগুলো অ্যাভয়েড করা। বাড়িতে যেগুলো আমাদের বানানো খুব হালকা, তেল মশলা বাদ দিয়ে সেগুলো খাওয়া,

0: একদম ফ্রেশ খাবার, গ্রিন ভেজিটেবল, ফ্রুট আছে, আমাদের যে বিভিন্ন রকম ডাল সবজি সেইগুলো আছে, সিড আছে, সিডের মধ্যে আমরা পামকিন সিড, চিয়া সিড, ফ্লেক্স সিড, সানফ্লাওয়ার সিড, এইগুলো মধ্যে দিয়েই তাদের যেন খাওয়ানো হয় এটা দেখতে হবে। বড়দের মধ্যেও এটা দেখা যায়, সেখানে অ্যালকোহল এবং স্মোকিং এটাও ভীষণভাবে বেড়ে গেছে আজকালকার দিনে, তো সেটাও আমি বলবো প্রত্যেক মহিলাদেরই সেটা অ্যাভয়েড করা খুব দরকার, কারণ এই কারণেই কিন্তু এই রোগগুলো এসে পড়ছে। আরও এই খাদ্যাভ্যাসের সঙ্গে সঙ্গে নিজেদের যে জীবনশৈলী, আচার বিচার যেগুলো, সেগুলো সবসময় পজিটিভ মাইন্ডে থাকা, ক্রিয়েটিভিটির মধ্যে থাকা, একটা সুন্দর জীবনে যেভাবে সমাজে থাকতে পারবো সেইভাবে থাকা, উচ্ছৃঙ্খলতা আসলে কিন্তু এই ডিজিজগুলো আরও চেপে ধরে। এরপরে আসি যোগাভ্যাসে। যোগাভ্যাসে যে বিভিন্ন রকম ক্রিয়া আছে, সে ক্রিয়াগুলো যেমন কপালভাতি আছে, প্রাণায়াম যেগুলো আছে, অনুলোম বিলোম আছে, ভামরি আছে, ভস্ত্রিকা আছে, এইগুলো করাটা, এগুলো করলে ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে। এরপরে বিভিন্ন রকম আসন আছে, পবনমুক্ত আসন আছে, সলভা আসন আছে, উষ্ট্রা আসন আছে, রাজকপত আসন আছে, এইগুলো যেগুলো আমাদের ইউট্রাসকে ম্যাসাজ করে, সেখানে ব্লাড সার্কুলেশনের ফ্লোটাকে বাড়ায়, অক্সিজেন গেইন করে, তো সেখানে এই প্রবলেমগুলো আসে না এবং আমাদের হরমোনাল যে ডিসব্যালেন্স দেখা যায় শরীরের মধ্যে সেগুলো আসতে পারে না। এরপরে যেগুলো আসবো সেগুলো হচ্ছে মেডিটেশন। এই সময় একটা, যখনই পিসিওডির ব্যাপারটা চলে আসে তখনই কিছু কিছু মহিলার মধ্যে ডিপ্রেশন দেখা যায়, মুড সুইং দেখা যায়, সেখানে ওম জপ বা ভামরি ভীষণভাবে কাজে দেয়। তারপরে যোগ নিদ্রা, এগুলো নিজেকে রেস্ট নেওয়ার একটা ব্যাপার, নিজেকে সবসময় ভালো রাখা। এরপরে মিউজিক থেরাপি আছে, অনেক সময় মুড সুইং হয় মেয়েদের, এই সময় মিউজিক থেরাপি নেওয়া, গান শোনা, ভালোভাবে কাটানো, এইগুলোর মধ্যে যদি যায় তাহলে অটোমেটিক আমাদের যে হ্যাপি হরমোন আছে, ডোপামিন এবং সেরোটোনিন, সেগুলো আমাদের বেশিভাবে আসে শরীরের মধ্যে এবং হরমোনাল ডিসব্যালেন্সগুলো দেখা যায় সেগুলো কমে যায় অনেকটাই। ফ্যাটিনেসের জন্য এই পিসিওডিটা একটা কারণ হয়ে দাঁড়ায়। ফ্যাটিনেসটা কমানোর জন্য আমাদের সবসময় বাচ্চাদেরকে অ্যাক্টিভের মধ্যে রাখতে হবে। কোনো জায়গায় বসে থাকলাম, অনেকক্ষণ বসে থাকা বা কোনো কাজ না করা, না কাজ করলে নষ্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার, এই কাজটা করবো না, সবসময় একটা অ্যাক্টিভনেস মধ্যে যদি আমরা থাকি মেয়েরা, তাহলে এই প্রবলেমগুলো আমরা ওভারকাম করতে পারবো। নমস্কার।
1: পিসিওডির সমস্যায় যোগের ভূমিকা, এ বিষয়ে বললেন সোমা বাসু।
2: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন ভাওয়াইয়া, শিল্পী অঞ্জলি রায় বর্মণ।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া অঞ্জলি রায় বর্মনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে পরবর্তী অনুষ্ঠান শুনবেন দুপুর 1:45 এবং সন্ধে 6:40। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুনবেন রাজেশ্বরী দত্তর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত রাজেশ্বরী দত্তর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন আজ রাত 10:10। আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। আজকের প্রত্যুষার শুরুটা একটু অন্যরকম, কারণ আজ মাসের সাত তারিখ। আর মাসের সাত তারিখ মানেই আপনারা জানেন আমাদের মধ্যে উপস্থিত থাকেন প্রত্যুষার গত মাসের শ্রেষ্ঠ পত্র লেখক বা লেখিকা। এবারেও তার ব্যতিক্রম হয়নি। প্রত্যুষার গত মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয় ছিল মা বাবার ঋণ কি শোধ করা যায়। এ নিয়ে বহু শ্রোতা তাদের মতামত সমৃদ্ধ চিঠি আমাদের দপ্তরে পাঠিয়েছেন। সেসব চিঠি পাঠও করা হয়েছে এবং সেই সব চিঠির মধ্যে শ্রেষ্ঠ পত্র লেখিকা মনোনীত হয়েছেন মৌমিতা দত্ত, আশ্রমপাড়া, আঙারকাটা, পারডুবি, কোচবিহার থেকে। ইতিমধ্যেই মৌমিতা দেবী আমাদের সামনে উপস্থিত হয়েছেন স্টুডিওতে আলাপচারিতার জন্য। মৌমিতা দেবী, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য এবং প্রত্যুষার শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হবার জন্যে আপনাকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা।
2: ধন্যবাদ। আমিও জানাই আকাশবাণী কর্তৃপক্ষকে আমার তরফ থেকে অসংখ্য প্রণাম এবং প্রত্যুষা বিভাগের সমস্ত সদস্যদের ভালোবাসা, এবং আমার প্রত্যুষা যে পরিবার আছে এবং সমস্ত শ্রোতাবৃন্দকে অপরন্ত ভালোবাসা।
1: আপনাকে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই প্রথম কি আপনি শ্রেষ্ঠ পত্র লেখিকা মনোনীত হলেন?
2: হ্যাঁ, এই প্রথম আমার এই সাফল্য।
1: তো প্রথম যখন শুনলেন আপনার কেমন লাগলো?
2: আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে আমি শ্রেষ্ঠ হয়েছি, আমি প্রথম হয়েছি। এটা মানে এমন একটা পাওয়া যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি অফুরন্ত খুশি এতে।
1: আচ্ছা, এই যে আপনি প্রত্যুষাতে লেখেন, প্রত্যুষায় লেখালেখি শুরু কবে থেকে?
2: লেখালেখি শুরু আমার মাস কয়েক হলো লিখছি আমি।
1: আচ্ছা,
2: কিন্তু আমার শোনা শুরু অনেক দিন থেকে। আমি ছোটোর থেকেই শুনতাম প্রত্যুষা।
1: আচ্ছা,
2: ছোটোবেলায় যখন 90 সালে যখন, তখন তো টেলিভিশনের অত দৌরাত্ম ছিল না, তখন কিন্তু সবাই রেডিওতেই সব কিছু শুনতো। বাড়িতে সবাইকে দেখতাম যে রেডিওতে আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান শুনতো, এমনকি প্রত্যুষারও অনেক অনুষ্ঠান শুনতো। যখন থেকে শুনেছি তখন থেকেই মানে শুনতে শুরু করেছি আমি প্রত্যুষা। তারপরে নানান কারণে প্রত্যুষা শোনা হয়ে ওঠেনি আমার।
1: তা এই সংবাদটা আপনি কিভাবে পেলেন যে আপনি শ্রেষ্ঠ পত্রলেখিকা মনোনীত হয়েছেন?
2: আমি প্রথম শুনতে পেরেছি রেডিওতে সকাল 7টার সময়, যে আমাদের,
1: মানে আপনি তখন প্রত্যুষা শুনছিলেন?
2: হ্যাঁ, তখন শুনছিলাম। তারপরে সবার শেষে যখন আমার নাম ঘোষণা করা হলো, আমি তো নিজে শুনে মানে বিশ্বাসই করতে পারিনি আমি যে প্রথম হতে পারবো।
1: আচ্ছা, এবং অনুভূতিটা সেই সময় যদি একটু শেয়ার করেন আমাদের সাথে।
2: অনুভূতি তখন আমি খুবই আনন্দিত হয়েছি যে আমি তো শুধু লিখতাম, লিখতে ভালোবাসতো তাই আমি লিখতাম, কিন্তু আমি যে প্রথম হব এটা আমি মানে কখনো কল্পনাই করতে পারিনি। এটা শোনার পরে আমি খুব খুশি হয়েছি।
1: তারপর কি করলেন, সকলকে জানালেন?
2: হ্যাঁ, সকলকে জানালাম, পরিবারের সকলকে জানালাম, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে জানালাম, ওরাও খুব খুশি হয়েছে এটা শুনে।
1: তাহলে শুভেচ্ছার
2: বন্যা বয়ে গেল।
1: আচ্ছা, এই যে একটু আগে আপনি একটি কথা বললেন, সেটা হচ্ছে মাস কয়েক আগে আপনি চিঠি লেখা শুরু করেছেন প্রত্যুষা বিভাগে।
2: হ্যাঁ,
1: আপনি এত তাড়াতাড়ি আপনার চিঠি শ্রেষ্ঠ পত্র লেখিকার শিরোপা পেল, সেই ব্যাপারটা আপনার কেমন লাগছে?
2: সেই ব্যাপারটা আমার মানে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমিও তো অনেকদিন থেকে প্রত্যুষা শুনছি, অনেকেরটাই শুনছি, কিন্তু আমি নিজে এত তাড়াতাড়ি

0: এই জিনিসটা সংযোজিত হলে ভালো হতো, এরকম কিছু মনে হয় কি?
1: প্রত্যুষা সম্পর্কে?
0: শুধু প্রত্যুষাই নয়, যে কোনো অনুষ্ঠান সম্পর্কে?
1: না, আকাশবাণীর যে কোনো অনুষ্ঠানে আমার মনে হয় যেমন চলছে সবটাই আমার কাছে ভালো লাগে।
0: এখন আপনি নিশ্চয়ই জানেন, অবগত আছেন যে লাইভ ফোনিন অনুষ্ঠান হয় আমাদের এখানে অনেকগুলো। বিভিন্ন বিষয় নিয়ে আকাশবাণীতে অনুষ্ঠান হয়, স্বাস্থ্য, মহিলা মজলিস, যুব অনুষ্ঠান, ক্রীড়াঙ্গন, প্রত্যেকটি ক্ষেত্রে আপনার হয়তো সবকিছু শোনা হয়ে ওঠে কিনা আমরা জানি না। সবচেয়ে ভালো লাগে কোন অনুষ্ঠান আপনার?
1: এই প্রত্যুষা তো সর্বপ্রথম, যেটা সবসময় আমার কাছে ভালো লাগে। এক নম্বরে প্রত্যুষাকে আমি রাখবো। এছাড়াও যে লাইভ যে অনুষ্ঠান হয়, লাইভ ফোন ইন অনুষ্ঠান, ওটাও আমার কাছে খুব ভালো লাগে। কারণ মানুষ নিজের অনেক বক্তব্য রাখতে পারে,
0: অভিজ্ঞতা
1: জানাতে পারে, এর জন্য ওটা ভালো লাগে। ওটা আমার মনে হয় সবার সাথে একটা সরাসরি একটা কানেকশন হয়।
0: বেশ, এবারে সকলে আপনার চিঠি আপনার কণ্ঠে শোনার জন্য অপেক্ষা করছেন আমাদের শ্রোতারা, আর সেই সঙ্গে আমরাও অপেক্ষা করছি। এবারে আপনার চিঠিটি যদি আপনার কণ্ঠে পাঠ করে শোনান।
1: সুপ্রিয় প্রত্যুষা, মানুষ জন্মের পর প্রথম যে শব্দটি উচ্চারণ করতে শেখে তা হলো মা, আর জীবনের প্রথম ভরসার নাম বাবা। এই দুটি শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে সমগ্র পৃথিবীর সবচেয়ে নির্মল আশ্রয়। মা বাবার ঋণ কি সত্যি শোধ করা যায়? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মানুষকে নিজের শৈশবে ফিরে যেতে হয়, সেই ছেলেবেলায় যখন হাঁটতে গিয়ে পড়ে গেলে বাবা দু হাত বাড়িয়ে আগলে নিতেন, আর মা আঁচল দিয়ে চোখের জল মুছে বলতেন, ভয় নেই, আমি আছি। তখন বুঝিনি এই আমি আছি কথাটার মধ্যেই লুকিয়েছিল জীবনের সবচেয়ে বড় শক্তি। একটি সন্তানকে মানুষ করতে গিয়ে মা বাবা তাদের কত স্বপ্ন নিঃশব্দে বিসর্জন দেন, তার হিসেব কোনোদিনও লেখা থাকে না। বাবার ঘামে ভেজা শার্ট, মায়ের নির্ঘুম রাত, এগুলো কোনো দায়িত্ব নয়, এগুলোই নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম। নিজের ইচ্ছে, নিজের শখ, নিজের ক্লান্তি সব কিছু দূরে সরিয়ে তারা শুধু সন্তানের ভবিষ্যৎটাকেই সুন্দর করে গড়ে তুলতে চান। মায়ের কোলেই একটি শিশুর প্রথম পৃথিবী, প্রথম বিদ্যালয়, প্রথম স্বর্গ, আর বাবার ছায়া সেই বিশাল বটগাছের মতো, যিনি নিঃশব্দে রোদ বৃষ্টি থেকে আগলে রাখেন পুরো পরিবারকে। সময় বদলায়, সন্তান বড় হয়, জীবনের ব্যস্ততা মানুষকে দূরে নিয়ে যায়, তবুও সন্ধ্যার পর বাবা মা অপেক্ষা করে থাকেন, হয়তো একটি ফোনের জন্য, কিংবা সন্তানের মুখে একটিবার খেয়েছো এই প্রশ্নটি শোনার জন্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের চাহিদাও ছোট হয়ে আসে, তারা আরও কিছু চান না, শুধু চান একটু সময়, একটু গল্প আর সন্তানের স্নেহমাখা উপস্থিতি। তাই মনে হয় মা বাবার ঋণ অর্থ দিয়ে নয়, কোনো কিছুর বিনিময়েও শোধ করা সম্ভব নয়। শেষ বয়সে তাদের হাতটা শক্ত করে ধরে রাখা, তাদের একাকিত্বের সঙ্গী হওয়া আর ভালোবাসা দিয়ে তাদের জীবনটাকে ভরিয়ে তোলা কর্তব্য পৃথিবীর প্রত্যেক সন্তানদের। কারণ পৃথিবীতে সব সম্পর্ক সময়ের সঙ্গে বদলে যেতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসা কখনো ফুরোয় না। তা আকাশের মতো বিস্তৃত, নদীর মতো চিরপ্রবাহমান আর প্রার্থনার মতো পবিত্র। তাই পরিশেষে পৃথিবীর সকল মা বাবার চরণে জানাই আমার গভীর শ্রদ্ধা ও অন্তহীন প্রণাম। তাদের ত্যাগ, স্নেহ ও আশীর্বাদেই পৃথিবী আজও মানবিক, সুন্দর ও বেঁচে থাকার মতো একটি স্থান।
0: নমস্কার আন্তে, মৌমিতা দত্ত, আশ্রমপাড়া, আঙারকাটা পারডুবি, জেলা কোচবিহার। এবারে আপনার কাছ থেকে আরও কিছু বিষয় আমরা জানতে চাই, সেটা হচ্ছে প্রত্যুষার এই যে নতুন নতুন শ্রোতা, পত্র লেখক যোগ হচ্ছে প্রতিদিন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: তাদের উদ্দেশ্যে বলবো, তারা যাই লিখুক যেন মন থেকে লেখে, মনের যে ভাবটা সেটাই যেন ব্যক্ত করে, এতে তারা আরও ভালো করে লিখতে পারবে, এটাই আমি বলতে চাই তাদেরকে।
0: আচ্ছা, এই যে বিষয় ভাবনা, প্রত্যুষার প্রত্যেক মাসে একটি করে বিষয় দিয়ে দেওয়া হয়, সেই বিষয়ের উপরে আপনারা চিঠি লেখেন, আপনার কেমন লাগে সেসব বিষয় ভাবনা?
1: বিষয়গুলি খুবই নতুনত্ব আছে বিষয়গুলোর মধ্যে, আমার কাছে খুবই ভালো লাগে বিষয়গুলো।
0: প্রত্যুষার বিষয় সম্পর্কে আপনার কি কোনো মতামত আছে, কিভাবে আরো আরো সুন্দরভাবে সাজানো যায়?
1: না, আমার কাছে মনে হয় বিষয়গুলো যেভাবে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন মাসের যে বিষয়গুলো আছে সবগুলো

0: যথাযথভাবে ঠিকই আছে, কারণ এইসব বিভিন্ন ধরনের নতুনত্ব বিষয় নিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। বিভিন্ন লেখক বিভিন্ন ধরনের তাদের মন্তব্য প্রকাশ করে, এর থেকে কিন্তু অনেক জ্ঞান পাওয়া যায়। আমার মতে যেমন আছে ঠিকই আছে।
1: আচ্ছা, এবারে একটা কথা বলি আপনাকে, যে প্রত্যুষা যে আমরা প্রচার করি, সে প্রত্যুষা কিন্তু একটি মুখবন্ধ থাকে। প্রত্যেক দিনই কোনো না কোনো মনীষী বা শ্রেষ্ঠ মানুষের জন্মদিবস, মৃত্যুদিন বা ওই দিনে কোনো বিশেষ তাৎপর্য সম্পর্কে প্রত্যুষাতে বলা হয়, আর তারপরে চিঠি পড়া হয়, এবং কোনো সরকারি ইনফরমেশন বা সরকারি কোনো তথ্য থাকলে সেটাও দেওয়া হয়, কোনো অনুষ্ঠানের সূচিও দেওয়া হয়। আপনার সেই বিষয়গুলো কেমন লাগে?
0: এই বিষয়গুলো খুবই ভালো, কারণ এর থেকে এই যে মনীষীদের যে অনেক কিছু বলা হয়, এর থেকে কিন্তু আমরা অনেক কিছু ওদের জীবন সম্পর্কে জানতে পারি। আমরা কিন্তু এমন না যে এখন কিন্তু তেমন পড়াশোনা করি না তাদের জীবনী সম্পর্কে, এই প্রত্যুষার থেকে কিন্তু আমরা তাদের জীবনের অনেক খুঁটিনাটি বিষয় জানতে পারি। আমার মনে হয় যে আপনারা যেই মুখবন্ধটা করেন এটা খুবই ভালো, সাহায্য করে সবাইকে যারা শুনে।
1: বেশ, এবারে একটু আসি আপনার পরিবার সম্পর্কে। পরিবারে কে কে আছেন?
0: আমার পরিবারে আমার স্বামী আছে, আমার শ্বশুর মশাই আছে, আর আমার ননদ আছে।
1: আচ্ছা, এবার আপনি কি করেন? গৃহবধূ না?
0: হ্যাঁ, আমি গৃহবধূ, এছাড়াও এমনি বিভিন্ন সংবাদ মাধ্যমে টুকটাক লেখালেখি করি।
1: আচ্ছা, প্রত্যুষার চিঠি ছাড়া আর কি কি বিষয় আপনাকে আকর্ষণ করে?
0: প্রত্যুষার চিঠি ছাড়াও বিভিন্ন ধরনের, যেমন গান বাজনা লেখালেখি।
1: আপনি কি গান করেন?
0: প্রফেশনালি আমি গান করি না, কিন্তু এই রেডিওর গান শুনতে ভালোবাসি, এমনি টুকটাক গান করি।
1: তা আমাদেরকে একটু শোনাবেন নাকি আজকে?
0: একটি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চাই আমি একটি রবীন্দ্রসঙ্গীতের খানিকটা শোনাচ্ছি।

0: বাহ, বেশ ভালো লাগলো। তার মানে লেখালেখির সঙ্গে রেডিও শোনা, রেডিওর অনুষ্ঠান শোনা, সঙ্গে গান শোনা এবং গান গাওয়া আর কি। আমি আপনাকে সঙ্গীত চর্চার কথা বলবো না, আপনি প্রফেশনাল না বললেন, এবং বাড়িতে গান গাওয়া এটাও আপনার একটা শখের মধ্যে পড়ে।
1: হ্যাঁ, শখের মধ্যে পড়ে।
0: প্রত্যুষার চিঠির বিষয়ে আপনি এতক্ষণ অনেক কিছুই বললেন, খুব ভালো লাগলো সেগুলো শুনে আমাদের, এবং উৎসাহিত করলেন আপনি সকলকে প্রত্যুষাতে চিঠি লেখবার জন্য। এবারে বাড়িতে আপনাকে কে কিভাবে উৎসাহিত করেন চিঠি লেখার জন্য, এটা যদি একটু বলেন।
1: বাড়িতে বলতে আমি বিয়ের পর থেকে মেনলি মানে প্রত্যুষা আগের থেকেই শুনতাম, যেহেতু ভালো লাগতো। তো আমি যে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়ার সুবাদে আমি দিল্লিতে আকাশবাণী যে ভবন আছে সেখানে গেছিলাম।
0: বেশ,
1: সেখানে গিয়ে সেখানকার যে রেকর্ডিং রুম এসব দেখেছি, খুঁটিনাটি অনেক কিছু জানা হয়েছে। তারপর থেকে আমি সবসময় এটাই চেষ্টা করেছি কি করে আমি আকাশবাণীর সাথে যুক্ত হতে পারি।
0: আচ্ছা,
1: তো এই প্রত্যুষা আমাকে সেই সুযোগ করে দিয়েছে। এটা আমার বিয়ের পরে, আমি যখন বিয়ে হয়ে আসি, তারপরে আমার স্বামী, তারপর আমাদের ওখানের জেঠু আছে আর কাকু আছে, এই তিনজন আমাকে খুব উৎসাহিত করেছে প্রত্যুষায় লেখার জন্য। মানে লেখার একটা ইচ্ছা ছিলই আগের থেকে।
0: মানে সকলেই উৎসাহিত?
1: হ্যাঁ, সকলেই উৎসাহিত করেছে। মানে প্রথম থেকে একটা লেখার ইচ্ছা ছিল, কিন্তু সেই সাহসটা আমি পাইনি। তো এরা তিনজন, মেনলি এরা তিনজন আমাকে খুব উৎসাহিত করেছে। এদের উৎসাহ পেয়ে আমি লেখা শুরু করেছি।
0: আপনার প্রত্যুষা লেখা সম্পর্কে জানলাম আমরা, তারপর জানলাম আপনার সঙ্গীত চর্চা সম্পর্কে, রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে, এবং দু লাইন শুনলামও আমরা আপনার কণ্ঠে। আর কি ভালো লাগে করতে?
1: আর হঠাৎ মাঝে মধ্যে কবিতা লিখি। কবিতা লিখতে ভালো লাগে, সবসময় হয়তো লেখা হয়ে ওঠে না, কিন্তু যখন মন চায় বা খুব ইচ্ছে করে তখন কবিতা লিখি আমি।
0: এরকম কোনো

0: কবিতা কি আপনার কাছে আছে এখন আমাকে
1: হ্যাঁ
0: শোনানোর মতন?
1: আছে।
0: একটু শোনান না।
1: আচ্ছা, কবিতার নাম মুখোশ। মুখের মতো দেখতে কিন্তু মুখ নয়, আসল মুখকে ঢাকতে কৃত্রিম আবরণ। চেনার উপায় নেই তার, তাই লাগে ধন্দ। যোগী বেশে রাবণকে চিনতে পারিনি, বর্তমান যুগের রাবণরা আরও বেশি চতুর। বন্ধুর ছদ্মবেশে পিঠে মারে ছুরি, সমাজসেবী সেজে লুট করে সব। জনতার রূপ ধরে প্রতিশ্রুতি দেয় খুব, খল মুখোশধারীদের খুলতে হবে মুখোশ, সাধারণ জনগণকে যেন ঠকাতে না পায় সুযোগ।
0: বাহ, খুব সুন্দর। আপনি প্রত্যুষাতে যেমন চিঠি লিখছেন, আপনি সঙ্গীত চর্চা করছেন, আপনি কবিতা লিখছেন, কবিতা পড়ছেন, প্রত্যেকটি জিনিসই আপনার বজায় থাকুক। আপনি প্রত্যুষাতে আরও ভালো ভালো চিঠি লিখুন, আমাদের আপনার মতামতে সমৃদ্ধ করুন। আপনাকে স্টুডিওতে আসার জন্যে অসংখ্য ধন্যবাদ। এবং আরও একবার প্রত্যুষার জুন মাসে শ্রেষ্ঠ পত্রলেখিকা মনোনীত হওয়ার জন্যে অভিনন্দন ও শুভেচ্ছা।
1: ধন্যবাদ, ধন্যবাদ প্রত্যুষার বিভাগের সকল সদস্যদের এবং আকাশবাণীর সকল কর্তৃপক্ষকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।
0: এতক্ষণ আমাদের মধ্যে ছিলেন মৌমিতা দত্ত, আশ্রমপাড়া, আঙারকাটা, পারুডুবি, কোচবিহার। ইনি প্রত্যুষার গত মাস অর্থাৎ জুন মাসের যে চিঠির বিষয় ছিল, মা বাবার ঋণ কি শোধ করা যায়, এই বিষয়ে শ্রেষ্ঠ পত্রলেখিকা মনোনীত হয়েছেন।

আজ বিশ্ব চকলেট দিবস। কখনো কখনো আন্তর্জাতিক চকলেট দিবস হিসেবেও এটি পালন করা হয়, বা শুধু চকলেট দিবস বা চকলেটের একটি বার্ষিক উদযাপন করা হয়। 1550 সালে ইউরোপে চকলেট প্রবর্তনের বার্ষিকী হওয়ার পরামর্শ দেন কেউ কেউ। বিশ্ব চকলেট দিবস 2009 সাল থেকে পালন করা হয়। সারা বিশ্ব জুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব চকলেট দিবস। আমাদের বাংলা ভাষায় বন্ধুর অনেক প্রতিশব্দ আছে। সখী, সই, মিতা, সাঙ্গাত, দোসর প্রভৃতি। সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো মন্দ বন্ধুরা। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের সন্ধান পাওয়া যাবে আমাদের আশেপাশে। জীবনের একটা অংশ জুড়ে থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলো। তবে বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুত্ব মানেই যে কোনো বিপদ, দুঃখ, কষ্ট বা খুশির মুহূর্তগুলোতে পাশে থাকা, না বলা কথা বলার সঙ্গী হওয়া, পিএনপিসির সঙ্গী হওয়া, বিচ্ছেদে আপনজন হওয়া। জীবনে ভুল বন্ধুত্বের দিকে হাত বাড়ানো মানে জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। হাজার হাজার মিথ্যে ও স্বার্থপর বন্ধুর তুলনায় একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। মিসাইল ম্যান, ভারতরত্ন, প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের উক্তিটি এই মুহূর্তে মনে পড়ছে। একটি বই 100টি ভালো বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। আপনার মনেও যদি বন্ধুত্ব নিয়ে এসব ভাবনাগুলো উঁকি দেয়, তাহলে আর দেরি কেন? জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে হাত বাড়ালেই বন্ধু। চিঠি লিখবেন AIR@gmail.com এই ঠিকানায়, অথবা ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি লিখবেন সহজ ভাষায় এবং 200 শব্দের মধ্যে। মনে রাখবেন, জুলাই মাসের প্রত্যুষার বিষয় ভাবনা হাত বাড়ালেই বন্ধু। প্রত্যুষা যে পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি, এবারে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জের আজকের অনুষ্ঠান সূচি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আজ সকাল 7:45 রয়েছে নজরুলগীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, 8:30 হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান, সকাল 9:00 আধুনিক গান শুনবেন শোভন গাঙ্গুলির কণ্ঠে, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মিয়াকি মালহার রাগে সরুদ শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান, সকাল 10:00 শ্যামা সঙ্গীত শিল্পী হীরালাল সরকেল, 10:20 রয়েছে মজদুর মণ্ডলী ফটোগ্রাফির জগতে কাজের সুযোগ, এ নিয়ে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করেছেন তরুণ বর্ধন। 10:30 রয়েছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, আজ শুনবেন পর্ব নম্বর 1322। 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, বিদ্যার্থীদের জন্য আজকের পাঠ্যবিষয় দ্বাদশ শ্রেণীর ইংরেজি, এ বিষয়ে পাঠদান করবেন মার্গারেট সিস্টার নিবেদিতা ইংরেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শ্রেয়সী শেখদার। বেলা 12:00 বিশেষ অনুষ্ঠান শুভ জন্মদিন, আকাশবাণী শিলিগুড়ির জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান। 1:00 রয়েছে মহিলা মজলিস, আকাশবাণী শিলিগুড়ির প্রতিষ্ঠা দিবস ও কিছু কথা। 1:45 শুনবেন ভাওয়াইয়া অঞ্জলি রায় বর্মনের কণ্ঠে, শিল্পীর কণ্ঠে পরবর্তী অনুষ্ঠান শুনবেন 6:40। বেলা 3:00 গান পরম্পরা অনুষ্ঠানটিতে শুনবেন মিগ মালহার রাগে সরুদ শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান, 3:30 যুব অনুষ্ঠানে শুনবেন সুরে ছন্দে গান কবিতার আসর, 4:00 গ্রামেগঞ্জ অনুষ্ঠানটিতে শুনবেন ক্ষেত বাঁচাও অভিযান, বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকবেন ডাক্তার শঙ্কর সাহা, 4:30 সবুজ সোনার দেশে এই অনুষ্ঠানে শুনবেন প্রিয়াঙ্কা চাবাগান থেকে রেকর্ড করে আনা সঞ্জয় রক্ষিতের সাক্ষাৎকার, 4:50 ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সান্ধ্য অধিবেশনে, 5:00 রয়েছে জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান, 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান, 6:05 বিশেষ অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে ঘোষপুকুর উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, 7:05 হিন্দি ছায়াছবির গান, রাত 8:00 রয়েছে বিশেষ অনুষ্ঠান পদ্মশ্রী অশোক কুমার হালদারের সাক্ষাৎকার, আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব, 8:30 আধুনিক গান শিল্পী পান্নালাল ভট্টাচার্য, 9:15 গজল আবিদা পারভিন, 9:30 গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজেশ্বরী দত্ত, রাত 10:30 রয়েছে মনির জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান, শুনলেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জের আজকের অনুষ্ঠান সম্পর্কে। এবারে 101.4 মেগাহার্জে FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:30 হাম হেরাই প্যারকে, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, সকাল 9:00 রয়েছে ইন্দ্রধনু লাইভ ফোন ইন অনুষ্ঠান, সকাল 10:00 সেহতনামা, 11:00 চয়নিকা লাইভ ফোন ইন অনুষ্ঠান, 12:05 ইয়াদু কি মেহফিল, 1:00 সুরেলা সফর, 2:00 ত্রিবেণী, 2:30 সদাবাহার নগমে, 3:00 সখী সাহেলি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 4:00 হ্যালো ফরমাইশ, 5:00 ছায়া গীত, 5:30 তারানে নায় পুরানে, 6:05 রয়েছে গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান, 7:00 জয়মালা, 7:45 পপ এক্সপ্রেস, 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9:00 আপ কে লিয়ে, 9:30 আজ কে ফঙ্কর, 10:00 ছায়া গীত, রাত 10:30 রয়েছে ঢলতি যায় রাত, শুনলেন 101.4 মেগাহার্জে FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আজ 7 জুলাই, আজকের শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। NH10 সালুগড়া সড়কের নির্মাণ কাজ চলছে।

আছে, তাই গতি কমিয়ে চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে, মাটিগাড়া হাট মাটিগাড়া সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং থেকে বাগডোকরাগামী বিমানবন্দর যানবাহন খাপরাইল রোড ধরে ব্যবহার করবার পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়ার সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের চর্মজাত শিল্প বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে, ভোটগ্রহণ 24 জুলাই। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র ও কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। আসছে বিস্তারিত খবরে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক তারা পর্যালোচনা করবেন। দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018-এ তার সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথা উল্লেখ করে বলেন, এর মধ্যে দিয়ে ভারত ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন,

0: প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে।
1: India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
0: উল্লেখ, সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কে অবহিত করেন। বাহরিনের বিদেশমন্ত্রী ড আব্দুল লাতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ড জয়শঙ্কর। বাহরিনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়া সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোন পশ্চিম নেতা এই দেশ সফর করছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার বলে কিভের সেনাবাহিনী দাবি করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর পকের রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JAAC ইসলামাবাদ সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে না নেওয়া হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার ওপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে।
2: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
0: আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী গতকাল দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে চর্ম ও চর্মজাত সামগ্রী ক্ষেত্র বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। নতুন দিল্লিতে গতকাল জাতীয়

কর্ম সামগ্রী রপ্তানি উৎকর্ষ পুরস্কার প্রদান মঞ্চে তিনি একথা বলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি গতকাল জাতীয় সড়ক লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বহুমুখী লজিস্টিক পার্ক, রোপওয়ে, ইন্টারমোডাল স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দেখা হয় ওই বৈঠকে। জাতীয় মানবাধিকার কমিশন NHRC কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরীণ ভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাস বেলজিয়াম 3-1 এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নপূরণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে রাজ্যসভা তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে, ভোটগ্রহণ 24 জুলাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গিয়ে আজ নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোরের হত্যার ঘটনায় বারুইপুরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিপ্লবী দীনেশ গুপ্তের আত্মবলিদান দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। অ্যান্তনিও লোপেজ হাওয়াস আসন্ন মৌসুমের জন্য ইস্ট বেঙ্গল ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন। আসি বিস্তারিত খবরে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নপূরণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে, এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। ডক্টর মুখার্জির এই ভাবনায় বিকশিত ভারতের মন্ত্র গাঁথা রয়েছে। প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা উল্লেখ করে শ্রী মোদী রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
1: ये बंगाल की धरती, बंगाल की विरासत को प्रणाम था। क्या ये कार्यक्रम अपनी विरासत के प्रति उसी सम्मान का हिस्सा है? मैं पश्चिम बंगाल सरकार को इतने भव्य कार्यक्रम के लिए बहुत बहुत बधाई देता। साथियों, डॉक्टर मुखर्जी का जीवन एक विचार से जन आंदोलन तक की परिणति का प्रेरक है।
0: অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে বিজেপি সরকার গড়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করেছেন। তাঁর সেই অবদানকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে। এই আইনে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিজেপির সংকল্পপত্রে অপরাধী এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা গুন্ডা দমন বিল পাশের মাধ্যমে বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাগত জানান।
2: यूसीसी के लिए भी कमिटी बन चुकी है, समान नागरिक धारा भी यहां पर लागू होने वाला है। और मित्रों, वेस्ट बंगाल मेंटेनेंस ऑफ पब्लिक ऑर्डर अमेंडमेंट बिल 2026 अब पारित हो चुका है। हमने वादा किया था गुंडों को उल्टा लटका कर सीधा करने का, आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है।
0: এর আগে মিত্র ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির কীর্তি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
3: আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্য

0: পুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয় সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত হওয়া উচিত বলে আমি মনে করি।
1: পশ্চিমবঙ্গে তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। আগামী ২৪শে জুলাই ওই তিনটি আসনে উপনির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৭ জুলাই। ২৪শে জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল ৫টা থেকে ভোট গণনা। ২৭শে জুলাই এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। উল্লেখ্য, বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের ভাঙন ক্রমশ স্পষ্ট হয়েছে। বিধানসভার পরিষদীয় এবং লোকসভার সংসদীয় দল ভেঙেছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চেক বড়াইক ইস্তফা দেওয়ায় এই আসনগুলি শূন্য হয়। রাজ্যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে আজ প্রস্তাবিত এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। উল্লেখ্য, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গিয়ে আজ নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকালই তিনি এই ঘটনায় কড়া অবস্থান গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। শিশুটির অত্যাচারের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে শ্রী অধিকারী জানান।
2: জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার, সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী।
1: তিনি আরো বলেন, নাবালিকা হত্যার ঘটনায় আইন হাতে তুলে নেওয়ার জন্য ২০০ জনকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নাবালিকাকে নির্যাতন ও খুনের মামলা ছাড়াও গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং রেললাইন অবরোধের ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। এছাড়াও পক্সো আইনে মামলা রুজুর পাশাপাশি এই ঘটনায় গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট এবং অপহরণের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। এদিকে নাবালিকা হত্যার ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরোষের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে ৭ দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের কোন ধারায় মামলা রুজু হয়েছে, কতজন গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতি এই রিপোর্টে জানাতে হবে। পাশাপাশি নাবালিকার দেহ উদ্ধারের পর ইন্দ্রদীপ তাঁতি নামে এক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় দ্রুত ব্যবস্থা, ময়নাতদন্ত, ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা এবং আক্রান্তের পরিবারকে কি ধরনের সহায়তা দেওয়া হয়েছে তাও কমিশনকে রিপোর্ট আকারে জানাতে হবে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে ১৭ বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে পালপাড়া ব্যাংক সংলগ্ন এলাকায় ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রসেনজিৎকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে এই হাসপাতালে মৃতের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। গত রাতেই অভিযুক্ত তিনজনকে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দিয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিপ্লবী দীনেশ গুপ্তর আত্মবলিদান দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। দীনেশ গুপ্ত ছিলেন বিনয় বাদল দীনেশ ত্রয়ীর এক নির্ভীক বিপ্লবী। স্বৈরাচারী

0: শাসনের বিরুদ্ধে তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী দল গড়ে তুলেছিলেন। 1930 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশ গুপ্ত ও বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালিয়ে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল স্যামসনকে হত্যা করেন। হত্যার পর রাইটার্স বিল্ডিংয়ের অল ইন্ডিয়া পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন ইংরেজ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক গুরুতর আহত হন। এরপর আত্মহত্যার চেষ্টা করেন তারা। দুই বিপ্লবী বিনয় বাদল আত্মঘাতী হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়। বিচারে ফাঁসির আদেশ হয় দীনেশ গুপ্ত। দেশ স্বাধীন হওয়ার পর বিনয় বাদল দীনেশ এই তিন বিপ্লবীর স্মরণে ডালহৌসি স্কোয়ারের নাম রাখা হয় বিবাদী বাগ। অ্যান্টনিও লোপেজ হাওয়াস আসন্ন মৌসুমের জন্য ইস্টবেঙ্গল ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন। স্প্যানিশ কোচের সঙ্গে ইস্টবেঙ্গলের এক বছরের চুক্তি হয়েছে। নতুন কোচ হিসেবে হাবাসের নামে ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল গত মৌসুমে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর অস্কার ব্রুজো কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। হাবাস গত মৌসুমে ছিলেন ইন্টারকাশির কোচ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে উত্তর ছত্তিশগড় সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার ফলে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নপূরণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের রাজ্যসভা তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে গিয়ে নির্যাতিতা নাবালিকা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে একটি বিশেষ ঘোষণা। 7ই জুলাই অর্থাৎ আজ আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন উপলক্ষে আকাশবাণী বিবিধ ভারতীর পরিষেবা শুরু করছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হল সকাল 9টায় বাংলা আধুনিক গানের ওপর ইন্দ্রধনু অনুষ্ঠানটি, বেলা 11টায় বাংলা ছায়াছবির গানের ওপর আধারিত চয়নিকা অনুষ্ঠানটি এবং সন্ধে 6:05 বাংলা আধুনিক গানের ওপর আধারিত গানের ভেলা অনুষ্ঠানটি। অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে ফোন করুন এই নম্বরে 7319145333। এই নম্বরটি আবারও জানাচ্ছে 7319145333। ঘোষণাটি শেষ হল।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতি।

0: met. India secured 20 medals, including 4 gold at Under-20 Asian Wrestling Championships in Pattaya. And Spain booked place in FIFA World Cup quarterfinals with a dramatic 1-0 victory over Portugal. Belgium beat US 4-1 to enter the quarterfinals. And with that, we end the morning news. Have a nice day.
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শুভ সকাল শ্রোতা বন্ধুরা, ঘড়িতে এখন সময় সকাল 8:32। শুরু করছি আজ সকালের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। তবে আজ একটি বিশেষ দিন, আকাশবাণী শিলিগুড়ির শুভ জন্মদিন। আকাশবাণী শিলিগুড়ির পথ চলা শুরু হয়েছিল 1963 সালের 7 জুলাই। আকাশবাণী শিলিগুড়ির সাথে জড়িয়ে আছে আমাদের সকলের আবেগ অনুভূতি, যা ক্রমবর্ধমান হয়ে পরিণত হয়েছে এক আত্মিক সম্পর্কে। এই দিনটি শুধু একটি বেতার কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস নয়, বরং উত্তরবঙ্গের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সঙ্গীত এবং মানুষের আবেগের এক দীর্ঘ পথ চলার স্মরণীয় দিন। বেতার এক অনন্য শক্তি, যা মানুষের সাথে মানুষের হৃদয়ের বন্ধন তৈরি করে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগেও আকাশবাণী শিলিগুড়ি তার বিশ্বাসযোগ্যতা, মানবিকতা এবং সাংস্কৃতিক দায়বদ্ধতার মাধ্যমে শ্রোতাদের ভালোবাসা অর্জন করে চলেছে। তাই এই শুভ দিনে আমরা সকলেই প্রত্যাশা করি যাতে আকাশবাণী শিলিগুড়ি বিশ্বস্ত কণ্ঠস্বর হয়ে এগিয়ে চলুক আরও বহু বছর। শুভ জন্মদিন আকাশবাণী শিলিগুড়ি। হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে তাই আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতা বন্ধুকেও রইল শুভেচ্ছা। আষাঢ়ের আজ 22 তারিখ। আষাঢ়ের এই সকালে রয়েছি আমরা হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আকাশে কোথাও মেঘের আনাগোনা, কোথাও টুপটাপ বৃষ্টির শব্দ, আবার কোথাও রোদের লুকোচুরি। কিন্তু আজ উত্তরবঙ্গের সকালে বৃষ্টি পড়েই চলেছে। বর্ষা যেন প্রকৃতির এক অনন্য সুর, যা গ্রাম আর শহর এই দুই জায়গাতে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। গ্রামের বর্ষা মানেই সবুজ ধানের ক্ষেত, ভরা নদী, কাদামাখা পথ, ব্যাঙের ডাক আর মাটির গন্ধ। আর শহরের বর্ষা, সে তো সকলেরই জানা, ব্যস্ত রাস্তা, ছাতা হাতে মানুষের ছুটে চলা, যানজট আর সেই জল জমার সমস্যা। তাই যতই বৃষ্টি হোক, প্রকৃতি তো থেমে থাকে না, ঋতু বদলায়, আবহাওয়া বদলায়, কিন্তু সময় তার নিজের গতিতে এগিয়েই চলে। বৃষ্টি হবে বলে কি জীবন থেমে থাকে? না, আমরা বর্ষার অসুবিধে থাকলেও নিজের কাজের সঙ্গে তাল মিলিয়েই এগিয়ে চলি। তাই হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে আজকের বিষয় ভাবনায় রইল গ্রামের বর্ষা বনাম শহরের বর্ষা।

0: ভরসা এবং তার সাথে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা। ভাবছেন শ্রোতা বন্ধুরা, অবশ্যই মনে মনে তো অনেক কিছুই ভেবে নিয়েছেন এ সম্পর্কে, তাই দেরি না করে চটপট ফোন করুন 9434076705 এই নম্বরে। তবে আকাশ হ্যালো আকাশবাণীর লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুরুতেই রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? হ্যাঁ, পরিতোষ বাবু।
1: হ্যাঁ,
0: আচ্ছা, ভালো আছেন?
1: হ্যাঁ আছি ভালো। আপনি আছেন ভালো?
0: একদম। বৃষ্টি পড়ছে নাকি? আচ্ছা, যাই হোক, এই বৃষ্টিতে তাহলে শুনতে থাকুন ভালো ভালো গান, তাই তো? একদম সঙ্গে থাকুন। হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানে আপনাদের কথা আমার কথা এই ছোট্ট আড্ডার মাঝখানে অবশ্যই রয়েছে কিছু হিন্দি গান। প্রথম গানটি শুনবেন সহিল হাদার কণ্ঠে সরবজিৎ ছায়াছবি থেকে।

0: সলিল হদার কণ্ঠে শুনলেন এই গানটি। তবে হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানে ইতিমধ্যে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন? সৌভিক বাবু?
1: একদম ঠিক,
0: একদম। বলুন, কসবা থেকে, তাই তো?
1: একদম একদম।
0: আচ্ছা বলুন, কেমন আছেন বলুন?
1: ভালো আছি,
0: একদম ভালো আছি। আর বৃষ্টি কি খবর?
1: হ্যাঁ, বৃষ্টিটা যেহেতু বলেছেন, আপনি বলুন। দেখুন, শহরের বৃষ্টিটা একটা অন্যরকম, কলকাতার বৃষ্টি একটা আবার অন্যরকম। পার্থক্যটা বলতে গেলে না রকম বলতে গেলে হয় একটা জিনিস বলে, সেটা শহরের বৃষ্টি হলেই প্যাচ প্যাচে সেই বলতে গেলে জল জমা জমে যায়, দুর্গন্ধ থাকে নানা জায়গা থেকে, এবং জলটা যেহেতু জমে যায় এবং সেই স্বাদটা পাই না, মিঠো স্বাদটা বিশেষ করে পাই না। কেন পাই না? গ্রামের মধ্যে একটুখানি বৃষ্টি পড়লে একটা সোদা গন্ধ সুন্দর ভেসে আসে, এবং গাছের মধ্যে যখন জলটা যখন পড়ে টিপ টিপ করে, সেই জিনিসটা দেখতে, সেই শোভাটা সবুজ হয়ে যায়, যখন গাছপালা যখন সবুজ হয়ে যায় দেখতে অসাধারণ লাগে। বিশেষ করে ধান ক্ষেতের উপর যখন বৃষ্টি গুলো পড়ে বা ফাঁকা জমির উপর যখন বৃষ্টি গুলো পড়ে, আমি যখন দেখতে পাই, আমি তো গেছি গ্রামে বা টেন থেকেও যখন, কি অসাধারণ লাগে,
0: খুব সুন্দর।
1: হ্যাঁ,
0: মানে প্রকৃতিটাই অন্যরকম লাগে, বর্ষার প্রকৃতি
1: অন্যরকম লাগে একদম। তো আমাদের কংক্রিটের বলতে গেলে বাড়ি ঘর জমি জমি সব হয়ে গেছে, সেই জিনিসটা যদি আমি দেখতে পাই না, আপনি হয়তো, হ্যাঁ আপনি হয়তো ছাদের মধ্যে উঠে পাঁচতলা দশতলায় উঠে
0: সেই স্বাদ আর গ্রামের মেঠো রাস্তার স্বাদ কি এক, তাই কি না?
1: পাবেন, এটা একদম ঠিক পাবেন না। মানে অনেকে ঠিক ওই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়তো পারবেন,
0: একদম।
1: হয়তো গ্রামের মধ্যে পুকুরে যখন বৃষ্টিটা পড়ে কি অসাধারণ লাগে দেখতে,
0: সত্যি
1: অসাধারণ। মানে চারপাশে যে গাছপালা এত সুন্দর দোল খায়, তার আগে যে হাওয়াটা যেটা দেয়, মানে অন্যরকম পরিবেশ করে। কিন্তু শহর এলাকাতে সেই কিছুক্ষণ বৃষ্টি হলেই হাঁটু অব্দি জল জমে
0: হ্যাঁ
1: যায়,
0: হ্যাঁ
1: প্লাস্টিক প্লাস্টিক ঘুরে বেড়াচ্ছে
0: হ্যাঁ
1: চারিদিকে,
0: হ্যাঁ
1: ঘুরে বেড়াচ্ছে। এই জিনিসগুলো শহরের সাথে গ্রামের মধ্যে 100% বলতে গেলে আমি নাম্বার দিয়ে দেবো গ্রামকে,
0: হ্যাঁ
1: যে
0: হ্যাঁ
1: সত্যি
0: ঠিক,
1: অসাধারণ লাগে কিন্তু দিদি।
0: অসাধারণ একদম।
1: এইটুকু বলবো দিদি, বেশি কথা বাড়াবো না।
0: একদম,
1: নমস্কার,
0: নমস্কার, ভালো
1: খুব
0: থাকবেন।
1: ভালো থাকবো, খুব ভালো থাকবো, নমস্কার,
0: নমস্কার। আসলে বৃষ্টি কখনো ঝমঝমিয়ে আবার কখনো থেমে যায়, জীবনের পথ তো তেমনই, তাই না? কখনো বাধা আসে, কখনো পথ সহজ হয়, কিন্তু সময় তো থেমে থাকে না। তাই আমাদেরও থেমে গেলে চলবে না এই বর্ষাতে, তাই কি না? তাই ফোন করুন 9434076705 এই নম্বরে এবং জানান আপনার মতামত। ইতিমধ্যে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: নমস্কার। সুপ্রভাত দিদি, সুপ্রভাত।
0: সুপ্রভাত, কেমন আছেন?
2: আমি একদম ভালো আছি, দারুণ বৃষ্টি হচ্ছে আমাদের বীরভূমে।
0: আচ্ছা, কে বলছেন?
2: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: ও আচ্ছা, হ্যাঁ বলুন অমিতাভ বাবু।
2: হ্যাঁ হ্যাঁ দিদি,
0: হ্যাঁ
2: বলুন একবার বিষয়টা, আমাদের অ্যাপ খুলে নি।
0: হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে গ্রামের বর্ষা বনাম শহরের বর্ষা, এবং তার সঙ্গে যতই বর্ষা হোক তার সাথে সময় তো থেমে থাকে না, তার সাথেই আমাদের চলতে হয়। তো এই নিয়ে আপনার মতামত, কোনটা ভালো লাগে?
2: আচ্ছা আচ্ছা দিদি, খুব সুন্দর একটা বিষয়, খুব সুন্দর যে দুটোকে তুলনা করেছেন। দেখুন, আমাদের গ্রামটা হচ্ছে কৃষি ভিত্তিক, তো আমি মানে এই যে দেখেছি, এই ধরুন আমাদের গ্রামে তো কিছু জমি জমা আছে, তো এখন তো ধরুন ট্রাক্টর এসছে, তো যখন হাল চলতো দিদি, তো ওই যে সেই ছাতি ছিল, মানে সেই তাল পাতার তৈরি ছাতি মাথায় নিয়ে যখন আমাদের কৃষক বন্ধু করে হাল চালাতো, হ্যাঁ, তো সেই দৃশ্য এখন আর দেখা যায় না। এখন অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি আসার ফলে, হ্যাঁ, সেই মানে হাল কোথায়, হ্যাঁ বেহাল হয়ে গেছে হালের অবস্থা। আর শহরাঞ্চলের বৃষ্টি দিদি, হ্যাঁ, ঘরবন্দি জীবন, আর সেখানে মানে কেমন যেন একটা উদাস ভাব। আর গ্রামাঞ্চলের বৃষ্টি মানে হচ্ছে আমাদের ভীষণ আনন্দ, সেই তাল গাছে কই মাছ চাপা, হ্যাঁ সেটাও দেখেছি। আবার রাস্তার ধারে যখন জল বয়ে যেত, সেখানে আমরা গরুই চ্যাং যেগুলো এখন প্রায় বিলুপ্ত প্রায় মাছ, সেগুলোকে ধরেছি জো হাতে গামছা দিয়ে, হ্যাঁ বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলেছি দিদি। কিন্তু শহরাঞ্চলের এখন দেখছি, হ্যাঁ, যে সবাই ঘরবন্দি হয়ে রয়েছে আর রেনি ডে পালন করছে সবাই। ওই এখন ধরুন আরেকটা নতুন জিনিস উঠেছে, যে বৃষ্টিতে রান্না বন্ধ, অনলাইনের খাবার, আর আমরা খেয়েছি দিদি খিচুড়ি, আর বাড়িতে বাড়িতে হাঁসে মানে হাঁসের ডিম, মানে দেশি হাঁসের ডিম।
0: একটা জিনিস বাদ গেল, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা।
2: হ্যাঁ, ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ তো আছেই দিদি, কিন্তু আমরা গ্রামাঞ্চলে যেটা বেশি করতাম, বৃষ্টি পড়লেই মাকে বলতাম মা আজকে দেখো খিচুড়ি করো, আর আমরা ছিল গাছে দিদি, আমরা আমরা টক খিচুড়ি আর দেশি মানে হাঁসের ডিমের ঝোল, সে এক অপূর্ব স্বাদ দিদি, অপূর্ব স্বাদ, মানে খেয়েও তৃপ্তি খাইয়েও তৃপ্তি। হ্যাঁ, তো সেরকম মানে যেরকম পরিস্থিতি আসছে তাতে সেই জিনিসগুলো আর হয়তো আমরা পাবো না, এই প্রজন্মকে আর দেখাতে পারবো না।
0: সত্যি, মানে এই যে স্বাদটা আমরা অনুভব করেছি আগে, আর এখনকার ভবিষ্যৎ প্রজন্ম যারা, এইটা ওরা পাচ্ছে না।
2: না দিদি, একদমই না, একদমই না, একদমই না। ওই তাদেরকে ওই মোবাইলে বন্দি করে দিচ্ছে আর বৃষ্টি দেখছে জানলা দিয়ে, কিন্তু বৃষ্টি দেখুন কত যে অপূর্ব জিনিস সৃষ্টি করে, যে মনের ভাবনায় যে একটা মানে লিখবো কবিতা বা গল্প বৃষ্টিতে বসে, সেই অপরূপ সৃষ্টিটা,
0: কত কবির কত কবিতা বৃষ্টিকে নিয়ে।
2: হ্যাঁ, কবিতে, হ্যাঁ বৃষ্টিতে, আর কত গান রবি ঠাকুরের, বর্ষা ঋতুর গান, সেসব গান শুনে, হ্যাঁ ধরুন এই মন মোর মেঘের সঙ্গী বয়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, এই যে দিদি গান,
0: দারুন দারুন,
2: ভালো থাকবেন, ভালো থাকবেন,
0: একদম নমস্কার, নমস্কার, নমস্কার,
2: নমস্কার দিদি, নমস্কার।
0: যাই হোক, কথা তো চলতেই থাকবে, তবে সৌভিক বাবু এবং অমিতাভ বাবুর জন্য রইল এই গানটি কিশোর কুমারের কণ্ঠে।

0: কিশোর কুমারের কণ্ঠে শুনলেন মঞ্জিল ছায়াছবি থেকে এই গানটি। তবে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো, হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: দিদিভাই,
0: হ্যাঁ,
1: মানে আজকে তো আপনি আমার কথাটা বলে দিয়েছেন। হ্যাঁ, শুভ জন্মদিন শিলিগুড়ি। হ্যাঁ,
0: আকাশবাণী
1: এবং
0: শিলিগুড়ি।
1: আপনাদের, হ্যাঁ, এবং শুভ জন্মদিনে আমার প্রীতি ও শুভেচ্ছা রইল, তার সাথে আপনাদেরও প্রীতি ও শুভেচ্ছা রইল দিদিভাই। কেন,
0: একদম
1: আপনারা যেভাবে অনুষ্ঠান পরিচালনা করেন, তো শিলিগুড়ির তো তার মানে ইয়ে রাখে, মানে আপনাদের জন্যই কিন্তু আজকে এই যে অনুষ্ঠান চলছে, এ অনুষ্ঠান, হ্যাঁ, মানে খুব পাথেয় আমাদের জন্য দিদিভাই। এবং আপনারা না থাকলে কিন্তু সেই জিনিস আমরা কোনোদিনই উপলব্ধি করতে পেতাম না। এবং আগেও জানি যে আরো সমৃদ্ধ হোক এবং আগে বাড়ুক, আমরা যা চাই যে আমরা এগিয়ে নিয়ে যাই। দেখুন, মানুষ তো সবসময় চায় যে নতুনত্ব কিছু করতে। আজকে ডিজিটালের যুগে যে জায়গাটা আমরা পৌঁছেছি, হ্যাঁ, এবং বৃষ্টির যে আপনি ইয়ে দিয়েছেন, হ্যাঁ, গ্রামের এবং শহরের, সত্যি করেই শহরে আমরা থাকি, এককালে গ্রামে ছিলাম দিদিভাই।
0: হ্যাঁ,
1: তো গ্রামে যখন বৃষ্টি হতো, সেই মাটির গন্ধ সত্যি আজও মানে সেই গন্ধটা নাকের মধ্যে লেগে আছে। যেমনি আপনি খেজুর গুড়ের গন্ধ, কোনো সময় খেজুর গুড় নাও থাকলে কিন্তু গন্ধটা কিন্তু আপনার নাকে রয়েছে, ইলিশ মাছেরও গন্ধ, সেই সেই গন্ধ, মাটির গন্ধ, মাটি মাখা, এই মাটির আমাদের কাছে সব থেকে প্রিয় জিনিস দিদিভাই। এবং গ্রামের যে জিনিস আমরা পেয়েছি, যখনই বৃষ্টি হতো মানে স্কুল থেকে বেরিয়ে ওই জামা প্যান্ট পরে খেলতে লেগে যেতাম ফুটবল, সেই জলে গড়াগড়ি, সেই আনন্দটা আমাদের শহরে কিন্তু আর নাই দিদিভাই। কারণ
0: হ্যাঁ, সত্যি
1: চারিদিকে,
0: সত্যি,
1: হ্যাঁ,
0: এ মানে ওই যে গ্রামের যে একটা স্বাদ, সেটা শহরে দেখতে পাওয়া যায় না।
1: না না দিদিভাই, জলের মধ্যে প্লাস্টিক ভেজে যাচ্ছে, ভেসে যাচ্ছে, আর নর্দমা, নালা নর্দমাতে সব একদম প্লাস্টিক গিয়ে বুজে, সেই জল জলাকার। হ্যাঁ, এই জায়গাগুলো আমরা সত্যি করেই মানে খুব মিস করি, যে গ্রামে আমার যাই থাকুক, হ্যাঁ, মানে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি, সেই কলসি আর নাই, আর কুমোর গাড়ি, কুমোর পাড়ার গরুও নাই, আর রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কিন্তু সেই জল যখন বর্ষাকালে হাঁটু জল কি, একবার গলা জল হয়ে যায়,
0: সেটাই
1: সেটাই দেখতে ভাল লাগে দিদিভাই। এবং মাছ, মাছও ধরি, মাছ ধরতেও ভাল লাগতো, কিন্তু এখন আর বাজারে কিনে সেই মানে পচা মাছ খেয়ে আমরা মানুষ হচ্ছি। যেমনি ইলিশ মাছ কবে ধরা হচ্ছে আমাদের কাছে, যখন আসছে সে তখন কোনো মানে ইয়ে তো সেই দিদিভাই, এই জিনিসগুলো আমরা সত্যি করে আপনাদের জন্য যে জিনিস উপলব্ধি করতে পারছি, এটা আপনার

0: সত্যি শতকোটি প্রণাম জানানো দরকার টুজি ভাই,
1: আর
0: কারণ
1: আপনারা
0: আপনারা
1: তো আকাশবাণী শিলিগুড়ির একটা বড় শক্তি, তাই না?
0: শক্তি, হ্যাঁ শক্তির মধ্যে দেখুন শক্তিটা মানে কারেন্ট উৎপন্ন করছে একজন, কিন্তু পাচ্ছি আমরা সেই কারেন্টটাও তো আসছে আমাদের মাধ্যমে, সেই মাধ্যমটাও কিন্তু আপনারা, কারেন্টটা তৈরি করার মাধ্যম তো সেই জায়গাটা, কিন্তু আমরা সত্যি করেই আপনাদেরকে মানে এই আজকে শুভ জন্মদিনে কথা বলতে পেরে আমি খুব মানে নিজেকে গর্বিত মনে করছি দিদি ভাই। হ্যাঁ
1: অনেক ধন্যবাদ,
0: হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন দিদি ভাই, সুস্থ থাকবেন।
1: হ্যাঁ আপনিও ভালো থাকবেন। সত্যি বৃষ্টি হবে বলে কি আর জীবন থেমে থাকে? তা তো নয়, কারণ এর মধ্যেই আমাদেরকে চলতে হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে। আপনার বর্ষাকে নিয়ে আবেগ, আপনার মতামত জানান 9434076705 এই নম্বরে। তবে তার আগে শুনে নেব একটি গান, হরিহরন এবং সুখবিন্দর সিংয়ের কণ্ঠে তাল ছায়াছবি থেকে এই গানটি।

হরিহরণ এবং সুখবিন্দর সিংয়ের কণ্ঠে শুনলেন তাল ছায়াছবি থেকে এই গানটি। আর সময় বলছে হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানকে এখানেই থামতে, তাই এই বর্ষায় সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সচেতন হন। শেষ করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানটি।

0: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে একটি বিশেষ ঘোষণা। আজ 7ই জুলাই, আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন উপলক্ষে আকাশবাণী বিবিধ ভারতীর পরিষেবা শুরু করছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো হল সকাল 9টায় ইন্দ্রধনু, সকাল 11টায় চয়নিকা, সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে গানের ভেলা। অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে ফোন করুন এই নম্বরে 7319145333। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি 7319145333। ঘোষণাটি শেষ হল।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, এবং পরবর্তীতে রয়েছে জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছে শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা

0: বেড়ে দাঁড়িয়েছে 3535, আহত 16,000-এরও বেশি। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি পাকিস্তান সরকারকে আগামী 48 ঘন্টার মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে নেওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার এবছর সমবায় প্রতিষ্ঠানগুলির জন্য একটি র্যাঙ্কিং বা ক্রমবিন্যাস কাঠামো চালু করেছে। স্পেন ও বেলজিয়াম ফিফা বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে। থাইল্যান্ডের পাটায় অনূর্ধ্ব 20 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিরা 4টি সোনা, 7টি রূপো ও 9টি ব্রোঞ্জ সহ মোট 20টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তাঁরা। দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। তার সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018-এ তাঁর সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। শ্রী মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথাও উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে ভারত ইন্দোনেশিয়া সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতি ফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রীমতী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর জয়শঙ্কর। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কেও অবহিত করেন। বাহরিনের ভারতীয় বংশোদ্ভূতদের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে ডক্টর জয়শঙ্কর ধন্যবাদ জানান রাজা হামাদ বিন ইসা আল খালিফাকে। বাহরিনের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল্লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ডক্টর জয়শঙ্কর। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাহরিনের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ভেনেজুয়েলায় জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন, জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3535 জন, আহত 16,740 জন, গৃহহীন হয়েছেন 17,854 জন, উদ্ধার করা হয়েছে 6,462 জনকে। উল্লেখ্য, গত 24 জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার কারণে কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। রাষ্ট্রসংঘের নতুন হিসাব অনুযায়ী ভেনেজুয়েলায় পরপর দুটি ভূমিকম্পের ফলে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল ও জনসেবামূলক পরিকাঠামোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 37 বিলিয়ন মার্কিন ডলারে। নিউ ইয়র্কে সাংবাদিকদের রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক জানান, রাষ্ট্রসংঘ ও সহযোগী সংস্থাগুলোর সঙ্গে ভেনেজুয়েলা সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধার কাজে সহায়তা করছে। অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে, এই দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। এই মুহূর্তে 2,34,000 শিশুসহ মোট 6,50,000 মানুষের মানবিক সহায়তার প্রয়োজন। ইউনিসেফ ইতিমধ্যে চিকিৎসা সরঞ্জাম, জল, জীবাণুনাশক সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের 68টি টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। মঙ্গোলিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি, সেদেশের শাসক দল মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতা নাম্বারিয়ান এনখবায়ার ভারতের সহায়তায় তেল শোধনাগার প্রকল্প দ্রোণগাভি নির্মাণের অগ্রগতিতে সন্তোষ ব্যক্ত করেছেন। সাইবেরিয়ার

0: ওমস্কিতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার আক্রমণ বলে কিভের সেনাবাহিনীর দাবি। রাশিয়ার স্থানীয় প্রশাসন এই হামলার কথা স্বীকার করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়ন সাইপ্রাস ও সুইডেন থেকে 4টি ওয়াটার বম্বিং বিমান ফ্রান্সে পাঠাচ্ছে। পাক অধিকৃত কাশ্মীর পক্ষে রাজনৈতিক ঘটনা বলে এক নতুন মোড় নিয়েছে জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JACC। ইসলামাবাদের সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমর্থ শর্ত মেনে নেওয়া না হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। 9 জুলাই তাদের প্রস্তাবিত প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার জন্য কমিটি পকের বাসিন্দা এবং কাশ্মীরি অভিবাসীদের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত রবিবার পাক অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের ব্যাপক ধরপাকড়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশ নির্মম হামলা চালায় বলে অভিযোগ। মুজাফফরাবাদ সহ বিভিন্ন অঞ্চলে গুলিচালনা, শেল নিক্ষেপ ও সংঘর্ষের সময় 600+ নাগরিক অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয় বলেও জানা গেছে। কর্তৃপক্ষ খাদ্য অত্যাবশ্যক সামগ্রী সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করে অর্থনৈতিক অবরোধ জারি করেছে। জম্মু কাশ্মীর থেকে উন্নতমানের অরেকো চেরি এবং সেন্ট্রোজ আলুবোখরাই প্রথম সংযুক্ত আরব আমিরশাহীতে রপ্তানি করা হয়েছে। এই পদক্ষেপ কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে, কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি করেছে এবং বিশ্বমঞ্চে ভারতীয় পণ্যের গুণমান তুলে ধরেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন সরকার এবছর সমবায় প্রতিষ্ঠানগুলির জন্য একটি র্যাঙ্কিং বা ক্রমবিন্যাস কাঠামো চালু করেছে। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ গতকাল ভাষণ দিচ্ছিলেন। এই ক্রমবিন্যাস কাঠামোর মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে শীর্ষ 5টি সমবায় সমিতিকে চিহ্নিত করে তাদের অসাধারণ কর্মসূচি সবার সামনে তুলে ধরা হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
1: हमने कृषि ऋण, डेयरी, उर्वरक वितरण और ग्रामीण सेवाएं, ये सभी को प्राथमिक से लेकर राष्ट्रीय स्तर पर जोड़ने का काम किया है। सेकेंडरी और टर्सरी क्षेत्रों में भी उसको जोड़ने का काम किया है। भंडारण, उत्पादन, एक्सपोर्ट, जैविक उत्पादन, परंपरागत बीजों का उत्पादन, ज्यादा उत्पादन देने वाले बीजों का निर्माण, डिजिटल सेवाएं, बैंकिंग, मोबिलिटी, लॉजिस्टिक और हरित ऊर्जा, ये सबको एक माला में पिरोने का काम ये 5 साल में किया है।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন রাজ্যে গৃহীত আদর্শবিধির মাধ্যমে প্রাথমিক কৃষি ঋণ সমিতি বা PACS এর কার্যকলাপের পরিধি সম্প্রসারিত করে সেগুলিকে শক্তিশালী করার প্রচেষ্টা চলছে। জাতীয় মানবাধিকার কমিশন NHRC কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় ওই রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করে কমিশন। 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে। কমিশন এও বলেছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর সত্যি হলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সামিল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তরাখণ্ডের তনকপুর এবং মহারাষ্ট্রের নান্দেদের হাজুর সাহেবের মধ্যে একটি নতুন ট্রেনের উদ্বোধন করেছেন। ভার্চুয়াল মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করে তিনি বলেন, এর ফলে উত্তরাখণ্ডের তরাই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূর্ণ হবে। অন্যদিকে উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার তনকপুর রেলস্টেশনে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু পতাকা নাড়িয়ে এই নতুন ট্রেনের সূচনা করেন। পশ্চিমবঙ্গের রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচনে হবে। ওই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই নিয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আজ এক বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে প্রস্তাবিত ওই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের DG উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা বলে সূত্রের খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। স্পেন ও বেলজিয়াম ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। গতরাতে রাউন্ড অফ 16 স্পেনের কাছে 1-0 হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালে আজ সকালে বেলজিয়াম 4-1 মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। আজ রাত 9:30 রাউন্ড অফ 16 ম্যাচে আর্জেন্টিনা মিশরের মুখোমুখি হবে। অপরখেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। থাইল্যান্ডের পাটায় অনূর্ধ্ব 20 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগীর আজ 4টি সোনা, 7টি রূপো, 9টি ব্রোঞ্জসহ মোট 20টি পদক জয় করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। তিন দিন সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে

0: দলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ছাড়া আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। দহন দিনের কাল পেরিয়ে আষাঢ়ের শেষেও মেঘ বৃষ্টির সঙ্গতে ঘন বর্ষার দেখা নেই। বৃষ্টির অপেক্ষায় উন্মুখ শহরের রাজপথ থেকে মাঠের আলপথের অবহেলার ধুলোবালি, গাছ পাখি, মাঠের ফসল। বৃষ্টি নামুক, ধুয়ে যাক চরাচর, মুছে যাক ক্লান্তি গ্লানি জড়া। ইসলামী লোকাচার ও ধর্মবিশ্বাসে মুহরম মাসের একাধিক গুরুত্বপূর্ণ তাৎপর্যের মধ্যে কারবালার মাঠে পয়গম্বর মুহাম্মাদের নাতি ইমাম হুসেন ও তার অনুগামীদের হত্যা তৎকালীন সময়ের একটি রাজনৈতিক ঘটনা। তার স্মরণে ডঙ্কা নিনাদ আর উঁচু নিশান তাজিয়া নিয়ে হাজার হাজার লোকের রাস্তায় বেরিয়ে অঙ্গভঙ্গি প্রদর্শন ও লাঠি খেলায় এদেশীয় রেওয়াজের মধ্যেই নীরবে নিজস্ব ঘরানায় মুহরমের শোক যাপন করেছে মুর্শিদাবাদের লালবাগের কেল্লা নিজামত চত্বরের অধিবাসী তথা নবাব পরিবারের বর্তমান সদস্যরা। দশই মুহরম অর্থাৎ 26 জুনের 10 দিন আগে থেকেই তারা কালো পোশাক পরিধান করা, নিয়মিত প্রার্থনা ও শহীদ তর্পণের পাশাপাশি রোজা রাখার মতো ধর্মীয় আচার মর্যাদার সঙ্গে পালন করেছে। রোজে আশুরা দশই মুহরমের দিন তারাও মাতমের মধ্যে দিয়ে শোভাযাত্রা করেন। আগের রাতে ইমামবাড়ার সামনে গনগনে কয়লার আগুনে হেঁটে যাওয়ার মতো শারীরিক সহিষ্ণুতার রেওয়াজে ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। একদিন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সর্বসাধারণের জন্য। মুহরমের তাজিয়া আর শোভাযাত্রার গোলাপ জলের গন্ধ ম্লান হতে না হতেই জেলা জুড়ে সাড়ম্বরে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়েছে। জেলার নানান প্রান্তে স্নানযাত্রাকে কেন্দ্র করে মেলা বসে। মুর্শিদাবাদের লালবাগের শ্রীপাট কুমোরপুরের 417 বছরের রাধামাধব মন্দিরে স্নানযাত্রাকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল। অষ্টধাতুর রাধারানী ও কোষ্ঠী পাথরের মাধবকে পুণ্যতোয়া ভাগীরথীর জল বয়ে এনে ভক্তরা স্নান করান। স্নানযাত্রা উপলক্ষে মন্দির চত্বরে বসে মেলাও। জেলার বেলডাঙ্গার বাঁশচাতর ও কুমারপুর গ্রামেও স্নানযাত্রা উপলক্ষে মেলা বসেছিল। বহরমপুর ইস্কনের পক্ষ থেকে স্নানযাত্রার আয়োজন করা হয় বহরমপুরের দয়ানগর জগন্নাথ মন্দিরে। নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে মুর্শিদাবাদের উত্তর ভূখণ্ডের জঙ্গিপুর মহকুমা। মহকুমার ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি 1 ও 2 নম্বর, রঘুনাথগঞ্জ 1 ও 2 এবং সাগরদিঘির মতো 7টি ব্লক নিশ্চিতভাবে নতুন জেলার ভৌগোলিক সীমান্তে পড়লেও লালগোলা ও নবগ্রামকে অন্তর্ভুক্ত করার জল্পনাও শুরু হয়েছে। জেলার সদর শহর বহরমপুর থেকে ফারাক্কার শেষ গ্রাম বেনিয়াগ্রামের দূরত্ব প্রায় 96 কিলোমিটার। একইভাবে শামশেরগঞ্জ সুতির দূরত্ব দীর্ঘ। স্বভাবতই জেলা সদরে কাজে এলে গোটা একটা দিন কাবার হয়ে যায় ওই জনপদের মানুষের। তাই কাছেই নতুন জেলা সদর হলে অনেক সুবিধে হবে তাদের। মুর্শিদাবাদের লালগোলা, ভগবানগোলা, সুতি, রঘুনাথগঞ্জ, রানীনগর ও জলঙ্গির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে করতে হয় জীবনযাপন। মূল ভূখণ্ডে যাতায়াত, স্কুল, হাসপাতাল, বাজার হাট সহ দৈনন্দিন জীবনে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। এই সীমান্ত লাগোয়া প্রান্তিক এলাকায় জীবনযাপনের মানোন্নয়ন করা এবং সাধারণ সুযোগ সুবিধে নিশ্চিতভাবে দেওয়ার জন্য রাজ্য সরকার 500টি গ্রামকে ভারত সরকারের ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির অন্তর্ভুক্ত করার কাজে হাত দিয়েছে। সম্প্রতি রাজ্য বাজেটে এই ঘোষণায় খুশি সীমান্ত এলাকার বাসিন্দারা। সীমান্তবর্তী গ্রামগুলিকে শেষ গ্রাম না ভেবে দেশের প্রথম গ্রাম হিসেবে গড়ে তোলা এবং গ্রাম থেকে শহরে মানুষের পরিযান বা মাইগ্রেশন রোধ করার পরিকল্পনা নিয়েছে সরকার। সীমান্তের গ্রামে পরিকাঠামো ও সুবিধে বাড়ানোর লক্ষ্যে পাকা রাস্তা, সার্বক্ষণিক বিদ্যুতের সুবিধা,

0: টেলিকম ও টিভি কানেক্টিভিটি, স্বাস্থ্যকেন্দ্র এবং পর্যটন প্রসারের মাধ্যমে গ্রামগুলির বহুমুখী বিকাশ সাধন করা হবে ওই প্রকল্পের মাধ্যমে। জেলার চিঠি শেষ হল। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন মিয়া কি মালহার, রাগে শরদ, শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান।

0: আমজাদ আলী খান। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনবেন বেলা তিনটে গান পরম্পরা অনুষ্ঠানটিতে। আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন শ্যামা সঙ্গীত হীরালাল সরকেলের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন শ্যামাসঙ্গীত হীরালাল সরখেলের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুরু হচ্ছে মজদুর মণ্ডলী। মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আজ শুনবেন ফটোগ্রাফির জগতে কাজের সুযোগ, এ নিয়ে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করেছেন তরুণ বর্ধন।
1: একটু প্রবীণ শ্রোতাবন্ধুদের জন্য বলছি, আপনাদের যৌবন বা শৈশবের কোনো আলোকচিত্র বা ফটো আছে? আরে এত সব কথা ছাড়ুন, আপনারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটিও হয়তো শুনছেন আমাদের সকলের একান্ত প্রিয় মুঠোফোনের মাধ্যমে। প্রযুক্তির এই সুনির্মম উন্নতিতে যখন আমাদের সকলের জীবন মোবাইল ফোনে বন্দী, আজকের মজদুর মণ্ডলী অনুষ্ঠানে

0: আমরা কিছুক্ষণের জন্য বছর 20 আগের ফ্ল্যাশ ব্যাকের দিকে চলে যাব। মনে পড়ে সেদিনগুলির কথা? সারা বছর কিছুটা সঞ্চয় করে একটা ক্যামেরা কেনা, একবার রিল বা নেগেটিভ ভরলে তোলা যেত সর্বাধিক 38টি ছবি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা প্রায় প্রতিদিন শত শত ছবি তুলি। নিজের মুখের কখনো ডান দিক, কখনো বাম দিকের হাসিতে গণমাধ্যমে সহস্র লাইক পাই, আর তখন অতি সযত্নে প্রায় 1 বছর ধরে ফ্রেমবন্দি করতাম আমাদের প্রিয় সেই 38টি মুহূর্ত। মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আজ আমাদের অতিথি আলোকচিত্র শিল্পী বা কর্মী তরুণ বর্ধন, যিনি তার কর্মপ্রতিষ্ঠানে ইতিমধ্যেই 40টি বাঙালির ভ্যালেন্টাইন বা সরস্বতী পুজোকে ফ্রেমবন্দি করেছেন। তরুণবাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই।
1: নমস্কার আপনাকেও।
0: আপনি কতদিন থেকে এই কাজের সঙ্গে যুক্ত আছেন?
1: আমি মোটামুটি 40 বছরের বেশি সময় হয়ে গেছে আমার এই প্রফেশনে।
0: আচ্ছা, কীভাবে যুক্ত হলেন?
1: এটা সে অনেকদিন আগের কথা। সে আমার বাবা আর কি, সেই 70-71 সালে যখন পোস্টিং হয়ে এখানে আসেন, আমি আর্মিতে ছিলেন, পোস্টিং হয়ে আসেন, তখন এখানে বাবার সহকর্মীরা তাকে একটা আকফা ক্লিক 3 ক্যামেরা প্রেজেন্ট করে আর কি। তো সেই ক্যামেরাটা তখন আমি ছোটো ছিলাম, আমার খুব ইন্টারেস্ট ছিল ক্যামেরাটার প্রতি। তারপরে ক্যামেরাটা আমি হাতে পাই, একটু যখন বড় হই আমি হাতে পাই, এরপরে আমার মধ্যে একটা ফিল্ম ভরে প্র্যাকটিস করতাম। মানে প্র্যাকটিস করতাম মানে কি, আমার ওই কেউ হয়তো টিফিনে আমাকে কিছু যদি মার কাছ থেকে, বাবার কাছ থেকে আবদার করে যদি কিছু পয়সা জোগাড় করতে পারতাম, 5.5 টাকা হলে পরে একটা ফিল্ম কিনতাম আমি।
0: একটা ফিল্মের দাম ছিল 5.50 টাকা।
1: হ্যাঁ, 5.50 টাকা, এবং সেখানে 12খানা ছবি হতো।
0: আচ্ছা,
1: শুধুই 12খানা ছবি,
0: পরবর্তীতে সেটা 38টা।
1: হ্যাঁ, ওটা ক্যামেরা যখন চেঞ্জ হয়ে যখন 35mm ফিল্ম আসলো, তখন 35টা 38টা ছবি হতো।
0: আচ্ছা,
1: সেই 12টা ছবির জন্য আমরা সারা এই পয়সা জোগাড় করে করে 5.5 টাকা জোগাড় করে একটা ফিল্ম কিনতাম। এইভাবে করতে করতে আমার ফটোগ্রাফির উপর একটা ইন্টারেস্ট আসলো, তারপরে আস্তে আস্তে আমি এই নেশাটাকে পেশা হিসেবে নিয়ে নিলাম।
0: আচ্ছা, আমি কিছুক্ষণ আগেই যে বিষয়টি আলোচনা করছিলাম আমাদের ভূমিকায়, এখন যেখানে সকলের হাতেই হাতে হাতে যে অ্যান্ড্রয়েড সেট, তো কোথাও কি আপনার মনে হয় যে ফটোগ্রাফির বাজার আগের মতো নেই বা কিছুটা ব্যাহত হচ্ছে?
1: আসলে অ্যান্ড্রয়েডে ফটোগ্রাফির বাজার আগের মতো নেই কথাটা যেমন সত্যি, আবার আসলে কি মানে বাজারের টাইপটা চেঞ্জ হয়ে গেছে, মানে কাস্টমারের টাইপ বা বাজারের ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আগে আমরা বিয়েবাড়িতে ছবি তুলতে যেতাম, বিয়েবাড়িতে আগেই একটা মানে কন্ট্রাক্ট থাকতো বিয়েবাড়ির সাথে ফটোগ্রাফারের, যে 5টা বা 10টা একটা এমন ইয়ে বলে দেওয়া হতো, সংখ্যা বলে এতগুলো ছবি আপনি তুলবেন, এই যখন আশীর্বাদ হবে তখন একটা ছবি তুলবেন, মালা বদলে একটা ছবি তুলবেন, বা এরকম করে কয়েকটা মুহূর্ত বলে দেওয়া হতো। সেই মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য আমাকে কিন্তু সারাদিন বিয়ের আসরে থাকতে হতো। ছবি তুলবো কটা? 5টা বা 10টা, যে কটা আমার অর্ডার,
0: দশটা ছবির জন্য আপনাকে সারাদিন থাকতে হচ্ছে।
1: হ্যাঁ, সেইভাবে আমার তার মজুরিটা বা পারিশ্রমিকটা নিতে হতো। আর এখন কি হচ্ছে, বিয়েটা আপনি কভার করবেন বলে দেওয়া হয়, তার মানে বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের মুহূর্ত যা যা হয় সবটাই করবেন।
0: এখন একটা বিয়েতে মোটামুটি 1000 ছবি ওঠে।
1: হ্যাঁ, বেশি ওঠে,
0: 1000 ছবি ওঠে,
1: বেশি ওঠে,
0: বেশি হবে। তো কেমনভাবে দেখছেন এই পরিবর্তনটাকে, এই সেই সময়ের, আপনি সেই সময়েও যেমন সাক্ষী, আপনি আজকেরও সাক্ষী, তো এই দুটো পরিবর্তনকে আপনি কেমনভাবে দেখছেন?
1: না, ঠিকই আছে, পরিবর্তন মানে তখন এক একটা মুহূর্তকে ক্যাপচার করতে গেলে প্রত্যেকটা মুহূর্তের জন্য আলাদা আলাদাভাবে খরচা হতো, এখন যে মুহূর্তগুলো ক্যাপচার করতে গেলে সেই হিসাবে কিন্তু ওই পার স্ন্যাপে একটা করে যে এক্সট্রা খরচা সেটা কিন্তু হচ্ছে না, তার ফলে আমি মুহূর্তগুলোকে বেশি ক্যাপচার করতে পারছি। এবং আমার কাছে অপশন থাকছে যে অনেকগুলো ছবির মধ্যে আমি আমার ভালো ভালো যেগুলো মানে মুহূর্তের ছবিগুলো সেগুলোকে আমরা নিতে পারছি, এবং ডিলিট করার একটা অপশন যেটা ডিজিটালে খুব এখন আছে আর কি, আমি যত খুশি তুলে নিচ্ছি, তারপর যেটা পছন্দ রেখে দিচ্ছি, যেটা পছন্দ না হচ্ছে ডিলিট করে দিচ্ছি। এইটা অবশ্যই নতুন প্রযুক্তিতে খুব ভালো দিক,
0: একটা ভালো দিক।
1: হ্যাঁ,
0: আচ্ছা, এই যে তখনকার ক্যামেরার যে প্রযুক্তি, আমাদের স্বাভাবিকভাবে একটা জানতে ইচ্ছে করে যে তখনকার ডার্ক রুম বা এই রকম একটা যে প্রযুক্তি ছিল, যে তখন আমরা বলতাম যে ছবিটা ধুয়ে দিন।
1: হ্যাঁ,
0: এই যে বিষয়টা, এই বিষয়টা ঠিক কেমন ছিল সে সময়?
1: এখনও কিন্তু আমরা যখন স্টুডিওতে কোনো কাস্টমার আসে, আমার ছবিটা ওয়াশ করতে হবে, এটা বলে ফেলে, কিন্তু ওয়াশ করতে হবে। এই ওয়াশ কথাটা আসলো কোথা থেকে? ওয়াশ মানে তো ধোয়া।

0: এটা মানে এটাই সত্যি কথা যে তখন কিন্তু ফটো ধুয়ে ধুয়েই তৈরি করা হতো। আর ধুয়ে তৈরি করা হতো মানে যারা কাস্টমাররা দেখতো আমাদের দোকানের সামনে, প্রত্যেকটা স্টুডিওর সামনে একটা করে জলের বালতি থাকতো এবং একটা ট্রে থাকতো, ট্রের মধ্যে ফটোগুলো ভেজানো থাকতো এবং জল দিয়ে ধোয়া হতো। এটা হচ্ছে ডার্করুম থেকে বের হয়ে আসার পরের পদক্ষেপটা, পরের যে কার্যকলাপটা, এটা কাস্টমাররা দেখতো, দেখে বুঝতো যে যত ধোয়া হয় তত নাকি ফটোটা পরিষ্কার হয়, এরকম একটা লোকের ধারণা ছিল। হ্যাঁ, ভালো করে ধুয়ে দেবেন কিন্তু তাহলে ছবিটা পরিষ্কার হবে। আসলে ব্যাপারটা কী হতো, একটা ডার্ক রুম বলে একটা ব্যাপার ছিল আমাদের প্রত্যেকটা স্টুডিওতেই, একটা করে ডার্ক রুম থাকতো, অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার কক্ষ, ওর মধ্যে কোনো লাইট জ্বলতো না।
1: আচ্ছা,
0: একটা সেফ লাইট বলে একটা লাল রঙের লাইট জ্বলতো, ওটা কখনো মানে একটা বিশেষ সময় জ্বালানো হতো, অন্য সময় ফুল ডার্ক থাকতো। যখন ফিল্ম ডেভেলপ করা হতো, ফিল্মটাকে যখন নেগেটিভে কনভার্ট করা হতো, তখন ফুল ডার্ক অবস্থা থাকতো, বিভিন্ন কেমিস্ট্রির মাধ্যমে ওটাকে নেগেটিভ তৈরি করা হতো।
1: কীরকম কেমিস্ট্রিটা কেমন ছিল যদি একটু অল্প কথায় জানান?
0: কেমিস্ট্রি মানে আমরা কয়েকটা কেমিক্যাল ইউজ করতাম একটা ডেভেলপার তৈরি করার জন্য, যেমন মেটাল, হাইড্রোকার্বন, সোডিয়াম সালফাইড, সোডিয়াম কার্বনেট ইত্যাদি, এসব কনস্ট্যান্ট দিয়ে
1: নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে,
0: নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে, এবং অনুপাতটাও থাকতো কি আমি কী চাই তার উপরে। আমি একটা ফাইন গ্রেন ডেভেলপ চাই, মানে একটা ডিটেলস চাই ছবির মধ্যে, তাহলে আমাকে ফাইন গ্রেন ডেভেলপ করতে হবে। আমি কন্ট্রাস্ট চাই, তাহলে পরে আমাকে নর্মাল ডেভেলপ করতে হবে। এইভাবে করে আমার নিজের মতন করে কেমিস্ট্রি তৈরি করে, কেমিক্যাল তৈরি করে তাতেই আমরা ডেভেলপ করতাম, করে ওটাকে নেগেটিভ তৈরি করতাম। নেগেটিভ থেকে তারপরে ওটাকে এনলার্জার মেশিনে দিয়ে তার পজিটিভ তৈরি হতো, মানে যেটাকে আমরা এখন ফটো বলি, সেই ফটোগুলো তারপরে জলের মধ্যে ধোয়া হতো। হ্যাঁ, হাইপোতে দিয়ে তারপরে জলে ধোয়া হতো, অ্যাসিডিক অ্যাসিডের দিয়ে জলের মধ্যে সেটাকে ওয়াশ করা হতো, তারপরে ওটাকে শুকিয়ে নেওয়া হতো। এটা হচ্ছে প্রিন্ট, এখন যেটাকে আমরা প্রিন্ট আউট বলি, তখন সেটা ছিল আর কি তখনকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি।
1: আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পরে কিছুদিন আমরা দেখলাম যে একটা ছবির মধ্যে একটা লালচে ভাব, লালচে ভাবের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি।
0: হুম হুম, ওটা সেপিয়া টোন বলে ওটাকে।
1: আচ্ছা,
0: ওটা হচ্ছে কেমিস্ট্রিতেই হয়, ওটা ব্ল্যাক অ্যান্ড ছবিটা তৈরি করার পরে অন্য একটা কেমিক্যাল দিয়ে ওটাকে বার্ন করে দিয়ে তারপরে ওই কালোর জায়গাটা সেটা একটা অন্যরকমের একটা কালার আসে। হ্যাঁ, ওটাকে সেপিয়া টোন বলে, ওটা আলাদা।
1: মোটামুটি সাদা কালো ছবি বলতে আমরা যেটা বুঝি, সাদা কালোর থেকে যেটা রঙিন ছবি, এই প্রযুক্তিটা মানে কত মোটামুটি কেমন কোন সাল নাগাদ আমাদের এই এই এই সমস্ত অঞ্চলে
0: ছিলে? যখন ব্ল্যাক অ্যান্ড ছবি ছিল তখনও কিন্তু আমরা নিজেরা রং করতাম ছবিগুলোকে, ব্ল্যাক অ্যান্ড ছবিগুলোকে আমরা ওই রঙের পাতা কিনতে পাওয়া যেত।
1: আচ্ছা,
0: সেখানে রং তুলি দিয়ে ওই ছবিগুলোকে রং করতাম আমরা নিজের মতন করে, যে এই শাড়িটার পাটটা বোধহয় লাল দিলে ভালো লাগবে, এই শাড়িটা হয়তো একটু হলুদ কালারটা থাকলে ভালো লাগবে, বা এই জায়গাটা একটু ডিপ কোন দরকার, ওই জায়গাটা
1: সেই রংটাকে ছবিতে করতে,
0: ছবিতে আমরা ব্ল্যাক অ্যান্ড ছবিতে ডাইরেক্ট রং করতাম, রং তুলি দিয়ে রং করতাম।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ওটা জল রং দিয়ে রং করা হতো, রং করে করে ওটা একটা সুন্দর একটা ছবি তৈরি করা হতো, সেটা কাস্টমারকে দেওয়া হতো। সেটা তখনকার দিনে বলা হতো রঙিন ছবি, মানে রং করা হয়েছে ছবি, আর্টিফিশিয়াল। ওইটা অবশ্যই এখনকার যে রঙিন ছবি সেটা কিন্তু নয়, কারণ সেখানে আমরা নিজেরাই মানে ঠিক করতাম যে এই শাড়ির কালারটা যদি আমি একটু হলুদ দিই, বা একটু যদি ম্যাজেন্টা দিই, বা এরকম গোলাপি কালার দিই, তাহলে বোধ হয় ভালো লাগবে। সেটা আমার মন থেকে যেটা বেরোতো সেইভাবে আমি করতাম, কাস্টমার খুশি হয়ে নিত, কারণ তখন এই কালারের কনসেপ্টটাই, এখনকার যেটাকে কালার ফটো বলে সেটা কিন্তু তখন ছিল না।
1: আচ্ছা,
0: পরবর্তীতে কালার ফটো আসলো, মোটামুটি আমি যখন পেয়েছি কালার ফটো তা হবে 30 বছর আগের কথা।
1: আচ্ছা আচ্ছা, এই যে আপনি একটু,
2: এতক্ষণ মজদুর মণ্ডলী অনুষ্ঠানটিতে শুনলেন ফটোগ্রাফির জগতে কাজের সুযোগ এ নিয়ে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করেছিলেন তরুণ বর্ধন, সাক্ষাৎকারটিতে নিয়েছেন মনোময় পাল। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। আজ শুনবেন পর্ব নম্বর 1322।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমি আছি বৈশালী, এবং আমার সাথে আছে দেবলীনা এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা।
0: দেবলীনা, আজ একটা বিশেষ দিন, আকাশবাণী শিলিগুড়ির শুভ জন্মদিন। আর আকাশবাণী শিলিগুড়ির এই পথ চলা শুরু হয়েছিল 1963 সালের 7ই জুলাই। আর এই আকাশবাণী শিলিগুড়ির সাথে জড়িয়ে আছে আমাদের সকলের আবেগ, অনুভূতি, এবং যা একটা আত্মিক সম্পর্কে পরিণত হয়েছে শ্রোতাদের সাথে, তাই কি না? আর তবে এই রয়েছি আষাঢ় মাসে, এবং আমরা চলে যাই আষাঢ় মাসে, মানেই বর্ষা। আর এই বর্ষায় বৃষ্টি যেমন একটা আনন্দের অনুভূতি নিয়ে আসে, বা বর্ষা মানেই আনন্দের, তো সেই সময় কিছু কিছু সচেতনতা নেওয়া দরকার। তো এই নিয়ে তোমার কি মনে হয়?
1: বর্ষায় আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়। বর্ষা যেমন আমাদের কাছে খুব প্রিয় একটি ঋতু, তার সাথে বর্ষায় যেসব জায়গায় বন্যা কবলিত এলাকা রয়েছে, সে সমস্ত জায়গায় সাধারণ মানুষদের প্রচণ্ড বিপদের মধ্যে পড়তে হয়।
0: এটাই আসলে, কি বলতো, আষাঢ়ের বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে তোলে, তেমনি এই সময় রয়েছে আমাদের স্বাস্থ্য নিয়েও একটু বেশি সচেতন থাকতে হয়, তাই না?
2: একদম।
0: আর বৃষ্টির জল, আর্দ্র আবহাওয়া, আর জমে থাকা যে জল, এটা খাদ্য দূষণও করে, তাই কিনা?
2: হ্যাঁ, আষাঢ়ের রোদ, মেঘ আর বৃষ্টি নানা রূপের মতোই জীবনও কিন্তু কখনো সহজ, কখনো কঠিন।
0: একদমই।

0: আর তাই এই আজকের এই কিছু কথায় কিছু গানের এই অনুষ্ঠানে আমরা শুনে নেব শ্রোতা বন্ধুদের কাছ থেকে বর্ষা নিয়ে তারা কি সচেতনতা মেনে চলে বা কি সতর্কতা।
1: তবে একবার জানিয়ে দাও,
0: হ্যাঁ, ফোন নাম্বারটা আমাদের সাথে জুড়তে ফোন করুন 9434076705 এই নম্বরে। তবে কিছু কথায় কিছু গানের অনুষ্ঠানে শুরুতেই রয়েছে একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
2: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন অম্বিকা দেবী, কেমন আছেন বলুন?
2: হ্যাঁ, ভালো আছি।
0: আর বৃষ্টি
2: হচ্ছে তো এখন ভালোই লাগছে।
0: ওখানে মানে বৃষ্টি হচ্ছে ভালো?
2: হ্যাঁ হচ্ছে, মোটামুটি হচ্ছে।
0: আচ্ছা,
2: মানে গরমটা কমেছে একটু।
0: আর বৃষ্টিতে মানে কি মনে হয় যে এই সময় তো রোগের প্রাদুর্ভাব ঘটে, তো সেক্ষেত্রে কি মনে হয় কি সচেতনতা নেওয়া উচিত বা আপনি কি নেন কিভাবে?
2: হ্যাঁ দেখুন, হ্যাঁ সত্যি এই সময় আমরা যেগুলো দেখি ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলোই কিন্তু এই সময় বেশি দেখা যায়। হ্যাঁ, মাছি মশা, হ্যাঁ এই সমস্ত জলবাহিত রোগ দেয় কিন্তু এই সময় আমরা দেখি বেশিরভাগ হয়ে থাকে। যেমন ধরুন আমাদের ঠান্ডা লেগে যায়, একটা সিজন চেঞ্জের ব্যাপার রয়েছে, সেখানে হট করে গরম আবার ঠান্ডা, এর ফলে দেখবেন সর্দি কাশি জ্বর এটা কিন্তু হয়। আবার পেটের রোগটাও কিন্তু এই সময় দেখা যায় খুব বেশি ধরনের। হ্যাঁ, তো এই সময় আমাদেরকে যতটা সম্ভব মানে সাবধানে থাকতে হবে। তার জন্য এই যে রৌদ্র থেকে এসে অনেকে মানে ঢকঢক করে ঠান্ডা জল খেয়ে নেয়, জল খেয়ে নেয়, এটা কিন্তু করা একদমই উচিত নয়। আবার হট করে এসিতে আছে, হট করে বেরিয়ে এসি থেকে বেরিয়ে রৌদ্রে চলে যাওয়া, আবার রোদে থেকে এসি হট করে এসির মধ্যে ঢুকে পড়া, এই যে ব্যাপারগুলো, তো এইগুলো যদি আমরা একটু মাথায় রাখি, মানে চিন্তা ভাবনা করি, হ্যাঁ তাহলে কিন্তু আমরা অনেকটাই কিন্তু রোগ থেকে মুক্ত পাবো, মুক্তি পেতে পারবো। আর মশা মাছির জন্য বাড়িতে বাড়ির চারপাশে ব্লিচিং পাউডারটা যেন এই বর্ষার সময় বিশেষ করে যেন চারিদিকে যেন ছড়ানো হয়, এর ফলে মশা মাছি থেকে কিন্তু আমরা রোগের হাত থেকে কিন্তু এই মশা মাছি জীবাণু নিয়ে আসে কিন্তু খাবারে বসলে আমরা সহজেই কিন্তু সেই খাবারটা খেলে পরে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়বো।
1: একদম ঠিক বলেছেন আপনি।
2: ব্লিচিংটা অতি অবশ্যই যেন বর্ষাকালে বাড়ির চারপাশে যেন অবশ্যই সবাই যেন একটু ছড়ানোর চেষ্টা করবে।
0: হ্যাঁ একদমই।
1: অম্বিকা দেবীর কাছ থেকে আমরা কিন্তু আমরা শুনলাম, সাথে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুরাও শুনলেন বর্ষার সচেতনতা।
0: একদম, ভালো থাকবেন অম্বিকা। হ্যাঁ আপনিও ভালো থাকবেন। তাহলে তো এই বর্ষার সচেতনতা নিয়ে তো কথা তো বলবোই দেবলি না, তবে তার মাঝে চলে যাই গানের গানে। প্রথম গানটি শুনে নেব অঞ্জন দত্তের কণ্ঠে।

0: শুনলাম অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটি।
1: বর্ষা যেমন স্বস্তি নিয়ে আসে, তেমনই এই সময় কিন্তু আমাদের স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দেওয়া জরুরি, যেটা বললেন অম্বিকা দেবী। বাইরে বেরোলে সম্ভব হলে ছাতা বা রেনকোট ব্যবহার করতে হবে, আর বৃষ্টিতে ভিজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব শুকনো পোশাক পরে নিতে হবে। পানীয় জল অবশ্যই বিশুদ্ধ বা ফুটিয়ে পান করতে হবে, আর যতটা সম্ভব টাটকা ও পরিষ্কার খাবারও আমাদের কিন্তু খেতে হবে। জল জমে থাকা জায়গা প্রত্যেকে এড়িয়ে চলুন, বাড়ির আশেপাশে কোথাও জল জমতে দেবেন না, কারণ সেখানে মশার বংশবিস্তার হতে পারে। জ্বর সর্দি কাশি বা অন্য কোনো শারীরিক অসুস্থতা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। আর একটি বিষয়, বর্ষা শুধু নিজের ভালো থাকার সময় নয়, অন্যের খোঁজ নেওয়ারও কিন্তু একটি বিশেষ সময়। বিশেষ করে বয়স্ক, শিশু এবং একা থাকা প্রতিবেশীদের খোঁজ খবর কিন্তু আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত। ছোট্ট একটি সহায়তাও কারো কাছে অনেক বড় কিন্তু ভরসা হয়ে উঠতে পারে। তো শ্রোতা বন্ধুরা, এখনও যারা এখন ফোন করে উঠতে পারেননি, আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে।
0: দেবলীনা, কথা বলতে বলতেই একজন শ্রোতা বন্ধু রয়েছেন।
1: নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন?

0: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার নমস্কার। হ্যাঁ বলুন
2: বিশ্বজিৎ বাবু,
1: কেমন আছেন বলুন।
0: খুব অসুস্থ।
1: কেন, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ বলেছিলেন।
0: আমি তো
1: মানে ওষুধপত্র তো চলছে, তাই তো?
0: চলছে এবং সেই সমস্ত।
1: আর যাই হোক, সুস্থ থাকুন, ডাক্তারের পরামর্শ মতো
2: কামনা করছি আমরা,
1: পরামর্শ মতো ওষুধ খান।
0: আর নমস্কার বলুন।
1: হ্যাঁ, আমরা যে বিষয় নিয়ে, যে বর্ষাকাল, বর্ষাকালে কি রকম সচেতনতা নেওয়া উচিত বলে আপনার মনে হয়?
0: দিদি ভাই দেখুন, বর্ষাকালে সচেতনতা আসল হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি যদি গায়ে পড়ে ঠান্ডা লাগা সম্ভব। বর্ষা যেমন ধরুন আপনার কিছু কিছু জায়গা আছে, বিশেষ করে গেলে ছাতা টাতা নিয়ে চলাফেরা উচিত, আর সচেতনতা খাওয়া দাওয়ার উপর কিছুটা থাকা উচিত। কেননা এটাতে কিছু কিছু রোগের বাড়ি
1: হ্যাঁ, যাই হোক, বর্ষার সচেতনতা নিয়ে আপনি বললেন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠানটি। নমস্কার। দেবলীনা, বর্ষার সুস্থতা নিয়ে বা সচেতনতা নিয়ে তো আমরা শুনবই,
2: আরও একটি বিষয়ে দেখো, যে আষাঢ়ের আকাশ যেন প্রতিদিনই কিন্তু একটি নতুন ছবি আঁকে। সকালে রোদের ঝলকানি, বিকেলে মেঘের ভিড়, আবার কোথাও হঠাৎ এক পশলা বৃষ্টি। প্রকৃতির এই রূপ বদলের মধ্যেই লুকিয়ে আছে জীবনের এক গভীর শিক্ষা। কোনো অবস্থাই কিন্তু চিরস্থায়ী নয়। শ্রোতা বন্ধুরা, আপনাদের এলাকায় এখন কেমন আবহাওয়া? আষাঢ় কি সত্যি বর্ষার বার্তা নিয়ে পৌঁছেছে, নাকি এখনও রোদের দাপুটি বেশি? আপনাদের অভিজ্ঞতার কথা আমাদের জানাতে পারেন 9434076705 এই নম্বরে। তার আগে আমরা শুনে নিই শ্রেয়া ঘোষালের কণ্ঠে এবারের গানটি।

0: শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি। রয়েছি কিছু কথায় কিছু গানের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আজ কথা বলছি বর্ষায় স্বাস্থ্য সচেতনতা নিয়ে। এ নিয়ে জানান আপনার মতামত 9434076705 এই নম্বরে।
1: আচ্ছা বৈশালী,
0: হ্যাঁ,
1: বর্ষা মানেই শুধু কবিতা বা প্রেমের গল্প কিন্তু নয়। এই ঋতুর সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষকের আশা, নদীর স্রোত, মাটির গন্ধ আর নতুন জীবনের সম্ভাবনা।
0: একদম।
1: আবার কখনো অতিবৃষ্টি মানুষের জীবনে নিয়ে আসে বন্যা, দুর্ভোগ ও অনিশ্চয়তা। এই সময় আমাদের প্রার্থনা প্রকৃতি তার ভারসাম্য বজায় রাখুক, আর যারা দুর্যোগের মধ্যে রয়েছেন তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
0: তবে দেবলীনা, আমরা আকাশবাণী শিলিগুড়ির থেকে এই অনুষ্ঠানটা পরিচালনা করছি এবং রয়েছে উত্তরবঙ্গে, আর উত্তরবঙ্গে রয়েছে তিস্তা, তোর্ষা, এই ভয়ঙ্কর নদীগুলো, যেগুলো বর্ষার সময় তার রূপ হয়ে যায় একেবারেই মানে অন্যরকম। তো এই সময় বন্যার মানে দেখা যায়, প্রাদুর্ভাব দেখা যায় নানান জায়গায় এবং সে তো মারাত্মক আকার ধারণ করে। তো এই সময় উত্তরবঙ্গের নানান জায়গায় বর্ষার লাল সতর্কতা জারি হয়েছে নানান জায়গাতেও এবং সচেতনতাও বা সতর্কবার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে।
1: আর বর্তমানে বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমরা লক্ষ্য করছি পাহাড়ে প্রচণ্ড পরিমাণে একটা দুর্যোগের সৃষ্টি হচ্ছে এই বর্ষার সময়।
0: একদম একদম। এবং বর্ষার এই প্রবল স্রোতে মানে জলের প্রবেশে গতিপথও বদলাচ্ছে
1: একদম।
0: হ্যাঁ, এবং তার সাথে ক্ষয়ক্ষতি হচ্ছে নানান বাড়িঘর, রাস্তাঘাট সব কিছুর।
1: বৃষ্টির আর একটা জিনিস দেখো,
0: হ্যাঁ,
1: বৃষ্টির শব্দের একটা অদ্ভুত কিন্তু ক্ষমতা আছে। সে কখনো পুরনো স্মৃতি ফিরিয়ে আনে, আবার কখনো মনকে শান্ত করে, কখনো আবার অকারণেই ভালো লাগার আবেশ ছড়িয়ে দেয়। শ্রোতা বন্ধুরা, বৃষ্টির দিনে আপনাদের সবচেয়ে প্রিয় কাজ কি? জানালার পাশে বসে গান শোনা, এক কাপ চা, নাকি প্রিয় কোনো বই? আমাদের জানাতে একদম ভুলবেন না।
0: তবে ফোন করুন চটপট 9434076705 এই নম্বরে।
1: আর আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে যাচ্ছি, তাই খুব তাড়াতাড়ি ফোন করুন 9434076705। তাহলে আমরা এখন একটা গান শুনে নিই, আর আমাদের শ্রোতা বন্ধুদের জন্য এবারের গানটি শ্রীকান্ত আচার্যর কণ্ঠে, একটি বৃষ্টির গান।

শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি। রয়েছি কিছু কথায় কিছু গানের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানের অনেকটাই শেষের দিকে চলে এসেছি, তবে স্বাস্থ্য সচেতনতা নিয়ে যখন কথা বলছি, তো এই সময় যেটা মানে বলা হয়, ডাক্তার বাবুরা বলে থাকেন, সেটা হচ্ছে প্রোবায়োটিক খাবার, যেমন দই জাতীয় খাবারের প্রতি এবং সাইট্রাস ফলের খাওয়ার প্রতি নজর দিতে বলেছে, তাতে শরীরের সুস্থতা বজায় থাকে। আর এই সময় জল তেষ্টা কম পায়, কিন্তু বলা হয় জল এই সময় প্রচুর পরিমাণে পান করা উচিত। রয়েছি কিছু কথায় কিছু গানের এই অনুষ্ঠানে, খুব অল্প সময়ে আমরা রয়েছি। ফোন করুন 9434076705 এই নম্বরে এবং জানান আপনার মতামত এই অনুষ্ঠানে। তবে বর্ষা হলেও এই সময় সময়ের দিকে তাকিয়ে আমাদেরকে নানান কাজে যুক্ত হতেই হয়। বৃষ্টির জন্য তো আর কোনো কাজ পড়ে থাকে না, তো তবুও যারা রয়েছেন, অনেক সময় বর্ষার দিনে মনে হয় সময়ই কাটতে চায় না, এবং বৃষ্টির এত বারবারণ তো থাকে, মুষলধারে বৃষ্টি থাকে, হয়তো কোনো কাজেও বার হওয়া যায় না, তখন সময় না কাটাটাও কিন্তু একটা ভীষণ অস্বস্তিকর জায়গায় পৌঁছয় বর্ষার জন্য। শুনে নি ইশিতার কণ্ঠে এই গানটি।

0: দেখতে দেখতে শেষ হয়ে এলো আজকের কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানটি। কথা আর গানের এই ছোট্ট আয়োজন যদি আপনাদের দিনের ব্যস্ততার মাঝে কিছুটা ভালো লাগার অবকাশ নিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আমাদের এই প্রচেষ্টা সার্থক। জীবনের প্রতিটি দিনই যেন নতুন সুরে, নতুন আশায় আর নতুন স্বপ্নে ভরে ওঠে। সুখের মুহূর্তগুলোকে আগলে রাখুন আর কঠিন সময়গুলোকে সাহসের সঙ্গে অতিক্রম করুন। মনে রাখবেন, ভালো গান যেমন মনের ক্লান্তি দূর করে, তেমনি ভালোবাসা আর ইতিবাচক ভাবনা কিন্তু জীবনকে আরও সুন্দর করে তোলে। আপনাদের ভালোবাসার শুভেচ্ছা এর সঙ্গেই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আগামী দিনেও আবার ফিরে আসব নতুন বিষয়, নতুন কথা আর মন ছুঁয়ে যাওয়া কিছু গানের সম্ভার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আপনাদের প্রতিটি দিন হোক সুরে, ছন্দে আর আনন্দে ভরপুর। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দেবলীনা,
1: এবং আমি ছিলাম বৈশালী। কিছু কথার কিছু গানের এই অনুষ্ঠানে
0: আজ বিদায় নিচ্ছি,
1: নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। বিদ্যার্থীদের জন্য আজকের পাঠ্য বিষয় দ্বাদশ শ্রেণীর ইংরেজি। এই অনুষ্ঠানটির শুরুর আগে চলে যাচ্ছে বিজ্ঞাপন বিরতিতে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: শুভ জন্মদিন আকাশবাণী শিলিগুড়ি। মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে 711 কিলোহার্টজে উষা লগ্নে বেতারে ঘোষিত হল
1: আকাশবাণী শিলিগুড়ি।
0: বহুজনের হিতার্থে, বহুজনের সুখার্থে জন্ম হয়েছিল আকাশবাণী শিলিগুড়ির 1963 সালের 7ই জুলাই।
1: আমাদের রোজ কারের জীবন চর্চায় জীবন চর্যার সঙ্গে একাত্ম হয়ে যায়
0: আকাশবাণী শিলিগুড়ি। আমাদের জীবনের বিভিন্ন আবেগ অনুভূতির সঙ্গে একত্রে ঘরকন্যা শুরু সেই প্রথম দিন থেকেই, যা ক্রমবর্ধিত হয়ে আজ এই বেতার কেন্দ্রটির সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক।
1: শুভ জন্মদিন উপলক্ষে আজকের অনুষ্ঠানে সমস্ত শ্রোতা বন্ধুদের

0: দেশে আকাশবাণী শিলিগুড়ির ক্লাস্টার হেড ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং জিতেন কুমার রায়ের প্রারম্ভিক বক্তব্য।
1: নমস্কার, আজ 7ই জুলাই আকাশবাণী শিলিগুড়ি স্টেশনের জন্মদিন। 1963 সালের আজকের দিনে শুরু হয়েছিল আকাশবাণী শিলিগুড়ির স্টেশনের পথ চলা। এই বিশেষ দিনে আমাদের স্টেশনের সমস্ত কর্মী এবং অগণিত শ্রোতাদের একান্তিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা FM প্রচার তরঙ্গে 101.4 MHz এবং 711 kHz মিডিয়াম ওয়েভ প্রচার তরঙ্গে উত্তরবঙ্গের প্রায় সমস্ত আনাচে কানাচে পৌঁছে দিচ্ছি আকাশবাণী শিলিগুড়ির পরিষেবা। কেবল তাই নয়, আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান আজ লাইভ স্ট্রিমিং করা হচ্ছে এবং নিউজ অন এয়ার অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনের সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ আজ আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান শুনতে পারছেন। আশা করি আগামী দিনে আমরা শ্রোতাদের সমস্ত প্রত্যাশা পূরণ করতে পারব। আজকের এই বিশেষ দিনে আমি আবার আকাশবাণী শিলিগুড়ির সমস্ত কর্মী এবং অগণিত শ্রোতাদের অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।
2: সমাজের প্রতিটি স্তরের মানুষের আত্মার সাথে সম্পর্কিত আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান।
0: ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আমাদের আকাশবাণী শিলিগুড়ির সম্প্রচারের একটা বৃহৎ অংশ জুড়ে আছে শিশু কিশোরদের অনুষ্ঠান।
2: মাত্র 6 বছর থেকে 14 বছরের শিশু কিশোরদের নিয়ে এই শিশু মহল কিশোর জগৎ। প্রতি শনিবার বেলা 1টা থেকে প্রচারিত হয় শিশু মহল ও কিশোর জগৎ অনুষ্ঠান।
0: প্রতি রবিবার সকাল 9:30 থেকে 10টা পর্যন্ত লাইভ ফোন ইন শিশু মহলে 9434076705 এই নম্বরে ফোন করে সরাসরি অংশগ্রহণের সুযোগও রয়েছে।
2: এছাড়াও শিশু কিশোরদের উপযোগী অনুষ্ঠানও বাইরে থেকে রেকর্ড করে এনে সম্প্রচারিত করা হয়।
3: ছোট খোকা বলে, ও আ, শেখে নি সে কথা কওয়া।
4: ছোট খোকা

0: শিশু কিশোর বয়স অতিক্রম করে আমরা এখন যুব বয়সে প্রবেশ করলাম। নতুন যৌবনের দূতেরা ১৬ থেকে ৩০ বছরের। তারা চঞ্চল, তারা অদ্ভুত। এদের মধ্যে রয়েছে সৃষ্টিশীলতার প্রাচুর্য। সমাজের অগ্রবর্তী এই যুবক যুবতীরা, সমাজের যুববন্ধুরা তাদের সাহিত্য চর্চা, যেমন স্বরচিত কবিতা, গল্পপাঠ, সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা বিতর্ক তুলে ধরার সুযোগ পায়। এই অনুষ্ঠানে তাদের জন্য থাকে কেরিয়ার কাউন্সিলিং, চিকিৎসকদের পরামর্শ, আইনি পরামর্শ সহ আরও অনেক অনেক পরামর্শমূলক অনুষ্ঠান।
1: যুব সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাকে লালিত করার অনুষ্ঠান যুব অনুষ্ঠান। যুব অনুষ্ঠান শুনতে পাবেন শুক্রবার বাদে প্রতিদিন বেলা ৩:৩০ থেকে। আকাশবাণী শিলিগুড়ির জন্মদিনে আমাদের যুব বন্ধুদের উপহার।
2: জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতো। সত্যি আজ আমরা ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত, পুলকিত। তার কারণ আজ আকাশবাণীর জন্মদিন। কথা ও কবিতার মধ্য দিয়ে আজ আমরা আকাশবাণীর অনুষ্ঠান উদযাপন করব।
3: একদমই তাই। রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লেখেন আকাশবাণী নামে। তারপরে যখন এই অল ইন্ডিয়া রেডিওর নামকরণের সময়, তখন সবার মাথায় এলো সেই আকাশবাণী কবিতাটির কথা। হ্যাঁ, আর সেখান থেকেই কালক্রমে ধীরে ধীরে অল ইন্ডিয়া রেডিও জনপ্রিয় হয়ে উঠল আকাশবাণী নামে।

বীণা বাজে। সুরের প্রবাহ ধায় সুরলোকে, দূর কে সেনায় যিনি, কবি কল্পনা বহিয়া চলিল অলোক সৌদামিনী।

0: চিত্ত স্বর্গের সীমানাতে।
1: বাহ, এই সেই কবিতা যার মধ্যে থেকে উঠে এসছে আমাদের এই আকাশবাণীর নাম। আচ্ছা বর্ণা,
2: বলো,
1: এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মাধ্যমে আকাশবাণীর নামকরণ, তো আমরা আজ আকাশবাণীর এই জন্মদিনে যদি তাকে আহ্বান জানাতাম এবং জানিয়ে কোনো উপহার চাইতাম, তিনি কি দিতেন?
2: দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তো বিশ্বকবি, আর কবি মানেই তো কবিতা লেখেন, তাই রবীন্দ্রনাথের কাছে যদি আজকে আকাশবাণীর জন্মদিন উপলক্ষে কিছু উপহার চাইতাম, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই এই কবিতাটাই শোনাতেন।
1: তাহলে চট করে শুনিয়ে ফেলো।
2: তোমরা রচিলে যারে নানা অলঙ্কারে, তারে তো চিনি না আমি, চিনেন না মোর অন্তর্যামী। তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা, বিধাতার সৃষ্টি সীমা তোমাদের দৃষ্টির বাহিরে। কাল সমুদ্রের তীরে বিরলে রচেন মূর্তিখানি, বিচিত্রিত রহস্যের জবনিকা টানি রূপকার আপন নেভৃতে। বাহির হইতে মিলায়ে আলোক অন্ধকার, কেহ এক দেখে তারে কেহ দেখে আর, খণ্ড খণ্ড রূপ আর ছায়া আর কল্পনার মায়া, আর মাঝে মাঝে শূন্য এই নিয়ে পরিচয় গাঁথে অপরিচয়ের ভূমিকাতে। সংসার খেলার কক্ষে তার যে খেলনা রচিলেন মূর্তিকার, মরলোয় মাটিতে আলোতে সাদায় কালোতে, কে না জানে সে ক্ষণভঙ্গুর, কালের চাকার নিচে নিঃশেষে ভাঙিয়া হবে চুর। সে বহিয়া এনেছে যে দান, সে করে ক্ষণিক তরে অমরের ভান, সহসা মুহূর্তে দেয় ফাঁকি, মুঠি কয় ধুলি রয় বাকি, আর থাকে কালরাত্রি সহ সব চিহ্ন ধুয়ে মুছে ফেলা। তোমাদের জনতার খেলা রচিল যে পুতুলিরে, সে কি লুব্ধ বিরাট ধুলিরে এরাই আলোতে নিত্য রবে। এ কথা কল্পনা করো যবে, তখন আমার আপন গোপন রূপকার হাসেন কি আঁখি কোণে, সে কথাই ভাবি আজ মনে।
1: কি চমৎকার কবিতা, কি চমৎকার লেখনি। এভাবেই শব্দে কবিতায় ছন্দে বেঁচে থাকুক আকাশবাণী, আবার ফিরে আসুক জন্মদিন প্রতি বছর।
2: যুব বিভাগের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আজকের এই বিশেষ সন্ধিক্ষণের অনেক অনেক ভালোবাসা।
1: আপনারা সকলে সাথে থাকবেন এবং আমাদের এভাবেই ভালোবাসা এবং উৎসাহ দিতে থাকবেন।
3: মন কি বাত, আকাশবাণীর অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রতি মাসের শেষ রবিবার বেলা 11টা থেকে দেশবাসীর উদ্দেশ্যে তার মনের ভাব ব্যক্ত করেন। এই মন কি বাত বাংলা তর্জমায় প্রচারিত হয় ওই দিন রাত 8টা থেকে।
4: আকাশবাণী শিলিগুড়ির সুদীর্ঘ যাত্রাপথে আকাশবাণী শিলিগুড়ি পেয়েছে অনেক বিদগ্ধ গুণীজন কর্মীদের, যারা বর্তমানে অবসরপ্রাপ্ত। আজ আকাশবাণী শিলিগুড়ির জন্মদিনে মাতৃসমা আকাশবাণী শিলিগুড়িকে তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।
3: এবারে তাহলে শুনে নেওয়া যাক আমাদের প্রাক্তনীদের মনের কথা। অবসরপ্রাপ্ত
4: ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং অনিমা দাস, তিনি আজ এই বিশেষ দিনে জানালেন,
5: আজকের এই পবিত্র দিনটিতে 62 বছর আগে আকাশবাণী শিলিগুড়ির যাত্রা শুরু হয়েছিল 20 কিলোওয়াট এনএসি ট্রান্সমিটার দিয়ে, তার তরঙ্গ সীমার জনসাধারণের শিক্ষা সংস্কৃতি ও শিল্পের উন্নতি বিধানকল্পে। ক্রমে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সমিটার এলো, 100 কিলোওয়াট বেল ট্রান্সমিটার, তারপরে এলো 100 কিলোওয়াট ডিআরএম ট্রান্সমিটার। আজকের এই বিশেষ দিনে শিলিগুড়ির শ্রুতিমণ্ডল

0: মণ্ডলী, সব কর্মচারী ও কর্মকর্তা এবং যারাই বিভিন্নভাবে জড়িত হয়ে এই কেন্দ্রকে সহযোগিতা করছে, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। উত্তরোত্তর কেন্দ্রের শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। সবশেষে বিশ্বপিতার কাছে প্রার্থনা করি, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ধন্যবাদ।
1: আকাশবাণী শিলিগুড়ির অবসরপ্রাপ্ত ঘোষক অতনু চৌধুরী।
2: 1963 সালের আজকের দিনে আকাশবাণী শিলিগুড়ির যাত্রা শুরু হয়। বন্দে মাতরম ধ্বনি দিয়ে আমাদের আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান শুরু হয়। এই বন্দে মাতরম শব্দটি প্রথম বলেছিলেন ঘোষক দিলীপ চট্টোপাধ্যায়। আমরা জানি 1962 সালে আকাশবাণী কার্শিয়াংয়ের সূচনা হয়েছিল। ঠিক তার এক বছর পরেই আকাশবাণী শিলিগুড়িতে অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। কয়েকটি নাম অবশ্যই উল্লেখ করা যেতে পারে এখানে। প্রথমে দিলীপ চট্টোপাধ্যায়, পীযূষ ঘটক, দেবীপ্রসাদ পাল চৌধুরী এবং স্বর্ণকমল চট্টোপাধ্যায় ঘোষণার কাজে যুক্ত ছিলেন। স্বর্ণকমল চট্টোপাধ্যায় যখন মহালয়া উপলক্ষে মহিষাসুর মর্দিনী প্রচারের সময় উনি উপস্থিত থাকতেন, একেবারে পূজোর মতন উনি ব্যাপারটাকে গ্রহণ করতেন। সেই ভোর রাত্রে উনি স্নান টান করে মহিষাসুর মর্দিনী উনি চালাতেন এবং সেখানে স্বর্ণকমল চট্টোপাধ্যায় ভক্তি মিশ্রিত যে প্রচার কর্মসূচি সেটি একটা দেখার মতন ছিল। এছাড়াও আকাশবাণী শিলিগুড়িতে যারা আগে কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য নাম না নিলেই হয় না, সেটা হচ্ছে আমাদের আনন্দ বোডাস, তপন বন্দ্যোপাধ্যায়, গোপাল কর্মকার ছিলেন, নিধি নারায়ণ, সুনীল দাশগুপ্ত, সুনীল দেব, দেবপ্রতিম রায়, পার্বতীচরণ চট্টোপাধ্যায় ছিলেন, অমিত মোদক, যারা সঙ্গীত বিভাগকে সমৃদ্ধ করেছে। তাই আজ আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন উপলক্ষে এটাই বলার, আকাশবাণী শিলিগুড়িকে শুনুন শুধু রেডিওর মাধ্যমে নয়, আপনি আপনার মোবাইলেও নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আপনি আকাশবাণী শিলিগুড়িকে শুনতে পারেন। চলতে থাকুক আকাশবাণী শিলিগুড়ি।
3: আকাশবাণী শিলিগুড়ির স্টপ আর্টিস্ট পণ্ডিত দেবপ্রতিম রায় আজ জানালেন,
4: আকাশ জুড়ে শুনতে যে পাই ওই যে বাজে, ওই যে বাজে আকাশবাণী শিলিগুড়ির সুরটি বাজে হৃদয় মাঝে। আজকে যে তার জন্মদিন, যার তরঙ্গে ভেসে বেড়ায় নানান কিছু নানান গান, সবার সেরা মাধ্যম এ যে চালালো প্রথম রথ, তারই আলোর রোশনাইতে আজ দেখা যায় অনেক পথ। সবার আজও দিন শুরু হয় আকাশবাণীর মাঙ্গলিকে, ভবিষ্যতেও এসুর যেন বেজে চলে দিকে দিকে।
1: দীর্ঘদিন আকাশবাণী শিলিগুড়িতে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তে কাজেরও অভিজ্ঞতা আছে তার। তিনি অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোগ্রাম প্রণব কুমার চট্টোপাধ্যায়।
5: 1963 সালে এই আকাশবাণী শিলিগুড়ির যাত্রা শুরু। এরপর নানান বিবর্তনের মধ্যে দিয়ে আকাশবাণী আজকের এই আকাশবাণী হয়েছে। এবারে আসি আকাশবাণীর সঙ্গে আমার যোগাযোগের প্রসঙ্গ। তখন ডিসেম্বর 1990 উপেন তরফদার স্টেশন ডিরেক্টর, এর কিছুদিন পরে এলেন ডক্টর টিকে দাস, স্টেশন ডিরেক্টর হয়ে উপেন তরফদার চলে গেলেন। টিকে দাস অদ্ভুত এক কাজের মানুষ ছিলেন, ভীষণভাবে সবাইকে নিয়ে কাজ করাতেন এবং ওনার কাছে এত কাজের চাপে প্রথম প্রথম বিরক্তি হলে পরেও পরবর্তীতে বুঝেছিলাম যে ওই কাজটা উনি আমাদের করিয়েছিলেন বলে আমার কখনোই কোনো স্টেশনে কাজ করতে কোনো দিন অসুবিধা হয়নি। মনে পড়ছে যে সরস্বতী পুজো, বিশ্বকর্মা, এই দুটো আমাদেরকে একটা পুরো পারিবারিক বন্ধনে বেঁধে দিত। আর ছিল হচ্ছে একেবারে পরিবারের এক সদস্যের কখনো কোনো বিপদ আপদ হলে যেরকম হয়, ঠিক সেই রকম ছিল আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের শিখিয়েছিল একটি পরিবার হতে। আজ সেই আকাশবাণী শিলিগুড়ির জন্মদিনে আমার স্যালুট।
3: সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা এবং আকাশবাণী শিলিগুড়িকে নিয়ে তাঁর ভালো লাগা ব্যক্ত করেছেন অবসরপ্রাপ্ত প্রোগ্রাম এক্সিকিউটিভ কেয়া বসু।
6: নমস্কার। আজ আকাশবাণীর শুভ জন্মদিনে রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আকাশবাণী শিলিগুড়ি এভাবেই সদর্পে এগিয়ে চলুক তার স্বমহিমায়। তার ছোঁয়া লাগু।

0: অবসরপ্রাপ্ত প্রোগ্রাম এক্সিকিউটিভ জয়শ্রী পাল চৌধুরী।
1: সূচনা শব্দটার মধ্যে একটা শুভ ভাবনা থাকে, বিশেষত যদি সেটা কোনো রাজকীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়। এই যেমন আমাদের সবার আকাশবাণী, শাশ্বত বাণী এক থেকে বহু হয়ে যাওয়া জগৎ কল্যাণে। এই আকাশবাণী শব্দটাতে লুকিয়ে আছে বহুত্ব, বহুজন হিতায়, বহুজন সুখায় চ। যে মূলমন্ত্রটি নিয়ে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের বিশাল কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়া। 1974 সাল থেকে যুক্ত হয়ে তার ক্ষুদ্র অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করি, ধন্য মনে করি শ্রোতা বন্ধুদের সাথে যুক্ত হতে পেরে। অতীত তো স্তব্ধতার মধ্যে অযুত কথা। মনে আছে আজকের এই 200 কিলোওয়াটের ট্রান্সমিটার তখন সেই শুরুর দিকে কিন্তু ছিল না, ছিল 20 কিলোওয়াটের ট্রান্সমিটার। আবার সেবক রোডের 2 মাইলে আজকের আকাশবাণীর স্টুডিও ভবনটির অস্তিত্ব শুরু সেদিন ছিল না। 1963 নতুন কেন্দ্রের সম্প্রচারের সূচনা হয়েছিল শালুগাড়া ট্রান্সমিটার ভবনের এমার্জেন্সি স্টুডিও থেকে। বর্তমানের আকাশবাণী ভবন থেকে নব উদ্যমে অভিজ্ঞ কেন্দ্র পূর্ণ স্বাধীনতার তার পথ চলা শুরু করে 1982 সালের 8ই আগস্ট। এসব একটু প্রবীণ শ্রোতারা বিলক্ষণ জানেন, ওই একটু স্মরণে আনা, সামনে আনা আর কি। দেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কোনো কোনো বিশেষ খেলার ধারা বিবরণী নিয়তই তো প্রচারিত হয় আকাশবাণী থেকে, তবে আমাদের শিলিগুড়ি কেন্দ্র থেকেও স্বয়ংসম্পূর্ণভাবে রিলে করে শোনানো অনেক খেলার মধ্যে একটি খেলাকে মনে করিয়ে দিই এই আজ তার জন্মদিনে। দ্য 7th জওহরলাল নেহরু ইনভিটেশন ইন্টারন্যাশনাল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রিলে হয়েছিল বাংলা, হিন্দি, ইংরেজিতে। দিনটা ছিল 4ঠা ফেব্রুয়ারি 1988। দেশের তৎকালীন প্রথম শ্রেণীর নেতা মন্ত্রীর উপস্থিতিতে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকেই খেলার উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানের বর্ণময়তা আকাশবাণী শিলিগুড়ি শ্রোতাকুলের কাছে তুলে ধরতে পারার তৃপ্তি সেদিন উপভোগ করেছিল আপনাদের সাথেই। আকাশবাণী এগিয়ে যাবার আর এক নাম আমি মনে করি, এবং তার সবটুকু শ্রোতা বন্ধুদের নিয়েই। আপনাদের শুভেচ্ছা নিয়ে এই কেন্দ্র আরও এগিয়ে চলুক, এই প্রার্থনাই জানাই আজ।
2: কিছু কিছু কণ্ঠস্বরের সঙ্গে যেমন আমরা পরিচিত ছিলাম বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সেরকমই একটি পরিচিত কণ্ঠস্বর পরেশ দাসের, অবসরপ্রাপ্ত প্রোগ্রাম এক্সিকিউটিভ, আমাদের গ্রামেগঞ্জের প্রিয় পরেশ দা আজ এই বিশেষ দিনে আমাদের আকাশবাণী শিলিগুড়ির উদ্দেশ্যে বললেন,
3: আজ 7ই জুলাই আকাশবাণী শিলিগুড়ির শুভ জন্মদিন। এই জন্মদিনে আকাশবাণীর সাথে সাথে আকাশবাণীর শিলিগুড়ির যত শ্রোতা বন্ধু রয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে গ্রামীগঞ্জ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি দীর্ঘদিন ছিলাম, গ্রামীণ মানুষদের ভালোবাসাই আমাদের প্রধান অনুষ্ঠান ছিল। দেখেছি প্রতি সপ্তাহে অন্তত 15খানা চিঠি আসতো আপনাদের বিভিন্ন সমস্যাজনিত, এবং মাসে 2 বার করে আমরা সেই চিঠির উত্তর দিতাম সমস্যা সমাধানে। বিভিন্ন যে বিশেষজ্ঞ রয়েছে কৃষি বিভাগে, শুধু কৃষি কেন, কৃষি, মৎস্য, সেরিকালচার, প্রাণী সম্পদ বিভাগ, সব বিশেষজ্ঞরা এসে অনুষ্ঠান করে আপনাদেরকে নানাভাবে সমৃদ্ধ করেছেন, তার সুফলও আপনারা পেয়েছেন, সেটা চিঠির মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি অনুষ্ঠান মনে পড়ছে এই দিন।

0: আমরা তখন চেষ্টা করতাম কিছু স্টক ক্যারেক্টার নেওয়ার জন্য অনুষ্ঠানের মাঝে। তা আমার ভালো লাগছে আজকে বলতে, সে সময় এই গ্রামীণ অনুষ্ঠানে গ্রামেগঞ্জে মুকুল ভাই বলে একটা ক্যারেক্টার নেওয়া হয়েছিল। তার ভয়েস বা গলা আপনাদের বেশ ভালো লাগতো সেই সময়, বুঝতে পেরেছি। সে কিন্তু এখন এই আকাশবাণী শিলিগুড়ির প্রোগ্রাম হেড, সুনীল কুমার দাস। তো নিশ্চয়ই যারা শুনেছেন আগে অনুষ্ঠান তারা জানতেন আর কি, এইভাবেই সমৃদ্ধ করেছিল আমাদের সে সময়। যাই হোক, এখনও আপনাদের সাথে তিনি রয়েছেন। আমরা আশা রাখব, আমিও আশা রাখব যে অনুষ্ঠানগুলো আরও সমৃদ্ধ হোক। আকাশবাণীর যেমন একদিকে বিশেষজ্ঞ হিসেবে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভাইস চ্যান্সেলার সুনীল কুমার ব্রহ্মচারী এসে আকাশবাণীকে সমৃদ্ধ করেছেন, তেমনি গ্রামের কৃষক যারা প্রগতিশীল কৃষক, আমি জলপাইগুড়ির একজনের কথা বলতে পারি, নগেন্দ্রনাথ বর্মন, তিনি সবসময় আসতেন এবং ফল ফুল নিয়ে আমাদের অনুষ্ঠানকে ভীষণভাবে সমৃদ্ধ করেছেন। অনেকে বয়সের সঙ্গে সঙ্গে হয়তো নেই সেই অর্থে, তবু তারা কিন্তু আমার এবং আপনাদের স্মৃতিতে রয়ে গেছেন। আপনারা সহযোগিতা করবেন আকাশবাণীকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়। সবাইকে শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকবেন।
1: পরিচিত কণ্ঠ অবসরপ্রাপ্ত ঘোষিকা মুক্তিচন্দ তার শুভেচ্ছা বার্তায় জানালেন,
2: আকাশবাণী শিলিগুড়ি, এই উচ্চারণ আজও মনের মণিকোঠায় অনুরণন তোলে। একদিন যা সারা উত্তর বাংলার জন্য বলেছি, আজ অবশ্য তা শুধু মনের গোপন কুঠুরিতেই বাস করে, আজও অমলিন সেই স্মৃতির ভাণ্ডার। কত গুণী মানুষের সঙ্গম স্থল আকাশবাণী, কত উপকারী আবার কত শত আনন্দ যাপনের সঙ্গী আকাশবাণী শিলিগুড়ি। প্রায়ই মনে পড়ে যায় কলিগদের মাঝে দিন যাপনের কথাগুলো। আকাশবাণী শিলিগুড়ি উন্নতির ধারাকে বহন করে চলবেই এই কামনা করি। আকাশবাণী শিলিগুড়ির জন্মদিনের এক রাশ শুভেচ্ছা।
3: শ্রীযুক্ত নীলমণি মাল তার সুদীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন এই আকাশবাণী শিলিগুড়িতে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি ইনফরমেশন অফিসার হিসেবে।
4: শুভ জন্মদিন আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ির নিজস্ব আর্কাইভ বা সংগ্রহশালা রয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী সহ অনেক বিশিষ্টদের কণ্ঠস্বর ছাড়াও উত্তরবঙ্গের বিলুপ্ত হয়ে যাওয়া গানগুলি, যেমন তুক্ষা গান, তিস্তা বুড়ির গান, রাবণ গান ইত্যাদি গানের রেকর্ডিং রয়েছে। তাদের এই কণ্ঠস্বর জন্ম এবং মৃত্যু দিনে সম্প্রচার করে থাকে আকাশবাণী শিলিগুড়ি। তাই বলছি, সবাই সমস্ত অনুষ্ঠানগুলি উপভোগ করুন। রেডিও নেই, তাতে কি হয়েছে, মোবাইল ফোন তো আছে, আর সেই ফোনে যে কোনো সময় যে কোনো স্থানে আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠানগুলি শুনতে পারেন। একজন মানুষের ভালো লাগার ক্ষেত্রে এর চেয়ে বেশি কি চাইতে পারি আকাশবাণীর থেকে? আকাশবাণী শিলিগুড়ির দীর্ঘায়ু কামনা করি। আমাদের আকাশবাণী ভালো থাকলে আমরাও ভালো থাকব। সব শেষে আবারও জানাই শুভ জন্মদিন আকাশবাণী শিলিগুড়ি, ধন্যবাদ।
1: প্রসিদ্ধ এসরাজ শিল্পী, আকাশবাণীর অবসরপ্রাপ্ত স্টাফ আর্টিস্ট পার্বতীচরণ চট্টোপাধ্যায়।
5: অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে এই আকাশবাণী বেশ কিছু বছর পেরিয়ে এসেছে। একজন সক্রিয় কর্মী হিসেবে আমি এই আকাশবাণীকে অনেক কাজ থেকে দেখার সুযোগ পেয়েছি। এখান থেকে বিভিন্ন বিষয়ের ওপর যে সমস্ত অনুষ্ঠান সম্প্রচারিত হয় তা যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ এবং সকলকে সমৃদ্ধ করে। এই আকাশবাণীর আরও সমৃদ্ধি হবে এই আশাই রাখছি।
3: আমাদের দেশ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। আমাদের দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠা করতে আমাদের কৃষক বন্ধুদের অবদান অনস্বীকার্য।
1: কৃষক বন্ধুদের জন্য সারা বছর সাহায্যের হাত বাড়িয়ে দেয় আকাশবাণী শিলিগুড়ির গ্রামেগঞ্জে অনুষ্ঠান। গ্রামেগঞ্জে অনুষ্ঠান শুনতে পাবেন।

0: বুধ শুক্রবার বাদে প্রতিদিন বিকেল 4টে থেকে। শুধুমাত্র কৃষি বিষয়ক পরামর্শই নয়, কৃষক বন্ধুদের মনোরঞ্জনের জন্য যাত্রাপালাও সম্প্রচারিত হয় গ্রামেগঞ্জে অনুষ্ঠানে প্রতি বুধবার বিকেল 4টে থেকে।
1: নিউ বিনাপানি অপেরার পরিবেশনায় কবি কালিদাস যাত্রাপালার কিছু ঝলক।
2: দেখা দাও, দেখা দাও, শুধু একবার দেখা দাও মা, আমার মূর্খতা ঘুচে কানের আলো দাও, যেমন করে ব্যাস বশিষ্ঠ বাল্মীকিকে দেখা দিয়েছিল, রাজকন্যা মূর্খ বলে আমার তাড়িয়ে দিয়েছে, আমি তোমার দয়া ভিক্ষা করছি, দেখা দাও, দেখা দাও মা গো, দেখা দাও। দেখা দেবে না, দেখা দেবে না, তোমার দয়ার পাবো না, বেশ তাই হোক, আমি তোমার নামে কাবেরীর জলে আত্মবিসর্জন দেব।

0: বিদ্যাং দেহি নমস্তুতে।
1: আমি এসেছি কালিদাস।
0: কে কে তুমি জননী? কি তোমার পরিচয়?
1: আমি তোমার আরাধ্যা দেবী সরস্বতী। আমি জ্ঞান, আমি প্রজ্ঞা।
0: এসেছো এসেছো মা, এসেছো সন্তানের আকুল আহ্বানে সাড়া দিতে। তুমি এসেছো জননী, প্রণাম নাও, প্রণাম নাও মা, প্রণাম নাও।
2: আমাদের প্রত্যেকের পরিবারের মূল চালিকা শক্তি বাড়ির মহিলারা। মহিলাদের দক্ষ পদচারণা এখন যেমন স্থলে জলে অন্তরীক্ষে, তেমনি সাংবিধানিক প্রশাসনিক প্রধান হিসেবেও নারী সমান দক্ষ।
3: আকাশবাণী শিলিগুড়ির সোম থেকে শুক্র দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত সম্প্রচারে আমরা শুনি নারীদের অনুষ্ঠান মহিলা মজলিশ, প্রতি সোম থেকে শুক্র বেলা একটা থেকে। আকাশবাণী শিলিগুড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ সাহিত্য বিষয়ক পত্রিকা প্রান্তিক। কোচবিহার থেকে মালদা পর্যন্ত কবি, গল্পকার, সাহিত্যিক, রম্য রচনাকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিকদের সৃষ্টিতে সমৃদ্ধ প্রান্তিক অনুষ্ঠান। সত্যম ভট্টাচার্য।
4: বাবা ও বাড়ি, ফেলে আসা বাড়ির কথা ভাবি। সামনে ছোট্ট জায়গা, তাতে ফুলগাছ, বাড়ির সামনে পেছনে দুটো করে নারকেল, আর চারিদিক ঘিরে প্রচুর সুপারি গাছ। হাওয়া হলে তাদের মাথা দুলত। বাবাই করেছিলেন এসব। উদয়াস্ত পরিশ্রম করে তিনি সন্ধেতে ঘরে ফিরে শুয়ে পড়তেন। আজ দুজনের কেউই নেই। শুধু চোখ বুঝলেই চোখের সামনে বাড়ি আর বাবা এসে দাঁড়ান। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভিড়ে শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি সামনের সরু রাস্তা দিয়ে সাইকেল করে বাবা বাড়ি ফিরছেন, হ্যান্ডেলে বাজারের ব্যাগ। বারান্দার বেঞ্চে বসে ধূমপান করতে করতে তিনি তাকিয়ে থাকতেন দূর আকাশের দিকে। পাশে ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ, দূরে বড় রাস্তায় গাড়ির আওয়াজ, টিনের চালে বৃষ্টি অথবা টুপটুপ করে ঝরে পড়া শিশির। আজ বুঝি ভালোবাসা চট করে টের পাওয়া যায় এমন হয়তো কিছু নয়।
2: আপনাদের ভালোবাসায় জনপ্রিয়তম অনুষ্ঠান প্রত্যুষা। এখন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে এবং এআইআর শিলিগুড়ি লাইভ স্ট্রিমিংয়ের কল্যাণে কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষার পত্রলেখক বন্ধুরা।
3: প্রত্যেক মাসের নির্ধারিত বিষয় নিয়ে প্রত্যুষাতে চিঠি পাঠাবার জন্য মেল করবেন এই ঠিকানায় airprotusha@gmail.com। আর যারা ডাক মারফত চিঠি পাঠাবেন তাদের জন্য ঠিকানা প্রত্যুষা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী শিলিগুড়ি, দো মাইল সেবক রোড, শিলিগুড়ি, পিন 734001।
2: স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যার্থীদের পাঠদানের জন্যে আকাশবাণী শিলিগুড়ির

0: অ্যান্টিক প্রচেষ্টা বিদ্যার্থীদের জন্যে। শ্রেণীকক্ষের আবহে পাঠদান যেমন করা হয়, তেমনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে মূল পরীক্ষার আগে প্রস্তুতির সহায়ক পাঠদানের ব্যবস্থাও করে আকাশবাণী শিলিগুড়ি।
1: বিদ্যার্থীদের জন্য আকাশবাণী শিলিগুড়ির নতুন ভাবনা শিক্ষাঙ্গন থেকে এই অনুষ্ঠানে প্রান্তিক বিদ্যালয়ের কাছে আকাশবাণী শিলিগুড়ি পৌঁছে গিয়ে সেই বিদ্যালয়ের ইতিহাস কৃতি ছাত্রছাত্রীদের পঠন পাঠন রেকর্ড করবে। শুধু পাঠদান করাই নয়, তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সমগ্র শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এখন শুনুন একটি প্রান্তিক বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থীদের পরিবেশিত এবং তাল নবমী নাটকের অংশবিশেষ।
2: দিদি, এ দিদি, দিদি মাছ ধরছিস?
3: যা, চলে গেল তো, এত চেঁচালে কি মাছ থাকে? আচ্ছা ভাই, তুই না মাকে গিয়ে বল ভাত বাড়তে, আমার খুব খিদে পেয়েছে।
2: মা খুব বকা দেবে।
3: আমার নাম গিয়ে বল ভাই।
2: তোর নাম করে বললেও বকবে। আমি তখন মার কাছে ভাত চেয়েছিলাম, মা খুব বকেছে, আর জানিস সঙ্গে আমাকে খুব মেরেছে।
3: আহারে ভাই, তোকে মেরেছে না? তোর খুব লেগেছে না ভাই?
2: হ্যাঁ, খুব লেগেছে।
3: এ ভাই দেখ, আকাশটা কেমন মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আমি যেই মন্ত্রটা বলবো সেটা বলবি, দেখবি বৃষ্টি এক্ষুনি থেমে যাবে।
2: ঠিক আছে।
3: বল ভাই, লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি থেমে যা।
2: লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি থেমে যা।
3: লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি থেমে যা।
2: লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি থেমে যা। চুনিদা, ও চুনিদা, চুনিদা
4: রে, আমি গোপাল।
5: ও গোপাল,
3: কোথায় যাচ্ছ গো তুমি?
5: আমি যাচ্ছি জ্যোতি পিসিমার বাড়ি। আসছে মঙ্গলবার তাল নবমী, জ্যোতি পিসিমাদের বাড়ি মেলা লোকজন খাবে, তাই আমার মা গেছে ওদের বাড়ি ডাল ভাঙতে, তাই মাকে ডাকতে যাচ্ছি।
2: আমাদের নেমন্তন্ন করবে।
5: আরে গায়ে সবাইকে নেমন্তন্ন করবে, আমাদেরও বলবে, তোদের কি আর বাকি রাখবে? আচ্ছা ভাই, আমি এখন আসি, আবার বাদলা নেমে যাবে। গায়ে সবাইকে যখন বলেছে তোদেরও ঠিক বলবে, দেখিস।
3: এ ভাই ভাই, আজ কি বার রে?
2: আজকে আজকে
3: দুধ ছাতা, তুইও বাকি করে জানবি। আজ তো শুক্রবার, শুক্রবার শনিবার রবিবার সোমবার, তারপর দিন কি হলো মঙ্গলবার, মঙ্গলবার দিন কাতাল নব।
2: দিদি, এদি মঙ্গলবার দিয়ে তাল নবমী, সেদিন আমরা গরম ভাত খাবো, কি মজা হবে না?
3: দূর বোকা, তাল নবমীতে কেউ কি গরম ভাত খায়? তাল নবমীতে তালের ক্ষীর খায়, তাল পিটুলি খায়, তালের বড়া খায়, এই সব খায় রে ভাই।
2: এ দিদি, এগুলো কেমন খেতে রে?
3: এগুলো অমৃতির অমৃতি ভাই। এ ভাই ভাই, তুই কোনোদিনও খাসনি?
2: না রে, কোনোদিনও খাইনি।
3: জানিস ভাই, আমিও না কোনো দিনও খাইনি।

0: আমাদের দেশের সুরক্ষায় সদা জাগ্রত আমাদের জওয়ান ভাইয়েরা, তাদের মনোরঞ্জনের জন্যে হিন্দি গানের অনুষ্ঠান প্রতিদিন বিকেল 5:15 থেকে।
1: সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জীবন যাতে আরও ভালো হয় তার সচেতনতার জন্য মজদুর মণ্ডলী অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ির।
0: ভালো থাকার অন্যতম উপায় হল নিরোগ সুস্থ থাকা। শরীরকে সুস্থ রাখতে বিশেষ পরামর্শ দিতে উপস্থিত থাকেন ডাক্তারবাবুরা প্রতিদিন সকাল 6:50 আরোগ্য অনুষ্ঠান, আর প্রতি মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম রবিবার রাত 8:00 শুনুন সুস্বাস্থ্য অনুষ্ঠান।
1: সঙ্গীত হল সেই শিল্প যা সুর, তাল, লয় এবং নান্দনিক অভিব্যক্তির মাধ্যমে

0: আনন্দ ও আবেগ সৃষ্টি করে। অডিশনের মাধ্যমেই সঙ্গীত বিভাগের শিল্পীরা নির্বাচিত হন। বি, বি হাই, এ গ্রেড এবং সর্বোত্তম স্তর টপ গ্রেড। আকাশবাণী শিলিগুড়িকে যে সমস্ত টপ গ্রেডেড শিল্পীরা মহিমান্বিত করেছেন তাঁরা হলেন
1: সেতারে পণ্ডিত দেবপ্রতিম রায়, পণ্ডিত পবিত্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীতে বিদুষী তনুশ্রী চক্রবর্তী, আধুনিক গানে বিদুষী ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, রজনীকান্তের গান ও আধুনিক গানে পণ্ডিত সুখময় মজুমদার, ভাওয়াইয়াতে পণ্ডিত সন্তোষ কুমার বর্মন, বিদুষী ঝর্ণা বর্মন, বিদুষী দীপ্তি রায়, পণ্ডিত ললিত চন্দ্র রায়, বিদুষী শাশ্বতী দাস, বিদুষী পপি নারায়ণ সিংহ, বিদুষী সুমিত্রা রায়।
0: এছাড়া উত্তরবঙ্গ ব্যাপী গ্রামে গ্রামান্তরে শহরে নগরে রয়েছেন অসংখ্য বিহাই ও বি গ্রেড প্রাপ্ত শিল্পীরা। আকাশবাণী শিলিগুড়ির আয়োজনে বিদগ্ধ গুণীদের পরিবেশনায় অসংখ্য সঙ্গীত সম্মেলনের সাক্ষী থেকেছে উত্তরবঙ্গের বেতার শ্রোতারা। এছাড়াও অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রমে ও অখিল ভারতীয় সঙ্গীত মহাসভাতে আমাদের আকাশবাণী শিলিগুড়ির অনেক শিল্পীরা তাঁদের পরিবেশনায় সারা দেশের সঙ্গীত প্রেমীদের বিমুগ্ধ করেছেন। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়।
1: আকাশবাণী শিলিগুড়ির একটি অন্যতম অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উত্তরবঙ্গের গ্রাম গ্রামান্তরের প্রান্তিক ক্রীড়া প্রতিভাকে বিকশিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। গ্রামীণ ক্রীড়া সংবাদ থেকে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ এই অনুষ্ঠানে পরিবেশিত হয়। এছাড়াও বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল সহ বিভিন্ন খেলার ধারা বিবরণী নিরবিচ্ছিন্নভাবে প্রচারিত হয় আকাশবাণীর শিলিগুড়ি কেন্দ্র থেকে।
0: বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, শ্রোতা বন্ধুদের বিজ্ঞানের আলোয় আলোকিত করতে আকাশবাণী শিলিগুড়ির উদ্যোগ বিজ্ঞান ঘরে ও বাইরে।
1: শুরু হচ্ছে আজকের নাটক। এই উচ্চারণ আমাদের কানকে সজাগ করে। আকাশবাণী শিলিগুড়ির নাট্য সম্ভার খুবই সমৃদ্ধ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রথিতযশা শিল্পীদের দ্বারা পরিবেশিত বিভিন্ন নাটক ছাড়াও বাংলার নাট্যজগতের জ্যোতিষ্কদের পরিবেশিত নাটক শোনা যায় প্রতি শনিবার রাত 8টায়। এই কর্মযজ্ঞের মাঝে আকাশবাণী ষাটোর্ধ প্রবীণ নাগরিকদের ভোলেনি, কিন্তু তার প্রমাণস্বরূপ আপনাদের জানিয়ে দিই, প্রতি শনিবার সকাল 9:45 আমাদের অনুষ্ঠান মাননীয় সু, বিশিষ্টজনেদের বিশেষ স্মৃতি শ্রোতাদের সামনে তুলে ধরা, যাতে তাঁদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে আমরা ভবিষ্যতে ব্যক্তিগত জীবন এবং সমাজ জীবনের উত্তরণ ঘটাতে পারি সুস্থ চেতনার বিমল স্পর্শে।
0: আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন উপলক্ষে আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে নিরন্তর যারা জীবন যাপন করেন তাঁদের মধ্যে কয়েকজন। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা পার্থ চৌধুরী।
2: আমি আদ্যন্ত থিয়েটারের মানুষ, সেই সুবাদেই বিগত 43 বছর ধরে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের নাট্য বিভাগের সঙ্গে যুক্ত রয়েছি। আর এই যুক্ত থাকার সুবাদেই অর্জন করেছি শ্রুতি নাটকের চর্চার নানান দিক। নিজে এই অর্জনের মধ্যে দিয়ে যে প্রশংসা আজ পাই, তার পেছনে এই কেন্দ্রের অবদান অপরিসীম। আমার বেতার নাটকের বোধ, আমার শ্রুতি সম্পর্কিত জ্ঞান সবই এখানকার চর্চার ফসল। আজ আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন, এই শুভ দিনে আমি আমার অন্তরের ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই এই কেন্দ্রের প্রতি। আগামী দিনে এই কেন্দ্র আরো সমৃদ্ধতর হয়ে উঠুক, আমার পক্ষ থেকে এই শুভ কামনা রইল।
0: আকাশবাণীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পরিবেশপ্রেমী, সমাজসেবী, আইনজীবী সুজিত রাহা।
3: শিলিগুড়ি আকাশবাণীর জন্মদিন বিষয়টা ভাবলে

0: অনেককাল আগের কথা স্মৃতিপটে ভেসে ওঠে। সে সময়ে কার্শিয়াং আকাশবাণী প্রচার কেন্দ্র থেকে অনুষ্ঠান রিলে হতো। দূর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা টাওয়ার দেখেই চিনতে পারতাম ওইটি হলো কার্শিয়াং আকাশবাণী কেন্দ্রের টাওয়ার। আর পরবর্তীতে শহরের উত্তর প্রান্তে টাওয়ার বলতে লাল সাদা রঙের আকাশবাণীর সুউচ্চ লৌহ মিনার, যেখান থেকে ছড়িয়ে পড়ে বেতার তরঙ্গ। শুরু হলো আকাশবাণীর চিরপরিচিত সিগনেচার টিউন, বদলে দিল শহরের বিনোদন ও নিয়মিত সংবাদ পরিবেশনের রোজনামচা। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক থেকে রাজনৈতিক আলোচনা এবং বিশেষ করে দেশ বিদেশের খবর সহ খেলার খবর, খেলা সরাসরি সম্প্রচার। শিলিগুড়ি আকাশবাণীর হাত ধরেই শহরের নিয়মিত সাংস্কৃতিক তথা সঙ্গীত ও বাচিক চর্চায় এলো অনুশীলন এবং এক নতুন শৈল্পিক মাধ্যমে পেশাগত দিকের উন্মোচন। শিলিগুড়ি আকাশবাণীর প্রচার তরঙ্গ আরও প্রসারিত ও প্রবাহিত হোক এই কামনা করি।
1: এছাড়াও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার সন্দীপ সেনগুপ্ত।
2: আকাশবাণী শিলিগুড়ির শুভ জন্মদিন, তাই তো প্রাণের বিনায় বাজে আনন্দেরই বিন। আকাশবাণী শিলিগুড়ি আমাদের মননে, চিন্তনে, আমাদের স্বপ্নে, জাগরণে, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি আঙ্গিককে ছুঁয়ে বছরের পর বছর যে অনুষ্ঠান বিভিন্ন মানুষের দরবারে পৌঁছে দিচ্ছেন, তার জন্য তার সকল কর্মী, সকল আধিকারিক, সকল কুশীলবদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি, রাজনীতি থেকে শুরু করে খেলার ময়দান এবং সংস্কৃতিরও বিভিন্ন বিষয়ে, যেমন গান, আবৃত্তি, নাটক, শ্রুতি নাটক, আরো কত কিছু আমাদেরকে ঋদ্ধ করছে, আমাদের কাছে পৌঁছে দিয়ে আকাশবাণী শিলিগুড়ি। এইভাবেই তারা এগিয়ে চলুক। যে কটি উপাদান না থাকলে বাঙালি বাঙালি বা ভারতবাসী ভারতবাসী হয়ে উঠতে পারত না, তার মধ্যে অবশ্যই একটি প্রধান উপাদান হচ্ছে আকাশবাণী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ডাক্তার সুমিত বন্দ্যোপাধ্যায়।
3: নমস্কার বন্ধুরা, আমি আকাশবাণীর একজন নিয়মিত শ্রোতা। ধরার আঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী, রবীন্দ্রনাথের এই লাইনটি আকাশবাণী সম্বন্ধে লিখে গেছিলেন স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থে। সেই আকাশের বাণী, সেটা ডালপাড়া বিস্তার করতে করতে তার একটি ডাল শিলিগুড়ি আকাশবাণী। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজ এই আকাশবাণীও এখন বীজ থেকে মহিরুহ, তথ্য, সংবাদ, বিনোদন ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আজকে শিলিগুড়ি আকাশবাণী পূর্ণতা পেয়েছে। তার জন্মদিনে 7ই জুলাই আকাশবাণী শিলিগুড়িকে অভিনন্দন জানায়।
4: আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কুচবিহারের নিগমনগর থেকে দুলাল চন্দ্র দাস। অরূপ তোমার স্বরূপ প্রিয়, তবু তো তোমারে জানি, প্রাণের পরশে আকাশের কোলে জন্মে নহগো প্রাণী। শ্রুতি ভরে তুমি থাকো নিশিদিন, বাহু ডোরে অধরাই, আকাশকন্যা প্রিয়তম লোকে রূপহীন রোশনাই। নয়ন গোচরে থাকো না তো তুমি অন্তরে প্রিয়তম, অনাখ্যাত তুমি চিরদিনই তবু ঘ্রাণে সুধাসম। অমৃত বাণী প্রেম প্রীতি রসে সাদে সাদে ভরে প্রাণ, অরূপ তোমার রূপের মহিমা প্রাণে প্রাণে গাহে গান। শ্রুতিতে আবাস পরশে ও রূপে, সাদে ঘ্রাণে তবু তুমি, সীমা ও অসীমে তুমি প্রথমা, তুমি আকাশ ও ভূমি। নীরব নিথর ভাষাহীন লোকে বাণী হয়ে তুমি রাজ, কণ্ঠে ও বিনে রাগে অনুরাগে সুর হয়ে তুমি বাজ। প্রাণ হতে প্রাণে বাসনা ও প্রেম তুমি করো বিতরণ, তাই তো প্রাণের মহা উৎসবে মেতে ওঠে হৃদি মন। অসীম অরূপ তবু ভালোবেসে বাঁধা পড়ো সীমারূপে, যন্ত্রবেদিতে হয়ে সমাসীন প্রীতি লভ পূজা জপে। শৈল শহরে প্রীতি প্রেম ভরে হয় তব অভিষেক,

0: আজ তার সেই শুভক্ষণ প্রিয়, চেয়ে আছি অনিমেক, বাণী হয়ে তুমি কণ্ঠে, যন্ত্রে প্রেম ভরে গাবে গান, শ্রুতি ভরে তব বাণী, সুধা লভে জুড়াব তৃষিত প্রাণ। এই শুভ দিনে কি দিব তোমায় আমি অতি দীন জন, জীর্ণ ভাষার তরি ভরে দিনু হৃদয়ের প্রেমধন। প্রেমের পুষ্পে তব করতলে অঞ্জলিটুকু মোর, প্রীতি ভরে প্রিয় গ্রহণ করিও, দৃঢ় কর প্রেমোদর।
1: আমার সামনে এখন একজন প্রবীণ ব্যক্তি আছেন, আপনার নামটা কি?
2: শৈলেন্দ্রচন্দ্র চৌধুরী।
1: এখন বয়স কত আপনার?
2: আমার 81 বছর বয়স।
1: আচ্ছা, আপনি চাকরি করতেন?
2: চাকরি তো করতামই।
1: এখন অবসর জীবন?
2: অবসর জীবন।
1: আচ্ছা, আকাশবাণী শিলিগুড়ি আপনি কি শুনতেন?
2: আমি আগে শুনতাম আকাশবাণী শিলিগুড়ির প্রতিটি ইয়ে, আমার খুব ভালো লাগতো, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত এটা নিয়ে আমি শুনতাম।
1: মানে আপনি চাকরি জীবনেও আকাশবাণী শিলিগুড়িকে শুনেছেন এবং অবসর জীবনে আরেকটু শোনার পরিধিটা বেড়েছে, তাই তো?
2: স্বাভাবিক।
1: আর বিশেষ কোন
2: বিশেষ করে অনুষ্ঠানের মধ্যে আমি মহালয়াটা খুব ভালো লাগতো, সেজন্য মহালয়ার দিনে প্রায় জাগাই থাকতাম।
1: আপনার এই আকাশবাণী শিলিগুড়ি শোনার পরে, এখন তো আকাশবাণী শিলিগুড়ির আজ জন্মদিন, আজকে আপনি অন্যান্য শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন।
2: সবারই শোনা উচিত, অনেক ভালো ভালো প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামগুলো তাদের অনুধাবন করা উচিত।
1: হ্যাঁ, বয়সে প্রবীণ হলেও আকাশবাণী শিলিগুড়ি নিয়মিত শুনছেন শৈলেন্দ্রচন্দ্র চৌধুরী, তার কথা আমরা শুনলাম।
3: এছাড়াও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সুভাষ বিশ্বাস শিলিগুড়ি থেকে।
4: আকাশবাণী শিলিগুড়ি, 7 জুলাই তোমার শুভ জন্মদিনে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, সাথে তোমার প্রসারিত নানা জ্ঞানমুগ্ধ চিন্তন দিক দিগন্তে ছড়িয়ে দিয়ে জেগে উঠো শাশ্বত হয়ে, এই প্রার্থনা রইল ঠাকুরের কাছে। নমস্কার।
3: দিলীপ কুমার ঘোষ শিলিগুড়ি থেকে তার শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন,
5: প্রথমেই আমাদের প্রিয় আকাশবাণী শিলিগুড়ির শুভ জন্মদিনে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসার সাথে সুস্থ, সবল, সবুজ, সতেজ, স্নিগ্ধ দীর্ঘ জীবনের আলোকোজ্জ্বল ভবিষ্যৎ। বিধাতা মানুষকে ভালোবেসে হরেক রকম নেশা দিয়ে ভুলিয়ে রেখেছে, আমরাও আকাশবাণী শিলিগুড়ির নেশায় মত্ত। আকাশবাণী শিলিগুড়ি আমাদের কাছে এত প্রিয় যে একদিন শুনতে না পেলে খোঁজ পড়ে যায় চারিদিকে, কি হলো কি হলো। ঈশ্বরের কাছে তোমার মঙ্গল কামনা করি, তুমি ভালো থেকো।
0: জলপাইগুড়ি থেকে আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন হিমানি সেনগুপ্ত।
6: শুভ স্থাপনা দিবসে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রকে জানাই আমার অনন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। শুভেচ্ছা জানাই কেন্দ্রের পরিচালক সদস্যবৃন্দকে। যখন পূব আকাশে নবীন আলোর গোলক ধাঁধায় রাতের আধার ক্লান্ত হয়ে পথ হারায়, ঠিক তখন তোমার বন্দে মাতরম ধ্বনি আমাদের সুপ্তি ভাঙায়। কার্শিয়াং বেতার কেন্দ্র ছেড়ে 1963 সনের 7 জুলাই থেকে এভাবেই তোমার সাথে আমাদের পথ চলা শুরু। তোমার বহুমুখী কর্মসূচি সকল বয়সের, সকল স্তরের, সকল পেশার মানুষের উপযোগী। বিনোদনসহ শিক্ষা, সংস্কৃতি, কৃষি, বিজ্ঞান, খেলাধুলা, রাজনৈতিক চিন্তাভাবনার প্রচার বিশেষ প্রশংসনীয়। আমি 1998 থেকে তোমার প্রত্যুষা বিভাগের নিয়মিত লেখিকা এবং অবশ্যই শ্রোতা। সমাজ সচেতনতার বার্তাবাহী, সময়োপযোগী বিষয় ভাবনায় প্রতিটি সকালের বিষয়ভিত্তিক পত্র পাঠে আমরা সমৃদ্ধ হই। আমি একান্তভাবে, আন্তরিকভাবে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের যোগোপযোগী উন্নত প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অনুষ্ঠানের বিশেষ প্রচার ও প্রসারের শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।
0: অঞ্জলি চন্দ আকাশবাণী শিলিগুড়ির জন্মদিনে বললেন,
7: নমস্কার। প্রিয় আকাশবাণী শিলিগুড়ির শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা সহ আমার ছোট্ট একটি নিবেদন। প্রিয় আকাশবাণী শিলিগুড়ি, তুমি আমার ঘুম ভাঙানো ভোরের পাখি। 1963 সনের 7 জুলাই শুরু হয়েছিল তোমার পথচলা, দেখতে দেখতে 62 বছর হয়ে গেল। অস্থায়ী আবাসে ছিলে দীর্ঘ সময়, আজ তোমার আবাসস্থল যেন স্বপ্নপুরী। অজস্র মানুষের ভালোবাসা

0: আর সেবায় তুমি ঋদ্ধ হয়েছ, দিবারাত্র চলে তোমার কর্মযজ্ঞ, বিচিত্র অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে যাচ্ছ প্রাণে প্রাণে অহরহ। তোমার সেবায় ব্রতী রয়েছেন বহু গুণীজন, তাদের নিরহংকারী মন আর আপনত্বে আমরা মিলেমিশে একাকার হয়ে আছি, তাঁদের জানাই আন্তরিক অভিনন্দন। বিশ্বজুড়ে বিস্তার হোক তোমার শাখা প্রশাখা, তুমি আমাদের গর্বের আকাশবাণী শিলিগুড়ি, তোমাকে ছাড়া আমাদের একটি দিনও চলে না। অগণিত মানুষের শুভেচ্ছা বার্তা আর তোমার রত্ন ভাণ্ডার নিয়ে এগিয়ে চলো অনন্তকাল ধরে, আমরা তোমার জয়গান গেয়ে পথ চলবো নিত্যদিন। নমস্কার।
1: কনক চক্রবর্তী জলপাইগুড়ি থেকে শুভেচ্ছা জানালেন।
2: আমি আকাশবাণী শিলিগুড়ির একজন একনিষ্ঠ শ্রোতা ও প্রত্যুষা বিভাগে নিয়মিত লেখিকা। আকাশবাণী শিলিগুড়ি শুভ জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা ও প্রাণ ভরা ভালোবাসা। আকাশবাণী শিলিগুড়ি, তুমি রয়েছো আমার অন্তরের অন্তঃস্থলে, তোমার সমস্ত সুধীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার দিন শুরু হয় তোমার অমৃতবাণী দিয়ে, আর শেষ হয় রাতে রাগ রাগিণীর সুরমূর্ছনায়। সমস্ত দিন তোমার বিভিন্ন অনুষ্ঠানের আঙ্গিকে তুমি আমার আত্মার আত্মীয় হয়ে ওঠো। আজ জীবনের উপান্তে এসেও আমার সকাল থাকে তোমারই প্রতীক্ষায়। তোমার লক্ষ্য জীবনের সমস্ত আবশ্যিক অঙ্গন আলোকিত করা। আবহাওয়া, চাষবাস, স্বাস্থ্য, সমাজ চেতনায় বিভিন্ন আঙ্গিকে বার্তা, সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবাদ, রাজনীতির অঙ্গন, জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, মহিলা মজলিস, সমস্ত অঙ্গনে তোমার সার্থক বিচরণ তারই প্রতিফলন। আজ সারা বিশ্বে তোমার পরিচিতি, কিন্তু তুমি আমার কাছে উত্তরবঙ্গের গর্ব, আমার একান্ত আপন। বেতার জগতের সমস্ত শাখায় প্রযুক্তিগতভাবে ও গুণে মানে সমস্ত আঙ্গিকে তোমার বিচরণ উত্তরোত্তর বৃদ্ধি পাক, সফল হোক, অনুকরণীয় হোক, সর্বান্তঃকরণে এই প্রার্থনাই করি।
3: শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কোচবিহারের নিগমনগর থেকে পরিমল ভৌমিক।
4: বসুধৈব কুটুম্বকম, এই আপ্তবাক্যটির উপর দাঁড়িয়ে পরমাত্মীয় আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের 63তম প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠানটির প্রতি আমার আনুগত্য, ভালোবাসা ও শুভেচ্ছা। তবে তার আগে রেডিওর প্রকৃত জনক আচার্য জগদীশচন্দ্র বসু এবং ভারতীয় রেডিও সম্প্রচারের অগ্রদূত এম ভি গোপাল স্বামীকে শ্রদ্ধাঞ্জলি। কেন্দ্রটি মূলত উত্তরবঙ্গের মানুষদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। রেডিও ছিল এখানকার মানুষদের পরম বন্ধু। সাম্প্রতিককালে ইন্টারনেটের দৌলতে মুঠোফোনে রেডিওর সংযুক্তি ঘটায় বেতার জগতে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আকাশবাণী শিলিগুড়ি এখন বিশ্বের দরবারে পৌঁছে গেছে। ভাওয়াইয়া লোকগীতি উত্তরের মানুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রত্যুষা সব শ্রেণীর মানুষদের কাছে সময়োপযোগী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ভাবনার এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। পরিতাপের বিষয়, লেখক সংখ্যা বাড়লেও প্রত্যুষার সময়সীমা বাড়েনি। পরিশেষে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের প্রসার, প্রগতি ও সমৃদ্ধি কামনা করি। এই কেন্দ্রের সমস্ত কলাকুশলী ও লেখক শ্রোতাদের অকুণ্ঠ ভালোবাসা জানাই। নমস্কার।
1: সৌমিক চক্রবর্তী ময়নাগুড়ি থেকে উনি শুভেচ্ছা বার্তায় বললেন,
5: প্রিয় ইথার তরঙ্গ, যাপনের ঘূর্ণাবর্তের পথে আবারও একটি নতুন দিন তোমার জীবনে। হ্যাঁ, তোমার শুভ জন্মদিন। আরও বেশি জমকালো হয়ে ওঠো তুমি, আমাদের প্রত্যেকের মন ভরিয়ে দাও তোমার সুরে সুরে। গানহীন সুরহীন এই শুষ্ক পৃথিবীতে রসে আনন্দে পূর্ণ করে দাও তুমি, হে প্রিয় আকাশবাণী শিলিগুড়ি।
3: বালুরঘাট থেকে পরিবেশ প্রেমী, নদী বন্ধু তুহিন শুভ্র মণ্ডল আকাশবাণী শিলিগুড়ির জন্মদিনে বললেন,
6: জন্মদিন আসে বারে বারে, মনে করাবার।

0: এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। প্রিয় শিলিগুড়ি আকাশবাণী, তোমার জন্মদিনে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারিত শুভেচ্ছা ও প্রণাম জানাই। 1963 সালের 7ই জুলাই তুমি যে পথ চলা শুরু করেছিলে অভিনবত্বে, অনুষ্ঠানের বৈচিত্র্যে, প্রাসঙ্গিকতায় এবং গুরুত্বে, তা আজ এক দিক নির্দেশ। তুমি এক নস্টালজিয়াও বটে, সেই ছেলেবেলা থেকে তোমার কত অনুষ্ঠান পরিবেশনা শুনেছি, আর নিজেরও মনে পড়ে যাচ্ছে শিলিগুড়ি আকাশবাণীতে গিয়ে বেশ কিছু রেকর্ডিংয়ের কথা। শিলিগুড়ি আকাশবাণী তুমি মানে সময়, তুমি মানে ভবিষ্যৎ, তুমি মানে এক ইতিবাচক ভাবনার অভিনিবেশ। ভালো থাকো তুমি। এভাবেই পথ চলায় আমাদের সামনে এক দৃষ্টান্ত বারবার এবং বারংবার তুলে ধরো। শিলিগুড়ি আকাশবাণী তুমি মানে আমরা, অর্থাৎ সমষ্টি। তুমি আসলে সমষ্টির উদযাপন, তুমি আসলে বৈচিত্র্যের উজ্জীবন।
1: আকাশবাণী শিলিগুড়ি তার সুদীর্ঘ যাত্রাপথে মিডিয়াম ওয়েভ, FM, DRM সহযোগে কলেবরে বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু তার অন্তরাত্মা জুড়ে রয়েছেন শ্রোতারা।
2: আপনাদের ভালোবাসায় সুচিন্তিত মতামত আমাদের পাথেয়। আকাশবাণীকে নিরন্তর ভালোবাসায় প্রাণিত করেন আপনারাই।
1: আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? আপনাদের এলাকার কোনো বিশেষ অনুষ্ঠান, কোনো বিশেষ প্রতিভার সন্ধান দিতে আমাদের অনুষ্ঠানের বিষয়ে আপনাদের মতামত জানাবেন।
2: আপনাদের হিতে, আপনাদের কল্যাণে, আপনাদের সেবায় নিয়োজিত
3: আকাশবাণী শিলিগুড়ি।
2: কারণ আকাশবাণীর মূল মন্ত্রই হল
3: বহুজনহিতায়, বহুজনসুখায়।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান, শুভ জন্মদিন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সোমনাথ দাস এবং সুমিতা দত্ত, প্রযোজনা সুবীর দাশগুপ্ত, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আজকের মহিলা মজলিশ।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের বন্ধু কৃষ্ণা। আজ মহিলা মজলিশ শুরু করব একটু অন্যভাবে। প্রথমেই শুনে নিন একটি গান।

শ্রোতা বন্ধুরা, আজ সত্যিই আনন্দের দিন। কেন বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আকাশবাণী শিলিগুড়ির প্রতিষ্ঠা দিবস। আজ 7ই জুলাই। আকাশবাণী শিলিগুড়ি 1963 সালের 7ই জুলাই থেকে তার অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। আজ আকাশবাণীর 64তম জন্মদিবসে মহিলা মজলিশের পক্ষ থেকে আকাশবাণীকে জানাই ফুলের শুভেচ্ছা।

এই সংকেত ধ্বনি বা সিগনেচার টিউন নিশ্চয়ই আমার মতো আপনাদেরকেও স্মৃতিমেদুর করে দেয়, তাই তো? আমাদের প্রজন্ম কিন্তু এই আওয়াজ শুনেই তাদের ঘড়ি মিলিয়ে নিতেন, হয়তো কেন। অবশ্যই বেশ কিছু মানুষ এই প্রজন্মেও ভোরবেলায় এই আওয়াজেই তাদের ঘুমের রেশ কাটিয়ে ওঠেন। এই আওয়াজের স্রষ্টা জার্মান সুরকার ওয়াল্টার কফম্যান। ১৯২৭ সালের ২৩শে জুলাই মুম্বাই বেতার কেন্দ্র এবং সেই বছরই ২৬শে অগাস্ট কলকাতা বেতার কেন্দ্রের পথ চলা শুরু হয়। ১৯৫৭ সাল থেকে অল ইন্ডিয়া রেডিও পরিচিত হল আকাশবাণী নামে। ১৯৫৭ সালের ৩রা অক্টোবর তৎকালীন বোম্বাই বা যা আজ মুম্বাই নামে পরিচিত সেখানে শুরু হয় বিবিধ ভারতীর যাত্রা। সংস্কৃত ভাষায় আকাশবাণী শব্দটির অর্থ আকাশ হইতে বাণী বা দৈববাণী। আকাশবাণী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা শোনা যায়, এই কবিতা থেকেই আকাশবাণী শব্দটি নেওয়া হয়েছে। সেটির কয়েকটি লাইন পড়ে শোনাচ্ছে। ধরার আঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী, অমর লোকের মহিমা দিল যে মর্ত লোকেরে আনি। সারা বছর নানান ধরনের অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা আপনারা শোনেন আকাশবাণী থেকে। আর আমাদের মহিলা মজলিসে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেগুলো আপনারা সকলেই জানেন এবং জানি প্রতিদিনই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন। সেখানে আমরা যেমন স্বরচিত কবিতা, গল্প, অনুগল্প, কাব্য কবিতা ইত্যাদি নিয়ে সাহিত্য বাসর করি, তেমনিভাবে আমরা বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করি এবং বিভিন্ন পর্বে বিভিন্ন পেশার লোকেরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হন। সেই সমস্ত অনুষ্ঠানের কিছু কিছু ঝলক তো আমরা কিছুটা পরে শোনাব। তার আগে আমরা শুনে নেব আকাশবাণী শিলিগুড়ির প্রসিদ্ধ ঘোষিকা মুক্তিচন্দের কণ্ঠে আকাশবাণী নিয়ে কিছু কথা। সেখানে তিনি এমন একজন মানুষের

0: তাই আমি ছোট্ট করে বলি, আমার এই মুহূর্তে একজনের কথা খুব মনে পড়ছে। একটি অতি সাধারণ, মানে একেবারেই লক্ষ্য করার মতো নয়, একটি ছেলে, বুদ্ধিশুদ্ধিও মানে খুব সামান্য বলেই মনে হতো আমাদের, একদমই চৌখস নয়, উচ্চতায় খুব স্বল্প, মানে যাকে আমরা একদম চলতি কথায় বেঁটে মানুষ বলি। সেই ছেলেটি পা হেঁচড়ে হেঁচড়ে, মানে জুতোর বেশ আওয়াজ হতো, চলতো, আর সারা অফিসে সকলের ও যত্ন রাখত। এবং এমনও হয়েছে, যারা নতুন চাকরি নিয়ে এসেছে, যার কোনো আত্মীয় বন্ধু এখানে নেই, তার প্রতি বিশেষ লক্ষ্য রাখা, তার খাবারের প্রতি লক্ষ্য রাখা, সেই ছেলেটি হলো আমাদের সুধীর। আমাদের ক্যান্টিন চালাতো, সবাইকে চা দিত, বিস্কুট দিত, অমলেট বানিয়ে দিত, এটা ওটা টুকটাক। আর তখন না, এই যে এখন গিয়ে কি ঝাঁ চকচকে একটা ক্যান্টিন দেখতে পাই, তার ক্যান্টিন কিন্তু তত ঝাঁ চকচকে ছিল না, মানে বেশ কিছুদিন চলার পর একটা কিচেনের যে অবস্থা হয় সেরকমই ছিল। যদিও আকাশবাণী সবসময় মেনটেনেন্স তো করেই চলে, প্রত্যেক বছরই তার কিছু না কিছু সংস্কার হয়েই চলে, তো সেখানে কখনো হয়তো সুধীরের জল জমছে সিঙ্কে, এরকম একটি মানে খুব সাধারণ চালিয়ে নেওয়ার মতন তার কিচেন ছিল, এত সুন্দর ছিল না এখনকার মতন, পরে সংস্কার হয়ে ভালো হয়েছিল। তো সেই সুধীর একটা মনে আছে, ভোরবেলা কে আসবে, ওকে তো ভোরে এসে চা দিতে হবে, আমাদের তো তিনটে ট্রান্সমিশন, একটা ভোর পাঁচটা থেকে, একটা দুপুরবেলা, সারাদিন যারা থাকবেন 10টা 5টার, আবার যারা রাত্রে সন্ধেবেলা থাকবে, তো সকলের কথা এই তিনটে ট্রান্সমিশন ভাবা যায়। ও তাদের জন্যে মানে জেনে রাখতো সকালে কে আছে, মানে যারা ওর চায়ের ওপর নির্ভরশীল। তো এরকম হেঁচড়ে হেঁচড়ে নাইট ডিউটি করছে, একদিন এসে এসে দাঁড়ালো আমাদের ডিউটি চার্জ হলে একটা ছোট্ট কাঁচের আলমারি মতন, তাতে সে তাকিয়ে এরকম দেখে দেখে বলে, ও কাল সকালে স্বর্ণ, মানে আমাদের স্বর্ণকমলদা, স্বর্ণকমল চট্টোপাধ্যায়, মানে উনি বোধহয় ওর চায়ের উপর নির্ভর। মানে অনেকে আছে না, থাক খাবো না, পরে খাবো, বাড়ি গিয়ে খাবো বা বাড়ি থেকে এনেছি, স্বর্ণদা হয়তো ওর চায়ের উপর নির্ভর করে থাকে, সেইটা ও ডিউটি চাটে দেখে যেত। এমনও হয়েছে হয়তো ওর খাবার দেওয়ার উপরে কারোর নির্ভরশীলতা রয়েছে, পরবর্তীতে ও বিয়ে করলো, তারপরে আমাদের যে সাধারণ হয় না খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান হয় আমাদের আকাশবাণীতে মাঝে মাঝে, সেখানে স্ত্রী নিয়ে এলো, তার বাচ্চাকে নিয়ে এলো, আমাদের দেখালো, আমরা খুব আনন্দ করলাম, বা সুধীর তোর তো সুন্দর বউ হয়েছে। সেই সুধীর রান্না বা খাবার বানিয়ে ওর স্ত্রীকে দিয়ে সকালবেলা পাঠিয়ে দিত, ও হয়তো অসুস্থ, আসতে পারবে না, জ্বর হয়েছে, ওর স্ত্রী এসে সেই খাবারটা দিয়ে যেত সেই নির্দিষ্ট মানুষটিকে, যার ডিউটি ও আগের দিন জেনে গেছে সকালে আছে। তো এই সুধীরের কথা এক্ষুনি খুব মনে পড়লো, এখনো সুধীর আছে আমাদের অফিসের পেছন দিকে, ও কোথাও বোধ হয় বাড়ি টাড়ি করেছে, নিশ্চয়ই ভালো আছে, আমাদের সকলের শুভেচ্ছা দিয়ে রয়েছে ওর সাথে। আর সেই সাথেই রইল আকাশবাণীর সমস্ত কর্মী বৃন্দ এবং আমাদের শ্রোতা বন্ধুদের প্রতি আমার অফুরন্ত শুভেচ্ছা আর ভালোবাসা।
1: মুক্তিদি খুব সুন্দরভাবে তার কথার মধ্য দিয়ে আমাদেরকে শোনালেন তার স্মৃতি। দেখুন, একটি জায়গায় যখন আমরা কর্মরতা থাকি বা কর্মরত থাকি, তখন কিন্তু স্থায়ী এবং অস্থায়ী কর্মী শুধু নয়, সেই আকাশবাণী, আকাশবাণীকে ঘিরে যে সমস্ত মানুষরা রয়েছেন, এমনই সুধীর কিন্তু আমাদের মধ্যে এখনও রয়েছেন, যারা আমাদেরকে নিরবচ্ছিন্নভাবে যত্ন আত্তি করছেন। খুব ভালো লাগলো মুক্তিদির কথা শুনে। এবারে বলছিলাম না যে আকাশবাণী শিলিগুড়িতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সেই সমস্ত অনুষ্ঠানগুলো আপনারা জানি সকলেই খুব উৎসাহ নিয়ে শোনেন, আর আজ তো তার জন্মদিন, শুভেচ্ছা বার্তায় কিন্তু ভরে গেছে আকাশবাণীর ইমেইল। এবারে আপনাদের বলবো যে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান হয়, সেই সব অনুষ্ঠানগুলো থেকে আপনারা আমরা অনেকেই কিন্তু খুব সমৃদ্ধ হই, আমাদের পরিসরটা অনেকটা বাড়ে, আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করি এবং তারা এসে আমাদের স্টুডিওতে যে সমস্ত কথা বলেন এবং যে বিষয়ে বলেন সেটা আমাদের সকলেরই ভীষণভাবে উপকারে লাগে। যেমন আমরা পালন করি বিভিন্ন মনীষীর জন্মদিন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যেমন পালন করি, তেমনিভাবে আমরা কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করি, সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন পালন করি, এবং সেগুলো আকাশবাণীর বিভিন্ন যে অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানে সম্প্রচারিত হয়। কেমন হয় সেই অনুষ্ঠান?

0: শুনুন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে রবির আলোকে অনুষ্ঠানের ঝলক। এই অনুষ্ঠানটি আমাদের মহিলা মজলিসের উপস্থাপিকা সাহানা বন্দ্যোপাধ্যায় এবং অনুশ্রী রায় মিলে সাজিয়েছেন।
1: স্মৃতি কখনো শুধু অতীত নয়, স্মৃতি হয়ে ওঠে সময়ের আয়না। আর সেই আয়নায় যদি ধরা পড়ে এক মহাকালের শিল্পীর জীবন, তবে তার প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে গল্প, গান আর অনুভূতির এক অনন্য মেলবন্ধন। রবি ঠাকুরের জন্মমাসে আজকের এই পর্বে রয়েছে বিশেষ অনুষ্ঠান রবির আলোকে। তার স্মৃতির ভাজে ভাজে জন্ম নেওয়া অনেক গল্প, গান এবং কবিতা নিয়ে সাজানো মহিলা মজলিসের এক ছোট্ট প্রয়াস।
2: আমরা তিনটি বালক একসঙ্গে মানুষ হইতেছিলাম। আমার সঙ্গী দুটি আমার চেয়ে 2 বছরের বড়। তাহারা যখন গুরু মহাশয়ের কাছে পড়া আরম্ভ করিলেন, আমারও শিক্ষা সেই সময়ে শুরু হইল। কিন্তু সে কথা আমার মনেও নাই, কেবল মনে পড়ে জল পড়ে পাতা নড়ে, তখন কর অকর, খল অখল প্রভৃতি বানানের তুফান কাটাইয়া সবেমাত্র কুল পাইয়াছি। সেদিন পড়িতেছি জল পড়ে পাতা নড়ে, আমার জীবনে এইটাই আদিকবির প্রথম কবিতা। সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে, তখন বুঝিতে পারি কবিতার মধ্যে মিল জিনিসটার এত প্রয়োজন কেন। মিল আছে বলিয়াই কথাটা শেষ হইয়াও শেষ হয় না। তাহার বক্তব্য যখন ফুরায়, তখনও তাহার ঝংকারটা ফুরায় না। মিলটাকে লইয়া কানের সঙ্গে মনের সঙ্গে খেলা চলিতে থাকে। এমনি করিয়া ফিরিয়া ফিরিয়া সেদিন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল। রবি ঠাকুরের জীবনে ছন্দের প্রবেশ বোধহয় এভাবেই।
0: আমি এখান থেকে বুঝতে পারছি আপনাদের খুব ভালো লেগেছে এই অনুষ্ঠান। আপনাদের খুশির ঝলক আমরা এখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছি। আকাশবাণী তো আর ছোট একটু জায়গা নয়, আমাদের শহর শিলিগুড়ির আকাশবাণী শিলিগুড়ি সেটাও কিন্তু যথেষ্ট বড় একটি জায়গা। তো সেখানে প্রচুর মানুষ স্থায়ী এবং অস্থায়ী কর্মী রূপে রয়েছেন এবং তারা নিত্যদিনই কিন্তু চেষ্টা করছেন বিভিন্ন ধরনের জিনিস তুলে আনতে। এখানে যেমন শিশু মহল হয়, তেমনিভাবে এখানে মহিলাদের জন্য মজলিস, যেটা আমরা মহিলা মজলিস বলি, সেখানে প্রধানত মহিলারাই শ্রোতা থাকেন, কিন্তু তারই সঙ্গে সাধারণ মানুষরাও কিন্তু অনেক শ্রোতা এবং তাদের বিভিন্ন ধরনের চিঠি কিন্তু আমাদের আকাশবাণী কেন্দ্রে এসে পৌঁছয়। এছাড়া রয়েছে সংবাদ বিভাগ, রয়েছে প্রত্যুষা। প্রত্যুষা এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠান আপনাদেরকে প্রতি মুহূর্তে উজ্জীবিত করে এবং আপনারা সেখানে বিভিন্ন ধরনের চিঠিপত্র পাঠান এবং আপনারা কি ভাবছেন প্রত্যুষাকে নিয়ে সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত শুনতে পাই। এখানে আমরা শুনে নেব প্রত্যুষার উপস্থাপিকা সুমিতা দত্তর মুখ থেকে কিছু কথা।
3: প্রত্যুষা বিভাগের পক্ষ থেকে আকাশবাণী শিলিগুড়ির 64তম জন্মদিবসে অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যুষা অনুষ্ঠানটি প্রত্যেক দিন সকাল 7টায় শুরু হয়। 20 মিনিটের এই অনুষ্ঠান তালিকাতে প্রত্যেকটি মাসের বিষয় নির্দিষ্ট করা থাকে এবং সেখানে আমাদের শ্রোতা বন্ধুরা তাদের মতামত লিখে পাঠান। শুধু মতামত লিখে পাঠানোই নয়, এই শ্রোতা বন্ধুরা যারা মতামত লিখে পাঠান তার মধ্যে থেকে একজনকে শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত করা হয় এবং তার সাথে আলাপচারিতা প্রচারিত হয় প্রত্যেক পরবর্তী মাসের, অর্থাৎ যে মাসে তিনি শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হলেন তার পরবর্তী মাসের 7 তারিখে। প্রত্যুষা অনুষ্ঠানটি অসংখ্য শ্রোতা বন্ধুদের এক সুতোয় বেঁধে রেখেছে। আমরা প্রত্যুষা অনুষ্ঠানে যেমন দিল্লি থেকে চিঠি পাচ্ছি, তেমনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়িয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও চিঠি এসেছে। চিঠি এসেছে শুধু নয়, আজও চিঠি আসছে, এটা আমাদের কাছে অনেকটা বড় পাওনা। আজ আকাশবাণী শিলিগুড়ির 64তম জন্মদিনে প্রত্যুষার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আকাশবাণী শিলিগুড়িকে অনন্ত শুভেচ্ছা ও অভিনন্দন।
0: প্রত্যুষাকে নিয়ে

0: বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং বিভিন্ন ধরনের কথা আমরা কিন্তু শুনে নিলাম সুমিতা দত্তর কাছ থেকে। এবারে আবারও আপনাদেরকে শোনাবো আকাশবাণী শিলিগুড়ির অত্যন্ত পরিচিত কণ্ঠ অতনু চৌধুরী, যিনি আমাদের আকাশবাণী শিলিগুড়ির অবসরপ্রাপ্ত ঘোষক, তার কথা। তিনি কি উচ্চারণ করেছেন আসুন আমরা শুনে নিই।
1: আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন 7ই জুলাই 1963 সালে, অর্থাৎ আজ থেকে 63 বছর আগে আকাশবাণী শিলিগুড়ির পথ চলা শুরু হয়েছিল এবারে 64তম জন্মদিবস। আমি অতনু চৌধুরী বরিষ্ঠ ঘোষক হিসেবে অবসর গ্রহণ করেছি দীর্ঘ 35 বছর চাকরি করার পর। আমি আজ আকাশবাণী শিলিগুড়ির অভিজ্ঞতা সম্পর্কে প্রথমেই বলবো যে কথাটি, সেটা হচ্ছে আকাশবাণী আয়োজিত বিভিন্ন সঙ্গীত সম্মেলন, অর্থাৎ আকাশবাণী সঙ্গীত সম্মেলনের আয়োজনে আকাশবাণী শিলিগুড়ি এবং লঘু ও লোকসঙ্গীতের যে কনসার্ট বিভিন্ন হলে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হতো, এছাড়াও যে সমস্ত অনুষ্ঠানগুলো আকাশবাণী কর্তৃক অনুষ্ঠান শোনা যেত, সেখানে ওই কনসার্ট থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান আমরা প্রচার করতাম। এবং শুধু প্রচার নয়, যে শিল্পীরা আসতেন তাদের একটি সাক্ষাৎকারও আমরা গ্রহণ করতাম। আমরা সাক্ষাৎকার গ্রহণ করেছি হেমন্ত মুখোপাধ্যায়, পূর্ণদাস বাউল, আমরা সাক্ষাৎকার গ্রহণ করেছি বিভিন্ন লেখক শিল্পীদের। এই কারণে কলকাতা থেকে যারা ঘুরতে আসতেন বিশিষ্ট জনেরা, দার্জিলিং বা কার্শিয়াং কালিম্পংয়ে যারা ঘুরতে আসতেন, যদি তারা এসে আকাশবাণী শিলিগুড়িতে বলতেন যে আমি অমুক ডেটে থাকব, তাহলে আমরা আকাশবাণী শিলিগুড়ি পক্ষ থেকে আকাশবাণী কলকাতার একটি পারমিশন নিয়ে নিতাম যে এই শিল্পীর আমরা একটি সাক্ষাৎকার গ্রহণ করব, এবং সেই গ্রহণ করব, তারা একটা নো অবজেকশন পাঠিয়ে দিলেই আমরা তাদের সাক্ষাৎকার নিতাম এবং আমরা প্রচার করতাম। তা যাই হোক, মিউজিক কনসার্ট সম্পর্কে আমরা জানি যে ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান হচ্ছে আকাশবাণী সঙ্গীত সম্মেলন। এবারে দু একবার বছরের একবার করে সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হতো সর্বভারতীয় স্তরে বিভিন্ন কেন্দ্রে। এই সঙ্গীত সম্মেলন বেশ কয়েক বছর আকাশবাণী শিলিগুড়ির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছিল স্থানীয় মঞ্চে। এখানে আমরা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের পেতাম, এবং শুধু তাই নয়, ভারতবর্ষের স্বনামধন্য শিল্পীরা এখানে আসতেন, তাদের ইনস্ট্রুমেন্ট বা কণ্ঠসঙ্গীত শিল্পীরাও আসতেন, তাদের পরিবেশনা আমাদের আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে ব্যবস্থাপনায় যে সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হতো সেখানে শ্রোতাকুল সেই সুযোগটা পেতেন এবং তারা উপভোগ করতে পারতেন। আকাশবাণী শিলিগুড়ির মাধ্যমে আমরা সেই প্রচার করতাম যে অমুক তারিখে অমুক মঞ্চে আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হবে, যারা প্রবেশপত্র সংগ্রহ করতে চান অবশ্যই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে সরাসরি এসে উপস্থিত হবেন যে কোনো কাজের দিন বেলা 12টা থেকে বিকেল 4টের মধ্যে। অটোমেটিক্যালি শ্রোতৃমণ্ডলী এসে উপস্থিত হতেন, তারা আমন্ত্রণপত্র অর্থাৎ প্রবেশপত্র গ্রহণ করতেন। আকাশবাণীর ক্ষেত্রে একটি ব্যাপার যে একটি প্রবেশপত্রে দুজন প্রবেশ করতে পারবেন, তা সেইভাবে আমাদের যত অনুষ্ঠান বা কনসার্ট হয়েছে আমরা একেবারে দর্শক আসন খাচাখাচ ফুল অর্থাৎ ভর্তি হিসেবে আমরা পেতাম, কেননা শ্রোতাদের মনে একটা বিরাট আবেগ কাজ করত, সাক্ষাৎ শিল্পীদের দেখা, তাদের পরিবেশনা পর্যবেক্ষণ করা, এইভাবে আকাশবাণী শিলিগুড়ির একটা বিরাট ভূমিকা শ্রোতারা অনুভব করতেন। এছাড়াও এই অঞ্চলে অর্থাৎ উত্তরের জনপদে লোকগীতির সম্ভারে ভাওয়াইয়া গান একটি উল্লেখযোগ্য। আকাশবাণী শিলিগুড়ি কিন্তু সেই ভাওয়াইয়া গানকে আন্তর্জাতিক স্তরে কিন্তু পৌঁছে দিয়েছে, এই ভূমিকা আকাশবাণী শিলিগুড়ি পালন করেছে। সংরক্ষণ, সংযোজন এবং প্রচার প্রসার এবং সম্প্রচার ইত্যাদি আকাশবাণী শিলিগুড়ির একটা ভূমিকা, বিশেষ করে ভাওয়াইয়া গানের ক্ষেত্রে। এখানে উঠে এসেছেন বহু শিল্পী প্রত্যন্ত গ্রাম থেকে, যারা সঙ্গীতকে ভালোবেসে নিয়মিত চর্চার মধ্যে ছিলেন। আকাশবাণী শিলিগুড়ির অডিশন দিয়ে তারা যখন শিল্পী নির্বাচিত হয়েছেন, তারা পরিবেশনা করেছেন এবং স্টুডিও রেকর্ডিং করেছেন।

0: একটা কথা খুব মনে পড়ছে, লেখক নিমাই ভট্টাচার্য এসেছিলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে, তার একটি সাক্ষাৎকার আমরা গ্রহণ করেছিলাম। তা আমরা বললাম যে আপনি তো মেম সাহেবের মতন লেখা আপনি লিখেছেন, আরও অনেক বই আপনি লিখেছেন, আপনার লেখার রসদটা কিভাবে আপনি পেয়েছেন? উনি অকপটে বললেন যে না, আমার রসদ হচ্ছে সাধারণ মানুষ, এবং যে কল্পনায় আমি ছবি আঁকি, সাধারণ মানুষের জীবনে যেটাকে দেখি সেটাকে আমি আমার লেখনীতে তুলে আনি। আমি বললাম যে আপনার লেখা কিন্তু পাঠক কুলের কাছে সমাদৃত। এইভাবে বিভিন্ন শিল্পীর, আমরা লেখকের, আমরা সাক্ষাৎকার নিয়েছি। এই উপলব্ধি অবসর গ্রহণের পরে ভাবি যে কত তথ্যই না আমরা জানতে পেরেছিলাম, এবং আমাদের এই সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানের ভিত্তিতেই শ্রোতাকুল সেটা উপলব্ধি করেছেন, শুনেছেন, প্রশংসা করেছেন, কেউ কেউ নিন্দাও করেছেন, আবার কেউ বলেছেন যে এই দিকটা একটুখানি বিবেচনা করলে ভালো হতো। তা যাই হোক, আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন উপলক্ষে যারা আকাশবাণী শিলিগুড়ি নিয়মিত শোনেন তাদেরকে আরও একবার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা শুনুন আকাশবাণী শিলিগুড়ি, আরও আরও শুনতে থাকুন।
1: শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের কাছে পৌঁছে দেব আকাশবাণী শিলিগুড়ির ঘোষিকা নবনীতা সেনচৌধুরীর কথা।
2: আজ 7 জুলাই 2026, হ্যাঁ, আজ আমাদের সকলের প্রিয় আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন। একরাশ শুভেচ্ছা তোমাকে। জন্মদিনে তোমাকে ঘিরে কত শুভেচ্ছা বার্তা, কত আয়োজন। 1994 যখন ঘোষিকা হিসেবে যোগ দিয়েছিলাম আকাশবাণীতে, তারপর থেকেই তোমার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বেড়েছে। সেই সময় আমাদের সিনিয়র অ্যানাউন্সারদের দেখেছি, তাদের তোমাকে ঘিরে উচ্চাশা দেখেছি। দেবীদা, মুক্তিদি, অতনুদা, পীযূষদা, স্বর্ণদা, ওদের উচ্চারণ শুনেছি। ট্রান্সমিশন ডিউটিতে কিভাবে মনঃসংযোগ ধরে রাখতে হয়, কিভাবে শ্রোতার সঙ্গে শ্রোতার মন বুঝে অনুষ্ঠান উপস্থাপনা করতে হয়, পাশে বসে দেখেছি, শুনেছি, এবং কাজ করতে গিয়ে যান্ত্রিক কলাকৌশলও রপ্ত করতে হয়েছে। কিন্তু আসলে আকাশবাণী ভাবে ভাবনায় অন্যান্য অডিও মাধ্যমের মতো নয়, কিন্তু এখানে কথা বলার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আভিজাত্যে, উচ্চারণে, স্বর নিয়ন্ত্রণে এখনও আকাশবাণী শ্রোতার কাছে এক ধাপ এগিয়ে এগিয়ে ঘড়ির সময় মেনে, ঘন্টা, মিনিট, সেকেন্ডকে গুরুত্ব দেওয়াতে কাজটা যথেষ্টই কঠিন। কিন্তু ওই কঠিন কাজকে ওই চেয়ারে বসে সহজভাবে মিশিয়ে দিতে হয়, তার জন্য দরকার ত্যাগ, কঠোর অনুশীলন, ধৈর্য। ওই চেয়ার আমাদের শিখিয়েছে বিনম্র হতে, মানুষের কথা শোনার নিবিড় অভ্যেস গড়ে তুলতে, মানুষের সাথে ও পাশে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে। একজন ঘোষিকা হিসেবে এই 7 জুলাইকে ঘিরে কত না অনুষ্ঠান, কত না আয়োজন দেখেছি, তাতে জন্মদিনকে ঘিরে আবেগ বেড়েছে। আকাশবাণী আমাদের স্বপ্ন, আমাদের ভরসা, আমাদের বিশ্বাস। কেন? তার কারণ শ্রোতা বন্ধুরা, আপনারা জড়িয়ে রয়েছেন এর পরতে পরতে। শুরু হয়েছে আমাদের বিভিন্ন লাইভ ফোন ইন অনুষ্ঠান, যার মুখ আপনারা। বিষয়ভিত্তিক আলোচনায় আপনারা জুড়ে যান, আপনাদের মতামত সমৃদ্ধ করে আমাদের, আগামীর দিশা পাই আমরা, আপনাদের ভাবনা, ভাবনার বিস্তার মুগ্ধ করে আমাদের। আপনার প্রিয় রেডিও সেটের পাশে বসে শুনুন আমাদের নিয়মিত অনুষ্ঠান। আর রেডিও না থাকলে আপনাদের জন্য তো রয়েইছে নিউজ অন এআইআর অ্যাপ। প্রচুর ভালোবাসা দিয়েছেন, দিচ্ছেন শ্রোতা বন্ধুরা আমাদের নিয়মিত লাইভ ফোন ইন অনুষ্ঠানগুলিতে। এভাবেই জুড়ে থাকুন আপনারা, পারস্পরিক মেলবন্ধন গড়ে উঠুক, আকাশবাণী শিলিগুড়ি পৌঁছে যাক সকলের কাছে। অনেক বড় একটা পৃথিবীর স্বপ্ন দেখি আমরা, এই পারস্পরিক বৃত্ত আরও বড় হোক, মজবুত হোক। বহুজন হিত আয়ো, বহুজন সুখ আয়ো, শুরুর দিন থেকে এই ভাবনায় কাজ করে চলেছি আমরা। আজ আকাশবাণী শিলিগুড়ির জন্মদিনে তাই আমাদের সঙ্গে শুভকামনা মিশে যাক আপনাদেরও। আমাদের এবং আপনাদের স্বপ্ন একটাই, আকাশবাণী শিলিগুড়ি এগিয়ে চলুক।

0: তার ভাব ও ভাবনাকে সঙ্গে নিয়ে আপনাদের হাত ধরে বিস্তৃতির পথে। শুভ জন্মদিন আকাশবাণী শিলিগুড়ি, তোমার পথ চলা অব্যাহত থাকুক। ট্রান্সমিশন ডিউটিতে তুমি সব সময় জুড়ে থাকো আমার সঙ্গে, আমাদের পথ দেখাও, আগামীর স্বপ্নিল পথ। ভালো থেকো।
1: ভালো থাকার এই শুভ কামনা নিয়ে যেতে যেতে কবির ভাষায় বলি, আকাশবাণী শিলিগুড়ি, বহুদিন ধরে যত ফুল ফুটেছে আর ভবিষ্যতেও ফুটবে, সকল ফুলের শুভেচ্ছা তোমাকে দিলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা আজকে আকাশবাণীর জন্মদিনে আমাদের শুভেচ্ছা নেবেন, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা না পেলে আকাশবাণী শিলিগুড়ি এভাবে চলতে পারত না এবং মানুষের কাছে এভাবে পৌঁছে যেতে পারত না। আপনারা এভাবেই আমাদের।
2: এতক্ষণ মহিলা মজলিস শুনলেন, অনুষ্ঠানটির উপস্থাপনায় কৃষ্ণা করদে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 ডুরান্ড কাপ ট্রফির আবরণ উন্মোচন করেছেন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল যোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর শেষ পর্বে আর্জেন্টিনা মিশরের এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।
1: আজ হমনে ডিফেন্স এক্সচেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট और इंडस्ट्रियल सहयोग बढ़ाने पर सहमति बनाई। अब हम दोनों देशों के कोस्ट गार्ड हिंद महासागर में मैरिटाइम सेफ्टी और सिक्योरिटी के लिए मिलकर काम करेंगे। दो करीबी मैरिटाइम देश होने के नाते हमने ब्लू इकोनॉमी, पोर्ट डेवलपमेंट और मैरिटाइम ट्रेड में आपसी सहयोग बढ़ाने का भी निर्णय लिया है।
0: ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ নতুন স্বর্ণিল অধ্যায়ের সূচনা হবে বলে শ্রীমোদী জানান। প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতে সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্র সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে।
1: ভারত আর ইন্দোনেশিয়া কে লিয়ে গরিবী কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হয়। হমনে ইন্দোনেশিয়া কে সাথ আপনি মিড ডে মিল স্কিম और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं।

0: শ্রীমোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এর ফলে ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে। সেদেশের প্রেসিডেন্ট সুবিয়ান্তো আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রীমোদী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছেন বলে শ্রীমোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা সমাধানে ভারত সর্বদাই কূটনীতি এবং আলোচনাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া তাঁকে প্রদানের জন্য ধন্যবাদ জানান শ্রীমোদী। ভারতের জনগণকে এই সম্মান উৎসর্গ করেছেন তিনি।
1: সবচেয়ে পহলে মাই গর্মজোশি ভরে স্বাগত কে লিয়ে আপনে মিত্র প্রেসিডেন্ট প্রবোবো কো উনকা হৃদয় সে আভার ব্যক্ত করতা হুঁ অর আজ উনকে আত্মীয়তা ভরে নিমন্ত্রণ পর ইন্ডোনেশিয়া কি যাত্রা করতে হুয়ে মুঝে বহুত খুশি হো রহি হ্যায়। আজ সুবহ মুঝে আদর কে সাথ ইন্ডোনেশিয়া কা সর্বোচ্চ ভারতবাসিও কা হ্যায়, ইন্ডোনেশিয়া কে লোগো কি ভাবনাও কা হ্যায়।
0: প্রধানমন্ত্রী মোদীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করেছেন সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে শ্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিন্তাং আদিপূর্ণা অফ দি রিপাবলিক অফ ইন্দোনেশিয়া সম্মান প্রদান সমস্ত ভারতবাসীর কাছে গর্বের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সম্মান তারই স্বীকৃতি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং এই সম্মানকে প্রধানমন্ত্রীর দূরদর্শী এবং রূপান্তরমূলক নেতৃত্ব এবং ভারতের জাতীয় স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অটল প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির অনাবরণ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতা করবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু।
2: हम वर्ष 2047 तक भारत को विकसित राष्ट्र बनाने के लक्ष्यों के साथ आगे बढ़ रहे हैं। मुझे विश्वास है कि जिस प्रकार फुटबॉल में खिलाड़ी एक दूसरे का सहयोग करते हुए टीम को विजेता बनाते हैं, उसी प्रकार हम सभी देशवासी एक दूसरे के साथ देते हुए विकसित भारत के लक्ष्यों को प्राप्त करने में सफल होंगे।
0: পশ্চিমবঙ্গে রাজ্যসভা 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে 150 কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বৌবাজার ও লালবাজার সংলগ্ন এলাকায় দুটি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থাতে ইডি তল্লাশি চালিয়েছে। দুটি সংস্থাই অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরসের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সফরের আগে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে আজ বৈঠক করেন। বারুইপুর কাণ্ডের তদন্তে গঠিত সিটি

ছাত্রের সব আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। তদন্তের বর্তমান অগ্রগতি, ফরেন্সিক রিপোর্ট, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, পলাতকদের খোঁজ এবং পরবর্তী তদন্তের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমৃদ্ধির প্রকৃত সৌন্দর্য মানবতা ও নিঃস্বার্থ সেবার মধ্যেই নিহিত রয়েছে। সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রীমোদী বলেন, সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা জনগণের কল্যাণ এবং সমাজের মঙ্গলে কাজে লাগে। কেরালার কোচিতে আগামীকাল দুদিনের ব্রিক্স মহিলা মন্ত্রীগোষ্ঠীর বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রীরা নারী নেতৃত্বে উন্নয়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নির্ধারণ নিয়ে মত বিনিময় করবেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর খেলা আজ শেষ হবে। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিতে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। খবর শেষ হলো, এরপরই স্থানীয় সংবাদ।

মূল অপরাধের পাশাপাশি ঘটনার পরবর্তী অশান্তি, গণপিটুনি, রেল অবরোধ এবং ভাঙচুর সংক্রান্ত মামলাগুলির তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলে বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এই বৈঠকের পরই বারুইপুরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। বারুইপুরে ঘটনার প্রতিবাদে কালীঘাট তৃণমূল কংগ্রেস বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্ডসটাউন মার্কেট পর্যন্ত মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। পুলিশ গতকাল মিছিলের অনুমতি না দেওয়ায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানান। বেলা দুটোর সময় এই আবেদনের শুনানি হবে বলে জানা গেছে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে ১৭ বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল যোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে ১৫০ কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট মৌখিকভাবে বলেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ বলেছেন আদালত শ্রী বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে, তবে তদন্তে সবরকম সহযোগিতা তাকে করতে হবে। দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প নিয়ে জোড়া এফআইআর এর পর

0: নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। গত সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ছাড়াও সুমিত রায়, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলাশাসক ও স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। কোচবিহারের শীতকুচিতে মৃত এক সিপিআইএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে মীনাক্ষী মুখার্জি সহ দলের অন্যান্য নেতৃত্বকে লক্ষ্য করে আজ গো ব্যাক স্লোগান এবং গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বিজেপির বক্তব্য এলাকায় সাম্প্রদায়িকতা ছড়ানোর বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 24 জুলাই ওই তিনটি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। আবহাওয়ার খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে, ফলে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টির রেকর্ড হয়েছে পুরুলিয়ার শিমুলিয়া, প্রায় 49 মিটার। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া, শিল্পী অঞ্জলি রায় বর্মণ।

এতক্ষণ লোকগীতির অনুষ্ঠানে শুনলেন ভাওয়াইয়া, শিল্পী অঞ্জলি রায় বর্মন, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ, তারপর হিন্দি সংবাদ।

0: डिजिटल भुक्तानी इकोसिस्टमहरू बीचको ठूलो जडान समावेश छ जसमा हाल काम भइरहेको छ। यसले दुवै देशका जनता बीचको यात्रा पर्यटन व्यापार र व्यापारिक अन्तर्क्रियालाई सरल छिटो र थप निर्वाध बनाउनेछ। इन्डोनेसिया ओपन नेटवर्क एउटा खुल्ला डिजिटल पूर्वाधार जुन भारतको ओपन नेटवर्क फर डिजिटल कमर्सको समावेशी डिजाइनमा मोडल गरिएको थियो। यसले एमएसएमईहरूद्वारा राष्ट्रिय र डिजिटल बजारहरूमा अझ राम्रो पहुँच सृजना गर्नेछ। भारत र इन्डोनेसिया लामो समयदेखि सांस्कृतिक र व्यापारिक सम्बन्धसँग निकट समुद्री छिमेकी हो। प्रधानमन्त्री श्री मोदी र राष्ट्रपति प्रबोमले इन्डोनेसियाको सबैभन्दा ठूलो भगवान शिवको मन्दिर परिसर
1: आकाशवाणी सिलिगुडी অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি একটি বিশেষ ঘোষণা। আজ 7ই জুলাই আকাশবাণী শিলিগুড়ির জন্মদিনের শুভক্ষণে বিবিধ ভারতী প্রচার তরঙ্গে শুরু হচ্ছে নিয়মিত লাইভ ফোন ইন পর্ব। প্রতিদিন সকাল 9টায় ইন্দ্রধনু অনুষ্ঠানে, সকাল 11টায় চয়নিকা অনুষ্ঠানে এবং সন্ধে 6:05 মিনিটে গানের ভেলা এই অনুষ্ঠানে সরাসরি আমাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন শ্রোতা বন্ধুরা। অংশগ্রহণ করতে ফোন করুন 7319145333। আরও একবার বলছি 7319145333। আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী প্রচার তরঙ্গে আজ থেকে শুরু হওয়া এই নতুন আয়োজনে আপনাদের সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। ঘোষণাটি শেষ হল। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন গান পরম্পরা। এই অনুষ্ঠানে আজ শুনবেন সরোদ, রাগ মেঘ মলহার, শিল্পী আমজাদ আলী খান। আজকের শিল্পী উস্তাদ আমজাদ আলী খান।

0: এতক্ষণ গান পরম্পরা শুনলেন। এই অনুষ্ঠানে মেক মালহার রাগে শরৎ পরিবেশন করলেন উস্তাদ আমজাদ আলী খান। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান।

নমস্কার, আকাশবাণী শিলিগুড়ির যুববাণীর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। যুববন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের সঙ্গে আজ এই পর্বে রয়েছি, তোমাদের প্রিয় যুববন্ধু শ্রীজ্যোতি। আমাদের আজকের সুরে ছন্দে গান কবিতার আসরে আমরা নিয়ে এসেছি উত্তরবঙ্গের প্রাণের লোকসঙ্গীত ভাওয়াইয়া গান এবং বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। তাঁদের অমর কবিতার এক অনন্য

মেলবন্ধন। একদিকে সুরের মাধুর্য, অন্যদিকে কবিতার গভীরতা, এই দুইয়ের সমন্বয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ পর্ব। শুরুটা তাহলে গান দিয়েই হোক। আমরা চলে যাই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত যুব শিল্পী অমৃতা বর্মনের কাছে। আমরা শুনে নেই তার কাছ থেকে একটি ভাওয়াইয়া গান।

একটি অসাধারণ পরিবেশনা। অসংখ্য ধন্যবাদ তোমায় অমৃতা, তোমার কাছে আমরা আবার ফিরে আসব। উত্তরবঙ্গের মাটির গন্ধ, নদীর স্রোত, সবুজ মাঠ, গরুর গাড়ির পথ আর সাধারণ মানুষের সুখ দুঃখের কথাই ধরা হয়, সুখ দুঃখের কথাই ধরা পড়ে ভাওয়াইয়া গানে। এই গান যদি আমরা বিনোদন বলি তবে ঠিক হবে না, এটি আমাদের সংস্কৃতির এক অমূল্য সম্পদ। প্রেম, বিরহ, অপেক্ষা, প্রকৃতি সব কিছুরই সহজ অথচ হৃদয়স্পর্শী প্রকাশ ঘটে ভাওয়াইয়া গানে। রাজবংশী সমাজের

0: জীবনযাত্রার সঙ্গে এই সঙ্গীত ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এরপর একটু স্বাদ বদলের পালা, আমরা চলে যাই স্টুডিওতে উপস্থিত অনুষ্কা বর্মনের কাছে। শুনে নেই অনুষ্কার কণ্ঠে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।
1: নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আষাঢ়। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালিমাখা মেখে ওপারে আধার ঘনিছে দেখ চাহিরে। হোগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনি আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকেছে বুঝি মাঝিরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ, দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আঁধার বেলা বেশি আর নাহিরে, ঝরো ঝরো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনুবন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। নমস্কার।
0: সত্যি ভাওয়াইয়ার সরল আবেগের পর এই কবিতা যেন আমাদেরকে যেন এক অনন্য জগতে প্রবেশ করতে সাহায্য করল। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতায় মানুষ, প্রকৃতি, প্রেম, মানবতা এবং জীবনের গভীর দর্শনকে অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। তাঁর প্রতিটি কবিতা আমাদের ভাবতে শেখায়, অনুভব করতে শেখায় এবং জীবনকে নতুন করে দেখতে শেখায়। অসংখ্য ধন্যবাদ তোমায় অনুষ্কা। আমরা চলে যাই আমাদের সঙ্গে উপস্থিত স্টুডিওতে আরেক যুব শিল্পীর কাছে, সুরভি রায়। আমরা শুনে নিই সুরভি রায়ের কণ্ঠে একটি ভাওয়াইয়া গান।

কি অপূর্ব পরিবেশনা! ভাওয়াইয়ার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল এর সহজ ভাষা। খুব সাধারণ শব্দে মানুষের অসাধারণ অনুভূতি প্রকাশ পায় এই গানে। সেই কারণেই এই গান আজও মানুষের হৃদয়ে অমলিন। আমরা আবার ফিরে যাই অনুষ্কা বর্মনের কাছে। সত্যি মন কিন্তু ভরছেই না। আমরা এরপর আরও একটি ভাওয়াইয়া গান শুনে নেই, তারপর আবার আমরা আবৃত্তি শুনে নেব অমৃতা বর্মনের কণ্ঠে, তার দ্বিতীয় নিবেদন।

0: ভাওয়াইয়া গানের অদ্ভুত এক গুরুত্বপূর্ণ দিক যদি আমরা তুলে ধরি, সেটি হলো প্রকৃতির সঙ্গে মানুষের এক আত্মিক সম্পর্ক। নদীর ঢেউ, কাশবন, মাঠের হাওয়া, যেন এই গানের প্রতিটি সুরে মিলেমিশে একাকার হয়ে থাকে। যেমনটা একটু আগেই বললাম, এবারে শুনে নিচ্ছি অনুষ্কার কাছ থেকে কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা।
1: নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের কবিতা রাজভিখারি। কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগি। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগি। ছিলে ঘুমঘোরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল। ফিরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি, তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুমপুরি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে। রাজা দ্বারে দ্বারে ফেরে উপবাসী, জাগিয়া প্রভাতে হ্যারে পুরবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি, কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি, ওগো চির বৈরাগী। দেহি ভবতি ভিক্ষ্যাম।

0: বলি দাঁড়ালে রাজ ভিখারি। খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে ভয় দাঁড়ি। বলিলে দেবে না, লহ তবে দান, ভিক্ষাপূর্ণ আমার এ প্রাণ। দিল না ভিক্ষা, নিল না কো দান, ফিরিয়া চলিলে যোগী। যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। নমস্কার।
1: অপূর্ব পরিবেশনা অনুষ্কা। বাংলা সাহিত্যে বিদ্রোহের প্রতীক কাজী নজরুল ইসলাম, তবে তাঁর কবিতা শুধু বিদ্রোহের সেটা নয়। বিদ্রোহের সঙ্গে রয়েছে প্রেম, মানবতা, সম্প্রীতি এবং আশারও কবিতা। আজকের তরুণ প্রজন্মের কাছে কবি কাজী নজরুল ইসলামের বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সত্যের পক্ষে দাঁড়ানো এবং সকল মানুষের সমান মর্যাদার শিক্ষা আমরা যেন পাই, এ সমস্ত তাঁরই রচনা। আমরা আমাদের পর্বের আজকের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা শুনে নিচ্ছি সুরভি রায়ের কণ্ঠে শেষ গান।

এবার আজকের এই পর্বের এই গানটি উৎসর্গ করলাম আমরা উত্তরবঙ্গের সেই সমস্ত শিল্পীদের, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই লোকসঙ্গীতকে বাঁচিয়ে রেখেছেন। তাদের নিষ্ঠা ও ভালোবাসার কারণেই ভাওয়াইয়া গান আজও সমানভাবে।

জনপ্রিয়। এতক্ষণ বাদ্যযন্ত্রে অমৃতা বর্মনকে সঙ্গত করলেন তবলায় উৎপল দাস, দোতারায় সতীশ দাস এবং সুরভি রায়কে বাদ্যযন্ত্রে সঙ্গত করলেন ঢোলে সঞ্জয় রায়, বাঁশিতে নীরব রায় এবং দোতারায় অমৃত শীল। আমাদের আজকের সুরে ছন্দে গান কবিতার আসরে আমরা উপভোগ করলাম বিভিন্ন স্বাদের ভাওয়াইয়া গান এবং তার পাশাপাশি শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য কবিতা। এই গান কবিতার রেশ মনে নিয়েই আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। যুববন্ধুরা, তোমরা যারা আমাদের সঙ্গে আজ জুড়ে ছিলে এতক্ষণ, আগামী দিনেও অবশ্যই জুড়ে থাকবে এই আশা নিয়েই শেষ করছি আজকের যুব অনুষ্ঠান। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি।

এতক্ষণ যুব অনুষ্ঠান শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন শ্রীজ্যোতি ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

একটি বিশেষ ঘোষণা। আজ 7 জুলাই আকাশবাণী শিলিগুড়ির জন্মদিনের শুভক্ষণে বিবিধ ভারতী প্রচার তরঙ্গে শুরু হয়েছে নিয়মিত লাইভ ফোন ইন পর্ব। প্রতিদিন সকাল 9টায় ইন্দ্রধনু অনুষ্ঠানে, সকাল 11টায় চয়নিকা এবং সন্ধে 6:05 গানের ভেলা এই অনুষ্ঠানগুলিতে সরাসরি আমাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন শ্রোতাবন্ধুরা। অংশগ্রহণ করতে ফোন করুন 7319145333। আরও একবার বলছি 7319145333। আকাশবাণী শিলিগুড়ির বিবিধ ভারতী প্রচার তরঙ্গে আজ থেকে শুরু হওয়া এই নতুন আয়োজনে আপনাদের সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। ঘোষণাটি শেষ হলো।

গ্রামে গঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। মাটি শুধু জমি নয়, এ আমাদের অন্নের ভাণ্ডার, জীবনের ভিত্তি। কিন্তু নগরায়ণ, শিল্পায়ন, অনিয়ন্ত্রিত রাসায়নিক ব্যবহার এবং পরিবেশ দূষণের ফলে প্রতিদিন কমছে চাষযোগ্য জমির পরিমাণ, উর্বরতা হারাচ্ছে মাটি, সংকটের মুখে পড়ছে খাদ্য নিরাপত্তা। এই পরিস্থিতিতে কৃষিজমি রক্ষা, মাটির স্বাস্থ্য বজায় রাখা, জল সংরক্ষণ এবং টেকসই কৃষির পদ্ধতির প্রসার ঘটানো

0: লক্ষ্যেই শুরু হয়েছে ক্ষেত বাঁচাও অভিযান। এর গুরুত্ব ক্রমশই বেড়ে চলেছে। আজ আসরে এই বিষয় নিয়েই রয়েছে আলোচনা, ক্ষেত বাঁচাও অভিযান। আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর শঙ্কর সাহা, ইনি বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। নমস্কার শঙ্করবাবু, গ্রামীগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার আপনাদের সবাইকে।
0: হ্যাঁ, আমাদের আজকের আলোচনার বিষয় ক্ষেত বাঁচাও অভিযান, অর্থাৎ এই যে মৃত্তিকার যে সংরক্ষণ, মৃত্তিকাকে যে ভালো রাখতে হবে, যার উপর ভিত্তি করেই আমাদের কৃষিকাজ, তো সেটাকে নিয়েই তো এই প্রকল্প। তো সবার প্রথমেই জানতে চাইছি যে এই ক্ষেত বাঁচাও অভিযানটা কি?
1: অ্যাকচুয়ালি এই ক্ষেত বাঁচাও অভিযান যেটা, সেটা আগামী এক মাস ধরে চলবে এবং শুরু হয়েছে জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এটা চলবে। এবং সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সবাই মিলে এই ক্ষেত বাঁচাও অভিযানটি শুরু করেছেন।
0: আচ্ছা, ক্ষেত বাঁচাও অভিযানের উদ্দেশ্যটা কি?
1: ক্ষেত বাঁচাও অভিযানের যে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে কৃষকদের সজাগ করা বা সচেতন করা যে কোনো রকমভাবেই আমাদের মাটির ক্ষতি আর করা যাবে না। যা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিগুলোকে যাতে পুষিয়ে দেওয়া যায়, বা যে যে পদ্ধতি অবলম্বন করে আমাদের মাটির সেই যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যকে পুনরুদ্ধার করা যায়, সেই বিষয়ে কৃষকদের সচেতন করবার জন্যই এই ক্ষেত বাঁচাও অভিযানটি শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। সারা ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু এই ক্ষেত বাঁচাও অভিযান পুরো দমে চলছে, এবং আমরা প্রায় এই প্রোগ্রামের মাধ্যমেও আমরা কৃষকদের কাছে এই ক্ষেত বাঁচাও অভিযানের যে গুরুত্ব এবং করণীয়, এই বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করছি।
0: আচ্ছা, এই যে আপনি বললেন যে ক্ষেত বাঁচাও অভিযানের একটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রকল্পটা চলছে, তো এই প্রকল্পটা সার্থকতার জন্য তো নিশ্চয়ই কিছু পর্যায় বা ধাপ রয়েছে, সেগুলো যদি একটু আপনি বলেন, মানে কী কী ভাবে এই প্রকল্পটাকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করা যেতে পারে?
1: প্রথম ধাপ হিসেবে যেটা হয়েছে, সেটা হচ্ছে কৃষকদেরকে সজাগ বা সচেতন করা যে মাটির স্বাস্থ্য খারাপ হয়ে গেছে এবং একে আমাদের রক্ষা করতে হবে। কৃষকরা কিন্তু নিজেরাও বুঝতে পারছেন যে আগে 1 বিঘা জমিতে যে পরিমাণ ফলন হতো, আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত কিছু বেশি বেশি ব্যবহার করেও কিন্তু সেই ফলন আসছে না, এবং দেখা যাচ্ছে যে আগে যা ফলন পাওয়া যেত তার থেকে এখন ফলন কম হচ্ছে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। অর্থাৎ মাটির স্বাস্থ্য যে খারাপ হয়ে গেছে এটা কিন্তু কৃষকরা নিজেরাও বুঝতে পারছেন, তো সেই ব্যাপারে তাদেরকে সচেতন করা, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে যে আমরা কৃষকদেরকে বলছি যে রাসায়নিক সারের যে ব্যবহার, এই রাসায়নিক সারের ব্যবহারকে কমিয়ে ফেলতে হবে ধীরে ধীরে, এবং যতটা সম্ভব কম আমরা রাসায়নিক সার ব্যবহার করব এবং জৈব সারের দিকে গুরুত্বটা বাড়াবো, বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করব, এইগুলো করে জমির স্বাস্থ্যকে রক্ষা করব। পাশাপাশি যে প্রাকৃতিক যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে ব্যবহার করেও কিন্তু আমরা কৃষিকাজ করব, যাতে প্রাকৃতিক উপায়ে চাষবাস করা যায়, এই বিষয়গুলোকে জানানো। চার হচ্ছে যে সমস্ত জমির অবস্থা খুবই খারাপ এবং সেখানে ফসল ভালো মতো হচ্ছে না, সেইগুলো জমির মাটি পরীক্ষা করানো, এবং মাটি পরীক্ষা করিয়ে সেই মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেখানে কোন ফসল চাষ করা যায়, কতটা পরিমাণ সার ব্যবহার করা যেতে পারে, এই বিষয়গুলো সম্বন্ধেও সচেতন করা। আর তার সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত কৃষক বান্ধব প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলোকেও কৃষকদের মধ্যে অবহিত করা, যাতে এই প্রকল্পগুলোর সুযোগ তারা নিতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে মাটির স্বাস্থ্যকে আর কী কীভাবে বা কী কী উপায়ে রক্ষা করা যায়, এই বিষয়গুলোকে নিয়েই বিস্তারিত আলোচনা হচ্ছে কৃষকদেরকে নিয়ে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ব্লকে এবং জেলা স্তরেও আমরা কিন্তু এই প্রোগ্রামগুলোকে করে যাচ্ছি।
0: আচ্ছা, আমরা তো জানি যে সবুজ বিপ্লবের পর রাসায়নিক সারের ব্যবহার দিনে দিনে কিন্তু বেড়ে গিয়েছিল, এবং রাসায়নিক সারের ব্যবহারের মাধ্যমে খাদ্যের যে যোগানটা সেটা কিন্তু অনেকটাই পরিপূর্ণতা পেয়েছিল, কিন্তু এর ফলাফল কত

0: কতটা খারাপ?
1: একদম সঠিক প্রশ্নটি আপনি করেছেন, কারণ আমরাই একসময় কিন্তু কৃষকদের বলতাম, সবুজ বিপ্লবের ঠিক আগে কৃষকরা কিন্তু জমিতে রাসায়নিক সার ব্যবহার করতেন না, এবং তখন ছিল আমাদের দেশে খাদ্যের সংকট। তো এই রাসায়নিক সার, তার সঙ্গে সঙ্গে উন্নত বীজ এবং প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, সব কিছুকে ভর করে কিন্তু 60-এর দশকে সবুজ বিপ্লবের সূচনা হলো। এবং সেই সবুজ বিপ্লবের সময় কৃষকদেরকে, আমাদেরকে জোর করে বলতে হতো যে আপনারা জমিতে রাসায়নিক সার ব্যবহার করুন, কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কৃষকরা তার ব্যবহার, রাসায়নিক সারের ব্যবহার যথেচ্ছ পরিমাণে বাড়িয়ে ফেলছেন, এবং যতটা পরিমাণ প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে সার তারা জমিতে দিচ্ছেন, এবং এর ফলে দেখা যাচ্ছে যে জমিতে উপকারী জীবাণুর যে সংখ্যা বা অন্যান্য মাটির যে গুণাগুণ, সেই গুণাগুণগুলি কিন্তু বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার ফলে কমে যাচ্ছে। এর ফলে জমির উর্বরতা শক্তি অনেকটাই কমে যাচ্ছে, এবং আমি প্রথমেই বলেছিলাম যে একটা জমি থেকে আগে যে পরিমাণে ফসল উৎপাদন হতো, আজকে কৃষকরা অনেক বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেও কিন্তু সেই একই ফলন তো পাচ্ছেনই না, তার থেকে বরং কম ফলন পাচ্ছে। তো এই আজকের দিনে দাঁড়িয়ে এখন সময় এসছে কৃষকদেরকে বোঝানো, এবং কৃষকদের নিজেদেরকেও বুঝতে হবে যে এই যে বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে জমির যে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি আর হতে দেওয়া যাবে না, তার জন্যে তাদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ফেলতে হবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা দিক আছে, যেটা হচ্ছে যে রাসায়নিক সারের যে দাম, সেই যে পরিমাণ দাম দিয়ে কৃষকরা রাসায়নিক সার কিনছেন, আগামীতে যদি সরকার থেকে সেই ভর্তুকি তুলে দেওয়া হয়, তার কারণ কৃষকরা যে দামে বাজার থেকে সার কেনেন, রাসায়নিক সার, তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে ভর্তুকি সরকারকে দিতে হয় এই সার উৎপাদন করবার জন্যে। তো সেই ভর্তুকি যদি ধীরে ধীরে উঠে যায়, তাহলে কিন্তু কৃষকরা অত চড়া দামে রাসায়নিক সার কিনে চাষবাস করে কিন্তু কৃষিকাজকে প্রফিটেবল বা লাভজনক করতে পারবেন না। তার জন্যে আমাদের দরকার যে এক হচ্ছে চাষের খরচ কমানো, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে, আর তার সঙ্গে সঙ্গে জমির উর্বরতা শক্তিকে ফিরিয়ে আনা এই রাসায়নিক সার কম ব্যবহার করে। সবুজ বিপ্লবের সুফল আমরা অনেক পেয়েছি, আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, ইভেন এখন আমরা যে পরিমাণে ফসল উৎপাদন করি, আমাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার পরেও কিন্তু আমরা বিদেশে আমাদের ফসলকে আমরা রপ্তানি করছি, কিন্তু এটা করতে গিয়ে আমাদের জমির স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু খুবই ভয়াবহ এবং খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। সেই জন্য সবুজ বিপ্লবের সুফলটা যেমন আমরা নিচ্ছি, তার কিছু কুফল যেটা আমাদেরই ব্যবহারের জন্যে, কৃষকদেরই ব্যবহারের জন্যে, রাসায়নিক সার, কীটনাশক অতিরিক্ত পরিমাণে ব্যবহারের জন্যে আজকে কিন্তু আমরা সেই ফলটা পাচ্ছি। এবং আমরা যদি দেখি যে যে সমস্ত রাজ্যে বেশি পরিমাণে কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করা হয়েছিল, এবং যে সমস্ত রাজ্যের হাত ধরে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল, পাঞ্জাব বা হরিয়ানা, আজকে সেই সমস্ত রাজ্যের কৃষকদের কিন্তু শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ। তার কারণ বিভিন্ন রকম মারণ ব্যাধিতে তারা আক্রান্ত শুধুমাত্র এই বেশি পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক ব্যবহার করবার জন্যে। তাহলে সবুজ বিপ্লবের সুফলটা আমরা যেমন পেয়েছি, তার কুফলটাও কিন্তু আমরা এখন ভোগ করছি। সেজন্যে আমাদের রাজ্যের কৃষকদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যে আপনারা কৃষি রাসায়নিক সার, রাসায়নিক বিষ, এইগুলোকে কম, কীটনাশক, এইগুলোর ব্যবহার আপনারা ধীরে ধীরে ধীরে ধীরে কমিয়ে ফেলুন। তার কারণ জমির যা কন্ডিশন, তাতে আপনি যদি একবারে রাসায়নিক সার ব্যবহার করা বন্ধ করে দেন, তাহলে উৎপাদন কিন্তু একবারে অনেকটাই কমে যাবে। সেজন্যে আমরা বলছি যে এই ক্ষেত বাঁচাও অভিযানের মাধ্যমে যে রাসায়নিক সারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনুন, আর তার সঙ্গে সঙ্গে জৈব সারের ব্যবহার আপনারা ধীরে ধীরে বাড়ান, এবং সেটা বাড়ালে যেটা হবে, জমির স্বাস্থ্য রক্ষা হবে, কৃষকের স্বাস্থ্য রক্ষা হবে, এবং আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জমির যে উর্বরতা শক্তি, সেই উর্বরতা শক্তিকে আমরা কিন্তু ধরে রাখতে পারবো, এবং কৃষিকাজ বা ফসল উৎপাদন করে আমাদের দেশ যেরকমভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে আছে, ঠিক সেই একই রকম ধারাকে আমরা ধরে রাখতে সক্ষম হব।
0: তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক সার ব্যবহার করে যে কুফলটা হচ্ছে, তার ফলে কিন্তু আমাদের মাটি যে স্বাস্থ্য সেটা খারাপ হচ্ছে, এবং পরবর্তীতে নতুন কোনো কিছু চাষ করা হবে বা সেখানকার যে ফসলটা হবে তার কিন্তু গুণগত মান একদমই খারাপ থাকছে। তো এক্ষেত্রে আপনি যেমন বললেন যে জৈব সার ব্যবহার করার কথা, তো এই জৈব সার

0: হতে পারে, এইগুলোকে ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলোকে ব্যবহার করে তারা কিন্তু জৈব সারের দিকে ধীরে ধীরে ঝুঁকতে পারেন এবং রাসায়নিক সারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনতে পারেন।
1: আচ্ছা, আমরা এখন দেখছি যে ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি, এই বিষয়টার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই প্রাকৃতিক কৃষিটা কিভাবে করা যেতে পারে এবং আমাদের কৃষক ভাইরা কিভাবে উপকৃত হবেন?
0: আমাদের এই ক্ষেত বাঁচাও কর্মসূচি যেটা আছে, সেটার মধ্যে কিন্তু আমরা কৃষকদেরকে যেমন জৈব সার করতে বলছি, জৈব কৃষি করতে বলছি, অর্থাৎ অর্গানিক ফার্মিংয়ের দিকে যেতে বলছি, ঠিক একই রকমভাবে আমরা কিন্তু তাদেরকে জোর দিচ্ছি যে তারা যেন প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং এই বিষয়েও যেন তারা তাদের জমিতে ব্যবহার করেন এই জিনিসগুলোকে। তার কারণ হচ্ছে, দেখুন, প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ কিন্তু আগে একই রকমভাবেই হতো, কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে সবুজ বিপ্লব বলুন বা খাদ্যের চাহিদা বলুন, সেইগুলোকে ব্যবহার করার ফলে আজকে আমরা বলছি ক্ষেত বাঁচাও অভিযান করছি, যাতে ক্ষেতটাকে বাঁচাতে পারি, মাটির স্বাস্থ্যকে রক্ষা করতে পারি। কিন্তু এই যে আমাদের চিরাচরিত যে প্রথাটা ছিল প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং, এটা কিন্তু কৃষকরা খুব সহজেই জমিতে ব্যবহার করতে পারেন। এবং এই ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষির চারটি স্তম্ভ আছে, তো সেইগুলোর মধ্যে ধরুন গোবর, তারপর জল, গোমূত্র, আরও কিছু জিনিসপত্র দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয়, যেগুলোকে বীজ শোধন করার সময় বীজামৃত নামে ব্যবহার করা হয়, কিংবা রোগ পোকা নিয়ন্ত্রণ করার জন্য নিমাস্ত্র নামে ব্যবহার করা হয়। এইরকম কতগুলো জিনিস আমরা তৈরি করতে পারি, কৃষকরা নিজেদের বাড়িতেই সেগুলোকে তৈরি করতে পারে এবং যেগুলো প্রকৃতিতে আমরা খুব সহজেই পাচ্ছি, কারণ গোবর, গোমূত্র এইগুলো কিন্তু কৃষকদের কাছে নিজেদেরই আসে এবং তারা যদি জানেন যে এইগুলো কী করে তৈরি করতে হয়, তাহলে সেটাকে তৈরি করে নিয়ে বীজ শোধন করে নিয়ে লাগাতেই পারেন। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে ফসলের যে অবশিষ্ট অংশ, সেই ধরুন ধানের নাড়া বা ধানের খড়, এইগুলোকে ফেলে না দিয়ে বা জমিতে পুড়িয়ে না দিয়ে, দেখুন এখন একটা ট্রেন্ড এসছে অনেক জায়গায়, পশ্চিমবঙ্গে হয়তো অতটা নেই কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে ধানের নাড়াকে পুড়িয়ে দিচ্ছে।
1: ঠিক,
0: এবং পুড়িয়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে, জমির যে উপকারী জীবাণু, ওই যে তাপ তৈরি হচ্ছে পোড়ানোর জন্য, সেই উপকারী জীবাণুগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যে খড়, যেটা সেই খড়টা পচিয়ে যদি জমিতে রাখা যেত, যে জৈব পদার্থ জমিতে যোগ হতো, সেটাও কিন্তু হচ্ছে না। সেজন্য আমরা প্রাকৃতিক কৃষিতে বলছি যে আপনারা এই যে ফসলের অবশিষ্ট অংশ, এটাকে আচ্ছাদন হিসেবে ব্যবহার করুন, ইংরেজিতে বলে মালচিং। এই মালচিং বা আচ্ছাদন যদি দেওয়া যায়, ধরুন ধানের খড় দিয়ে যদি জমিটাকে ঢেকে দেওয়া যায়, তাহলে অনেকগুলো লাভ হবে। এক হচ্ছে জমির যে রস, সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, প্রচণ্ড রোদ হলে ফসলকে কিছুটা রক্ষা করবে, তার কারণ ডাইরেক্ট রোদ তখন পাবে না এবং মাটি ঠান্ডা থাকবে। এবং তৃতীয় হচ্ছে আগাছার উপদ্রব কম হবে ওই জমি ঢাকার জন্যে। এবং চতুর্থ হচ্ছে যে খড়গুলো দিয়ে ঢেকে দেওয়া হলো বা আচ্ছাদন দেওয়া হলো, সেইগুলো যখন পচবে ওই জমিতেই, তখন কিন্তু সেইগুলো জমিতে জৈব পদার্থ যোগ করবে। তাহলে এটা একটা দিক যে আমরা প্রাকৃতিক কৃষিতে যদি আমরা আচ্ছাদন ব্যবহার করি, তাহলে কিন্তু প্রাকৃতিক উপায়েই চাষবাস হলো। এইরকম বিভিন্ন রকম জিনিসকে আমরা কৃষকদেরকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করছি এবং সেটা প্রাকৃতিক কৃষির মাধ্যমেই, এবং সারা ভারতবর্ষ জুড়ে প্রাকৃতিক কৃষির ওপরে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু খুব জোর দিচ্ছেন যে যাতে কৃষকরা এই প্রাকৃতিক কৃষিতে ফিরে আসে।
1: আচ্ছা, এই প্রাকৃতিক কৃষি আর জৈব কৃষি, এই দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে?
0: মূল যে পার্থক্যটা, সেটা জৈব কৃষির ক্ষেত্রে আমি যেটা বললাম যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, এইগুলোকে ব্যবহার করে জৈবিক উপায়ে কৃষিটাকে করতে হচ্ছে, জৈব কৃষি বা অর্গানিক ফার্মিং বলছি। আর প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে প্রকৃতিতে যে অ্যাভেলেবেল যেগুলো আছে, সেইগুলোকে ব্যবহার করে তারপর চাষ করা। যেমন আমি বললাম যে বীজামৃত বা জীবামৃত এইগুলোকে তৈরি করা, অর্থাৎ গোমূত্র, তারপর গোবর, এইগুলোকে দিয়ে তৈরি করা, কিংবা আচ্ছাদন দিয়ে চাষ করা, এই যে বিষয়গুলো যেগুলো প্রকৃতিতে অ্যাভেলেবেল এবং সেই প্রাকৃতিক উপায়ে যদি করা যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে জমিতে যে উপকারী জীবাণুগুলো আছে, সেই জীবাণুগুলোর সংখ্যা বৃদ্ধি করা, যাতে সে মাটিতে যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো খুব সহজেই গাছ নিতে পারে। কিন্তু আমরা অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে বা জৈব কৃষির ক্ষেত্রে আমরা অর্গানিক ম্যানিওর বা জৈব সার জমিতে ব্যবহার করছি, কিন্তু ন্যাচারাল ফার্মিংয়ের

0: কিন্তু আমরা ওই উপকারী জীবাণুগুলোর সংখ্যা যাতে বৃদ্ধি হয়, তাদের যাতে কার্যকলাপ বৃদ্ধি হয়, সেই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি, যাতে প্রকৃতিতে অ্যাভেলেবেল যেগুলো আছে, যেগুলো খাদ্য উপাদানগুলো মাটিতে আছে, সেইগুলোই কিন্তু গাছ যাতে নিতে পারে তার ব্যবস্থা করছি। দেখুন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে ধরুন ফরেস্ট, যে ফরেস্ট্রি কিন্তু কেউ গিয়ে কি সেখানে রাসায়নিক সার প্রয়োগ করে আসে না কেউ জৈব সার প্রয়োগ করে আসে, অথচ কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই যে ফরেস্টে গেলে গাছগুলো সব দিনের পর দিন বড় হচ্ছে, মোটা হচ্ছে। তাহলে সেটা কি করে হচ্ছে? সেটা কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে হচ্ছে, এটাকেই বলছি আমরা ন্যাচারাল ফার্মিং। আর অর্গানিক ফার্মিংয়ের ক্ষেত্রে বলছি যে আমরা যে অর্গানিক যে ম্যানিউর বা অর্গানিক যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোকে ব্যবহার করে কেমিক্যালটাকে ব্যবহার না করা। অর্গানিক ফার্মিং এবং ন্যাচারাল ফার্মিং দুটোর ক্ষেত্রেই আমরা রাসায়নিক বা কেমিক্যাল যেটা সেটাকে একদম ব্যবহার করব না, কিন্তু ন্যাচারাল ফার্মিংয়ের ক্ষেত্রে একটু অন্যরকম, যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে যাতে চাষবাসটা হয় সেই বিষয়টা।
1: এবং এতে যেটা আমাদের উপকারী জীবাণু আছে তাদের সংখ্যাটাতে যেতে পারে এবং তার ফলেই কিন্তু মাটির স্বাস্থ্যটাও ভালো থাকছে এবং প্রাকৃতিক উপায়ে আমাদের মানে কৃষিকাজটা করা সম্ভব।
0: একদম।
1: আচ্ছা, এই যে ক্ষেত বাঁচাও অভিযান চলছে, আপনার এলাকাতে কিভাবে কৃষক ভাইরা সেখানে সাড়া দিয়েছে?
0: কৃষক ভাইদেরা সাড়া দিচ্ছে বলতে, যেহেতু আমি বললাম যে ক্ষেত বাঁচাও অভিযানের প্রথম যে উদ্দেশ্যটা ছিল যে অ্যাওয়ারনেস বা সজাগ বা সচেতন করা, তো কৃষকরা ধীরে ধীরে সচেতন হচ্ছেন। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ব্লকে কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি দপ্তর একযোগে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, ক্যাম্প করছেন, কৃষকদের সজাগ সচেতন করছেন। কৃষকরা অনেক কিছুই জানতে চাইছেন, যেগুলো আজকে আমাদের আলোচনার মধ্যে উঠে এলো এই বিষয়গুলো সম্বন্ধেও কিন্তু তারা জানতে চাইতেন, যে আমরা কেন হঠাৎ করে রাসায়নিক সারের ব্যবহার কমাবো বা জৈব চাষ করতে গেলে আমরা কী কী ব্যবহার করব বা প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং বিষয়টাই বা কী। এই যে তাদের যে জানার আগ্রহ বা জানতে চাইছেন, এই বিষয়গুলোকে আমরা তাদেরকে জানাচ্ছি এবং তারা আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে তাদেরকে প্রশিক্ষণের দরকার। অর্থাৎ এই জীবামৃত বা বীজামৃত এইগুলোকে যদি বা নিমাস্ত্র এইগুলোকে যদি তৈরি করতে হয় নিজেদের জমিতে, তাহলে তাদের যথেষ্ট প্রশিক্ষণের দরকার। তো সেই প্রশিক্ষণের ব্যাপারেও আমরা তাদেরকে বলছি যে যারা আগ্রহী হচ্ছেন, আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, প্রশিক্ষণ করাচ্ছি এবং সেটা হাতে কলমে কী করে তৈরি করতে হয়, এবং আমরা কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব খামারে তার সঙ্গে সঙ্গে কিছু সিলেক্টেড কৃষকের জমিতেও কিন্তু আমরা ন্যাচারাল ফার্মিংয়ের ডেমনস্ট্রেশন প্লট হিসেবে তৈরি করছি, যাতে ওই এলাকার কৃষকদেরকে নিয়ে কোনো কৃষকের জমিতে দেখানো যায় যে এরকমভাবে করে আমরা লাভ পেতে পারি, কিংবা ধরুন কোনো একটা দল আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে বা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক্সপোজার ভিজিট এলেন, তো সেখানে তাদেরকে নিয়ে যাতে সেই এক্সপোজারটা দেওয়ানো যায় যে এই রকমভাবে এটা করা হচ্ছে, সেই জন্য কিন্তু ভারত সরকার থেকে এই যে ডেমনস্ট্রেশন প্লট সেটা কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবং তার সঙ্গে সঙ্গে কৃষকদের জমিতে সেটা তৈরির কাজও কিন্তু চলছে।
1: বাহ, তাহলে কিন্তু জোর কদমে এই যে ক্ষেত বাঁচাও অভিযান চলছে এবং আমাদের কৃষক ভাইরা এই অভিযানের মাধ্যমে তাদের অনেক অজানা তথ্য তারা জানতে পারছেন এবং যে বিষয়টা মানে গতানুগতিকভাবে যে রাসায়নিক সারের ব্যবহার জমিতে চলে আসছে সেক্ষেত্রে যে পরিমাণগতভাবে একটু জৈব সার বেশি করে মিশিয়ে তারা চাষবাস করতে পারেন সেই বিষয়গুলোও কিন্তু তারা জানতে পারছেন এবং তার সাথে মাটি পরীক্ষা সেই বিষয়টা নিয়েও অনেকটাই সচেতন হয়েছেন।
0: একদম, আলোচনা করা হচ্ছে এবং কৃষকদের বারবার বলা হচ্ছে যে আপনারা মাটি পরীক্ষা করে সেই মাটি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে আপনারা ফসল চুজ করুন, কারণ কৃষকদের একটা বিষয় আছে যে তারা যে ফসলটা যখন করেন সেটা করতেই থাকেন, কিন্তু আমরা সবসময় বলছি যে রাসায়নিক সারের ব্যবহার কমানো, জৈব কৃষি, প্রাকৃতিক কৃষি সবই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে ফসলগুলোকেও কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে চাষ করতে হবে, আমাদের যে শস্য পর্যায় সেই শস্য পর্যায়ের কিন্তু কিছু পরিবর্তন আনতে হবে এবং সেটা এনে চেষ্টা করতে হবে যে তিনটে ফসল যদি বছরে আমি করি তার মধ্যে যাতে একটা ফসল ডাল জাতীয় শস্য চাষ করা যায় সেই দিকে জোর দিতে হবে এবং কিছু কিছু ফসল যেগুলো খুব বেশি পরিমাণে খাবার জমির থেকে টেনে তোলে সেইগুলো চাষ করা হলে বেশি পরিমাণে যাতে জৈব পদার্থ জমিতে যোগ হয়, অর্থাৎ যদি আমরা ভুট্টা চাষের কথাই বলি, ভুট্টা মাটির থেকে প্রচণ্ড খাবার টেনে নেয়, সেই ভুট্টা চাষ করার পর ভুট্টার যে অবশিষ্ট অংশ সেটাকে পুড়িয়ে না ফেলে ওই টোটাল অবশিষ্ট অংশটাকেই যদি আমরা জমিতে দিয়ে দিতে পারি, অর্থাৎ জমিকে কিছু দিতে হবে, শুধু জমির থেকে আমরা নেব আর জমিকে কিছু দেব না, তাহলে কিন্তু মাটির স্বাস্থ্য রক্ষা হবে না। তো এই সমস্ত উদ্দেশ্য নিয়ে

0: আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন কৃষকদের কিছু ভালো করবার জন্যে, এবং মাননীয় কৃষিমন্ত্রীর হাত দিয়ে এই যে ক্ষেত বাঁচাও অভিযান, সেই অভিযান কিন্তু আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গতেও শুরু হয়েছে।
1: হ্যাঁ, আপনি যেটা বললেন যে ভুট্টা চাষ করলে সেক্ষেত্রে কিন্তু মাটির উর্বরতা ক্ষমতা অনেকটা কমে যায়, তো সেক্ষেত্রে পরবর্তীতে কি ডাল চাষ করতে পারে?
0: অবশ্যই করা যেতে পারে। ডাল জাতীয় শস্যকে অবশ্যই জমিতে একবার, মানে বছরের যে কোনো একটা সময় করাটা উচিত। তাহলে কিন্তু এক হচ্ছে ডাল এখন অনেক লাভজনক ফসল, ডাল চাষ করলে ভালো দাম পাওয়া যায়, ফলনও ভালো হয়, আর তার সঙ্গে সঙ্গে যেটা অ্যাডিশনাল যেটা আমরা পাই সেটা হচ্ছে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি। এবং তার সঙ্গে আরেকটা বিষয়, যদি আমরা ডালের যে অবশিষ্ট অংশ সেটাকে যদি আমরা গরুকে খাওয়াতে পারি বা মোষকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু তাদের দুধের পরিমাণও কিন্তু বাড়ে এবং দুধের যে প্রোটিন কন্টেন্ট সেটাও কিন্তু বাড়ে। তো সেই জন্য ডাল চাষ আমরা সবসময় করার জন্য কৃষকদেরকে জোর দিচ্ছি।
1: আচ্ছা, এই যে প্রাকৃতিক কৃষির কথা যেটা বললেন, সেক্ষেত্রে মানে কোন কোন ফসলে আমরা প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষ করতে পারি?
0: আমরা যে কোনো ফসলই প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষ করতে পারি, কিন্তু এখন পর্যন্ত যেগুলো হয়েছে মেইনলি আমরা বিভিন্ন সবজি জাতীয় ফসল, যেগুলো যে কোনো সবজি জাতীয় ফসলে কিন্তু প্রাকৃতিক কৃষি খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। তো যে কোনো সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা করতে পারি। এছাড়া আমরা সর্ষে, তারপর পাট, ডাল জাতীয় শস্য বা আমরা ধানের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রাকৃতিক কৃষি ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের উদ্দেশ্য যেটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফসলকেই যাতে এই প্রাকৃতিক কৃষির আওতায় আনা যায়।
1: আচ্ছা, এক্ষেত্রে কি বীজ নির্বাচন একটু অন্যভাবে করতে হবে?
0: একদম, মানে সঠিক পয়েন্ট একটা বলেছেন। সেটা হচ্ছে যে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে যে আমরা যে হাইব্রিড বীজ যেগুলো ব্যবহার করি সেইগুলোকে না ব্যবহার করে দেশীয় যে বীজগুলো আছে সেইগুলোকে ব্যবহার করার প্রতি কিন্তু আমরা গুরুত্ব দিতে বলি। তার কারণ হচ্ছে দেশীয় যে জাতগুলো আছে এই জাতগুলো যদি প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষ করা যায় তাহলে কিন্তু তার রেসপন্স অনেকটা ভালো হয়, অনেকটা বেশি হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেগুলো আমরা ব্যবহার করছি যে হাইব্রিড বীজ এইগুলোকে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসতে হবে। তার কারণ হাইব্রিড বীজের অনেক সমস্যা আমরা দেখছি, বিভিন্ন রোগ প্রকার উপদ্রব থেকে শুরু করে সমস্ত কিছুই অনেক বেশি বেশি হয়, খাবারের চাহিদাও অনেক বেশি। কিন্তু দেশীয় যে জাতগুলো আছে সেই জাতগুলোকে ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা আমি বললাম প্রাকৃতিক কৃষিতে যে গোমূত্র বা গোবর দিয়ে যে জীবামৃত বা বীজামৃত তৈরি করা, সেক্ষেত্রেও কিন্তু আমাদের দেশীয় যে গরু আছে সেই গরুগুলোর গোবর কিন্তু ব্যবহার করতে হবে। আমাদের জার্সি গরু বা অন্য যে সমস্ত গরু আছে যেগুলো, সেই গরুর গোবর বা গোমূত্র ব্যবহার না করে আমাদেরকে দেশীয় যে গরু, দেশি গরু যেগুলো আছে সেই গরুর গোমূত্র এবং গোবর যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু প্রাকৃতিক কৃষির যে উপাদান তৈরি হয় সেটা কিন্তু অনেক বেশি গুণগত মানসম্পন্ন হয়।
1: আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে আজকের আলোচনায় আমরা ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে অনেকটাই জানলাম। তো আমাদের কৃষক ভাইরা যারা আছেন তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে?
0: আমাদের বার্তা হচ্ছে, দেখুন কৃষক ভাইদের কাছে এটাই আমাদের সবিনয় নিবেদন যে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন থেকে যদি, এই মুহূর্ত থেকে যদি আমরা সজাগ বা সচেতন না হই তাহলে কিন্তু আগামী প্রজন্মকে আমরা যে জমি দেব সেই জমিতে কিন্তু কৃষিকাজ করার মতো জায়গায় থাকবে না এবং উৎপাদন কিন্তু একদম কমে যাবে। সেই জন্যে জমির স্বাস্থ্য রক্ষা করে, যেহেতু জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে তো সেই দিকে উৎপাদনের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, জনসংখ্যা বাড়ছে, সেই জন্য উৎপাদনের দিকে খেয়াল রেখে জমির স্বাস্থ্যটাকে রক্ষা আমাদেরকে অবশ্যই করতে হবে। এবং আপনারা সবাই সজাগ হন, সচেতন হন এবং জমির স্বাস্থ্য কী করে রক্ষা করা যায় সবাই মিলে সেটা চেষ্টা করে আমরা সারা ভারতবর্ষের যেদিকে যাচ্ছে ঠিক একই দিকে আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরাও যাতে যেতে পারি, যে প্রাকৃতিক কৃষি, জৈব কৃষি এই দিকে ঝোঁকা এবং তার সঙ্গে সঙ্গে রাসায়নিক সারের ব্যবহার ধীরে ধীরে ধীরে ধীরে একদম কমিয়ে ফেলা, এতে জমির স্বাস্থ্য রক্ষা এবং তার সঙ্গে সঙ্গে আপনার কৃষক ভাইরা যারা আছেন তাদের স্বাস্থ্য রক্ষাও যাতে হয়, সেজন্যই এটাই আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে।
1: তাহলে আমাদের কৃষক ভাইরা আজকের আলোচনা থেকে ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে অনেক তথ্য পেলেন। শঙ্করবাবু আমাদেরকে অনেক তথ্য দিলেন যার মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম যে আমাদের আগামী প্রজন্মের জন্য যে মাটির একটা সুন্দর স্বাস্থ্য যদি বজায় রাখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে রাসায়নিক সার কমিয়ে জৈব এবং প্রাকৃতিক কৃষির দিকে নজর দিতে হবে।

0: আসরে আসার জন্য শঙ্করবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা ক্ষেত বাঁচাও অভিযান। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর শঙ্কর সাহা, ইনি বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। শ্রোতা বন্ধুরা, আজকের আসরে আলোচনা তো শুনলাম, এবারে আমরা শুনব লোকগীতি, শিল্পী গোষ্ঠগোপাল দাস, আর এর সাথেই শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জে আসর। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

সে তাই শির দরে খরিদ করিলে, ঠকতে হবে জনম ভরে। সে তাই শির দরে খরিদ করিলে, ঠকতে হবে জনম ভরে। আবার ষোলো আনা লাভ হবে তার, কিনে যে জন্ম দরে ভাই, কিনে যে জন্ম দরে। আমার দয়াল চাঁদের প্রেমের হাতে সওদা যে জন করে।

রে ভাই, কান্দে সেজন দুঃখে আমার দয়াল চাঁদের প্রেমের হাটে সদা যেজন করে, ওরে তার থাকে না লোকসানের ভয় সদাই ব্যাপার

0: কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর, কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরই জানানো হয়েছে। সিকিম সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। এর সাথে শেষ হল আজকের গ্রামে গঞ্জের অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আইভি দে। আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে সবুজ সোনার দেশে।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে সবুজ সোনার দেশে।

উত্তরের শ্বেতশুভ্র হিমালয়, সবুজ বনানি থেকে শুরু করে বিভিন্ন দীর্ঘবাহী নদনদীর অনবরত জলকেলি, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই সবুজ দেশের প্রতি পরতে পরতে রয়েছে ফুলে ফলে রসে গন্ধে অভিনবত্বে শুধুই পরিপূর্ণতা। সবুজ সোনার দেশে অনুষ্ঠানে সমস্ত শ্রোতা বন্ধুদের আবারও স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের চা বাগানে উপস্থিত হয়ে সেই সমস্ত চা বাগানের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আজ আমরা ঠিক তেমনই উপস্থিত হয়েছি প্রিয়াঙ্ক।

0: বা টি গার্ডেনে। এই বাগানটি বিধাননগর ওয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোতলডাঙ্গি এলাকায় অবস্থিত। বিধাননগর ওয়ান গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে সাপটিভুরি হাটের পাশে বোতলডাঙ্গি এলাকায় বুড়ি বালাসার নদীর দুদিকেই এই প্রিয়াঙ্কা চা বাগানটি গড়ে উঠেছে। মনোমুগ্ধকর সবুজ ঘেরা পরিবেশ, যেই পরিবেশে এখানে অনেকেই আসেন বনভোজন করতে। আমাদের এই চা বাগানে সাদর আমন্ত্রণ জানালেন বাগানের কর্ণধার সঞ্জয় রক্ষিত। বাগানের ভৌগোলিক পরিবেশ ও চা বাগান নিয়ে তিনি অনেক কথা ভাগ করে নিলেন আমাদের সাথে।
1: এটা বিধাননগর গ্রাম পঞ্চায়েত ওয়ানের আন্ডারে পড়ে। জায়গাটার নাম হচ্ছে বোতলডাঙ্গি। বেসিক্যালি সামনে সাপটিগুড়ি হাট, একপাশে তেলেঙ্গামণি বস্তি, আর নদীর ওপারে বলে ওটাকে চিকন মাটি। নদীর ওপারেও আছে আমাদের প্ল্যান্টেশন, নদীর এপারেও আমাদের প্ল্যান্টেশন আছে। এটা মোটামুটি 70 বিঘার মতন প্ল্যান্টেশনের প্লট আছে দুপাট ধরে।
2: প্রিয়াঙ্কা টি গার্ডেনের কর্ণধার সঞ্জয় রক্ষিত, তার সঙ্গে আমরা কথা বলছি। সবথেকে বড় আশ্চর্য লাগলো যে আপনার দুটো চা বাগানের মাঝখান দিয়ে এই বুড়ি বালাসন নদীটা বয়ে চলেছে। দুটো পাড় যেহেতু রয়েছে দুটো দিক, তো কিভাবে জল সেচের ব্যবস্থাটা হয়?
1: আগে আমরা একটা সময় করতাম হচ্ছে বড় মোটর একটা মানে ইঞ্জিন লাগাতাম, ডিজেল দিয়ে ওটাকে চালাতাম। তারপরে আমরা 2021-এ অনেক চেষ্টা করে এটাকে আমরা ইলেকট্রিফিকেশন করেছি এখানে। আমার এখন এখানে বর্তমানে একটা বোরিং করা আছে এখানে, 8 ইঞ্চি বোরিংয়ের মাধ্যমে 130 ফুট গভীরতা থেকে আমরা 15 HP সাবমার্সিবল দিয়ে জল তুলে আমরা এখানে সেচের ব্যবস্থা করছি। এটা ইরিগেশনের মাধ্যমে, মানে স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে। আর জল এখন যা উত্তরবঙ্গের মানে পরিবেশ বা আবহাওয়া যা অবস্থা, আমাদের চা বাগানে এখন অলমোস্ট 6 মাসই ইরিগেশন করতে হয়, যেটা একটা সময় ছিল 3 মাস বা 2 মাস ইরিগেশন করলেই যথেষ্ট ছিল, এখন সেটা 6 মাসে পৌঁছে গেছে। বর্ষা কমে গেছে, তাপ বেড়ে গেছে, তাতে করে আমাদের জমির pH ভ্যালু কমে যাচ্ছে, হিট বেশি হচ্ছে বলে পরিবেশের পরিবর্তন বা আবহাওয়ার পরিবর্তনের জন্য আমাদের চা বাগান ধীরে ধীরে ধীরে ধীরে ক্ষতির মুখে যাচ্ছে। ওই অপেক্ষায় আছি আমরা, এটা কবে আমরা স্তব্ধ হয়ে যাবো আর কি।
2: আশা করি সেটা হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই চত্বরে তো প্রচুর আনারস বাগানও দেখছি। আনারস বাগানও থেকেও অনেকে আবার সেটাকে ত্যাগ করে চা বাগান লাগাচ্ছে, তো নিশ্চয়ই এটা একটা লাভজনক ব্যবসার দিকে এগোচ্ছে।
1: আগে একটা সময় আনারস বাগানই ছিল, পুরো জমিতেই আনারস বাগান ছিল। আনারস বাগানে আনারসের মার্কেট বেসিক্যালি দিল্লি, টোটালি ডিপেন্ডেন্ট ছিলাম আমরা দিল্লির উপরে। দিল্লি যদি খারাপ হয়ে গেল তো এখানকার বাজারও খারাপ, প্লাস এতটা দূরত্ব রাস্তার চলার পথে, যেমন একবার ফারাক্কার ব্রিজ ভেঙেছিল তাতে প্রচুর ক্ষতি সম্মুখীন হয়েছিলাম আমরা। ফল তো কাঁচা ফল, এটা তো রেখে দেওয়া যাবে না বা কোল্ড স্টোরেজে রাখা যাবে না আনারস। একবার মণ্ডল কমিশন হয়েছিল, এই পরপর কিছু ধাক্কাতে কিছু আমাদের বড় মাপের আনারস বাগান ছিল তারা সবাই বসে গেছিল। তারপরে তারা চিন্তা করেছিল এটাকে কীভাবে তার প্রতিকার করা যায় বলে আমরা চায়ে কনভার্ট হয়েছি। তখন চাটা খুব নতুন ছিল, তখন এই ব্রডলি ফ্যাক্টরি ছিল না, আমরা শেড গার্ডেনে পাতা দিতাম। তারপরে ধীরে ধীরে বাগান যখন বাড়তে শুরু করলো তখন শুরু হলো ব্রডলি ফ্যাক্টরি, যাদের অনলি ফ্যাক্টরি প্রোডাকশন, খালি তাদের নিজস্ব কোনো বাগান নেই, এই ছোটো ছোটো বাগান থেকে পাতা নিয়ে তারা ম্যানুফ্যাকচারিং করে তারা সেল করতো। অনলি ফ্যাক্টরি, নো গার্ডেন, দে আর ডিপেন্ডেন্ট অন আস, না আমরাও তাদের উপরে ডিপেন্ডেন্ট। এইভাবে চলছে, তারাও বলছে আমরা সার্ভাইভ করতে পারছি না, চা বেশি দামে কিনলে চা বেশি দামে বেচতে পারছি না। আর আমরাও, আমাদের তো দিন দিন লেবার কস্টিং বেড়ে যাচ্ছে, লেবার কমে যাচ্ছে, প্লাস ফার্টিলাইজারের দাম বেড়ে যাচ্ছে, কীটনাশক ওষুধের দাম বেড়ে যাচ্ছে, নতুন নতুন প্রজাতির কীট পতঙ্গ বাগানে আসছে। আজ থেকে 20 বছর আগে 2-3-4 প্রকারের পোকা আমাদের চা বাগানে থাকতো, ম্যাক্সিমাম 5-7 রকমের ওষুধ দিয়ে আমরা কন্ট্রোল করতাম। এখন আপনি আমাদের গোডাউনে গেলে দেখতে পারবেন ওষুধ কমসে কম 50 রকমের ওষুধ। এটা দিয়ে কাজ হচ্ছে না তো ওটা দিয়ে, এটা দিয়ে কাজ হচ্ছে না তো ওটা দিয়ে। লুফার নামে এক মারাত্মক কীটনাশকের আক্রমণে আমাদের চায়ের ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে চলে যাচ্ছে। এখন আমাদের টি বোর্ড থেকে প্লাস প্রশাসন থেকে বলছে যে কিছু কিছু কীটনাশক এরা ব্যান করে দিয়েছে, তো ফলে কি হচ্ছে, কীটনাশক বাজারে পাচ্ছি না। ওগুলো আমাদের যে কীটনাশকগুলো এরা প্রোভাইড করছে সেই কীটনাশক দিয়ে আমরা বাগানের কীটপতঙ্গ মারতে পারছি না। আমরাও চাই জীবাণুনাশক দ্বারা কোনোভাবে কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরাও চাই, কিন্তু তার পরিপূরকভাবে কি আমাদেরকে টি বোর্ড বলুন বা আমাদের প্রশাসন তরফ থেকে কিভাবে আমাদের সাহায্য করবে সেটা এখনও মানে আমরা অবগত হইনি। নিশ্চয়ই আমরা চাবো ভালো মানের চা তৈরি হোক, তাহলে আমাদের দামটা, আমাদের যেই দামে আমরা চা পাতা বেচছি তাতে করে আমরা সার্ভাইভ করতে পারছি না। প্রত্যেক বছরই আমাদের ঘর থেকে পুঁজি বিনিয়োগ হচ্ছে, কেউ অন্য বিজনেস থেকে এনে এনে এটা দিচ্ছে, মানে এটা এখন একটা শৌখিনতার পরিচয় হয়ে গেছে চা বাগানটা, যে আমার একটা চা বাগান আছে এটা বলার জন্যই আছে।
2: তো এবারে আপনার লাস্ট ইয়ারে

0: এরকম চা উৎপাদন হলো বা চা পাতা। লাস্ট ইয়ারে আগস্ট এন্ড থেকে শুরু করে সেপ্টেম্বর পুরো মাসটাতে একটা ধসা রোগ বলে এসেছিল, তাতে করে গাছের পাতা আসছে, পাতা এসে পচে পড়ে যাচ্ছে। প্রোডাকশন মোটামুটি আমাদের 70% আমাদের ওই দুটো মাসে হার্ম করেছে, বললো গ্রিন ফ্লাই। কিন্তু বাট গ্রিন ফ্লাই অ্যাটাক আমাদের এর আগেও হয়েছে, কিন্তু এইভাবে মারাত্মকভাবে হয়নি কোনোদিনও। তো গ্রিন ফ্লাই দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে ওটাকে রিকভারি করতে করতে মোটামুটি সিজনের এন্ডে চলে গেছে। যাই হোক, সিজনের এন্ডে গিয়ে কিছু মেক আপ করে মোটামুটি গত বছর আমাদের যা ক্রপ হয় তার থেকে 30-40% বিহাইন্ডে সব বাগান আছে। প্লাস পাতার বাজারও সেরকমভাবে, মানে পাতার রেটও সেরকমভাবে আমরা তার জন্য পাইনি।
1: কত টাকা করে কিলো গেছে
0: গতবার দেখুন? এগুলো ডিপেন্ড করে কোয়ালিটির ওপরে, 14-15 টাকা থেকে শুরু করে 22-23-24-25-30 টাকা রেটও আছে পাতার, কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। এবার কোয়ালিটি করতে গেলে লাগবে আপনার স্কিল লেবার। আমাদের এখন নর্থ বেঙ্গলে লেবারের নেই বললেই চলে। এখন আমাদের হাতে আমরা কোয়ালিটি করব কি করব আমাদের হাতে এটা নেই এখন।
1: আচ্ছা, স্বাভাবিকভাবেই লেবার সমস্যাটা কিন্তু একটা বড় সমস্যা অনেক চা বাগানের ক্ষেত্রে, তাই তো?
0: একদম, লেবার সমস্যা মানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এখানে আমাদের।
1: তো টি বোর্ডের পক্ষ থেকে অথবা সরকারিভাবে আপনারা কি কি সহযোগিতা পান?
0: টি বোর্ডের তরফ থেকে তো অনেক কিছুই সহযোগিতা থাকে, বিশেষ করে থাকে হচ্ছে সেলফ হেল্প গ্রুপগুলোতে থাকে, ইন্ডিভিজুয়ালিও থাকে। বছর বিশেক আগে একবার প্ল্যান্টেশন সাবসিডি দিয়েছিল, তখন ওটা আমি অ্যাভেল করেছিলাম। তারপর থেকে আর কোনো এখন অবধি কোনো এসে নেই। আবার শুনছি টি বোর্ড কিছু অনুদান দেবে। যাই পাই এখন আমরা, যেখান থেকেই পাই, টি বোর্ড থেকে পাই, সরকার থেকে পাই, বা যেখান থেকে যা আমরা অনুদান পাবো সেটাই আমাদের কাছে মানে একটা লাভের বিষয় হবে। তাছাড়া বাগান থেকে কোনো আমরা লাভ করতে পারছি না।
1: আপনাদের তো একটা অ্যাসোসিয়েশন আছে, এবং সেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে মিলিতভাবে কোনো চা নিয়ে সেমিনার করা, এবং যারা মনে করুন যে একদম অনভিজ্ঞ শ্রমিক যারা রয়েছে চা বাগানে কাজ করছে বিভিন্ন জায়গায়, তাদেরকে একটু ট্রেনিং দেবার কোনো রকম পরিকল্পনা আপনাদের অ্যাসোসিয়েশনের আছে কি?
0: আমি নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন থেকে বিলং করি। অ্যাসোসিয়েশন তো অ্যাসোসিয়েশনের মতন কাজ করছে, ওরাও চেষ্টা করছে। অ্যাসোসিয়েশন কিন্তু বাগানে গিয়ে লেবারদেরকে স্কিল করানোর মতন সময় অ্যাসোসিয়েশনের কোনো সদস্যরও নেই, কেন তার নিজের বাগানেই তার সমস্যা, তো অন্যের বাগানে কী সমস্যার সমাধান করবে? কেন এটা টোটালি মানে প্ল্যান্টার্সদের, মানে জমি যাদের বাগান আছে তাদের দিয়েই এই অ্যাসোসিয়েশনটা। এখানে কোনো এক্সপার্টাইজ রাখা বা কিছু রাখা সম্ভব না, কেন আমাদের পয়সাও সীমিত, এখন লেবারই নেই, তো কাকে আপনি ট্রেনিং দেবেন, কাকে কি করবেন,
1: এই একটা বড় ফুল সমস্যা। আর আপনার চা বাগানে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, যখন দেখছিলাম, লক্ষ্য করছিলাম যে অনেক তেজপাতার গাছ আপনি চা বাগানের ভেতরে লাগিয়েছেন, এবং আমরা শুনেছি যে তেজপাতা গাছ নাকি লুফার পোকা আনার ক্ষেত্রে একটা মস্ত বড় বাসা তৈরি করে, তো সেক্ষেত্রে কেন তেজপাতা গাছ লাগিয়েছেন?
0: আমার এই বাগানে মোটামুটি 3,500 তেজপাতা গাছ ছিল।
1: আচ্ছা,
0: আমি প্ল্যান্টেশন করেছিলাম এটা 2012-তে, মানে গাছ বড় হওয়ার পরেই বড় বড় চারা এনে প্ল্যান্টেশন করেছিলাম। বুঝলাম যে চা বাগান থেকে যা হচ্ছে তার থেকে যদি একটা আরেকটা কিছু অর্থ যদি রোজগার করা যায়, তো 2012-13-14 থেকে মোটামুটি এই 2022-23 অবধি মোটামুটি প্রোডাকশন যা পেয়েছি বিক্রি করেছি, ঠিক আছে। তারপর থেকে এই লুফার নামক যে ব্যাপারটা বাগানে উৎপত্তি হলো, তেজপাতা গাছের মধ্যে হচ্ছে লুফারের বাসা। আমরা তেজপাতা গাছে স্প্রে করি, গাছে স্প্রে করি তো তেজপাতা গাছে উঠে যায়, তো তেজপাতা গাছে স্প্রে করি তো মাটিতে মানে নিচে নেমে যায়। এই করতে করতে লাস্টে যখন দেখছি যে আর পারছি না, তখন লাস্টে এই 3,500-4,000 তেজপাতা গাছ আমরা কেটে ওটাকে ডিস্ট্রয় করে দিয়েছি। কেননা যা কামাবো ভেবেছিলাম তার থেকে আমার ক্ষতি বেশি হচ্ছে।
1: প্রথমে ভাবছিলাম যে এগুলো সব তেজপাতা গাছ, কিন্তু এটা হচ্ছে সব
0: দারচিনি
1: গাছ। তো এই দারচিনি গাছ আপনি কত লাগিয়েছেন আপনার চা বাগানে?
0: দারচিনি আমার এখানে 700-800 দারচিনি গাছ আছে, এখনো অবধি প্রোডাকশন এখনো সেইভাবে হয়নি, কেননা 4 বছর হলো লাগিয়েছি। এটা সময় লাগে, এটার যখন ম্যাচিওর হবে তখন তার বাকলার থেকে এটা ইস্যু হবে। এটা এখনো অবধি লুফার ফ্রি আছে, অল্প স্বল্প লাগছে, মানে সেটা আমার স্প্রের কন্ট্রোলে হয়ে যাচ্ছে। যতদিন এটা কন্ট্রোলে থাকবে ততদিন রাখবো, তারপরে আমাকে ইভেন আমার এখানে কিছু নিম গাছ আছে, এই লুফার প্রজাতির পোকাটা নিম পাতাও খেয়ে ফেলছে, যেটা মানুষ খেতে পারে না, তারা সেটাতে অবস্থিত হয়ে গেছে। নিম পাতা, ভারান্ডি পাতা, যে পাতা, কলা পাতা, যা পাচ্ছে মানে এদের এত খিদা, যা পাচ্ছে মানে আমাদের ছাড়া মালিক ছাড়া সবাই খেয়ে নিচ্ছে।
2: আপনাদের এখন এমন একটা পোকা চাষ করতে হবে যেটা লোফার খায়,
0: সেটা শুনুন, সেটার জন্য পোকা আছে হয়তো, বন্ধু পোকা বলে, আমাদের চা বাগানে বন্ধু পোকা থাকে, কিন্তু এত ধরনের ওষুধ স্প্রে হওয়ার পরে এবার মনে হয় বন্ধু পোকাগুলোও কমে গেছে।
1: একদম একদম,
0: প্লাস এই লোফারটা কিন্তু পাখিও খায়, আমরা যেহেতু ওষুধ মারছি হয়তো পাখিদের খেয়ে কোনো প্রবলেম হচ্ছে বলে ওরা খেতে আসছে না এটাতে।
1: আচ্ছা, আপনার এখন তো সব কাটিং করা হয়েছে, নতুন চা উঠছে, তো এটা ফার্স্ট প্রোডাকশনটা আপনি কবে পাবেন?
0: এন্ড অফ

0: ফেব্রুয়ারি ইয়া মার্চ, মার্চের ফার্স্ট উইকে মোস্ট প্রবাবলি এটা এখন আমাদের দরকার টেম্পারেচার
1: আচ্ছা
0: আর ইরিগেশন, মানে জল, জল সেচ আর টেম্পারেচার যদি পাই মোটামুটি 30-35 ডেজের মধ্যে আপনি আমাদের টোটাল স্প্রাউটিং হয়ে যাবে। এখন মেন হচ্ছে টেম্পারেচার আর জল, এই দুটো যদি গাছকে, আর আমাদের এখন দেওয়া হচ্ছে অর্গানিক সার দেওয়া হচ্ছে, দেখছেন এখানে গোবর পড়ে আছে, এই গোবরের সঙ্গে আমরা আরও নিম খোল, সর্ষা খোল প্লাস সুপার ফসফেট এগুলো দিয়ে আমরা চা বাগানে স্প্রেড করব, করে আমরা হালকা হোয়িং করব, মানে কোপানি বলে যেটাকে, যাতে এই যে এক বছর আমরা বাগানটাকে থেকে পাতা খেয়েছি, মাটিটা একটু শক্ত হয়ে গেছে, এই এয়ার সার্কুলেশন যেন মাটিতে আবার ভালো মতো ওরা যেন শ্বাস নিতে পারে মাটিকে, মাটি সব, মাটি যদি সুস্থ থাকে, মাটি যদি তার যা যা খাদ্য দরকার বা তার যা যা অনুখাদ্য দরকার সেটা যদি ঠিক মতন পায়, তাহলে সে পাতা দিতে বাধ্য, মানে গাছ অটোমেটিক পাতা দিবে। আর মাটি যদি স্ট্রেন থাকে তাহলে গাছে পোকামাকড়ের উপদ্রব কম হবে, কারণ মাটি গাছকে এত স্ট্রেন দেবে যে ফট করে কোনো ছোটো মোটো পোকামাকড় মানে গাছকে কাবু করতে পারবে না। এর জন্য মাটিটাই হচ্ছে মেন আমাদের, যেটা অনেকে বোঝে না, অনেক স্মল গ্রোয়াররা বোঝে না যে প্রত্যেক বছর কিন্তু মাটির সয়েল টেস্ট করা উচিত, তার মধ্যে কী পিএইচ আছে।
1: প্রিয়াঙ্কা টি গার্ডেনের কর্ণধার সঞ্জয় রক্ষিত, তার সঙ্গে আমরা কথা বলছি। শুধু একটা কথা জিজ্ঞেস করি যে দুটো দিকে আপনার চা বাগান, মাঝখান দিয়ে বুড়িবালাসন নদীটা বয়ে চলেছে, তো এই লেবার কন্ট্রোলটা আপনি কীভাবে করেন?
0: বছরের ধরুন 4 মাসই নদীতে জল থাকে, বাকি সময় লেবার নদী পার হয়ে চলে যায়, আমরাও পার হয়ে চলে যাই, সারটা যায় না, সারটা আমরা গাড়ি নিয়ে ঘুরে, একটা ব্রিজ আছে ওখানে বুড়ি বালাসনের উপরে যেটা চিকন মাটির দিকে যায়, শুধু বর্ষার সময় একটু ঘুরে যেতে হয়।
1: আচ্ছা, এমনি এখানকার পরিবেশ এবং গ্রামের মানুষ তাদের সহযোগিতা কেমন পাচ্ছেন?
0: আমাদের এখানে জমি বাবাদের সময় থেকে প্রায় 52-53 বছর হয়ে গেছে, আজ অবধি আমরা গ্রামের লোকদের সঙ্গে মিশে, মানে একদম আমাদের তো এটা ওপেন, এমন কিছু নেই যে বাউন্ডারি ওয়াল তোলা আছে, আপনি দেখতেই পাচ্ছেন কোনো বাউন্ডারি ওয়াল নেই, ওপেন, টোটালটাই আমাদের লোকাল লোকদের হাতে ছাড়া, সবসময় এরা আমাদের সহযোগিতা করে, এদেরকেও আমাদের যখন যা কিছু কোনো যদি সাহায্য, পূজা পাঠ এইসব যখন যা করতে হয় আমাদের সাধ্যের মতন আমরা করি, এটা আজ অবধি কোনো দিন কেউ বলতে পারবে না যে এখানে কোনো দিন কোনো গণ্ডগোল হয়েছে বা কিছু লেবার নিয়ে কোনো ঝামেলা হয়েছে বা কোনো কাজ নিয়ে কোনো ঝামেলা হয়েছে বা কোনো অসুবিধা আমাদের সম্মুখীন হতে হয়।
1: আচ্ছা, লেবার যারা আছে তাদেরকে আপনারা বোনাস বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কি আপনারা নিয়মিত দিয়ে থাকেন?
0: যে কজন লেবার আছে তাদেরকে আমরা বোনাসটা দিই, যেগুলো আমাদের হাজিরার লেবার, যেগুলো কন্ট্রাকচুয়াল লেবার যারা ঠিকাতে এসে কাজ করে বাইরের থেকে এসে, তাদের দায় দায়িত্ব আমরা নিই না, কেন তারা এমনিই অনেকটা বেশি অর্থ উপার্জন করে, কেন রেট করে নেয় আমাদের থেকে। আর বাগানের লেবারদের আমরা ছাতা দিই বর্ষাকালে, চপ্পল দিই আর পাতা তোলার রুমাল দিই আর ত্রিপাল দিই, বোনাস পায়, বোনাস আমাদের অ্যাসোসিয়েশন থেকে নির্ধারণ হয়, অ্যাসোসিয়েশন প্লাস আমাদের লেবার ইউনিয়নদের সঙ্গে বসে ধার্য করা হয়, সেই ধার্য মতন আমরা আমাদেরকে ওদেরকে বোনাস দিই আমরা।
1: আমরা এতক্ষণ কথা বললাম প্রিয়াঙ্কা টি গার্ডেনের কর্ণধার সঞ্জয় রক্ষিতের সঙ্গে। সঞ্জয়বাবু, এই যে নানান ধরনের ফসল যেগুলো থেকে পয়সা আসবে, অর্থ আসবে, এটা কেন করেছেন?
0: আমি একটা এগ্রিকালচারের কোর্স করেছিলাম খড়িবাড়ির থেকে, যেটা আমাকে কিনা চা বাগান করতেও কিছুটা সুবিধা করবে বলে একটা ট্রেনিং নিয়েছিলাম, তো সেই সুবাদে আমি জলপাইগুড়ি মোহিতনগরে যে ফার্মে গেছিলাম ওখানে নারকেল গাছ আর সুপারি গাছের প্রচুর ভ্যারাইটি দেখেছি, তো আমার ইচ্ছা আছে, তো আমার নদীর সাইডে সাইডে প্রচুর ভ্যাকেন্ট ল্যান্ড পড়ে আছে, যেখানে মাটিও শক্ত করে রাখে, মানে ছুটতে দেবে না, ওটা ভাবছি 70-80টার মতন হয়তো নারকেল গাছ লাগানো যাবে, ওটা তো 7-8 বছর পরে তার প্রোডাক্টিভিটি আসবে
1: একদম।
0: হ্যাঁ, এমনিও আমরা যে আমাদের কলা হচ্ছে, আমাদের লেবারদের কিছু দিই, বাড়িতে নিয়ে যাই, বন্ধু বান্ধবকে দিই যে বাগানের জিনিস খাও,
1: হ্যাঁ
0: এটা একটা আনন্দ আর কি, আর কিছুই না। এই আম গাছ আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে 30-40টা আম গাছ আছে, এই আম থেকে পাকা আম তো পাওয়া যায় না, যাই হোক কাঁচা অবস্থায় আমরা নিয়ে গিয়ে বন্ধু বান্ধবদেরকে দিই, পরিচিত লোকদেরকে দিই, কেউ আচার করে বাড়িতে আমরা আচার করে রাখি, এটা একটা মনের আনন্দ যে নিজের জমির ফসল আমরা ব্যবহার করছি বা কাউকে দিচ্ছি, এটা একটা খুশি আর কিছুই না।
1: অনেক ধন্যবাদ এবং নমস্কার সঞ্জয়বাবুকে।
0: নমস্কার, নমস্কার।
2: আমরা শুনলাম প্রিয়াঙ্কা টি গার্ডেনের কর্ণধার সঞ্জয় রক্ষিতের কথা। ঠিক সে সময়ই চা বাগানের কাজ সেরে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা, কথা হলো তাঁদের সাথেও।
1: কি নাম?
3: রমন।
1: রমন, চা বাগানে কাজ করলা?
3: হ্যাঁ।
1: তা এই সময়টা চা বাগানে কি করতে হয়, মানে কি কাজ করতে হয়?
3: সার মান দেনা পড়তা হয়, আর গোবর মান দেনা হয়।
1: আচ্ছা, আর
3: কতক্ষণ
1: কাজ করতে হয়?
3: 9 বাজে 4 বাজে।

0: 4 বাজে তক এখন ধরো বাড়ির দিকে যাচ্ছ।
1: হ্যাঁ
0: আচ্ছা, আপনার নাম?
2: জ্যোতি পুত্র।
0: আচ্ছা, চা বাগানে এতক্ষণ কি কাজ করলেন?
2: কোম্পানি সার।
0: আচ্ছা, এই সময়টাতে এইগুলি করতে হয় নাকি?
2: হ্যাঁ হ্যাঁ।
0: তারপরে পাতা আবার কবে থেকে শুরু হবে আসা?
2: এপ্রিল মার্চ,
0: মার্চের থেকে। আচ্ছা, এই কোপানি বা এই যে পাতা তোলা, এটা কতদিন ধরে চলবে? এটা
2: 2 মহিনা হয়ে যাতা হয়।
0: 2 মহিনা? আচ্ছা, আর কত টাকা মজুরি পাচ্ছেন ডেলি?
2: 210 টাকা।
0: 210 টাকা করে? তো এই টাকা দিয়ে সংসার চলে?
2: না চলে না।
0: বাড়িতে কে কে আছে?
2: মেরা হাজবেন্ড হয়, 2 বাচ্চা হয়, মাই হু, সাস হয়, শ্বশুর হয়।
0: আচ্ছা, বাচ্চারা কি করে?
2: স্কুল যাতা হয়।
0: এখান থেকে স্কুল কত দূর?
2: এই সামনে নয়া বাড়ি।
0: সামনে নয়া বাড়ি। আচ্ছা, তো এই চা বাগানে যখন চা পাতা আসতে শুরু করবে তখন কি হিসেবে পয়সা পান?
2: ওতনেই পাতে। হ্যাঁ,
0: ডেলি হিসেবে 10 টাকাই? হ্যাঁ। না তখন কিলো কিলো হিসেবে হয়?
2: না কিলো হিসাব নেই। হাম লোক তো বড়া বাগান যাতে হ্যায় না, তো উধার বান্ধ হ্যায়, ইসিলিয়ে ইধার মে আতে হ্যায়।
0: আচ্ছা,
2: আর হাম লোক কা তো উধার 250 করকে দেতে হ্যায়।
0: আর ইহাঁ পে?
2: ইহাঁ পর 210 রুপিয়া দেতে হ্যায়। হ্যাঁ, 3:30 বাজে তক, 9 বাজে আতে হ্যায়।
0: আচ্ছা, 9টার থেকে 3:30 পর্যন্ত কাজ। ঠিক আছে, আর এখান থেকে বাড়ি কত দূর?
2: শাহবাদ খাল লাইন।
0: কতক্ষণ লাগে যেতে চা বাগান থেকে
2: ঘর? আধা ঘন্টা লাগতা হ্যায় জানে আনে কে লিয়ে। হুম।
0: এই চা বাগানে যে কাজ করছেন, কাজ করতে কেমন লাগে?
2: আচ্ছা লাগতা হ্যায় হাম লোক কে লিয়ে।
0: হাজবেন্ড কি করে?
2: ও ঘর মে রাতা হ্যায়, ও ভি ইধার হি আতা হ্যায়, তো আজ নেই আয়া।
0: ও আচ্ছা, দুজনেই সংসারে দুজনেই কাজ করছেন?
2: জি।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, নমস্কার।
3: বেশ কিছুটা সময় চা বাগানে কাটিয়ে এবারে আবারও সবুজ মেঠো পথ ধরে বাড়ি ফেরার পালা। আজ আমরা শুনলাম সাপটিভুড়ি গ্রামের বোতলডাঙ্গি এলাকায় অবস্থিত প্রিয়াঙ্কা টি গার্ডেন থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানটি। গ্রন্থনা সম্প্রীতা আচার্য, সম্পাদনা সঞ্জয় সাহা। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে ঠিক এই সময়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনলেন সবুজ সোনার দেশে, শুনলেন প্রিয়াঙ্কা চা বাগানের কর্ণধার সঞ্জয় রক্ষিতের সাক্ষাৎকার। আকাশবাণী শিলিগুড়ি, এখন ভজন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন ভজন, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্যে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্যে। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা।

শ্রোতা বন্ধুরা, আজ 7ই জুলাই, আজ হচ্ছে বিশ্ব চকলেট দিবস। 1950 সালের এই দিনে ইউরোপে প্রথম চকলেটের প্রচলন শুরু হয়েছিল এবং সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর এই দিনটি বিশ্বজুড়ে মিষ্টিমুখ করে উদযাপন করা হয়। 2009 সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে 7ই জুলাই দিনটিকে বিশ্ব চকলেট দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর চকলেট প্রেমীরা মিষ্টিমুখ করে এবং একে অপরকে চকলেট উপহার দিয়ে দিনটি উদযাপন করে আসছেন। আজ 7ই জুলাই বিশ্ব চকলেট দিবস। আজকে আনন্দধারা অনুষ্ঠানে আমাদের বিষয়ভাবনা বিশ্ব চকলেট দিবস। এ বিষয়ে আপনাদের মতামত আমাদের জানান। আমাদের ফোন নম্বর 9434076705। আমরা আজকের দিনের ইতিহাস সম্পর্কে আসব, তবে তার আগে শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে মাদার ছায়াছবি থেকে। চলুন শুনে নিই গানটি।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের বিষয়ভাবনা বিশ্ব চকলেট দিবস। আজ 7ই জুলাই বিশ্ব চকলেট দিবস। একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার পরিতোষ বাবু।
1: হ্যাঁ, আছেন? ভালো আছেন তো?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
1: আমিও ভালো আছি।
0: অনুষ্ঠান কেমন লাগছে?
1: ভালো লাগছে অনুষ্ঠান গুলা।
0: আচ্ছা, আজ বিশ্ব চকলেট দিবস,
1: ওগুলো বলতাম না, ভালো হলো। গান চালান।
0: অবশ্যই গান তো চালাবো, আপনি শুনতে
1: আমার
0: থাকুন
1: নাম
0: অনুষ্ঠান।
1: পরিতোষ, সালাই আসছে বলছি।
0: বুঝতে পেরেছি পরিতোষ বাবু, আপনি শুনতে থাকুন
1: হ্যাঁ,
0: অনুষ্ঠান, আমরা নিশ্চয়ই
1: আচ্ছা
0: ভালো ভালো গান চালাবো এর পরে আরও।
1: আচ্ছা,
0: হুম, শুন।
1: চালান চালান।
0: হ্যাঁ, ধন্যবাদ ফোন করবার জন্য। শ্রোতা বন্ধুরা, আজ 7ই জুলাই, আজ বিশ্ব চকলেট দিবস। একটু এর ইতিহাসটা এবার জেনে নেওয়া যাক। ইতিহাসবিদদের মতে 1550 সালের 7ই জুলাই ইউরোপ মহাদেশে প্রথম চকলেট আনা হয়েছিল। এর আগে ইউরোপের মানুষ চকলেটের স্বাদ কেমন তা জানত না। এই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখতেই আজকে 7ই জুলাই তারিখটিকে নির্ধারণ করা হয়। আচ্ছা, ইউরোপে আসার আগে চকলেটের ইতিহাস কিন্তু ছিল সম্পূর্ণ ভিন্ন। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধুর ফোন, না হ্যাঁ ফোন এসেছে, দেখে নিই লাইনে কে আছেন। হ্যালো,
2: হ্যাঁ, নমস্কার দাদা ভাই।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে
0: অমিতাভবাবু।
2: অমিতাভ ঘোষ কথা।
0: হুম,
2: হ্যাঁ
0: বলুন, কেমন আছেন অমিতাভবাবু?
2: হ্যাঁ দাদা, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: ভালো আছি, আমরা সবাই ভালো আছি, বলুন।
2: ধন্যবাদ,
0: হুম
2: ভালো থাকুন।
0: হুম,
2: হ্যাঁ,
0: আজকে হচ্ছে আমাদের বিষয় ভাবনা বিশ্ব চকলেট দিবস। আজ 7ই জুলাই বিশ্ব চকলেট দিবস।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক ঠিক
0: হুম,
2: ঠিক। চকলেটের কি গুণাগুণ, নাকি চকলেট কাকে কি দিয়েছিলাম সে নিয়ে বলবো?
0: আপনার আপনার স্মৃতিতে যদি কোনো এমন কোনো স্মৃতি থেকে থাকে
2: আচ্ছা আচ্ছা, দেখুন
0: চকলেট নিয়ে।
2: এই,
0: হুম
2: হ্যাঁ হ্যাঁ, তো চকলেটের একটা বিবর্তন আমি লক্ষ্য করেছি। তো
0: হুম
2: আমি যখন ছোট ছিলাম দাদা ভাই,
0: হুম
2: তখন আমার দাদুর একটা গ্রসারি শপ ছিল, মানে
0: আচ্ছা
2: তখনকার গ্রামে, তো মানে ওই
0: হুম হুম
2: ধান দিয়ে মানে বিনিময় প্রথাটা তখন ছিল।
0: হুম হুম
2: তো
0: হুম
2: তখন সেই মাছ লেবেনচুস, তখন লেবেনচুস বলতো আর
0: হুম
2: কি, ওই
0: হুম
2: পাড়া গায়ে ওই
0: হুম
2: লেবেনচুস।
0: হুম
2: তো ওই মাছ লেবেন চুষ,
0: হুম
2: মানে দাদু ওই ধান দিয়ে সব বাচ্চারা, আর ধানটা কেমন করে জানেন, মাঠ থেকে ওরা শীষ ছিঁড়ে ছিঁড়ে আনতো,
0: আচ্ছা
2: নিয়ে এক জায়গায় জড়ো করতো,
0: হুম
2: নিয়ে সেইটা দাদুর দোকানে বিক্রি করে ওই মাছ লেবেন চুষটা খেত।
0: বাহ,
2: আমিও অনেকবার চুরি করে খেয়েছি দাদা ভাই মাছ
0: আচ্ছা
2: লেবেন চুষ,
0: আচ্ছা
2: এবং দাদুর হাতে মারও খেয়েছি। যাই
0: আচ্ছা
2: হোক, দুটোই খাওয়া হয়েছে, লেবেন
0: হ্যাঁ,
2: চুষও
0: মানে
2: খাওয়া হয়েছে।
0: মিষ্টিও খাওয়া হয়েছে আবার মারও খাওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ
2: তো এখন দেখুন এই চকলেটের কত বিবর্তন। তবে
0: একদমই।
2: হ্যাঁ, চকলেট কিন্তু খাওয়া, হ্যাঁ, ডাক্তারবাবুরা বলছেন যে
0: হুম,
2: মানে ডার্ক চকলেট যেগুলো,
0: একদমই
2: সেগুলো
0: একদমই
2: খাওয়া নাকি শরীরের পক্ষে একটু উপকারী।
0: উপকারী।
2: হ্যাঁ,
0: হুম
2: উপকারী।
0: হুম
2: তো এই যে চকলেটের ধরুন বিভিন্ন যে

0: ইয়ে মানে ফ্লেভার বা ইয়ে যেগুলো মানে কৃত্রিম রং করা সেগুলো কিন্তু ক্ষতি করে অবশ্যই।
1: অবশ্যই।
0: আর যেগুলো নামি কোম্পানির যে চকোলেট বাচ্চারা যেগুলো বেশি পছন্দ করে, হ্যাঁ সেগুলো দেখুন এখন মানে বাচ্চারা খাচ্ছে খুবই, হ্যাঁ বিশেষ করে কোম্পানির কোনো নাম তো উল্লেখ করবই না, বরং যেগুলো নামি কোম্পানি সেগুলো চকলেট কিন্তু বাচ্চারা খাচ্ছে। এবং এই চকলেট জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, হ্যাঁ যেটা কিন্তু প্রিয় তোমাকেও গিফট হিসেবে দেওয়া যায়
1: একেবারেই
0: একটা
1: একেবারে চকলেট ছাড়া তো সে কথা ভাবাই যায় না, তাই না?
0: ভাবাই যায় না। হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ তো
1: সেটাই।
0: দাদা ভাই চকলেট নিয়ে যখন বলছেন তখন একটা প্রেমের গান আপনাকে 2 লাইন শোনাই আমি, গানটা
1: অবশ্যই
0: যদি আপনার
1: অবশ্যই
0: সংগ্রহে থাকে,
1: অবশ্যই।
0: গানটা যদি আমার সংগ্রহে থাকে আমাকে শোনাবেন।
1: আচ্ছা
0: দেখুন এটা হচ্ছে মণিহার ছবির গান,
1: আচ্ছা, আপনি
0: বৃন্দাবন।
1: আচ্ছা আপনি শোনাবেন
0: বলুন।
1: গানটি, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ আমি 2 লাইন
1: হ্যাঁ
0: শোনাবো
1: অবশ্যই
0: আপনাকে।
1: অবশ্যই, হ্যাঁ শোনান।
0: দিও না কোনো কখনো কিছু,

0: আজ মন মোহনায় মিশেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। তারপরে লাইনটা তো আপনি জানেনই, আষাঢ় শ্রাবণ মানে না তো মন
1: একদমই,
0: ঝর
1: খুব
0: ঝর
1: ভালো
0: করে
1: লাগলো,
0: ভরছে।
1: খুব ভালো লাগলো। হ্যাঁ,
0: ধন্যবাদ
1: যদিও
0: ধন্যবাদ।
1: চকলেট দিবস, মিষ্টি মিষ্টি মুখ, আপনি একটু বিরহের গান করলেন বটে, যদিও এর মধ্যে একটা মিষ্টতাও রয়েছে। হ্যাঁ একদমই, খুব ভালো থাকবেন আপনি অমিতবাবু।
0: ধন্যবাদ
1: হ্যাঁ
0: ধন্যবাদ
1: ধন্যবাদ ফোন
0: ধন্যবাদ।
1: করবার জন্য, শুনতে থাকুন অনুষ্ঠান।
0: ঠিক ঠিক।
1: শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব চকলেট দিবস। আজকে বলা হয় যে ইতিহাসবিদদের মতে 1550 সালের 7ই জুলাই ইউরোপ মহাদেশে নাকি প্রথম চকলেট নিয়ে আসা হয়েছিল। আর একজন শ্রোতাবন্ধু ফোন চলে এসেছে, দেখে নি কে আছেন লাইনে। হ্যালো,
0: হ্যালো, নমস্কার দাদা ভাই।
1: নমস্কার, কে বলছেন?
0: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: বলুন, কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি ভালো আছি।
1: হুম, বলুন। ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের বিষয় ভাবনা বিশ্ব চকলেট দিবস। চকলেট নিয়ে কোনো বিশেষ স্মৃতি কি রয়েছে আপনার?
0: স্মৃতি তো আছে, ছোটবেলাতে তো চকলেট নিয়ে প্রত্যেকেরই স্মৃতি থাকবেই।
1: একেবারেই।
0: চকলেট খেতে খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে।
1: হুম হুম
0: আর দেখুন, সত্যি তাই, ছোটবেলাতে আমাদের সময় ওই মহালক্ষ বলে একটা চকলেট পাওয়া
1: হুম
0: যেত।
1: হুম হুম
0: হ্যাঁ, চকলেটটা খুব সুন্দর খেতে।
1: হুম
0: হ্যাঁ, দাম ছিল মাত্র 50 পয়সা।
1: হুম
0: হ্যাঁ, আর এছাড়াও ওই ছোট ছোট টিকটিকি চকলেট গুলো,
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: ওইটা মুড়ি দেওয়া,
1: হুম
0: ওইটাও খেতে খুব ভালো লাগতো।
1: হুম
0: আর চকলেট নিয়ে স্মৃতি বলতে, যখন কোনো মানে খুব চকলেট খেতে ইচ্ছা করতো,
1: হুম
0: হয়তো চকলেট খাওয়া তো ভালো নয়,
1: হুম
0: হ্যাঁ, তার জন্য বাড়িতে সব সময় পয়সা দিত না। এবার একবার কি করেছিলাম, মায়ের একটা লক্ষ্মী ভাগ ছিল,
1: হুম
0: মা সেখানে পয়সা জমিয়ে রাখতো, নিয়ে পয়সা চকলেট খাবো বলে মাকে বলেছিলাম।
1: হুম হুম
0: আমিও আর ভাই মাকে চেয়েছিলাম, নিয়ে মা বলছে না, দিন দিন চকলেট কেন খাবে, খাওয়া হবে না,
1: হুম হুম
0: দেয়নি পয়সা। তো
1: হুম
0: কি করেছিলাম, ওই ভাতটা ভেঙে দু ভাই বোনেই পয়সা বার করে নিয়েছিলাম,
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: নিয়ে চকলেট দোকানে গিয়ে চকলেট কিনে
1: আচ্ছা
0: খেয়েছিলাম। তারপর
1: আচ্ছা
0: মা যখন দেখলো যে ভাতটা ভাঙা, তখন বলছে, তখন বকেছিল, এমনকি দু চার গা পিঠে পড়েও ছিল
1: আচ্ছা
0: দু ভাই
1: আচ্ছা
0: বোনেরই। ভাই
1: আচ্ছা
0: বলছে দিদি করেছে, আর
1: হ্যাঁ
0: আমি বলছি ভাই করেছে। এই একটা মজার ব্যাপার হয়েছিল।
1: আচ্ছা, এরকম চকলেট নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
0: একটা একটা গানের অনুরোধ ছিল,
1: বলুন
0: যদি
1: বলুন,
0: একটু
1: আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই শোনাবো, বলুন।
0: পারাবত প্রিয়া সিনেমার
1: হুম
0: বৃষ্টি আমার শেষে
1: হুম
0: সোনা শিয়ালই ভেসে,
1: আচ্ছা আচ্ছা,
0: এই
1: আমাদের
0: গানটি যে
1: অবশ্যই, আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই শোনাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে
0: ধন্যবাদ।
1: মিষ্টি মিষ্টি চকলেট দিবসের স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। খুব ভালো থাকবেন,
0: চকলেট দিবসের শুভেচ্ছা।
1: আপনাকে।

অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, চকলেট নিয়ে তো অনেক কথা হলো, মানে কথা শোনা হলো, কথা বলা হলো না, কিছু কথা আমরা আলোচনা করব চকলেট দিবসের ইতিহাস নিয়ে। তবে তার আগে শুনে নিই একটি গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, বিচার ছায়াছবি থেকে শুনে নিই গানটি।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো হ্যালো হ্যালো।

না, লাইনটি কেটে গেল। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, কেমন আছেন? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, আজ থেকে প্রায় 4,000 বছর আগে মধ্য আমেরিকা, বিশেষ করে মেক্সিকোতে এবং আমাজন অববাহিকায় প্রথম কোকো গাছের সন্ধান মেলে। মায়া এবং আজটেক জাতির মানুষেরা প্রথম কোকো বীজ থেকে এক ধরনের পানীয় তৈরি করত, তবে সেই চকলেট আজকের মতো মিষ্টি ছিল না, সেটি ছিল বেশ তেতো এবং মশলাদার। তারা এর নাম দিয়েছিল এক্সোকোল্যাটল, যার অর্থ তেতো জল। আজটেক সভ্যতায় কোকো বীজ এতটাই মূল্যবান ছিল যে তারা এটিকে টাকা বা মুদ্রা হিসেবে ব্যবহার করত। 15 শতকের দিকে স্প্যানিশ অভিযাত্রীরা আমেরিকা থেকে কোকো বীজ ইউরোপে নিয়ে আসেন। স্পেনের রাজপরিবার এবং ধনী ব্যক্তিরা প্রথমে এই তেতো পানীয়র সাথে চিনি, মধু এবং ভ্যানিলা মিশিয়ে এটিকে মিষ্টি ও সুস্বাদু করে তোলেন। পরবর্তীতে এটি পুরো ইউরোপে একেবারে জনপ্রিয় হয়ে ওঠে। 1847 সালে ব্রিটিশ কোম্পানি JS ফ্রাই অ্যান্ড সন্স প্রথম শক্ত বা সলিড চকলেট বার তৈরি করেন। এর আগে চকলেট কেবল তরল পানীয় হিসেবে প্রথমে খাওয়া হতো। এরপর 1875 সালে সুইজারল্যান্ডে দুধের মিশ্রণে তৈরি হয় প্রথম মিল্ক চকলেট। আজ 7ই জুলাই বিশ্ব চকলেট দিবস। আমরা শুনে নিলাম চকলেটের ইতিহাস সম্পর্কে কিছু কথা। আমাদের আজকের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। শুনে নিই আজকের অনুষ্ঠানের শেষ গানটি আশা ভোসলের কণ্ঠে, ছায়াছবি অন্তরালে।

এই গানের সঙ্গে শেষ হলো অনুষ্ঠান আনন্দধারা। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার একটি সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘণ্টায় সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার সব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। মুখ্য বৃষ্টিপাতের পরিমাণ পরিলক্ষিত হয়েছে পেডং 8, মুনসং 8, ইউকসম 7, সিঙ্গিক 7, খানিটার 7, মঙ্গন 6, গ্যাংটক 4, নিউল্যান্ডস টি গার্ডেন 3, দার্জিলিং 3, ধূপগুড়ি 3, ওদলাবালি টি স্টেট 2। আবহাওয়ার আগামী 7 দিনের পূর্বাভাসে বলা হয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির সব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার আগামী 7 দিনের সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কিছু অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সিকিমের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলির কিছু অঞ্চলে 30-40

প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিস ইস আকাশবাণী শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রিওলজিক্যাল সেন্টার। জেনারেল ওয়েদার বুলেটিন: ভেরি লাইট টু মডারেট রেনফল অকার অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি রেইন অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার সিকিম অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট অব সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। চিফ অ্যামাউন্ট অফ রেনফল রিসিভড: পেডং 8, মুনসং 8, ইয়োকসাম 7, সিংহিক 7, খানিটার 7, মঙ্গন 6, গ্যাংটক 4, নিউল্যান্ডস টি গার্ডেন 3, দার্জিলিং 3, ধূপগুড়ি 3, ওদলাবাড়ি টি স্টেট 2। ওয়েদার ফোরকাস্ট ফর দ্য নেক্সট 7 ডেজ: লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওয়েদার ওয়ার্নিং ফর দ্য নেক্সট 7 ডেজ: হেভি টু ভেরি হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার অ্যাট আ ফিউ প্লেসেস উইথ এক্সট্রিমলি হেভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার সিকিম। থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 30-40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। অ্যান্ড দ্যাট কনক্লুডস, প্লিজ স্টে উইথ আস ফর দ্য নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। আকাশবাণী শিলিগুড়ি। এবার আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। আজ সন্ধে 6:05 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। 6:40 অঞ্জলি রায় বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া। 7:05 হিন্দি ছায়াছবির গান। রাত 8:00 শুনবেন বিশেষ অনুষ্ঠান, শুনবেন পদ্মশ্রী অশোক কুমার হালদারের সাক্ষাৎকার। 8:30 পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক গান। 9:15 শুনবেন গজল শিল্পী আবিদা পারভিন। রাত 9:30 শুনবেন বিশেষ অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠানে শুনবেন স্মৃতিচারণায় আকাশবাণী শিলিগুড়ির ফেলে আসা দিনগুলি। 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজেশ্বরী দত্ত এবং 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠানের সূচি। এবারে সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন।

0: আজ 7ই জুলাই, শহরের প্রধান সড়কগুলিতে ধীরগতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। যাত্রী ও যানবাহন চালকদের আগাম যাত্রার পরিকল্পনা করে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি যানজটপ্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH 10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীর গতিতে গাড়ি চালান এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH 10 সালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা মাটিগাড়া হাট, মাটিগাড়া রাত 8টা পর্যন্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে, শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। তবে তার আগে একটি বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO

0: দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর।

শ্রোতা বন্ধুরা, চলছিল বন মহোৎসব সপ্তাহ। পয়লা জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত আজ এই বন মহোৎসব সপ্তাহের শেষ দিন। বন মহোৎসব সপ্তাহ হলো ভারতের একটি বার্ষিক বৃক্ষরোপণ উৎসব, যা প্রতি বছর পয়লা জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত দেশ জুড়ে উদযাপিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, বন সংরক্ষণ এবং সর্বস্তরের মানুষের মাঝে প্রকৃতিপ্রেমের সচেতনতা বাড়িয়ে তোলা এই উৎসবের মূল লক্ষ্য। আজ এই বন মহোৎসব সপ্তাহের শেষ দিন। আজকের মেঠো সুর অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা প্রকৃতি ও লোকগান। এই বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনে নিই অনুষ্ঠানের প্রথম গান কার্তিক দাস বাউলের কণ্ঠে।

মেঠো সুর অনুষ্ঠানের বিষয়ভাবনা প্রকৃতি ও লোকগান। আজ যখন আমরা প্রকৃতি ও লোকগান নিয়ে কথা বলছি, তখন একটা গভীর সত্য সামনে আসে। লোকগান আমাদের শুধু বিনোদন দেয় না, প্রকৃতিকে ভালোবাসতে ও আগলে রাখতে শেখায়। লোকসংস্কৃতি বিশ্বাস করে মানুষ প্রকৃতির চেয়ে বড় নয়, মানুষ প্রকৃতিরই একটা অংশ। তাই আজ এই অরণ্য সপ্তাহের শেষ দিনে লোকগানের সুরে সুরে আমাদের অঙ্গীকার হোক যে প্রকৃতি আমাদের গান দিল, সুর দিল, তাকে আমরা ধ্বংস হতে দেব না, সুরের সাথে সবুজকেও আমরা বাঁচিয়ে রাখব। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। এবারে চলে যাই পরের গানে, শুনে নি পরের গানটি গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মিঠো সুর। একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখে নি কে আছেন লাইনে। না, ফোনটি কেটে গেল। শুনছেন অনুষ্ঠান মিঠো সুর। আজ আমাদের বিষয় ভাবনা প্রকৃতি ও লোকগান।

0: দেখি একটা একটা ফোন এসেছে, কে আছেন লাইনে? হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ, ভালো হলো গান চালান।
0: অবশ্যই অবশ্যই, আপনি শুনতে থাকুন পরিতোষবাবু অনুষ্ঠান। হ্যাঁ
1: তাহলে একটা গান বলি।
0: বলুন।
1: হ্যাঁ, গানটার নাম মনে আইতাস না?
0: বলুন।
1: মনে আইতাস না?
0: আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান।
1: একটু পরে বলতেছেন।
0: আজ আমাদের বিষয় ভাবনা প্রকৃতি ও লোকগান। এ সঙ্গে একথাও জানিয়ে রাখি, আজ 7ই জুলাই। আজকের দিনটি আমাদের পুরো আকাশবাণী পরিবারের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আজ থেকে ঠিক 63 বছর আগে 1963 সালের আজকের দিনেই পথ চলা শুরু করেছিল আমাদের এই প্রিয় আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র। আজ আকাশবাণী শিলিগুড়ি 64তম বছরে পা দিল। দীর্ঘ এই পথ চলায় প্রতি মুহূর্তে আমাদের হাত ধরে রাখার জন্য, আমাদের ভালোবাসার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ঠিক এভাবেই আগামী দিনেও আমাদের এই পথ চলার সাথী হয়ে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, কে আছে দেখি লাইনে। হ্যালো,
1: হ্যালো। বারে বারে আসা যাবে না, এখানটা চলে দেন।
0: আচ্ছা অবশ্যই, সংগ্রহে থাকলে অবশ্যই গানটি শোনাবো আপনাকে। শুনুন আপনি অনুষ্ঠান, শুনতে থাকুন। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। আজ আমাদের বিষয় ভাবনা প্রকৃতি ও লোকগান। এ বিষয়ে আপনার মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে চলে যাই পরের গানে। পরের গানটি শুনিনি গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আজকের কংক্রিটের চাদরে ঢাকা ব্যস্ত শহরের জীবনে আমরা যখন হাঁপিয়ে উঠি, তখন এই লোকগানই কিন্তু আমাদের মনের ভেতর প্রকৃতির হাওয়া এনে দেয়। একটা লোকগানের সুর শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আদিগন্ত সবুজ মাঠ কিংবা গহীন অরণ্য। গাছ যেমন তার শিকড় দিয়ে মাটিকে আঁকড়ে ধরে বেঁচে থাকে, লোকগানও ঠিক তেমনি আমাদের শিকড়ের সন্ধান দেয়, মাটির কাছাকাছি টেনে আনে। তাই প্রকৃতিকে বাঁচানো মানে আসলে আমাদের এই লোকসংস্কৃতি ও সুরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মিঠু সুর। আজ আমাদের বিষয়ভাবনা প্রকৃতি ও লোকগান। চলে যাই পরের গানে। পরের গানটি শুনে নিই প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। আজ আমাদের বিষয় ভাবনা প্রকৃতি ও লোকগান। প্রকৃতির বুকে যখন মেঘ জমে, যখন প্রথম বৃষ্টির ফোঁটা শুকনো মাটির ওপর এসে পড়ে, তখন মাটি থেকে যে সোঁদা গন্ধ বের হয়, সেটাই কিন্তু লোকগানের আসল সুবাস। আমাদের লোকগানে মেঘ আর বৃষ্টির এক অদ্ভুত মহিমা আছে। বর্ষার দিনে যখন মাঠের কাজ বন্ধ থাকে, তখন ঘরের দাওয়ায় বসে দোতারা হাতে যে গান বাঁধা হয়,

তা প্রকৃতিরই এক অমোঘ সৃষ্টি। চাতক পাখি যেমন বৃষ্টির জন্য চাতক চেয়ে থাকে, আমাদের লোকশিল্পী মনও তেমনি প্রকৃতির প্রতি ইশারার জন্য অপেক্ষা করে। প্রকৃতি যখন রুদ্র রূপ নেয়, গানে তখন বৈরাগ্য আসে, আর প্রকৃতি যখন সবুজে ভরে ওঠে, তখন গানে আনন্দের জোয়ার আসে। লোকগান আসলে প্রকৃতির খামখেয়ালি রূপেরই এক সুরময় দলিল। শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনে নি পরের গানটি, কার্তিক দাস বাউলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আজকের সময় আমাদের একদম শেষের দিকে। শুনে নিই এবারে আজকের অনুষ্ঠানের শেষ গানটি কার্তিক দাস বাউলের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী অঞ্জলি রায় বর্মণ।

এতক্ষণ শুনলেন অঞ্জলি রায় বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে নেপালি সংবাদ।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে শুনবেন কিশোর কুমারের কণ্ঠে গোলমাল ছায়াছবির গান।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে শিল্পী অলকা ইয়াগনিক এবং শান, ছায়াছবি কল হো না হো।

এই গানের সঙ্গেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে নেপালি সংবাদ, এবং তারপরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: 76 को कार्यान्वयन सर्वोच्च न्यायालयका आदेशको पालना तथा आयोगका उजुरीमाथि भएको कार्यवाहीको पनि समीक्षा गरिनेछ। आयोगले सुनवाईमा हरियाणा सरकारका मुख्य सचिव वा उहाँका प्रतिनिधि, श्रम आयुक्त तथा सम्बन्धित सबै जिल्लाका प्रमुख जिल्ला अधिकारीलाई अनिवार्य रूपमा उपस्थित हुन निर्देशन दिएको छ। वस्त्र मन्त्रालयका अनुसार राष्ट्रिय जूट बोर्डले जूट र भिस्कोसको मिश्रणबाट विशेष पोशाक तयार गरेको छ। यी पोशाक यस वर्ष राष्ट्रमण्डल खेलकुदमा सहभागी हुने भारतीय खेलाड़ी र टोलीका सदस्यले लगाउनेछन्। मन्त्रालयका अनुसार यस पहलको उद्देश्य दिगो वस्त्र प्रवर्धन गर्नुका साथै प्राकृतिक रेशाको क्षेत्रमा भारतको नवप्रवर्तन क्षमता प्रदर्शन गर्नु हो। राष्ट्रमण्डल खेलकुद 2026का लागि भारतीय टोलीको आधिकारिक पोशाक सार्वजनिक तथा विदाई समारोह आज नयाँ दिल्लीमा सम्पन्न भयो। कार्यक्रममा वस्त्र मन्त्री गिरिराज सिंह, युवा तथा खेलकुद मन्त्री डाक्टर मनसुख मांडविया र राज्यमन्त्री रक्षा खड्से सहभागी हुनुहुन्थ्यो। जम्मू कश्मीरमा श्री अमरनाथ यात्राले एउटा महत्वपूर्ण उपलब्धि हासिल गरेको छ। वार्षिक तीर्थयात्राको पाँचौं दिन आज पवित्र गुफामा दर्शन गर्ने यात्रीहरूको संख्यामा 1 लाखको आँकड़ा पार भएको छ। हाम्रा संवाददाता अनुसार आज दिउँसो 3 बजीसम्ममा 20,537 जना तीर्थयात्रीहरूले मन्दिरको दर्शन गरे। यसका साथै पहिलो 5 दिनमा पवित्र गुफा मन्दिरमा दर्शन गर्ने तीर्थयात्रीहरूको कुल संख्या 1,06,316 भएको छ। यसैबीच तीर्थयात्रीहरूको सुरक्षा र सुविधा सुनिश्चित गर्न
1: आकाशवाणी খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এরও বেশি শিল্পোদ্যোগী এবং 20,000,000 কৃষক এর ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়েনারে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন, 6 জন নিখোঁজ। রাষ্ট্রপতি নতুন দিল্লিতে এ বছরের ডুরান্ট কাপ প্রতিযোগিতার ট্রফি ও পতাকার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। ফিফা বিশ্বকাপে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে, সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দিয়েছেন।
2: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যায়, ইয়াহ इंडो पैसिफिक की स्टेबिलिटी, ग्लोबल साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है।
1: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। দুই দেশের জনগণের সুবিধার জন্য ইউপিআই সহ ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, স্টার্ট আপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বোরবুদুর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সফরের মধ্যে যোগাযোগের প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের ওপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থাকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করে শ্রী মোদী আশা করেন, এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দিল্লির পরিবেশের আমূল

0: পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। দিল্লি সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় 5,000 হেক্টর জমিকে বনভূমি হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। 20,000-এরও বেশি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্পোদ্যোগী এবং 20,000,000 কৃষকের ক্ষমতায়নের লক্ষ্যই হচ্ছে এই প্রকল্প। নতুন দিল্লিতে শ্রী চৌহান জানান, এর ফলে কৃষিক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
1: प्रधानमंत्री जी के विजन के कारण भारत की कृषि तेजी से बदल रही है। विकसित भारत के लिए विकसित कृषि, समृद्ध गांव, समृद्ध किसान, उसमें सरकार अपने सारे प्रयत्न कर रही है, लेकिन सरकार के साथ अगर बाकी संगठन भी जुड़ते हैं तो काम और तेजी से आगे बढ़ता है। और प्रगति कार्यक्रम के अंतर्गत ये तय किया है कि अभी तक 26,000 कृषि उद्यमी ट्रेंड करके छोटे छोटे कृषि उद्यमी इन्होंने तैयार किए हैं, जो एक गाँव में काम करते हैं और गाँव की कृषि को बदलने के लिए 100-200 किसान को साथ जोड़ते हैं।
0: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়েনারের মেপ্পাড়ির কাছে কল্লারিতে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 উদ্ধার করে মেপ্পাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দলগুলি সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ চালানোর সময় মেপ্পাড়ি থানার এক সাব ইন্সপেক্টর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম বর্ষণের ফলে ওয়েনার কান্নারি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওয়েনার ও কোজিকোড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। আগামীকাল ওয়েনারে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 3 মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে অগ্রসর হবে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল, গুজরাট, কঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থানের পূর্বাংশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাখাচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আরাখাচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক অনুযায়ী ওয়াশিংটন ডিসি তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তি করবে, না হয় অসমাপ্ত লড়াই শেষ করবে। ইরান এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহরিনের মধ্যে সহযোগিতার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। বাহরিনে তার 2 সফর আজ শেষ করেন ডক্টর জয়শঙ্কর। সফরকালে বিদেশমন্ত্রী বাহরিনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির বিষয়গুলিও স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক সংক্রান্ত ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়ন এর ফলে ত্বরান্বিত হচ্ছে। শ্রী গড়করি নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে ভাষণ দিতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির আবরণ উন্মোচন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করে শ্রীমতী মুর্মু বলেন, নতুন দলের অন্তর্ভুক্তি ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে।
2: फुटबॉल विश्व के सबसे लोकप्रिय खेल में से एक है। ये खेल उत्कृष्टता, एकता और खेल भावना का एक अनुपम उदाहरण है। फुटबॉल लोगों को एक दूसरे से जोड़ता है। खेल भावना का महत्व केवल खेलों तक सीमित नहीं है, ये एक महत्वपूर्ण जीवन मूल्य है जो हमें समानता, सहयोग और विपरीत परिस्थितियों में भी दृढ़ बने रहने की सीख देता है।
0: राष्ट्रपति टूर्नामेंटे अंशग्रहणकारी सब दल एवं खिलाड़ियों को शुभेच्छा जानिए। আর এবার

0: বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। অ্যাটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম সালার মিশর। মেসি সালার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একমাত্র গোলটি করেন মিকেল ম্যারিনো। শেষ 8-এ স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এর বেশি শিল্পোদ্যোগী এবং 2,000,000 কৃষকের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রকল্প। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এবারে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8:00 শুনবেন বিশেষ অনুষ্ঠান, শুনবেন পদ্মশ্রী অশোক কুমার হালদারের সাক্ষাৎকার। 8:30 পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক গান। 9:15 শুনবেন গজল, শিল্পী আবিদা পারভিন। 9:30 শুনবেন বিশেষ অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠানে শুনবেন স্মৃতিচারণায় আকাশবাণী শিলিগুড়ির ফেলে আসা দিনগুলি। রাত 10:10 রাজেশ্বরী দত্তর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং 10:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা।

এবার আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন হাওয়া মহল, 8:15 চিত্রলোক, আপকে লিয়ে রাত 9টায়, 9:30 আজকে ফানকার, ছায়াগীত শুনবেন রাত 10টায় এবং 10:30 ঢলতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 kHz এবং বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। আকাশবাণী শিলিগুড়ি একটি ঘোষণা। আজ 7 জুলাই আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন উপলক্ষে আকাশবাণী বিবিধ ভারতী পরিষেবা শুরু করছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলি হল সকাল 9টায় বাংলা আধুনিক এবং অন্যান্য গানের অনুষ্ঠান ইন্দ্রধনু, সকাল 11টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান চয়নিকা এবং সন্ধ্যে 6:05 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান গানের ভেলা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে ফোন করুন 7319145333 এই নম্বরে। নম্বরটি আবারও বলছি 7319145333। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। তারাতলায় নির্মীয়মান গুদামঘরের শেড ধসে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান। রাজ্যের তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ২৪শে জুলাই ওই তিনটি আসনে ভোট গ্রহণ। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্তে আজ ইডি কলকাতার মোট ৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। আসি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় ২০০ জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
1: পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স ২০০ আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদের ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আমাদের কোন লোকের যদি কোন টাইমের মধ্যে কোন শিথিলতা থাকে ১% সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে।
0: নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের দাবি শোনার পাশাপাশি আর্থিক ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ডিজিপিকে ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাড়িপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বাড়িপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের পাশাপাশি গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। এছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া ১৭ বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন শ্রী অধিকারী। বাড়িপুর থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বাড়িপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। বাড়িপুরে নাবালিকার মৃত্যু ও নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন।
2: যারা যারা অ্যাকিউজড, মোটামুটি সবাইকে ধরা হয়েছে, একজন বোধহয় পলাতক, বাট মেইন অ্যাকিউজ তাকে ধরা হয়েছে। যেভাবে অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে, আমি এর ভিডিও দেখেছি, সেই সমানভাবে অত্যাচারটা যেন এদের উপরও হয়, আইন মেনে অবশ্যই, এবং নেশাতে ধূত হয়ে এরা এই কাজটা করেছে। সুতরাং যেখানে যেখানে ইল্লিগাল লিকার শপস হচ্ছে, প্রত্যেকটা ইল্লিগাল শপস ডেমোলিশ করে দাও।
0: পরে বিধানসভা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারও ঘটনাস্থলে যান। এদিকে বাড়িপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ দলের হুগলি সাংগঠনিক

0: সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে শ্রীরামপুরে এসে বলেন, রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতি অসামাজিক কাজকে রুখে দেওয়ার ব্যবস্থা করছে, এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
1: আকবর, হুমায়ুন, বাবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, এদের সরকার নেই, এটা বিজেপি সরকার, আইনের শাসন এখানে। রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতিকে অ্যাড্রেস করছে এবং যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করছে।
0: বাড়িপুরে নাবালিকা ধর্ষণ করে খুনের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে বর্ধমানে আজ কংগ্রেসের মোমবাতি মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতির জন্য পুলিশের কাজের পদ্ধতি ও প্রণালীতে আমূল সংস্কারের প্রয়োজন বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বাড়িপুরে 17 বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ধসে প্রাণহানির মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ এক অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে তিনি বলেন, অর্থ দিয়ে প্রাণহানির ক্ষতিপূরণ করা সম্ভব নয়, তবে সরকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে।
2: যেই সরকার মানবিক সরকার, কোন মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না। প্রথমত আমাদের চেষ্টা থাকবে বিগত সরকার বা কর্পোরেশনের যে সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য এই ধরনের ঘটনা বারংবার কলকাতা শহরে ঘটছে, গার্ডেন ব্রিজ থেকে তারাতলা, সেগুলো থেকে আমরা যাতে কলকাতা তথা রাজ্যবাসীকে মুক্তি দিতে পারি।
0: পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে, ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য এক নির্দেশে জানিয়েছেন, বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলের সময়সীমা বেলা 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। 1000-এর বেশি লোকের জমায়েত করা যাবে না। রাস্তার একটিমাত্র লেন দিয়ে মিছিল করতে হবে। উল্লেখ্য, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এর আগে কলকাতা পুলিশের কাছে এই মিছিলের জন্য আবেদন করা হলেও তা খারিজ করে দেওয়া হয়। এরপরই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। স্থানীয় সংবাদের পরই অনুষ্ঠানটি শোনা যাবে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন তাদের 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 50% এই মুহূর্তে দেওয়া হবে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। আজ অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের বাকি অঞ্চলে সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হলেও কলকাতা পুরসভার ক্ষেত্রে ব্যাংকের তথ্য সংক্রান্ত কিছু সমস্যা থাকায় তা দেওয়া সম্ভব হয়নি। এখনও পুরোপুরি সমস্যা না মিটলেও প্রায় 30,000 অবসরপ্রাপ্ত কর্মীদের কিছুটা স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অর্থ দপ্তর জানিয়েছে। সাংসদ অভিষেক ব্যানার্জির বেআইনি আর্থিক লেনদেনে তদন্ত করতে আজ ইডি কলকাতার মোট 5টি জায়গায় তল্লাশি চালায়। তারা চার্টার্ড বিমানের ভাড়া কোথা থেকে এসেছে, কাদের সঙ্গে কত টাকার লেনদেন হয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই অভিযান বলে জানা গেছে। এদিন লালবাজার সংলগ্ন এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ, বৌবাজার, রাজারহাট, নিউটাউন ও আশপাশের এলাকায় তল্লাশি চলে। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প নিয়ে জোড়া এফআইআর এর পর নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। গত সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ছাড়াও সুমিত্রায় জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলাশাসক ও স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ ও তাকে রক্ষা কবচ দেওয়া সংক্রান্ত মামলা দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিকে আজ প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদনের শুনানিতে তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভির প্রশ্ন তুলেছেন ইডির আদৌ এই মামলায় গ্রেপ্তার করার ক্ষমতা আছে কিনা। আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। দুর্গাপুরে আজ জেআইএস

0: অটোমেশন এক্সপো 2026-এর উদ্বোধন করেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার, জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কৃষি উন্নয়নের স্বার্থে তাদের গবেষণায় কর্পোরেট সংস্থাগুলিকে বিনিয়োগের আবেদন জানিয়েছে। কলকাতায় আজ ICAR এর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কনক্লেভ অনুষ্ঠানে সচিব জ্ঞানেন্দ্র ত্রিপাঠী এক ভিডিও বার্তায় দেশের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ায় দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। আগামীকাল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক জরুরি সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো ও দমকা হাওয়া বয়ে যাবে। বাতাসের গতিবেগ সর্বোচ্চ 45 কিলোমিটার প্রতি ঘণ্টা ছাড়াতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আগামী 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে হিমালয় সন্নিহিত 5 জেলাতেই। দার্জিলিং ও কালিম্পং জেলায় অতি বৃষ্টির কারণে ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন আজকের প্রসঙ্গ।

0: আজকের প্রসঙ্গে
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানে শুনবেন পদ্মশ্রী অশোক কুমার হালদারের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন অনামিকা দেব।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতদিনে কথা দিয়ে গিয়েছিলাম পদ্মশ্রী অশোক কুমার হালদারবাবুর সাথে কথায়, এবং আলাপচারিতায় আমরা আবারও দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসব। আজ আমরা সঠিক সময়ে আমাদের কথা রেখে আবারও ফিরে এসেছি। আমরা এখন সরাসরি আবারও চলে যাব পদ্মশ্রী অশোক কুমার হালদার মহাশয়ের সাথে কথায় এবং আলাপচারিতায়। তিনি ঠিক গত সপ্তাহে অর্থাৎ 23 জুন বিকেলবেলা দিল্লির রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপ থেকে পেয়ে এলেন মালদহের স্বনামধন্য একজন কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে, সাহিত্যের ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার। পদ্মশ্রী পুরস্কার অত্যন্ত সম্মানজনক এক পুরস্কার। এই পদ্মশ্রী এত বড় একটি যে সম্মান, সেটি পেতে গেলে যেই মানুষের জীবন, সংগ্রাম, যাপন এবং তার সাথে অনেক রকম সাহিত্য চর্চা সব কিছু মিলে যায়, তেমনই একজন মানুষ পদ্মশ্রী অশোক কুমার হালদার।
2: নমস্কার এবং স্বাগত আপনাকে আবারও জানাচ্ছি অশোকবাবু। আমাদের এই আপনার যে পদ্মশ্রী প্রাপ্তি এবং আপনার জীবনচারিতা এবং যা আপনার যাপন রয়েছে সেই নিয়ে কথায় এবং এই দ্বিতীয় পর্বে।
3: নমস্কার আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতা বিন্দুকে।
0: আমি দেখতে পাচ্ছি যে আপনি এখানে অনেক সম্ভার নিয়ে বসেছেন। আসলে সমগ্র জীবনের এত কাজ, কখনোই একটি মুহূর্তের মধ্যে আটকে রাখা সম্ভব হয় না, আর তিনি সেই সম্ভার নিয়ে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তার থেকে শুনে নেই তাহলে আপনার কণ্ঠে সুন্দর কিছু একটি লেখা যা আপনার মনের খুব কাছের।
3: জীবন তো চলমান থাকে, চলন্ত জীবন, জীবন এক চলন্ত নদীর ধারা, বয়ে যায় থামতে না যায় পারা। দিন রাত্রির মতো জীবনের হয় পালাক্রম, রাত্রির অন্ধকারে জীবনের হয় ভ্রম। জীবনের রহস্য সহসা অজ্ঞানের আধার আসতে পারে, জীবনে জ্ঞান এলে সে আধার কারে। দিন রাত্রির মতো জীবনের হয় পালাক্রম, রাত্রির অন্ধকারে জীবনের হয় ভ্রম। জীবনের জ্ঞান অজ্ঞান ধারা কোনটাকে থামাতে না যায় পারা, ছুটে চলে অনন্ত অভিমুখে, সেটা দুঃখে হোক কিংবা সুখে।
0: বাহ, আমি আপনার থেকে জানতে চাই যে এত বড় পুরস্কার পাওয়া, ঠিক তার আগের জীবন এবং পুরস্কার যখন আপনি পেয়ে গেলেন তার পরের জীবনের মধ্যে পার্থক্য কতটা লক্ষ্য করতে পারছেন?
3: পুরস্কার পাওয়ার আগে আমার পেশাগত যে জীবন জীবিকা নির্বাহের জন্য যে কর্মটা করতে হতো সেটাও খুব ট্রাবলসাম ছিল, খুব রেসপন্সিবল। সেখানেও মানুষের সেবা করেছি আমি, কিন্তু ওইটা জীবন বাঁচানোর তাগিদে, পরিবার বাঁচানোর তাগিদে, কিন্তু সেবা করেছি। কিন্তু পরবর্তীকালে পুরস্কার পাওয়ার পরে কর্ম সেটা একদম নিঃস্বার্থ কর্ম। নিঃস্বার্থ মানে সমাজ চেতনার জন্যে আমার এই লেখনীর মাধ্যমে যদি চেতনা, চৈতন্য, জ্ঞান বৃদ্ধি পায় তাহলে আমার এই কর্মের সার্থকতা। আর পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে এই দায়িত্বও আমার অনেক বেড়ে গেছে। একদিকে যেমন আনন্দ হয়েছে তেমনি অন্যদিকে দায়িত্বও রয়েছে, এই দুইয়ের মাঝখানে এখন আমি আছি।
0: আচ্ছা, এই যে আপনি উপলব্ধির কথা বললেন, মালদাবাসী, মালদাবাসীর থেকে কতখানি উচ্ছ্বসিত আবেগ ঘন মুহূর্ত উপহার পেয়েছেন, এরকম যদি কোনো বিশেষ মুহূর্ত আপনার মনে থাকে?
3: পুরস্কার পেয়ে মালদার যিনি এখন বিধায়ক আছেন অমলান ভাদুরী, উনি আমাকে সংবর্ধনা দিতে এসেছেন, আরও সমস্ত মানুষজন এসেছেন, আরও নেতামন্ত্রী এসেছেন। এতে মালদার আমি যে কলোনিতে থাকি বিধানপল্লী, বিধানপল্লীর মানুষ এসছেন, পুরো বাড়িতে 3 মাস ধরে লোকজন আসা যাওয়া আছে, তাতে আমি খুব আনন্দিত। আর আমার এই যে পুরস্কার পাওয়ার যে আনন্দ, সেই আনন্দ আমি পশ্চিমবঙ্গ মালদা ডিস্ট্রিক্টের সমস্ত সাহিত্য অনুরাগী মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।
0: আচ্ছা, এই যে মুহূর্তটি গত সপ্তাহে আপনি একেবারে ভোগ করে এলেন, সেই মুহূর্তটা সম্পর্কে আমাদেরকে একটু বলুন, যে আপনি রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেলেন এবং সেই যে আপনার জার্নি, আপনার যে যাত্রার শুভারম্ভ, আপনি হয়তো যাওয়ার জন্য তার আগে থেকে কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে হয় এবং সেইখানে যখন আপনি যাচ্ছেন এবং যেই মুহূর্তে ঠিক এত বড় একটি পুরস্কার আপনি নিচ্ছেন, ঠিক সেই অনুভূতিটা কেমন ছিল, সেটা যদি আমাদের সাথে একটু ভাগ করেন।
3: পুরস্কার নেওয়ার সময় যদিও আমার পরিবারকে, মানে যারা আমার এত দিন ধরে আমার খুব কাছে, আমার উৎসাহ জাগিয়েছে, আমার কর্মকে তারা ভাগ করে নিয়েছে, আমাকে সহায়তা করেছে, তাদেরকে আমি সকলকেই নিয়ে গেছিলাম আমার পরিবারের। ওখানে গেলাম অশোকা হোটেলে, আমাদের দুইজনকে, মানে অ্যাওয়ার্ডি এবং কম্পেনিয়ান ওয়ান, এই দুইজন অল অ্যালং দি টাইম থাকবে। 23 তারিখ 5টার সময় পুরস্কারটা প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট আমাকে দিয়েছেন। আর পরিবারের ওয়াইফ এবং ছেলে তারা আর একটা হোটেলে ছিল পাশেই, কিন্তু পুরস্কারের মুহূর্তে পরিবারের সকলেই রাষ্ট্রপতি ভবনে ছিল। তাতে আমার খুব ভালো লেগেছে যে আমার সহযোগী যারা, আমার সাহায্যকারী যারা, তারা ওই আনন্দে অংশগ্রহণ করতে পেরেছে, তার জন্য আমি খুব আনন্দিত।
0: এই যে গণতন্ত্র মণ্ডপে আয়োজিত এত বড় একটি অনুষ্ঠান, সেখানে ভীষণ বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, সকলে মিলে সেখানে এক সত্যি বলতে গেলে চাঁদের হাট এবং সমাহার। সেইখানে নিজের উপস্থিতিকে কতখানি উপভোগ করছিলেন?
3: এটা আমার কিছু মনে হয়নি। ওই আবার গীতার শ্লোকে যেতে হয়, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন তত্রত্যং বুদ্ধি সংযোগং লভতে পূর্বদেহিকাম যততি চ তত ভুয় সংশুদ্ধ কুরু নন্দন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়। শ্রদ্ধাবান যদি না হয় তাহলে জ্ঞান হয় না, আর জ্ঞান না হলে তার বহিঃপ্রকাশ ঘটে না। শ্রদ্ধাবান লোক কখনো কোনো আনন্দের জন্যে আনন্দিতও হয় না, আবার কোনো দুঃখ পেলে দুঃখও পায় না। এই একটা সমভাবের মধ্যে থাকে, যার জন্যে খুব একটা আনন্দ কি দুঃখ এরকম কিছু মনে হয়নি, সমানই মনে হয়েছে আমার।
0: এটি সত্যিই বলা যেতে পারে যে আসলে একটি জীবন দর্শন। আপনি কিভাবে চাইবেন যে আপনার লেখার মধ্যে দিয়ে এই যে আপনার ভাবনা এবং এত সুন্দর একটি দর্শন, সেটি যাতে পাঠক এবং যারা পড়বে আপনার লেখা, কবিতা প্রিয় মানুষেরা এবং নতুন প্রজন্ম, এই সকল দর্শনের সাথে যাতে জুড়তে পারে, তার জন্য আপনার প্রচেষ্টা কি রইবে আগামী দিনে?
3: আগামী দিনে বিভিন্ন আমার লেখার মাধ্যমে আমার এই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যাতে মানুষ এই জ্ঞান পেয়ে তাদের জ্ঞান চেতনার বৃদ্ধি এবং সমৃদ্ধ হয়, সমাজ ব্যবস্থা আরও উন্নততর হয়। মানুষের জ্ঞান বুদ্ধি না হলে আধারের মানুষ হামাগুড়ি দেয় আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। যদি জ্ঞান আসে তাহলে সোজা হয়ে দাঁড়াতে পারবে, চলতে পারবে, পথের দিশা পাবে, আধার কেটে যাবে, চেতনা বাড়বে।
0: সত্যি জ্ঞান একেবারে এক অদ্ভুত প্রদীপের মতো, যা কিনা আলোকিত করে দেয় আমাদের সমস্ত চেতনা, মনন এবং অবশ্যই আমাদের ব্যক্তিত্বকে। তার জন্য জ্ঞান বোধ এই সকল কিছুই দরকার, এবং আমার মনে হয় আপনার লেখার মধ্যে দিয়ে যারাই পাঠ করবে এবং পড়বে তাদের মধ্যেও সেই জীবন দর্শন অবশ্যই কিছুটা হলেও প্রভাবিত হবে, এটা আমরা বিশ্বাস রাখি। আচ্ছা, এই যে কর্মজীবনে আপনার থেকে যখন আমরা কথা বলছিলাম এর আগে, তো একটি দারুণ বিষয় আপনার থেকে জানতে পারলাম যে আপনি রেলে গার্ড হিসেবে কাজ করেছেন। সে সময় বিভিন্ন জায়গায় একাকিত্বর মধ্যে দিয়ে আপনি সেই সময়টিকে কাটিয়েছেন এবং যাপন করেছেন, এবং অত্যন্ত অল্প বয়সে। সেই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন, তবে আমার মনে হয় আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যে উপলব্ধি, তাকে আমরা এবং মানুষেরা আরও কিছুভাবে গভীরভাবে বুঝতে পারব।
3: গার্ডে আমি চাকরি করেছি। গার্ডের প্রথম ফেজটা গুডস ট্রেনে চাকরি করতে হয়। গুডস ট্রেন মানে 75 গাড়ির পেছনে একজন লোক বসে থাকে আর সামনে দুইজন ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার। এই তিনজন লোকের উপরে দেশের সম্পদ ছেড়ে দেওয়া হয় যে তোমরা দেশের সম্পদ এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে পৌঁছে দিয়ে এসো, আমরা সমস্ত দায়িত্ব নিয়ে সেই সম্পদ পৌঁছে দিয়েছি, যেমন যেখানে প্রয়োজন সেই জায়গায় গেছি, সমস্ত দায়িত্ব নিয়ে। আর এই যাওয়ার পথে জীবন দর্শনে আমি দেখেছি কত নদী পাহাড়ের ভিতর দিয়ে সেই মালগাড়ি গেছে, তখন যে অনুভূতি হয়েছে, পাহাড়ে দেখেছি কত ফুল ফুটে থাকে, আবার এক সপ্তাহ পরে গেলে দেখা যায় ফুলগুলো ঝুরে গেছে, সেই সৌর আবার বিকশিত হচ্ছে না। এই যে ভাবনা, এই ভাবনা, পলাশ ফুল ফুটে লাল হয়ে আছে বসন্ত ঋতুরতে, পাহাড়ের এক অপরূপ দৃশ্য, সুন্দর প্রকৃতি, সে আমাকে শিখিয়েছে যে আমি যতক্ষণ আছি জীবন্ত, কিন্তু আমি তো কিছুক্ষণ থাকতে পারবো না। এই ফুল ফল সব আমাকে বলেছে যে এখন তো জীবন্ত আছি, কিন্তু কিছুক্ষণ পরেই সকালের ফুল ঝরে যাবে, মাটিতে পড়ে যাবে, আবার কেউ আঙিনায় ঝাড় দিয়ে সেই ফুল ফেলে দেবে। তো আমিও ভেবেছি যে আমারও জীবনটাই ঠিক একটা ফুলের মতো, এখন ফুটে আছে, কাজের মধ্যে আছি, কিন্তু কাজটা আমার যখন চলে যাবে তখন আমি ঝাড় দেওয়া ফুলের মতোই, মানে আবার আবর্জনায় চলে যাব। যতক্ষণ ফুল একটা গাছে শোভা পায় ততক্ষণই ফুলের সৌরভ, ফুলের কদর আদর থাকে। আর তেমনি মানব জীবনেও এর সেই একই রকম প্রতিফলন হয়, সেইটা উপলব্ধি আমি প্রকৃতির কাছ থেকেই পেয়েছি। আর সেই প্রকৃতির যে উপলব্ধি সেটা আমি অন্তর্দর্শনে নিয়ে তারপরে আমার লেখাটা লিখেছি। তারপরে এইবার 5 বছর পরে আবার প্যাসেঞ্জার প্রমোশন পেলাম, মেল এক্সপ্রেস গেলাম, সেখানে মানুষের সঙ্গে সম্পর্ক হয়েছে, সমাজ জীবনে মানুষ জীবন যাপনের জন্য কত রকম পরিশ্রম করছে, কীভাবে চলছে জীবন জীবিকা নির্বাহের জন্য, মানুষ দিনের পর দিন রাতের পর রাত গাড়িতে চলছে, কত রকম মানুষ কত রকমভাবে চলছে তার কোনো হিসাব মানুষের কাছে নাই, আর হিসাব কেউ দিতে পারবে না, কারণ এটা হচ্ছে জীবন জীবিকার একটা ব্যাপার।

0: এবং আমাদের রচনায় এসে প্রভাবিত হয়। আচ্ছা, এই যে সমগ্র জীবন, এ তার মধ্যে আপনার কত বই আপনি প্রকাশ করেছেন, কিংবা কোনো বই আকারে যদি কবিতার বই আপনার প্রকাশিত হয়ে থাকে সেই সম্পর্কে আমাদের বলুন, এবং আপনার লেখা নাটক যদি কোথাও মঞ্চস্থ হয়ে থাকে সেই সম্পর্কে যদি একটু জানতে পারি।
1: বই এ পর্যন্ত আমার 15 খানা হয়েছে, তার ভিতরে 8খানা ইংরেজি বই আর 7খানা বাংলা, একটা কবিতা সংকলন, একটা গল্প, প্রবন্ধ, এগুলো বাংলায়, আর ইংরেজিতে আছে সেটা শর্ট স্টোরি। তো বিভিন্ন ভাবনার আঙ্গিকে আমার এই ভাবনাগুলো যখন যেখানে আমার মনে হয়েছে যে এটা হলে সমাজ দর্শনে আমি যা দেখলাম এটা তো স্থায়ী জিনিস, কিন্তু আমার চোখে মনে হচ্ছে তাই, তাহলে মানুষের কাছে এটার যদি আমি বর্ণনা করতে পারি, মানুষ এটাকে যদি নিতে পারে, তাহলে মানুষের উপকারেই লাগবে। মানে মাকাল ফলকে আপেল ভেবে মানুষ আর ভুল করবে না যদি মানুষের জ্ঞান চেতনা আসে।
0: বাহ, খুব সুন্দর একটি উদাহরণ দিলেন আপনি। আমরা কিন্তু অনেক পাথরের মধ্যেও পরশ পাথরকে চিনে নিতে পারবো যদি আমাদের জ্ঞান চক্ষু বিকশিত হয়। আসলে এই যে এত বড় আপনার জীবন, আপনার এত লেখালেখি, তাতে নিশ্চয়ই আরও অনেক রকম পুরস্কার আপনি পেয়েছেন বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন রকম সংগঠন থেকে।
1: হ্যাঁ, অনেক পুরস্কার পেয়েছি। আমি গোয়া থেকে একটা পুরস্কার পেয়েছিলাম, মহারাষ্ট্র থেকে পুরস্কার পেয়েছি, দিল্লি থেকে পেয়েছি, হায়দ্রাবাদ থেকে পেয়েছি, বিভিন্ন জায়গায় থেকে, মানে তেলেঙ্গানা থেকে আর কি, বিভিন্ন জায়গা থেকে। আমাদের যত বইমেলা পশ্চিমবাংলায় হয়েছে সব বইমেলায় আমাকে ডেকেছে, বহু জায়গায় সম্বর্ধিত করেছে, কোথাও পুরস্কার দিয়েছে।
0: বাহ, বিশ্ব সাহিত্যের এত বড় বড় রচনাকার রয়েছেন, সাহিত্যকার রয়েছেন, কবি রয়েছেন, নাটককার রয়েছেন, বিশেষ কোনো পছন্দের আপনার কেউ রয়েছেন যার লেখা পড়ে আপনি ভীষণভাবে অনুপ্রাণিত হন, কিংবা আপনার জীবন আরও সুন্দরভাবে বোধ এবং চেতনায় আরও সুন্দরভাবে মানে রত্নখচিত হয়েছে?
1: দেখেন, লেখা, ভাবনা, পড়া, স্কুলে একটা পাঠদান নেওয়া, সেই সময় কিন্তু মানুষের চেতনা হয় না, শুধু শিক্ষার জন্য শিক্ষা নিতে হয়, কিন্তু চেতনা যখন আসে মানুষের সেটা স্বয়ং, মানে তার ভিতরে কোনো অনুসরণের কিছু ব্যাপার থাকে না, স্বয়ং হয়, সেটা অটোমেটিক ব্যাপার। সেই চেতনা, যেমন আমাকে আপনি বললেন যে কোনো কবি, বিশ্বকবি যাই হোক, কবিদের কোনো আপনি স্মরণ নিয়েছেন কি না, পাঠ্যপুস্তকে যা পড়েছি সেইটুকু ওইখানেই থেকে গেছে। তারপরে আমি সমাজ জীবনে প্রকৃতির কাছ থেকে যা শিক্ষা পেয়েছি সেটাই আমার শিক্ষা, প্রকৃতিই আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে এই কাজটা করার জন্য।
0: বাহ, কারণ প্রকৃতি আমাদের কাছে এত সুন্দর সম্ভার রেখেছেন, বিভিন্ন রকমভাবে প্রচুর সর্বত্র রয়েছে, সর্বত্র প্রকৃতির বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রকৃতি নিজেকে প্রকাশ করেছে, এবং আমার মনে হয় প্রকৃতির যে অদ্ভুত প্রকাশ এবং বিস্তার তার থেকে একজন শিল্পী মন কিংবা কবি মন কিন্তু অত্যন্ত সহজেই সুন্দরভাবে অনায়াসে রসদ গ্রহণ করে নিতেই পারে। আজকে আমাদের সাথে রয়েছেন অশোকবাবু। অশোকবাবুর সাথে আমরা আলাপচারিতায় মেতে উঠেছি এবং বিভিন্ন রকমভাবে তার জীবনের আলাপ আলোচনা চলছে। অশোকবাবু, এর মধ্যে আমরা ছোট্ট করে একটু বলি যে ছোটবেলায় ঠিক বাবা মায়ের কথা, ভাই বোন যেভাবে বড় হয়ে ওঠা সেই সম্পর্কে যদি একটু কিছু বলেন, কারণ ওই অংশটা একটু কোথাও অধরা রয়ে গিয়েছিল।
1: আমাদের ফ্যামিলিটা বড়ই ছিল, আমার বাবাও রেলের চাকরি করতেন, বাবা বাইরেই থাকতেন, আমরাও বাবার সঙ্গে সবসময় যেতে পারতাম না, তো লেখাপড়া তো একটা ব্যাপার ছিলই। সেই সব দিনগুলো খুব সুন্দর ছিল, আন্তরিকতা ছিল, সেই আন্তরিকতা আজকে দিনে আমি আর খুঁজে পাই না। তখনকার যে ভাবনা, যে মনন, যে আন্তরিকতা, যে প্রেম, সেটা এখন খুঁজে আর পাওয়া যায় না। পরিশ্রম লেখাপড়াই যেমন করতে হতো, কিন্তু বাড়িতে এলে, স্কুল থেকে ফিরলে একটা প্রশান্তি মিলত, আবার পড়াশোনার ক্ষেত্রে গেলেও একটা শান্তির

0: আশ্রয়, শিক্ষার আশ্রয়, আশ্রয় ছিল, এখন সেটা মনে হয় না। সেই দিন আর এই দিনের অনেক তফাত। সেই তফাতটা কল্পনা দিয়ে, কোনো ভাবনা দিয়ে প্রকাশ করা যাবে না। যে ভাবনা, যে কাল চলে যায়, সে আর ফিরে আসে না। তো ওই সময়ের একটা চিন্তাধারা আলাদা, মানুষের ভাবনা আলাদা ছিল, চেতনা আলাদা ছিল, আন্তরিকতা আলাদা ছিল। শ্রদ্ধাবান লভতে গেলাম, মাস্টারমশাইকে দেখলে আমরা দূর থেকে ভয় পেতাম যে মাস্টারমশাই আসছেন, উঠে দাঁড়াতে হবে। মাস্টারমশাইকে দেখলে, ডাকলে তার কাছে গিয়ে আগে শ্রদ্ধা করে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসত। এখন সেটা আর মনে হয় না। আর এখনকার প্রজন্ম যারা স্টুডেন্টরা, আর সেইভাবে মানে পরিবারের কাছে, পিতামাতার কাছে, গুরুজনদের কাছে সেইভাবে আর মাথা নোয়ায় না, তারা নিজেকেই শ্রেষ্ঠ মনে করে। তো এইভাবে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান যদি না হওয়া যায় তাহলে জ্ঞান আসে না, শান্তিও পাওয়া যায় না। শান্তির খোঁজ করে কী হবে? সুখ আছে, ঐশ্বর্য আছে, কিন্তু শান্তি কোথায়? শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়, ইন্দ্রিয়র চালনায় যদি চালিত হয় মানুষ তাহলে সেখানে সুখ শান্তি থাকে না। সুখ হয়তো থাকে ক্ষণেকের জন্য, কোকিল বর্ষাকালে ডাকে না, ওই এক বসন্তকালেই ঝোপঝাড়ের আড়ালে থেকে কোকিল কুহু কুহু শুনিয়েই চলে যায়, এটাই আমার মনে হয়।
1: আসলে সেই বলতেই হয় যে সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, সময়ের পরিবর্তন হতেই থাকে এবং হতেই থাকবে। এই যে বর্তমান প্রজন্ম দাঁড়িয়ে আছে আমাদের সামনে, যারা একেবারেই, আমরা বলছি আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সেই মুহূর্তে দাঁড়িয়ে যেই নতুন প্রজন্ম আজকে ভূমিষ্ঠ হচ্ছে, যারা জন্মগ্রহণ করছে, তাদের জন্য আপনি আগামী দিনের জন্য কী বার্তা বিশেষ করে তাদের দিতে চাইবেন?
0: প্রথমেই আমি বলছি যে জ্ঞানবান হতে হবে, শ্রদ্ধাবান হতে হবে, শ্রদ্ধা ভক্তি তোমার থাকতে হবে। স্টুডেন্ট শুড বি অ্যান অবজেক্ট লেসেন্স টু হিস টিচার, টিচার শুড বি অ্যান অবজেক্ট লেসেন্স টু হিস স্টুডেন্ট। মানে ক্যারেক্টার বিল্ডিং যদি না হয় তাহলে আইডিয়াল এডুকেশন হতে পারে না। আইডিয়াল এডুকেশন যদি না আসে তাহলে চেতনা আসে না, কনসাসনেস তখনই আসবে যখন শিক্ষার মাধ্যমে চেতনা, চৈতন্য, ভক্তি, শ্রদ্ধা, ন্যায় নীতি শিক্ষাই কেবল দিতে পারে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। তো এডুকেশনটা আইডিয়াল এডুকেশন হতে হবে। টিচার শুড বি অ্যান অবজেক্ট লেসেন্স টু ইস স্টুডেন্ট, মানে টিচার্স ক্যারেক্টার আর কমপ্লিটলি ডিপেন্ডিং, স্টুডেন্ট ক্যারেক্টার আর কমপ্লিটলি ডিপেন্ডিং আপন দ্য টিচার্স। তো টিচার্স ক্যারেক্টারটা যদি ঠিক না হয় তাহলে ছাত্রর ক্যারেক্টার বিল্ডিং ফর্ম হবে না। ক্যারেক্টার বিল্ডিং হচ্ছে সব থেকে আইডিয়াল এডুকেশনের মধ্যে। ক্যারেক্টার বিল্ডিং ইজ এ পার্ট অফ দ্য এডুকেশন। এই শিক্ষাটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ শিক্ষাই হবে, আর যদি না হয় তাহলে সেইটা আইডিয়াল এডুকেশন হবে না, আর সেই ভিড়টা খুব নড়বড়ে থাকবে, এটা আমার মনে হয়।
1: মানে আপনার কথায় আমরা বুঝতেই পাচ্ছি যে আপনি দুটো বিষয়ের ওপর ভীষণভাবে গুরুত্ব দিলেন। একটি হচ্ছে শিক্ষা, অবশ্যই শিক্ষা, এবং তার সাথে জুড়ে যায় বিনম্রতা। আমরা যতটা বিনম্র হব, আমরা যতটা নম্র হব, ততটাই হয়তো আমরা অনেক গভীরে শিক্ষার মধ্যে দিয়ে প্রবেশ করে আত্মচেতনা জাগ্রত করতে পারব। আকাশবাণী শিলিগুড়ির স্টুডিওতে আজকে আমরা এতক্ষণ যার সাথে আলাপচারিতায় মেতেছিলাম এবং ঋদ্ধ সমৃদ্ধ হচ্ছিলাম, সেই পদ্মশ্রী অশোক কুমার হালদার মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছিলেন। ঠিক গত সপ্তাহে অর্থাৎ 23 জুন বিকেলবেলা দিল্লির রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপ থেকে মালদহের স্বনামধন্য একজন কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে সাহিত্যের ক্ষেত্রে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন সেই মালদহের স্বনামধন্য পদ্মশ্রী অশোক কুমার হালদার মহাশয়কে আমাদের আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার।
1: আসলে এরকম একজন মানুষ যার সাথে আমরা কথা বলে এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম, তার জীবন দর্শন শুনছিলাম এবং তার লেখা সব কিছু, তার জীবনের যে এত ঋদ্ধতা সমৃদ্ধতা সে সকল কিছু আমরা শুনছিলাম। তবে শ্রোতা বন্ধুরা, ঘড়ির সময় বলছে আজ এখানেই থামতে হবে। আসলে দুটো পর্বেই এত সুন্দর এক ব্যক্তিত্বের কথা এবং আলোচনা কখনোই সম্ভব হয়।

0: তবু সময় আমাদেরকে বলে, এইটুকুর মুহূর্তেই আমাদের সুন্দর করে তার সম্পর্কে বিশেষ কিছু কথা জেনে নিতে হবে। ঠিক তেমনই আজ আমরা যখন তার সাথে কথায় মত্ত ছিলাম, তখন মনে হচ্ছিল এমন সুন্দর ব্যক্তিত্বের সঙ্গে যদি আমরা তার সান্নিধ্যে থাকি এবং কথায় মেতে থাকি, তাহলে সমস্ত পরিবেশই যেন মধুময় হয়ে উঠবে। আর এই মধুময়তার সাথেই এসে যায় ঠিক সেই কথাটি, অম মধু বাতাড়িতায়তে মধুক্ষরন্তি সন্ধবহ মাধীর্ণ সন্তোষধি মধুনক্তমুতশশ মধুমত পার্থিবং রজঃ মধুদৌরস্তনঃ পিতা মধুর্মান্ন বনস্পতির মধুমাস্তু সূর্যা মাধীর কাবো ভবন্তু নঃ। ওম মধু, ওম মধু, ওম মধু, এই মধুমন্ত্রের সাথে আজকে আমরা এই বিশেষ অনুষ্ঠানের এই শেষ পর্ব এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব বিশেষ কোনো ব্যক্তিত্বদের সাথে আলাপচারিতায়, যাতে শ্রোতা বন্ধুরা, আমরা এবং আপনারা সবাই উভয়েই ঋদ্ধ এবং সমৃদ্ধ হবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ এবং নমস্কার।
1: উপস্থাপনায় ছিলাম আমি অনামিকা দেব।
2: শুনলেন পদ্মশ্রী অশোক কুমার হালদারের সাক্ষাৎকার, উপস্থাপনায় অনামিকা দেব। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
4: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
3: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
4: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
3: डायल कीजिए 8700014242।
4: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। আজ 7 জুলাই আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন উপলক্ষে আকাশবাণী বিবিধ ভারতীর পরিষেবা শুরু করেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলি হল সকাল 9টায় বাংলা আধুনিক এবং অন্যান্য গানের অনুষ্ঠান ইন্দ্রধনু, সকাল 11টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান চয়নিকা, এবং সন্ধে 6:05 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান গানের ভেলা। অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে ফোন করুন 7319145333 এই নম্বরে। নম্বরটি আবারও বলছি 7319145333। ঘোষণাটি শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

0: বিশেষ অনুষ্ঠানে শুনবেন স্মৃতিচারণায় আকাশবাণী শিলিগুড়ির ফেলে আসা দিনগুলি।
1: পুরনো দিনের বেদনার বোঝা স্কন্ধে নিয়ে ওরে তুলি, কুড়ায় যা পেলি দুই মুঠি ভরে, পথে যেতে যত ধুলি সব নিয়ে চল ভাই, কিছু ফেলিবার কিছু ভুলিবার, হারাবার কিছু নাই। সত্যি পুরনো দিন থেকে হারাবার কিছু নেই, প্রাপ্তির আছে অনেক, কিন্তু কিভাবে? কারা সেই প্রাপ্তির ঝুলিটুকু ভরে দেন? প্রথমত ভরে দেয় সময়, ভরে দেয় অতীত, তার থেকে শিক্ষা নিয়ে তার গৌরবে গৌরবান্বিত হয়ে আমরা সামনের পথ চলি। আকাশবাণী শিলিগুড়িও এর ব্যতিক্রম নয়, তাই জন্মদিনে দাঁড়িয়ে আকাশবাণী শিলিগুড়ির ভাবতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে সেই পুরনো দিনগুলোকে এবং সেই পুরনো দিনের কর্ণধারদের, যাঁদের পরিশ্রম, প্রত্যয়, সংকল্প এসব মিলিয়ে আজ আকাশবাণী শিলিগুড়ি একটা জায়গায় এসে পৌঁছেছে। তার মধ্যে আমরা আজকের দিনটিতে পাচ্ছি এই স্টুডিওতে এমন তিনজনকে যাদের এই আকাশবাণী শিলিগুড়ি গড়ে ওঠার ক্ষেত্রে কিছু একেবারে বিশিষ্ট অবদান রয়ে গেছে। এই তিনজনই অবসর গ্রহণ করেছেন কেন্দ্র অধিকর্তা হিসেবে বিভিন্ন কেন্দ্র থেকে, এর মধ্যে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রও আছে কারো। আমরা আগে গুণীজনদের সাথে আমাদের পরিচয়টা সেরে নিই, তারপরে আমরা এই অনুষ্ঠানে আসছি স্মৃতিচারণায় আকাশবাণী শিলিগুড়ির ফেলে আসা দিনগুলি। আমরা একে একে সিনিয়রিটি অনুযায়ী আসব। আমাদের এখানে আছেন আকাশবাণীর প্রাক্তন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী শিলিগুড়িতে এক সময় প্রোগ্রাম এক্সিকিউটিভ হিসেবে যিনি কাজ করেছেন, শ্রী দ্বিজেন্দ্র কুমার সিনহা। আছেন এখান থেকে কেন্দ্র অধিকর্তা হিসেবে অবসর নিয়েছেন শ্রী এলআর ভুটিয়া, এবং আছেন এখান থেকে কেন্দ্র অধিকর্তা হিসেবে অবসর নেওয়া আরেকজন শ্রী শ্রীপদ দাস। ওনাদেরকে স্টুডিওতে আসার জন্য আমাদের তরফ থেকে জানাই নমস্কার এবং ধন্যবাদ। প্রথমেই জানতে ইচ্ছে করছে সিনহা সাহেবের কাছে যে এই যে জন্মদিন 1963 সালে 7ই জুলাই আকাশবাণী শিলিগুড়ি শুরু হয় তার যাত্রা, এই জন্মদিনটাকে ঘিরে আপনার কীরকম অনুভূতি? আপনি দীর্ঘদিন আকাশবাণীর সাথে যুক্ত ছিলেন, আকাশবাণী শিলিগুড়ির সাথেও যুক্ত ছিলেন।
2: জন্মদিনে সত্যি ভালো লাগে, কারণ হচ্ছে বহুদিন আগে এর জন্ম দেখেছি, তারপরে জন্মদিন পালন করা সত্যি একটা গর্বের বিষয়।
1: আচ্ছা, আমি এবারে আপনার থেকে একটু আসছি আমাদের ভুটিয়া সাহেবের কাছে। এই জন্মদিনটা ঘিরে আপনার কী অনুভূতি হয়?
3: আকাশবাণী বলতে গেলে আকাশবাণী শিলিগুড়ি বা যে কোনো আকাশবাণীর বহু ইয়ে রয়েছে, মানে কন্ট্রিবিউশন রয়েছে। অন দ্য লাইন অফ, ক্ষমা করবেন, আমি বেশি বাংলা ভালো বলতে পারি না, তবু বলে যাই, আর যদি কোনো ত্রুটি হয় ক্ষমা করবেন। আকাশবাণীর রোল অ্যাজ এ মিডিয়া যেটা রয়েছে, আর আকাশবাণী শিলিগুড়ি স্পেশালি, এইখানে আকাশবাণী শিলিগুড়ির ব্রডকাস্টিং মিডিয়ামের হিসাবে অনেক ভালো ইয়ে রয়েছে, ফিল্ড রয়েছে, তারপরে মানে এর এফেক্টও রয়েছে আকাশবাণীর শ্রোতা বৃন্দর কাছে।
1: এই জন্যই ভালো লাগছে কোথায় না এরকম একটা দিনে যে,
3: হ্যাঁ, জন্মদিনে এটা অংশগ্রহণ করতে পারছি, অনেকদিন অনেক বছর পরে, রিটায়ারমেন্টের পরে ভালো লাগছে। আর পুরনো কয়েকজন ইয়াং যারা ছেলেমেয়েরা যত এখানে ছিলেন, স্টাফ ছিলেন, তাদের সঙ্গে দেখাশোনা হচ্ছে, তারপরে স্টেশনের অনেক উন্নতি হয়েছে, অনেক মানে চেঞ্জেস এসে গেছে, আর ব্রডকাস্টিং সিস্টেমে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এমনিতে দেখতে পাচ্ছি যে আমরা তো ওই ছোটোখাটো 7 ইঞ্চেস 5 ইঞ্চেস টেপ নিয়ে ঘোরাফেরা করতাম, এখন দেখছি যে কম্পিউটার নিয়ে চালানো হচ্ছে। আমি বুঝতে পারি না, এটা আমি তো অ্যাজ এ লেম্যান রয়ে গেছি ইন রেসপেক্ট অফ,
1: মানে এগুলো দেখে খুব ভালো লাগছে,
3: ভালো লাগে, এটা অনেক চেঞ্জ হয়েছে, খুব ভালো লাগছে।
1: আমরা এবার দাস সাহেবের কাছে আসছি। শ্রীপদ দাস, আপনার কীরকম অনুভূতি হচ্ছে বলুন তো জন্মদিন এই আকাশবাণী শিলিগুড়ি এটাকে ঘিরে?
4: প্রথমে এখানে উপস্থিত আমার অভিভাবক তুল্য ডিকে সিনহা রয়েছেন, এলআর ভুটিয়া রয়েছেন, আমি এদেরকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। এবং তারপরে সঞ্চালক

0: যেটা বললেন যে আকাশবাণীর জন্মদিনের আমার অনুভূতিটাকে, ব্যক্তি মানুষের জন্মদিন আমরা যেভাবে পালন করি আনন্দ উৎসাহ নিয়ে, ঠিক সেইভাবে একটা সংস্থাও তার জন্মদিন যখন পালন করছে তখন একটা অন্য মাত্রা পায়। শুধু ফিরে দেখা নয়, আগামী দিনের পথ নির্দেশও এর থেকে আমরা খুঁজে পাই। কাজেই যে কোনো জন্মদিন পালনের মধ্য দিয়ে যে একটা বিরল অনুভূতি, একটা ঐশ্বর্যের ছোঁয়া আমাদের দেয়, সেই ঐশ্বর্যের ছোঁয়ায় আমি আজ এখন এই মুহূর্তে আপ্লুত।
1: আপনাদেরকে ধন্যবাদ, আমরা জন্মদিনে আপনাদের অনুভূতিটা পেলাম। কিন্তু এবারে এই যে সেই ফেলে আসা দিনগুলো, সেখানে চলে আসি। আমি সিনহা সাহেবকে জিজ্ঞেস করছি যে ওই যে 72 থেকে 75 এবং 76 যে চলে গেলেন, এই চারটে বছর, এই চার বছরে কী কী ঘটনা বা তখন আকাশবাণী শিলিগুড়ির চেহারা কেমন ছিল, কী কী অনুষ্ঠান হতো, কীভাবে আপনি কাজ করেছেন, এগুলো একটু যদি স্মৃতিচারণ করেন তাহলে আমাদের সুবিধা হয়।
2: আমি 1972 সালে কহিমা থেকে আসি এখানে। কোনো রকম সরঞ্জাম ছিল না, ট্রান্সমিটারে একটা স্টুডিও ছিল, সেই স্টুডিওতে আমরা সব কিছু করতাম এবং তখন ব্রডকাস্ট হতো অনলি 15 মিনিটস অরিজিনেশন, আর সমস্ত প্রোগ্রাম কেন্ট প্রোগ্রাম হতো, টেপস প্রোগ্রাম হতো, কলকাতা থেকে আসতো, সেই টেপসগুলো আমরা বাজাতাম। এখানে কোনো কাজ ছিল না, আর স্টাফের সংখ্যা স্কেলিটন ছিল, স্টাফ ছিল অনলি 4 জন অ্যানাউন্সার, 4 জন ডিউটি অফিসার, 1 জন প্রোগ্রাম এক্সিকিউটিভ। এই প্রোগ্রাম এক্সিকিউটিভ সব কিছুই দায়িত্বভার নিয়েছিল এবং সে কর্ম মানে সাধন ইয়ে করেছে, সম্পন্ন করেছে। এবং সেখানে দেখা যায় যে এই অবস্থায় এখানে 15 মিনিট প্রান্তিক হিসাবে অরিজিনেশন প্রোগ্রাম ছিল।
1: তখন ওটাই বোধহয় প্রথম ইনহাউস প্রোগ্রাম না, ওই প্রান্তিক একমাত্র,
2: প্রান্তিকই একমাত্র অরিজিনেশন প্রোগ্রাম, সপ্তাহে 15 মিনিট হতো। আর আমি এসে, আমি যে জায়গা থেকে এসেছি কহিমা স্টেশন থেকে, একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেশন, ক্যাপিটাল স্টেশন, এসে আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে এইগুলো দিনগুলো যাবে। তখন আমি আস্তে আস্তে আরও মানে 45 মিনিটস প্রোগ্রাম করলাম, প্রান্তিক হিসাবেই করলাম, 15 মিনিট সপ্তাহে, তো 45 মিনিটস হয়। সেই 45 মিনিটসে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করতাম। তখন কোনো রকম সরঞ্জাম ছিল না, কোনো রকম স্টুডিও ছিল না, কোনো রকম মেশিন ভালো ছিল না, স্টাফও ছিল না। এই অবস্থায় আমরা বিভিন্ন জায়গায় যেতাম, প্রোগ্রাম কালেকশন করতাম, সমস্ত দিক থেকে এইখানকার নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের লোকজনের জীবনযাত্রা সমস্ত কিছু দেখে আমরা তখন ওই বাইরে চলে যেতাম। স্টুডিওর মেশিন ভালো ছিল না, কোনো রকম রেকর্ডিং মেশিনও ভালো ছিল না, এখন তো ইম্প্রুভড মেশিন এসছে, তখনকার দিনে এত ইম্প্রুভ ছিল না, স্টাফও কম ছিল। আমি নিজেই বেরিয়ে যেতাম, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতাম। মিউজিক ধরো, মিউজিকের মধ্যে যে অনেক অবসোলিট মিউজিক যেগুলো হয়তো কেউ অল ইন্ডিয়া রেডিওতে নিয়ে আসে না, সেইরকম মিউজিক আমি কালেকশন করেছি। এবং প্রথমত আমি বলি যে ভাওয়াইয়া গান ছাড়া অন্য গানও অনেক আছে, তখন আমার থ্রু দিয়েই আমি প্রথম স্টার্ট করি। যেরকম নটুয়া গান, নটুয়া গানটা পেয়েছিলাম আমি এই ইয়েতে খড়িবাড়ির সাইডে, সেখানে গিয়ে রেকর্ডিং করে আসি। এবং নটুয়া গান এত প্রচলিত হয়েছিল পরে যে এখান থেকে নেপালে পর্যন্ত প্রান্তিক অঞ্চলে ওই নটুয়া গানের প্রচলনটা তখন বেশি হতে আরম্ভ করলো। তারপরে হচ্ছে হুদুমা গান, তারপরে হচ্ছে গম্ভীরা গান, তারপর হচ্ছে সমস্ত গান, তারপর আরেকটা গান ছিল মানে সেটা কেউ জানতো না, গোয়াল ঘরে বসে ওই কাওয়ালি গান, সেই কাওয়ালি গান আমি এই রানীডাঙ্গা থেকে ধর ইয়ে করলাম, কালেকশন করলাম। তারপর এই সমস্ত গিয়ে তারপরে আমরা কুচবিহারে যাই, তারপরে ময়নাগুড়িতে যাই, দিনহাটাতে যাই, জলপাইগুড়িতে যাই, এই সমস্ত প্রতিবন্ধ অবস্থা থেকেও আমরা এই সমস্ত কালেকশন করতাম।
0: আপনারা গুড স্টার্ট করেছিলেন।
2: আমি হ্যাঁ, আমি অনেক স্টার্ট করেছি অনেক, এবং সেগুলো অনেক দিন পর্যন্ত সেই রেকর্ডিং রেখে দিয়েছিল, পরেও বাজানো হতো এবং পরে আস্তে আস্তে আস্তে অবসলিট হয়ে গেল।
1: আচ্ছা, যে 45 মিনিট যখন থেকে হলো প্রান্তিক, তখন কি এটা কীভাবে ভাগ ছিল, সপ্তাহে কদিন বাজতো 45 মিনিট ব্যাপারটা?
2: 45 মিনিট মানে
1: 15 মিনিট
2: করে 3 দিন বাজতো সপ্তাহে।
1: আচ্ছা,
2: 3 দিনের মধ্যে হয়তো স্পোকেন ওয়ার্ড থাকতো, ফোক মিউজিক থাকতো, তারপরে অন্যান্য ইভেন্টগুলো মানে কালচারাল ইভেন্ট।

0: হচ্ছে যেখানে সেখানে রেকর্ডিং হচ্ছে, সেখানে আমরা গিয়ে রেকর্ডিং করতাম, রেকর্ডিং করে এসে রেডিও রিপোর্ট বানাতাম, সেই রেডিও রিপোর্ট বানানোর পরে
1: সেটাও প্রান্তিকেই যেত,
0: সেটাও প্রান্তিকে যেত। যদি বড় ইভেন্ট হতো, যেরকম চা বাগানের ইয়ে আছে, কনফারেন্স হতো, তারপরে ধরো ইউনিভার্সিটির ইয়েতে মেলা, কনভোকেশন এবং মেলা একবার হয়েছিল বিরাট, মানে সপ্তাহব্যাপিক মেলা হয়, সেই সময় রেকর্ডিং করতাম, সেই সময় রেকর্ডিং করে এসে ওগুলোকে ব্রডকাস্ট করতাম। এমনও অবস্থা হয়েছে যে মানে এত প্রচলিত হয়েছিল যে অল ইন্ডিয়া রেডিওর লিসনার্স কম সংখ্যা ছিল, কেননা টেপ প্রোগ্রাম করতাম, কেউ ইনভলভমেন্ট ছিল না, লোকজনের ইনভলভমেন্ট ছিল না, কারো প্রোগ্রামই শুনতো না, সেটা কলকাতার প্রোগ্রাম শুনে এরা বিরক্ত হয়ে গেছিল লিসনার্সদের। তারপরে আস্তে আস্তে লিসনারশিপ এত বেড়ে গেল, তখন আমাদের কাছে সবাই চিঠি লেখে যে এই প্রোগ্রাম করুন, আমাদের কাছে আসুন, ইয়ে করুন, এইগুলোর প্রোগ্রাম আমরা করতাম।
1: আচ্ছা, ওবিটা তার মানে কি তখনই প্রথম চালু হলো না তার আগে থেকে?
0: না, তখনই স্টার্ট হলো।
1: এবং এত এক্সটেন্সিভ ওবি যেটা আপনি বলছেন, এগুলো করার জন্য তো তখন লোকবল বেশি ছিল না,
0: না
1: তা সামলাতে পারতেন?
0: তখন আমরা ক্যাজুয়াল হ্যান্ড নিতাম, ক্যাজুয়াল হ্যান্ড নিয়ে তৈরি করতাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে আগের দিনে শুধু শিলিগুড়িতে যেগুলো রিপাবলিক ডেতে ফাংশন হতো কিংবা ইন্ডিপেন্ডেন্স ডে ফাংশন হতো, শুধু শিলিগুড়ি বেসিকই হতো, আর অন্যখান থেকে আমরা নিয়ে আসতাম না। কিন্তু আমি স্টার্ট করি যে না, জলপাইগুড়ি থেকে নিয়ে আসা হবে, কুচবিহার থেকেও আনা হবে, রায়গঞ্জ থেকে আনা যা হবে, সেই দিনেই ব্রডকাস্ট করা হতো। তখন আমরা করতাম কি, চলে যেতাম ইয়েতে, জলপাইগুড়িতে যেতাম, রেকর্ডিং করতাম, রেকর্ডিং করে সঙ্গে সঙ্গে চলে আসতাম, আর এখানে রেকর্ডিং অন্যের জনের উপর ভার দিতাম, সে এসে তারপরে আমরা ওটা রেডিও রিপোর্ট তৈরি করতাম, করে তখন রাত্রিবেলায় এসে দিন ব্রডকাস্ট করতাম, তখন থেকে আমরা স্টার্ট করি এই ইয়ে।
1: আচ্ছা, তখন তো অডিশন ছিল না, আকাশবাণী শিল্পী নিজস্ব কোনো শিল্পী ছিল না?
0: আগের দিনে কার্শিয়াং অল ইন্ডিয়া রেডিওই ফোক মিউজিক পর্যন্ত ওখানে অডিশন হতো, আর রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান এগুলো সবই ওই ইয়ে থেকে হতো, কার্শিয়াং থেকে হতো। এখানে একমাত্র শুধু ফোক মিউজিকটা আমরা ওই বাইরে গিয়ে যে রেকর্ডিং করতাম, তার কোনো অডিশন কোনো দরকার হয় না, তখন ওগুলোকে নিয়ে আমরা ব্রডকাস্ট করতাম। আর এখানে ইয়ে সংখ্যা মানে অ্যাপ্রুভড মিউজিক আর্টিস্ট খুব কম ছিল। আস্তে আস্তে আমার সময়ই আমি তখন করলাম ওই ওদেরকে ডেকে এখানে অডিশন, ফোক মিউজিক অডিশনটা চালু করলাম, আর রবীন্দ্রসঙ্গীতের মিউজিক অডিশনটা তখন ওইখানে স্টার্ট হয়নি, তখন হয়েছিল ইয়েতে, কার্শিয়াং থেকেই হয়েছিল। এই আস্তে আস্তে মানে সব এখন দেখছি যে সব কিছু এখানে ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে।
1: তা তখন এই যে কার্শিয়াং থেকে যারা শিল্পী, তারা কি তোমরা দুটো স্টেশনে একই সঙ্গে প্রোগ্রাম করতে পারতেন, কার্শিয়াং এবং শিলিগুড়িতে?
0: তারা সমস্ত এখানকার যে আর্টিস্ট ছিল তারা আমাদেরকে দিয়ে দিত লিস্ট হিসাবে, তখন আমরাই বুকিং করতাম, ওরা তখন করতো না।
1: ও আচ্ছা, শিলিগুড়ির আর্টিস্ট হিসেবে তারা বুকড হতেন আর কি।
0: হ্যাঁ।
1: আচ্ছা, তখন অনুরোধের আসর এগুলো তো কলকাতার অনুষ্ঠান ছিল।
0: আচ্ছা, অনুরোধের আসর যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে কেউ মানে ইয়ে হতো না, মানে ইনভলভমেন্ট হতো না, লোকে চাইলেও লিসনার্সের রিকোয়েস্ট যেটা, সেটা এখান থেকে কেউ ইয়ে হতো না। তখন আমরা করলাম কি, আমি চিঠি লিখলাম যে আমরা এখান থেকে ইয়ে করব, মানে অরিজিনেশন করব। তখন কলকাতা স্টেশন রাজি হয়ে গেল, তখন আমরা এখান থেকেই স্টার্ট করলাম। এটা হচ্ছে অনেকদিন পরে,
1: এখানেই লোকে অনুরোধ করবে এবং এখান থেকেই সেই অনুরোধ অনুযায়ী গান বাজানো হবে,
0: এখানেই থেকে
1: মানে এটা চালু হলো,
0: এটা চালু।
1: আচ্ছা, বিচিত্রিতা বলে একটা অনুষ্ঠানের কথা শুনেছিলাম, ওটা কি ছিল?
0: না, এটা এই যে এটার কারণ হচ্ছে এই যে ওটা তো টেপ আসে না, ওটা তো ওখান থেকে ব্রডকাস্ট হয়, রিসেপশন কোয়ালিটির খুবই খারাপ ছিল, এই জন্যই আমি বলেছিলাম যে এখান থেকে ব্রডকাস্ট করা হোক। তারপর ওনারা রাজি হয়ে যায় কলকাতা স্টেশন, তারপর থেকে আমরা স্টার্ট করি। আর অন্য গান আমরা আস্তে আস্তে সমস্ত গান এখান থেকেই অরিজিনাল স্টার্ট করি। আরেকটা জিনিস হচ্ছে, আমার সময়ই বোধহয় থার্ড ইয়ারে আমি চালু করলাম ইয়ে কৃষি জগৎ।
1: আচ্ছা,
0: কৃষি জগৎটা
1: পল্লীমঙ্গলের আসর বোধ হয়,
0: পল্লীমঙ্গল ওই ঘটনে কৃষি জগৎ বলে,
2: তখন এটার নাম ছিল গ্রামবাসীদের,
0: গ্রামবাসীদের জন্য।
1: আচ্ছা,
0: সেই গ্রামবাসীদের জন্য প্রোগ্রাম আমরা স্টার্ট করি, বোধহয় সপ্তাহে বোধহয় দুদিন কিংবা তিন দিন, তার মধ্যে একটা ইয়ে ছিল চেলটু বরে স্টক ক্যারেক্টার, চেলটু ভাই স্টক ক্যারেক্টার ছিল আর কি, তখন অনেক দিন চললো এবং এটাতে ইনভলভমেন্ট অনেক হতো, মানে লোকে এত বেশি চিঠি লিখতে আরম্ভ করলো যে আমার এটা মানে প্রোগ্রেসিভ ফার্মার, আমার মনে আছে যে কমলাবাগান থেকে এক ভদ্রলোক সে আলু এক কেজির মতো ইয়ে করেছে, মানে এক একটা আলুর ওজন হচ্ছে এক কেজির মতো, তাকে ডেকে নিয়ে আসলাম, ডেকে নিয়ে এসে তারপর তার কাছ থেকে সমস্ত পদ্ধতিগুলো জেনে নিলাম যে কীভাবে করবে কীভাবে করবে না। এই এইটা ব্রডকাস্ট করার পরে দেখা গেল যে অনেকে চিঠি লিখতে আরম্ভ করলো যে কীভাবে কী সার দিয়েছিলেন, কী মাটিতে করেছিলেন, এগুলো আস্তে আস্তে লোকে লিসনারশিপ এত বেশি বেড়ে গেল, তখন বিভিন্ন রকম রিকোয়েস্ট করতে আরম্ভ করলো। আর একটা মনে আছে আমার যে জলপাইগুড়িতে এক স্কুল শতবার্ষিক হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, তখন হঠাৎ একটা চিঠি লেখে, সেই চিঠি লেখার ফলে আমি বললাম যে এটা তো ছাড়া যাবে না, তখন সঙ্গে সঙ্গে আমরা উত্তর দিলাম যে ইয়েস আমরা যাচ্ছি, আমরা রেকর্ডিং করে নিয়ে আসবো এবং সেটা ব্রডকাস্ট করবো, সেটাও আমরা করলাম। এতে হলো কি যে প্রচুর ছেলেমেয়েরা শুনতে আরম্ভ করলো, তারপর শুধু তাই নয় আস্তে আস্তে আমরা কুইজ প্রোগ্রাম করতে আরম্ভ করলাম, লিমিটেড অবস্থা নিয়ে যে কুইজ প্রোগ্রামে খুব সাকসেসফুল হলো, ছাত্ররা এখানকার যশনাময়
1: হিসাবে ডেকে আনা হতো তাদেরকে,
0: এখানে ডেকে আনা হতো, এখানে তাদেরকে পয়সা দিতাম, তাদেরকে সব কিছু করতাম, এই করে আমরা ব্রডকাস্ট করতাম। কাজে ওদের মধ্যে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করা, স্টুডেন্টদের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা।
1: তখন কভারেজ এরিয়া কতটা ছিল আকাশবাণী? পুরো উত্তরবঙ্গ,
0: পুরো উত্তরবঙ্গ। এবং সেই জন্যই আগের দিনে কোনো রকম ইনভলভমেন্ট ছিল না, কোনো জনমানব মানে জীবন সম্বন্ধে মানে জন ইয়ে জনজীবনে কোনো রকম ইনভলভমেন্ট ছিল না, কোনো রকম সংস্পর্শ হতো না, ম্যান টু ম্যান ইয়ে হতো না। আমি চেষ্টা করলাম যে এইভাবে তো থাকা যায় না, এদেরকে কীভাবে আনা যায়, কীভাবে এদের ইনভলভমেন্ট। আর তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে মানে অল ইন্ডিয়া রেডিওর শিলিগুড়ির প্রোগ্রাম শুনতো না, কারণ হচ্ছে ইন্টারেস্ট তাদের লাগে না। তখন সবসময় দেখা যায় যে আমি হয়তো সার্ভেও একটু মাঝে মাঝে করতাম, বলে কোথাকার প্রোগ্রাম শুনেন, বলে যে আমরা রংপুরে শুনি, বাংলাদেশে শুনি, কারণ হচ্ছে সেই জায়গার যে প্রোগ্রাম সেটা হচ্ছে ওদের মতো আর কি ব্রডকাস্ট করে। তখন ভাবলাম যে না এখানেও তো করা হওয়া দরকার, তখন বলতে ফোক মিউজিক রিকোয়েস্ট প্রোগ্রামও স্টার্ট করলাম কিছুদিন, এটাও কিছুদিন চলেছিল, পরে আমি জানি না এখন হয় কি না, এখনও বোধ হয় আছে
1: না, ফোক মিউজিক রিকোয়েস্ট প্রোগ্রাম হয় এবং এখন একাধিকই হচ্ছে আর কি। তা যাই হোক, তাহলে আপনার ওই সময়টা যেটা মনে হচ্ছে যে শৈশব কাটিয়ে আকাশবাণী শিলিগুড়ি তখন বড় হতে আরম্ভ করলো,
0: তখন তো শৈশব একেবারেই শৈশব। আর এখন তো এখন মানে ওরা মানে
1: ডালপালা
0: পাস করে যৌবনে পদার্পণ করেছে, এখন শুধু মেনটেনেন্স করার পদ্ধতি, ম্যানেজমেন্ট কী করে করা যায়, কোয়ালিটি প্রোগ্রাম কী করে দেওয়া যায়, সেটাই এখন ভাবার চিন্তার আছে। এখন হচ্ছে ফিল্ড বেসড প্রোগ্রামটাই দরকার, ইনভলভমেন্ট কী করে লোককে করা যায়। আমার মনে আছে এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে শিলিগুড়ির সম্বন্ধে আমি বলছি না, যে কীভাবে লোককে আমার মানে আমার প্রোগ্রাম শুনতে চায় শুনবে। আমি যোধপুরে তখন পোস্টিং ছিলাম, তখন যোধপুরে হচ্ছে 7 ডিস্ট্রিক্টস প্রোগ্রাম হতো, ভেরি পাওয়ারফুল ট্রান্সমিটার। তখন ওই সিরোহি আর ঝালোর বলে একটা জায়গা আছে, ডিস্ট্রিক্ট আছে, সে কেউ শুনতো না, তখন ওরা ভুজ ওই গুজরাট এই সমস্ত প্রোগ্রাম শুনতো, কিন্তু প্রান্তিক এরিয়া ইয়ে তো গুজরাটের এরিয়া। তারপরে আমি চিঠি লিখলাম ডিস্ট্রিক্ট অথরিটির কাছে, বললাম যে আমি এরকম চাই রেকর্ডিং করব, আপনারা ঠিকঠাক করুন কোন কোন স্পটে আমরা যাব। ওনারা রিপ্লাই দিলেন, রিপ্লাই দিয়ে আমরা তখন সেখানে লোক পাঠালাম, প্রায় 12-14 দিন ধরে রেকর্ডিং করে আসলো। ওদেরকে বলে দিলাম যে তোমরা বলে আসবে যে কোন কোন দিন ব্রডকাস্ট হবে, এবং তারা এইভাবে বললে তাদের তাদের যে আত্মীয় স্বজন আছে বন্ধুবান্ধব আছে সবাইকে বলে দেবে যে তোমরা এই দিন শুনবে, এবং সেই অনুপাতে আমরা ব্রডকাস্ট করতাম। তারপর ব্রডকাস্ট করার পরে দেখা গেল যে ওরা চিঠি দেখতে আরম্ভ করলো আমাদের যে আবার আসুন আপনারা আবার রেকর্ডিং করুন, এবং দেখা গেল যে তারা তখন ভুজ আর ওই গুজরাট এরা শুনছে না, তখন যোধপুরের প্রোগ্রামই শুনতে চাচ্ছে বেশি। এইভাবে কি করে মোল্ড করা যায়,
1: লোকাল ইনভলভমেন্ট,
0: লোকাল ইনভলভমেন্ট, তাদেরকে ডেকে নিয়ে আসতে হবে, তাদেরকে ইয়ে করতে হবে,
1: স্থানীয় সংস্কৃতি

0: আচ্ছা,
1: আমরা এবারে একটু আসি দাস সাহেবের কাছে। উনি আমাদের পরিচিত শ্রীপদ দাস, এখানে চারটে ক্যাপাসিটিতে কাজ করেছেন বহুদিন ধরে বিভিন্ন সময়। তা সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনা বা উল্লেখযোগ্য স্মৃতি, কাজ করতে গিয়ে সুবিধা অসুবিধা, এগুলো একটু স্মৃতিচারণ বা শুনলে ভালো লাগবে।
2: আমার খুব সৌভাগ্য যে আকাশবাণী শিলিগুড়িকে অল ইন্ডিয়া রেডিওর যে প্রোগ্রাম সেকশন আমরা যাকে বলি, তার যে কটা ক্যাটাগরি আছে, অর্থাৎ প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, প্রোডিউসার বা পেক্স, তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডাইরেক্টর, স্টেশন ডাইরেক্টর, এই সব কয়টা লেভেলেই আমি এখানে কাজ করেছি। আমি প্রথম জীবনে শিক্ষক ছিলাম, শিক্ষকতার পরে এখানে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে 75 সালে জয়েন করি, এবং তখন আমার এখানে পদার্পণের মুহূর্তে এখন আমার পাশে যিনি রয়েছেন আমার অভিভাবক তুল্য ডিকে সিনহা, তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন রেডিওর কাজে থাকার জন্যে, এবং তারপর থেকে আমি রেডিওর মধ্যে ছিলাম। প্রথম জীবনে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন আসি, এখানে যেহেতু এর জন্মদিন পালন করা হচ্ছে, এরও তিনটে স্টেজ এখানে গেছে। আমাদের সিনহাদা, শ্রদ্ধের সিনহাদা যে কথা আগে বললেন, যে ওই ট্রান্সমিটারে, ট্রান্সমিটারটা চারমালে সালুগড়ার কাছে, সেখানেও কাজ করেছে, এবং তারপরে হাকিমপাড়ায় একটা ভাড়া বাড়িতে রেডিওর কিছু জীবন ওখানেও কাটিয়েছে, এবং তারপরে দোমাইলের আমার জীবনে কর্মজীবন এখানে শেষ করেছে। তো এই তিনটে পর্যায়ের মধ্যেই কাজ করতে যেয়ে এবং বিভিন্ন বিভাগে কাজ করার মধ্য দিয়ে আমি এই স্টেশনটাকে নিজের হাতেই গড়ে তোলার যে কাজ সিনহা দ্বারা শুরু করেছিলেন, তাকে আমরা কিন্তু আরও
1: বহন করে গেছেন,
2: বহন করেছি, লালন করেছি নিজেদের মধ্যে। সেই সঙ্গে আমাদের যে স্বপ্ন ছিল সেটাও আমরা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে বাস্তবায়িত করার চেষ্টা করেছি। যেহেতু আমি ভূমিপুত্র নেই, কিন্তু আমি ধাত্রীপুত্র এই উত্তরবঙ্গের, সেহেতু এই স্টেশনের প্রতি আমার একটা অন্য টান রয়েছে, একটা মাটির টান, এখানকার মানুষের টান। আমি যখন প্রথম পাশিঘাটে বদলি হয়ে যাচ্ছিলাম, তখন সিনহাদাকে আমি জিজ্ঞেস করলাম, সিনহাদা, বিদেশ বিভুয়ে অন্য ডাইলেক্টের, অন্য ভাষাভাষিক অঞ্চলে কাজ করব কীভাবে করব। তিনি আমাকে একটা কথা বলেছিলেন, সেটা আমি সারা জীবন বহন করে চলেছি। তিনি বলেছিলেন, ইউ লাভ দি ল্যান্ড, ইউ লাভ দি পিপল। এই একটি কথা বলে, তাহলে তোমার প্রোগ্রামের অভাব হবে না, তোমার কোনো কাজের কোনো অসুবিধা হবে না, এবং সারা জীবন যে কাজ করেছি এখানে, ধরুন যখন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি, তখন আমাদের স্টেশন ডাইরেক্টর ছিলেন, স্টেশন প্রথম দিকে তো অরুণ দত্ত ছিলেন, তিনিও বাইরের ওবিতে আমাদের নিয়ে যেতেন, আমরা সেখান থেকে, সিনহাদা যেভাবে বললেন, সেখানে লোকশিল্পীদের বেছে বেছে সমস্ত তাদের গান রেকর্ড করে নিয়ে এসে আমরা বাজাতাম, এবং বিভিন্ন জায়গায় ওবি রেকর্ডিং আমরা যাকে বলি সেইগুলো আমরা করতাম। এবং এই কাজটায় বোধহয় আমি কিছু পারদর্শিতা অর্জন করেছিলাম, যার জন্য এই কাজটায় আমাকে পাঠানো হতো। পরবর্তীকালে আমাদের এলআর ভুটিয়া সাহেব রয়েছেন, আমি যখন অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডাইরেক্টর, তিনিও তখন বাইরের ইম্পর্টেন্ট কোনো ওবি থাকলে বললেন যে, শ্রীপদ, তুমি যাও। অর্থাৎ সমস্ত এতে হয়েছে কি, আমার উত্তরবঙ্গের প্রতি ভালোবাসাটাকে আরও নিবিড় করেছে, ওই মানুষের কাছে ছুটে গিয়েছি, মানুষের রেকর্ডিং নিয়ে আসি। সিনহাদার যেই কথাটা বললেন আর কি, যে ওই ওবি রেকর্ডিংটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, আউটডোর ব্রডকাস্টটাকে বাঁচিয়ে রাখতে হবে, অর্থাৎ পিপুলের সঙ্গে, মানুষের সঙ্গে রেডিওর একটা যোগসূত্র, তার একটা মানে সেতুবন্ধ তৈরি করতে হবে। তা এই আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যে রেডিও একটা সামাজিক সাংস্কৃতিক সংস্থা, তাহলে তার সামাজিক দায়বদ্ধতা থাকে, তার সাংস্কৃতিক দায়বদ্ধতা থাকে, তাহলে যে অঞ্চলে রেডিও স্টেশনটা অবস্থিত সেই অঞ্চলের মানুষকে, তার তার জীবনকে, তার যাপনকে, তার শিল্প সংস্কৃতিকে যদি তুলে না ধরতে পারে, তাহলে রেডিও স্টেশন তো অন্য যে কোনো সরকারি একটা গোডাউনের সঙ্গে তুলনা করা যেতে পারে। কাজে এই যে যোগাযোগটা যদি রক্ষা করতে হয়, তাহলে এই বাইরের যে রেকর্ডিংগুলো, সেই রেকর্ডিংগুলো কিন্তু চালাতে হবে, এবং এতে হয় কি যে মানুষকে কিন্তু কাছে পাওয়া যায়, লিসনার প্রতিনিয়ত বাড়ে, এবং ইন্টারাকশনের মধ্যে দিয়ে বুঝতে পারি তারা কি চায়, তারা কি চাইছে, কি ধরনের প্রোগ্রাম চাইছে, তাদের যে সাংস্কৃতিক দিকের যে সমস্ত অমিত ভাণ্ডার রয়েছে, যেটা আমরা এখনও আবিষ্কার করে উঠতে পারিনি কিংবা নিয়ে আসতে পারিনি প্রচারের আলোতে, শুধু ভাওয়াইয়াটা আমরা তুলেছি বলে ভাওয়াইয়ার আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে তার একটা সুনাম এসে গেছে, কিন্তু ভাওয়াইয়ার মতো অনেক গান, এই তো নটুয়া গানের কথা বললেন, আমরা পরবর্তীকালে লোকসংস্কৃতির আরও বিভিন্ন ধারার উপরে কাজ করেছি, মানুষ সেগুলো নিয়েছে, মানুষ এগিয়ে এসেছে, তারা উজাড় করে দিয়েছে তাদের সাংস্কৃতিক যে উপাচার, এবং সেটা দিয়ে কিন্তু রেডিও কিন্তু তার পুষ্পিত হয়েছে, সুরভিত হয়েছে, তার যে সৌরভ তাকে ছড়িয়েছে, এবং সেই জায়গাটা নেওয়ার জন্যে যেটা সিনহাদা বললেন, আমাদের ভুটিয়া সাহেবও সেই কথাটাই আমাকে বারবার বলতেন যে বাইরের সঙ্গে যোগাযোগ করে যে প্রোগ্রামটা যদি নিয়ে আসা যায় এটা অক্সিজেনের কাজ করে। কাজে আমি বলবো যে আমি বিভিন্ন স্টেজে যে কাজ করেছি, বিভিন্ন অবি, প্রথমে আমাদের একটা বেতার সংবাদ বিচিত্রা চালু হয়েছিল করচৌধুরী সাহেবের সময়, সেটা পরবর্তীকালে আমরা নাম দিই সাপ্তাহিকী, উইকলি রাউন্ড আপ প্রোগ্রাম, তাতে করে বিভিন্ন ক্ষেত্রের মানে মালদা থেকে আরম্ভ করে সে মানে ফারাক্কা থেকে আরম্ভ করে রায়ডাক পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলের সাংস্কৃতিক কিংবা উল্লেখযোগ্য ঘটনা এগুলো রেডিওতে তুলে নিয়ে এসে সেইগুলো একসঙ্গে প্রচার করা, তাতে করে হতো কি আমাদের লিসনার চারিদিক থেকে তারা চিঠিপত্র যে আসতো, আমাদের চিঠিপত্রের যে আসর ছিল তাতে আমরা বুঝতে পারতাম যে আমাদের ওরা ওদের হৃদয়ের কাছে আমাদের আসনটা পাতা হয়ে গেছে। কাজে এইটাই একটা বড় অভিজ্ঞতা আমার যে বিভিন্ন স্টেজে কাজ করার মধ্যে দেখেছি যে মানুষের কাছে যেতে হবে, তাদের যে উৎকর্ষ যে বিষয়গুলোতে রয়েছে সেগুলোকে তুলে ধরতে হবে, এবং সেটা তুলে ধরলেই মানুষও কিন্তু আমাকে তুলে ধরবে, আমার সংস্থাকে তুলে ধরবে, এবং আমার নাম বা রেডিওর নাম কিংবা আকাশবাণী শিলিগুড়ির নাম সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে।
1: আচ্ছা, দু একটি কোনো ছোট ঘটনা বা বেশ কিছু চরিত্রকে আপনি পেয়েছেন ইন্টারভিউ করতে গিয়ে, এরকম মনে আছে যেগুলো মনে চিরকাল দাগ কেটে যাবে বা স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে?
2: যেহেতু ওই সাপ্তাহিক কথা বললাম, তার মধ্যে বিভিন্ন ধরনের ইনসিডেন্টও কাভার করেছি, ভুটিয়া সাহেব সে সময় ছিলেন, গাইশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল রেলের সবচেয়ে বড়, সেটাও কাভার করেছিলাম, এনজিপিতে বোম ব্লাস্ট হয়েছিল সেটা করেছিলাম, সুকনাতে রেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা কাভার করেছিলাম, কিংবা ওই ওখানে কালীঝোড়ার ওখানে মানে বরযাত্রী নিয়ে গাড়ি পড়ে গিয়েছিল তাদের মানে করা হয়েছিল। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে ধরুন যে এই যে হিমুল ডেয়ারি তার উদ্বোধনে আমি সেটা আমি কভার করেছিলাম, সেখানে আমাদের তখন খাদ্যমন্ত্রী ছিলেন জগজীবন রাম, তিনি উদ্বোধন করেছিলেন। তারপরে তোর্ষা, তো তোর্ষা নদীর উপরে, শিলতোর্ষার উপরে, এর আগে যে তিস্তা, তিস্তা নদীর প্রফুল্লচন্দ্র সেন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি করলেন, আবার বন্যায় ভেঙে গেল ওই পাটটা আবার শুরু যখন সিদ্ধান্ত রায় করলেন সেটাও কভার করেছিলাম। তাছাড়া জলপেশের মতো মেলা, অন্য জায়গার মেলা, মালদার ওখানে বাউল মেলা, এগুলো তো কভার করেইছি আমি। যখন মনোরঞ্জন ব্যানার্জি স্টেশন ডাইরেক্টর ছিলেন তখন একবার ডিজি ভিজিট করেছিলেন শশীকান্ত কাপুর, আমরা এই স্টেশনে তাকে ভিজিট করেছি, তার সঙ্গে আমাদের দুটো দিন কেটেছিল, নানান বিষয়ে আমরা কথা বলেছিলাম, খুব যেহেতু ডিজি অনেক উচ্চতায় আমরা খুব সাধারণ কথাগুলো, সাধারণ মানুষের কথাগুলো, আমাদের লিসনারের কথাগুলো তাকে আমরা বলতে পেরেছিলাম।
1: আর আপনার যখন কেন্দ্রীয় অধিকর্তা ছিলেন তখন কোন ব্যাপারটা আপনাকে খুব তৃপ্তি যোগায় যে কোনো জিনিস বা কোনো অনুষ্ঠান?
2: আমার যেটা মনে হয়েছে, আমি যখন নর্থ ইস্টের বিভিন্ন জায়গার ইনসার্জেন্সি প্রুন এরিয়াগুলো ঘুরে এসেছি, তখন কলকাতায় আমি ছিলাম, আমার ডিডিজি ডক্টর পিসি হেমব্রম, তিনি অত্যন্ত শিক্ষিত মানুষ, তিনি বললেন যে আমাদের ভুটিয়া সাহেব রিটায়ার করে যাবেন, স্টেশনটা আবার তার সঙ্গে FM স্টেশনও শুরু হয়েছে, দুটো স্টেশন ম্যান করা দরকার, তুমি সেখানে যাও, তোমার বাড়িও ওখানে, তো আমি একটা সুযোগও পেয়ে গেলাম। আর তাছাড়া আমি মনে করেছিলাম যে মানুষের যদি সেই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের এত বিস্তৃত বিরাট জনসংখ্যার মানুষের যে সংস্কৃতি সেটা যদি আমরা তুলে ধরতে পারি, তাদের যে উৎকর্ষের যে জায়গাটা, তাদের সংস্কৃতির জায়গাটা যদি তুলে ধরতে পারি, তাদের খুব প্রশমিত হতে পারে জায়গা এইখানে, যে মানুষগুলোর কেন্দ্রে এই রেডিও স্টেশনটা অবস্থিত, তার অবস্থান, সেই মানুষগুলোর কথা, তার অন্তরের কথা, দুঃখ বেদনা আনন্দের কথা, তার ভাষা, তার সংস্কৃতি, সেই জায়গাটাকে যদি আমরা না ছুঁতে পারি তাহলে আমাদের কাজের কিন্তু কোনো সার্থকতা খুঁজে পাওয়া যায় না। এবং সেটা করতে পেরেছি বলেই আকাশবাণী শিলিগুড়ি এত জনপ্রিয় হয়েছে এবং আরও জনপ্রিয়তার পথে এগোচ্ছে। যত কার্যক্রম বাড়বে, যত মানুষের কথা বলবেন, যত তাদের সংস্কৃতির কথা বলবেন এবং তাদের কাছে পৌঁছবেন, সে আপনার কাছে পৌঁছবে, এটা খুব সাধারণ কথা।
1: আমরা এবার একটু ভুটিয়া সাহেবের কাছে আসি, আপনিও স্টেশন ডাইরেক্টর হিসেবে, কেন্দ্র অধিকর্তা হিসেবে কয়েক বছর ছিলেন এখানে, তা কোন সাল থেকে কোন সাল পর্যন্ত?
3: শিলিগুড়িতে আমি ছিলাম ধর

0: যে
1: 97 সালে।
0: 97 থেকে 2002 অবধি।
1: আচ্ছা, এই 5 বছরে স্মরণীয় ঘটনা বা অ্যাচিভমেন্ট যদি বলেন, বা আপনার প্রাপ্তির বা তৃপ্তির মুহূর্ত, এরকম কি মনে পড়ছে?
0: আমাদের যে আকাশবাণীর অনুষ্ঠান নিয়ে যখন বলি, আমার একটা জিনিসটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময়তে বিভিন্ন রকমের আপনার স্টেজ প্রোগ্রামগুলি অর্গানাইজ করেছি, বিভিন্ন আপনার প্রান্ত থেকে যে আর্টিস্টরা আসতেন, তা আমাদের লোকাল এখানকার যে নর্থ বেঙ্গলের যত ফোক আর্টিস্ট, ওদেরকে ডেকে আমরা একসঙ্গে এটা ওই স্টেজে ইয়ে করতাম, প্রেজেন্ট করতাম। আর এমনিতে ইয়ে চাষবাসীর যেটা, যে আপনার কৃষক বা ইয়ে ফার্মার্স দিকটা, ওই দিকটাও আমরা এখান থেকে অনেক চেষ্টা করে আমরা ওটা খুব এগিয়ে নিয়ে নিয়ে গেলাম। তারপরে বিভিন্ন পিজেন্স বা ফার্মার্স সবাইকে নিয়ে আমরা ইনভলভ করিয়ে স্টুডিওতে ডেকে বা স্পটে গিয়ে বাইরে গিয়ে রেকর্ডিং করে নিয়ে এসে আমরা ওটা প্রেজেন্ট করতে পারলাম। এটাই আমি বেশিরভাগই দেখেছি, এটাই একটা
1: মানে যা করতে চেয়েছেন সেটা পেরেছেন।
0: হ্যাঁ, ওইটুকু স্যাটিসফ্যাকশন।
1: এবং এখানে সহযোগিতা স্টাফদের কাছ থেকে
0: খুব ভালো পেয়েছি,
1: লিসনারদের কাছ থেকে।
0: হ্যাঁ, লিসনারদের কাছ থেকে খুব ভালোভাবে।
2: আমি তো তখন ভুটিয়া সাহেবের সেনাপতি হিসেবে বিভিন্ন ফ্রন্টে লড়ে গেছি, তার নির্দেশে কাজ করেছি, তো
1: সেই মুহূর্তের উপভোগ উনিও করেছেন, আপনিও করেছেন। মানে ভুটিয়া সাহেব তৃপ্ত এখানে শিলিগুড়িতে সার্ভ করে।
0: হ্যাঁ, খুব ভালো ভালোভাবে, খুব স্যাটিসফাইড, ভালোভাবে হয়েছে। যেহেতু আমরা যে এই মিস্টার শ্রীপদর মতো বা অন্য যে জুনিয়র স্টাফ সবাই কমিটেড ওয়ার্কার পেলাম, সবাই মিলে আমরা একটা ফ্যামিলির মতো চালিয়ে গেলাম।
1: আচ্ছা,
2: শিলিগুড়ি স্টেশনের সবচেয়ে বড় কথা হচ্ছে, যারাই প্রোগ্রাম এক্সিকিউটিভ কিংবা যারা অন্য পোস্টের যারা রয়েছেন, তারা এত একটা টিম ওয়ার্ক, মানে টিম শিলিগুড়ির মতো কাজ করেছে, যে সমস্ত কাজগুলো খুব ইজি হয়েছে, কাজগুলো এত সুষ্ঠু হয়েছে, এবং কাজ করার যে প্রেরণাগুলো প্রতিনিয়ত আমরা আমাদের নিজেদের কাছ থেকে সঞ্চয় করেছি। ওর কাজের প্রশংসা আমি করছি, আমার কাজের প্রশংসা এ করছে, আজকে আমার অসুবিধা আছে, আমি যেতে পারছি না, আরেকজন ছুটে চলে গেল, এই যে এবং প্রোগ্রাম ডাব করছে, এই জায়গাটা এরকম করে দাও, এই যে একটা কম্বাইন্ড এফার্ট, এই যে একসঙ্গে যে কাজ করার, এটার জন্যই কিন্তু এই মানে আজকের যে জায়গাটায় আকাশবাণী শিলিগুড়ি পৌঁছেছে, সেটা ওই কাজের জন্যই, টিম শিলিগুড়ি, টিম এআইআর শিলিগুড়ির হিসেবে।
3: আমি এই সম্বন্ধে কিছুটা বলবো। আমি যখন এখানে আসি, সেই সময় আমরা যখন রেকর্ডিং করতাম, তখন তো স্কেলিটন স্টাফ ছিল, স্টাফ ছিলই না বলে, কিন্তু যারা যারা ছিল তারা কিন্তু প্রত্যেকে মানে এত মানে কমিটেড ছিল, কমিটেড ওয়ার্কার, সিনসিয়ার ওয়ার্কার ছিল, তারা কোনোদিন এক্সট্রা বেনিফিট চায়নি। এই প্রথম থেকেই 1972-73 থেকেই স্টার্ট হয়েছিল, এবং এই জিনিসটা বোধহয় এখনো বর্তমান আছে,
2: যার ফলে মনে হয় যে এটা বোধহয় সঞ্চারিত হয় একটা
1: পরবর্তী
2: প্রজন্মে,
3: হতে পারে, সেটা হতে পারে,
2: কাজে ওই একটা ঘরানা তৈরি হয়
3: যেটা।
1: আমরা তো অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, এবারে আপনাদের কাছে জানতে ইচ্ছে করছে যে এই যে আজকে প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা নতুন দিকে হচ্ছে কিছু অনুষ্ঠান নিয়ে, তা আপনাদের শুভেচ্ছা হিসেবে আমরা কী পেতে পারি বা কী পরামর্শ আছে শেষমেশ, সিনহা সাহেব যদি বলেন?
3: আমার তো ভালো লেগেছে যে ফোন ইন প্রোগ্রাম, এটা জনজীবনের যে আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা, সেটা অনেকটা দূরীভূত হচ্ছে। সেই রকম ধরনের প্রোগ্রাম যদি আরও চিন্তাভাবনা করা যায়, আরও যদি নতুন করে এই অন্য ধাঁজে করা যায়, তাহলে বোধহয় আরও ভালো হবে, আরও ইনভলভমেন্ট করা যাবে জনজীবনকে।
1: দাস সাহেবের কি মনে হয় যে আমরা যে পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে কিভাবে নিজেদের আরও পরিমার্জিত করতে পারি?
2: প্রযুক্তির যে বিস্তার ঘটছে সেটা রেডিওর মধ্যেও ঘটেছে, কাজে এটাকে উপেক্ষা না করে, আমি যখন আমার স্টেশন ডাইরেক্টর হিসেবে কাজ করেছি, তখন এই ফোন ইন স্বাস্থ্যের ব্যাপারে রুরাল প্রোগ্রামের মধ্যে ফোন ইন ইত্যাদি তখন শুরু করা হয়েছিল। এটাকে যাতে আজকে আমরা জানি এবং মানিও যে কমার্শিয়ালের একটা চাপ রেডিও স্টেশনগুলোর উপরে ডাইরেক্টর থেকে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু এটা তো আমাদের খাদ্যের ব্যাপার, কিন্তু আমাদের মনের আনন্দের যে ব্যাপার, সেখানে কি আমরা গান গাইব না, আমরা কথা বলবো না, নতুন নতুন সৃজন নিয়ে আমরা মানুষের কাছে হাজির হব না? কাজে এই দিকটা খেয়াল রেখে আমাদের অনেক শিল্পী রয়েছে, সেই শিল্পীদের যাতে আমরা তুলে নিয়ে আসতে পারি গ্রামান্তর থেকে, প্রান্তিক অঞ্চল থেকে, এবং তাদের একটা মর্যাদা দিতে পারি, এবং তাদেরকে তাদের গান আমরা মানুষের কাছে শোনাতে পারি, তাদের সংস্কৃতির কথা আমরা বয়ে নিয়ে যেতে পারি এবং তাদের অনুষ্ঠান এবং তাদের যা কিছু জীবনের সঙ্গে জড়িত তার যদি আমরা এই রেডিও রেকর্ডিংয়ের মধ্য দিয়ে প্রচারের মধ্য দিয়ে মানুষের কাছে নিয়ে যেতে পারি, সেটাই আমার মনে হয় রেডিওকে এই জন্মদিনের এটাই হচ্ছে মানে আমার পক্ষ থেকে বলার যে এইভাবে এগুলো আমার মনে হয় যে সত্যিকারের এগুলোটা হবে।
1: আচ্ছা, আমি এবারে সবশেষে ভুটিয়া সাহেবকে জিজ্ঞেস করছি যে আপনার কি পরামর্শ বা শুভেচ্ছা হিসেবে কি বলবেন আকাশবাণী শিলিগুড়িকে?
0: যে কমার্শিয়াল ব্যাপারটা, হ্যাঁ, এটা নিয়ে আমার একটা বলার যেটা রয়েছে, যারা স্টেশনে যে এই অফিসের হিসাবে বা এই অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ির হিসাবে যে এটা কাজ করার জন্যে যখন আমরা এই অনেক কষ্ট ভোগ করেছি, অনেক রকমের দিয়ে প্রবলেম ফেস করেছি, তার সত্ত্বেও উনি যা বললেন সেটা সঠিক, সেটা ঠিক সেভাবে চলতে লাগে, কিন্তু যেভাবে যে আমাদের যে উপর থেকে যে হায়ার অফিসারের যে চাপ পড়ে কমার্শিয়াল ওয়ার্নিং, তারপরে আপনার এই যে কি বলে অল স্লোগানস অ্যান্ড অ্যাডভার্টিজমেন্টস অ্যান্ড আদার থিংস যত রয়েছে, এটা সব কিছু করাটা খুব অসুবিধা হয় ওটাতে। আর ওটাতে মেন যে আপনার যে সাংস্কৃতিক জিনিস যেটা, যে লোকজন যত আপনার লিসনাররা রয়েছে নানা আমাদের শিলিগুড়ি আশপাশের চারদিকে জলপাইগুড়ি চারদিকে দেখতে গেলে নানা ধরনের ভাষাভাষী ধর্ম অনেক ধর্মের ইয়ে অবলম্বী রয়েছেন, সেজন্য ওই সব জিনিসগুলি ওনারকেও যদি স্যাটিসফাই করাতে হয় তাহলে অনেক সময় একটু বাইরে যেতে লাগে।
2: এখানে আমি দেখেছি কাজ করার জন্য এই চাপটা কিন্তু ছিল, আমরা এখানে লোক সংস্কৃতির মানে অনেকগুলো বিভাগকে তুলে এনেছি,
1: মানে চাপ বজায় রেখে কাজ করতে হবে,
2: চাপটা থাকবে,
1: চরিত্রকে ঠিক
2: করার ইচ্ছেটা, করার যে ক্ষমতাটাও প্রয়োগ করতে হবে এবং করার ইচ্ছাটাকে ডাইরেক্টরকে বোঝাতে হবে, তাহলে ডাইরেক্টর কিন্তু মানা করেননি এবং রেডিও তার জন্য অনেক জনপ্রিয় হয়েছে। আমরা সেই জায়গাটাই যেতে চাই, জনপ্রিয়তার শীর্ষে যেতে চাই, মানুষের কাছে যেতে চাই।
1: যাক, আমাদের সবার উদ্দেশ্য তাই, আর আমাদের অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে কারণ সময় শেষ। একটা কথা মনে হয়, সময় স্রোতের মাঝে স্মৃতি এক ভেসে থাকা ফুল, সেই স্মৃতির ফুল দিয়ে আজকে মালা গাঁথার চেষ্টা হলো, কতখানি হলো সেটা শ্রোতা বন্ধুরা বলতে পারবেন। তবে আমাদের স্টুডিওতে যারা ছিলেন তারা হলেন প্রাক্তন তিনজন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী শিলিগুড়ির সাথে বিভিন্ন সময় যারা জড়িত ছিলেন, শ্রী দ্বিজেন্দ্র কুমার সিনহা, শ্রী এল আর ভুটিয়া এবং শ্রী শ্রীপদ দাস, ওনাদেরকে ধন্যবাদ জানাই স্মৃতিচারণের জন্য। আমরা সমৃদ্ধ হলাম, শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, নমস্কার।
2: আমাদের পক্ষ থেকেও আকাশবাণী শিলিগুড়ির শিলিগুড়িকে আমাদের আন্তরিক শুভেচ্ছা,
3: শুভেচ্ছা, ধন্যবাদ।
4: এতক্ষণ শুনলেন স্মৃতিচারণায় আকাশবাণী শিলিগুড়ির ফেলে আসা দিনগুলি। অংশগ্রহণে ছিলেন অবসরপ্রাপ্ত তিনজন স্টেশন ডিরেক্টর দ্বিজেন্দ্র কুমার সিনহা, এল আর ভুটিয়া এবং শ্রীপদ দাস। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী আশা ভোসলে।

শুনলেন আশা ভোসলের কণ্ঠে একটি আধুনিক গান, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপ। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে তিনজন প্রাণ হারিয়েছেন, ছজন নিখোঁজ। পশ্চিমবঙ্গের বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধী রেহাই পাবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 50% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাই এর মধ্যে খুলবে বলে সরকারি সূত্রে জানা গেছে। আজ এ ব্যাপারে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে একাধিক বৈঠক হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা রাউন্ড অফ 16 ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়া সংসদে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণ বিশ্বের স্থিতিশীলতার উপরেও গুরুত্ব দেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্দো প্যাসিফিক মে স্ট্যাবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যা, ইয়াহ इंडो पैसिफिक की स्टेबिलिटी, ग्लोबल साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है।
0: কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিনতাং আদিপুরানা প্রদান করা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো ইস্তানা মার্ডিকায় এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধির গতিসঞ্চারে ভারতের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সরকার সংস্কার, কর্মদক্ষতা ও রূপান্তরের মন্ত্র নিয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এমন একটি দেশ যেখানে 100 কোটিরও বেশি মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং শক্তি ও যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতি সাধন করছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নিজের মধ্যে ভারতীয় ডিএনএ রয়েছে এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে পারস্পরিক বিশ্বাস, অভিন্ন ইতিহাস এবং সভ্যতার গভীর বন্ধনের ওপর। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়াইনারে মেপ্পারির কাছে কাল্লাটিতে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জন কর্মীকে উদ্ধার করে মেপ্পারির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা সহায়তার উদ্ধার কাজ চলছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম ও প্রবল বর্ষণের ফলে ওয়াইনার কাল্লাডি সুড়ঙ্গের খননকাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ওয়াইনার ও কোঝিকোড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, কেরালা, মাহে এবং জম্মু কাশ্মীর ও লাদাখে আগামী 3 থেকে 4 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী 13 তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে IMD। এদিকে মহারাষ্ট্রে টানা প্রবল বর্ষণে পালঘর, রায়গড় এবং নাসিকের পশ্চিমঘাট পর্বত সংলগ্ন এলাকা, পুনে, আহিল্যানগর ও কোলহাপুর জেলায় বন্যা এবং ভূমিধসের মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন, উন্নত মান, নীতিগত সহায়তা, দক্ষতা বৃদ্ধি এবং বাজারে প্রবেশাধিকারের মাধ্যমে ভারত খেলনা উৎপাদনের ক্ষেত্রে বিশ্বমানের প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে উঠেছে। নতুন দিল্লিতে টয় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরশাহী ও অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি এবং প্রধানমন্ত্রী মুদ্রা ও রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক ও কর মকুবের মতো বিভিন্ন প্রকল্পের ফলে ভারতীয় খেলনা নির্মাতারা উৎপাদন বৃদ্ধি, রপ্তানি বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পের মাকে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে অত্যন্ত সফলভাবে এলপিজি সরবরাহ সংকটের মোকাবিলা করেছে। অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক 35,000 মেট্রিক টন থেকে বর্তমানে 54,000 মেট্রিক টনে পৌঁছেছে বলে শ্রী পুরী দাবি করেন। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে অংশ নিয়ে তিনি বলেন, সফল কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ফলে ভারত এলপিজি আমদানির পরিমাণও বাড়িয়েছে। 33 কোটি রান্নার গ্যাসের গ্রাহক নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাচ্ছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বারুইপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে ছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বারুইপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। পরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ হস্তিদারও ঘটনাস্থলে যান। বারুইপুরের পর এবার কলকাতার দক্ষিণ শহরতলির নেতাজিনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ ধর্ষণের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের খবর, আজ সকালে ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে 52 বছর বয়সী টোটো চালক বাবলু বাগ তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। 11 বছরের মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্র। ভারতীয় ন্যায় সংহিতা ধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে, দেওয়া হয়েছে একাধিক পক্সোর ধারা। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন তাদের 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 50% এই মুহূর্তে দেওয়া হবে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। আজ অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন করতে চাইছে রাজ্য সরকার। আজ পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় বলেন, নভেম্বর মাসের মধ্যেই ভোট হয়ে যাবে। তিনি আরও জানান, হাওড়া কলকাতা দুটো পুরসভার ক্ষেত্রেই আসন পুনর্বিন্যাস করা হবে। হাওড়ায় বর্তমানে 50টি ওয়ার্ডকে ভেঙে 60টি ওয়ার্ড করার প্রস্তাব রয়েছে। রাজ্যের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। আজ নিউজ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক করা হয়। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আজ শীতলকুচির গোলনাহাটিতে মৃত দলীয় কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এই ঘটনায় দলের তরফে কয়েকজন বিজেপি সমর্থকের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে গতবারের বিজয়ী আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে রাউন্ড অফ 16 ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে মিশর 15 মিনিটে ইয়াসির ইব্রাহিমের দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার 20 মিনিটে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। অন্য ম্যাচে আজ সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। উইম্বলডন টেনিসে আজ বিশ্বের এক নম্বর খেলোয়াড় গতবারের বিজয়ী জানিক সিনার জার্মানির জ্যা লেনার্ড স্টাফকে হারিয়ে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে সিনা স্ট্রেট সেটে 7-5, 7-6, 6-3 ফলে স্টাফকে হারান। অপর এক কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার নোভাক জকোভিচ কানাডার ফেলিক্স আলিসিয়ামের মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় জেসিকা পেগুলাকে 4-6, 6-3, 6-3 ফলে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ

0: আকাশবাণী মৈত্রী
1: অফ 16 এর ম্যাচে
2: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রাজেশ্বরী দত্ত।

এতক্ষণ শুনলেন রাজেশ্বরী দত্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা।

শ্রোতা বন্ধু, আজ 7ই জুলাই, আজ বিশ্ব ক্ষমা দিবস বা গ্লোবাল ফরগিভনেস ডে। বিশ্ব ক্ষমা দিবস হলো এমন একটি বিশেষ দিন যা আমাদের মনের ভেতরের সব রাগ, ক্ষোভ ও তিক্ততা ভুলে অন্যকে এবং নিজেকে ক্ষমা করে

দেখতে উদ্বুদ্ধ করে। প্রতি বছর 7ই জুলাই বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়। শ্রোতা বন্ধুরা, ক্ষমা কোনো দুর্বলতা নয়, বরং এটি মানুষের ভেতরে সবচেয়ে বড় শক্তি এবং একটি গভীর মানবিক মূল্যবোধ। অন্যকে ক্ষমা করার অর্থ এই নয় যে আপনি তার ভুলকে মেনে নিচ্ছেন, এর আসল অর্থ হল আপনি নিজের মনকে সেই রাগের বন্দিদশা থেকে মুক্তি দিচ্ছেন, কারণ ক্ষমাতেই মন সুস্থ। আজ মনের জানালা অনুষ্ঠানে আমাদের বিষয়ভাবনা বিশ্ব ক্ষমা দিবস। এ বিষয়ে আরও কিছু কথা হবে, আপনাদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, আশা ভোসলের কণ্ঠে।

0: हेलो।
1: हेलो, नमस्कार। हेलो।
0: नमस्कार, কে
1: হ্যাঁ
0: বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, গানগুলো খুব সুন্দর শোনাচ্ছেন, দারুণ সুন্দর অনুষ্ঠান,
0: আচ্ছা
1: ভালো লাগছে শুনতে।
0: আচ্ছা, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় ভাবনা হচ্ছে বিশ্ব ক্ষমা দিবস। আজ 7ই জুলাই,
1: হ্যাঁ
0: গ্লোবাল ফরগিভনেস ডে, অর্থাৎ বিশ্ব
1: হ্যাঁ
0: ক্ষমা
1: হ্যাঁ
0: দিবস।
1: একদম
0: আপনার
1: তাই।
0: কাছে ক্ষমার অর্থ কী? ক্ষমা কীভাবে আপনার কাছে আসে, এ বিষয়ে যদি কিছু বলেন।
1: ক্ষমা, দেখুন, ক্ষমা হচ্ছে মানুষের পরম ধর্ম। হ্যাঁ, কারণ ভুল তো মানুষ মাত্রই করে, কিন্তু আমাকে দেখতে হবে ভুলের মাত্রাটা কতখানি। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ভুল বারবার করে, তাকে কিন্তু ক্ষমা করা যায় না। আর কেউ যেহেতু অনিচ্ছাকৃত ভাবে কোনো একটা ছোট ভুল করেছে, তাকে কিন্তু ক্ষমা করে দেওয়া যায়। কারণ দেখুন, আমাদের গীতাতেই যদি দেখি, ভগবান কতবার শিশুপালকে ক্ষমা করেছিলেন। হ্যাঁ, কিন্তু তার পরেও তিনি মানুষকে, মানে একবার ভুল করলে, দুবার ভুল করলে তাকে একটা সুযোগ দেওয়া আমাদের দরকার, উচিত। কিন্তু যখন দেখা যায় যে সে, আমি তাকে সুযোগ দিচ্ছি, কিন্তু সেই সুযোগটা সে সদ ব্যবহার করছে না, কি সেটাকে সে অন্যভাবে মনে করছে, একে এ বারবার ভুল করছে তো এ ক্ষমা করে দিচ্ছে, তার মানে এ খুব দুর্বল মানুষ, বারবারই এর সাথে অন্যায়টা করা যায়। কিন্তু তা নয়। হ্যাঁ, ক্ষমা করছে মানে এটা নয়, হয়তো ক্ষমা করার
0: ঠিকই,
1: একটাই
0: মানে
1: কারণ, মানুষ
0: অপরপক্ষ এটিকে মনের দুর্বলতা ভেবে বসে আর কি।
1: ভেবে বসে। হ্যাঁ, কিন্তু তার মানে সেটা নয় যে সে দুর্বল, কিন্তু নয়, সে তাকে পরীক্ষা করছে, বা তাকে হয়তো দেখছে, বা তাকে একটা সুযোগ দিচ্ছে
0: একদমই
1: যে সে
0: একদমই।
1: নিজের ভুলটাকে সংশোধন করে নিক, এবং সেই সংশোধন করে সে যেন আবার ঠিক পথে আসতে পারে, তার জন্য তাকে। কিন্তু আমি যদি কাউকে খুন করে দিয়ে এসে বলি যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিস, এটা কিন্তু ক্ষমা করা যায় না দাদা ভাই,
0: ঠিকই
1: সেই
0: ঠিকই,
1: অপরাধ অপরাধই হয়।
0: একদমই।
1: কিন্তু ছোটখাটো ভুল করলে তাকে ক্ষমা
0: আমাদের
1: করা
0: তো
1: যাবে।
0: এমনি ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গেই তো মান অভিমানের পালা চলে, তো
1: হ্যাঁ হ্যাঁ
0: সেখানে
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: সে তো
0: সেখানে
1: চলেই, সে তো চলতেই থাকে,
0: চলতে
1: সেখানে তো
0: থাকে,
1: ক্ষমা করতেই হয়,
0: করতেই
1: কারণ
0: হয় সেখানে।
1: পরিবারের, সংসারের শান্তি বজায় রাখার জন্য
0: একদমই
1: কিন্তু তখন
0: একদমই,
1: ক্ষমা করতেই হয়।
0: ঠিকই
1: হ্যাঁ,
0: ঠিকই
1: তা না হলে তো সংসারটাই আর থাকবে না।
0: ঠিকই ঠিকই, খুব সুন্দর বলেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য।
1: ভালো থাকবেন,
0: আপনিও
1: শুভ
0: খুব ভালো
1: রাত্রি।
0: থাকবেন। হ্যাঁ, শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, 1994 সালে কানাডার ভ্যাঙ্কুভারে ক্রিশ্চিয়ান অ্যাম্বাসি অফ ক্রাইস্ট অ্যাম্বাসেডর, সিইসিএ নামের একটি সংস্থা প্রথম এই দিবসটির সূচনা করে। শুরুতে এটি জাতীয় ক্ষমা দিবস হিসেবে চালু হলেও পরবর্তীতে এর গুরুত্ব ও জনপ্রিয়তা ছড়িয়ে পড়ায় এটি বিশ্ব ক্ষমা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। ইতিমধ্যেই আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, দেখি নি কে আছেন লাইনে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেন গুপ্ত বলছি।
0: বলুন, কেমন আছেন?

0: ভালো আছি, আপনি ভালো আছেন?
1: ভালো আছি, আমরা ভালো আছি। বলুন, অনুষ্ঠান শুনছেন?
0: হ্যাঁ শুনছি।
1: হুম
0: ক্ষমাই হচ্ছে মানুষের পরম ধর্ম।
1: হুম
0: কেউ যদি অন্যায় করে তার উপর যদি প্রতিক্রিয়া না দেখায়,
1: হুম
0: তাকে ক্ষমা করে দিলে মনটা নিজের ভালো হয়ে যায়,
1: ঠিকই।
0: এবং
1: হ্যাঁ বলুন।
0: তার উপর রাগ করে থাকলে নিজের মনের মধ্যে নিজেই একটা অন্যায় বোধ কাজ করে,
1: একদমই একদমই, মানে সব
0: তিনি তাকে
1: সময়ই একটা নিজের মধ্যে একটা চরম সংঘাত চলে একটা।
0: হ্যাঁ কেন তাকে ক্ষমা করলাম না,
1: হুম
0: এই জন্যই ক্ষমা করে দিলেই মনটা নিজের মনেই ভালো হয়ে যায়।
1: ঠিকই, খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ,
0: নমস্কার।
1: নমস্কার। শ্রোতা বন্ধুরা, এবারে শুনে নিই অনুষ্ঠানের পরের গানটি, আশা ভোসলে এবং আর ডি বর্মনের কণ্ঠে।

0: হ্যালো, কে বলছেন?
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: বলুন।
1: নমস্কার দাদা,
0: হ্যাঁ
1: কি
0: নমস্কার,
1: অবস্থা?
0: আপনার নামটা যদি বলেন।
1: সোমা গাঙ্গুলি, জলপাইগুড়ি থেকে বলছি।
0: সোমা, সোমা গাঙ্গুলি, বলুন।
1: আজকের বিষয় হলো
0: বিশ্ব
1: ক্ষমা।
0: ক্ষমা দিবস। হ্যাঁ, ক্ষমা।
1: দেখুন, মানুষ যদি অন্যায় বা অপরাধ কোনো কিছু করে থাকে, তাহলে তো আমাদেরকে ক্ষমা করতেই হবে। ক্ষমা হচ্ছে মানুষের বড় ধর্ম। ক্ষমা যদি আমরা না করি, তাহলে অশান্তি বেড়েই যাবে, আর একই অশান্তির থেকে পাড়ারও অশান্তি এবং প্রতিবেশীরও অশান্তির সৃষ্টি হয়।
0: তার থেকেও
1: সেই
0: বড়
1: কারণে
0: কথা
1: আমাদের
0: হচ্ছে মনের
1: ক্ষমা
0: অশান্তি।
1: অবশ্যই পরম
0: হুম
1: ধর্ম।
0: হুম হুম খুব সুন্দর বলেছেন।
1: বললাম, নমস্কার দাদা।
0: হ্যাঁ, নমস্কার, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। বিশ্ব ক্ষমা দিবস, এই দিনটি টিকিয়ে রাখতে এবং এটিকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে ইউনেস্কোর সহযোগী সংস্থা ইউনেস্কো বডি মাইন্ড অ্যান্ড ওয়েলনেস ক্লাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সক্রিয় ভূমিকা পালন করেছে। যে স্থানীয় সংস্থাটি সিইসিএ এই দিবসটি শুরু করেছিল, 2016 সালে সেটি বন্ধ হয়ে যায়। দিবসটি যাতে হারিয়ে না যায় সেজন্য ইউনেস্কোর এই বিশেষ ক্লাবটি এর প্রচারের দায়িত্বে নেয়। শ্রোতা বন্ধুরা, আমরা অনেকেই ভাবি ক্ষমা করা মানে বোধহয় অপর পক্ষকে জিতিয়ে দেওয়া, কিন্তু জীবন দর্শনের গভীরে গিয়ে দেখলে বোঝা যায় ক্ষমা আসলে নিজেকে জেতানোর একটি প্রক্রিয়া। আচ্ছা, একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখি নি কে আছে। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: থেকে পরিতোষ দাস,
0: বলুন পরিতোষ বাবু।
2: ভালো হলো, গান চালান।
0: অবশ্যই চালাবো, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান।
2: আচ্ছা,
0: তো শ্রোতা বন্ধুরা, যে কথা হচ্ছিল যে আমরা ভাবি হয়তো যে ক্ষমা মানে হচ্ছে অপর পক্ষকে জিতিয়ে দেওয়া, কিন্তু এটা আসলে নিজেকে জেতানোর একটি প্রক্রিয়া। যখন আমরা কারোর প্রতি তীব্র ক্ষোভ বা ঘৃণা মনে পুষে রাখি, তখন অবচেতনভাবেই আমরা সেই মানুষটির গোলাম হয়ে পড়ি। আমাদের ভালো থাকা, আমাদের মানসিক শান্তি সব কিছুই তখন নিয়ন্ত্রিত হয় সেই অতীত ঘটনা বা মানুষটির দ্বারা। রাগ হলো এমন এক ধরনের অ্যাসিড যার ওপর ঢালা হয়, তার চেয়ে যে পাত্রে তা রাখা হয় তার বেশি ক্ষতি করে। তাই নিজেকে ভালোবাসার প্রথম শর্তই হলো ক্ষমা করতে শেখা। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজ আমাদের বিষয় ভাবনা বিশ্ব ক্ষমা দিবস। যেহেতু আজ 7ই জুলাই বিশ্ব ক্ষমা দিবস, এই সূত্রেই আমাদের আজ এই বিষয় ভাবনা। এবারে শুনে নিই আজকের পরের গানটি, কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আজ 7ই জুলাই আকাশবাণী শিলিগুড়ির জন্মদিন উপলক্ষে আকাশবাণী বিবিধ ভারতীর পরিষেবা শুরু করেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলি হল সকাল 9টায় বাংলা আধুনিক এবং অন্যান্য গানের অনুষ্ঠান ইন্দ্রধনু, সকাল 11টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান চয়নিকা, এবং সন্ধে 6টা বেজে 5 মিনিটে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান গানের ভেলা। অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে ফোন করুন 7319145333 এই নম্বরে। নম্বরটি আবারও বলছি, 7319145333। শ্রোতা বন্ধুরা, যে কথা হচ্ছিল আজ

বিশ্ব ক্ষমা দিবস, ক্ষমা নিয়ে। আজকের সময় প্রায় শেষের দিকে। আজকের এই যান্ত্রিক যুগে আমাদের সম্পর্কের আয়ু অনেক কমে যাচ্ছে, কারণ আমাদের ভেতরে সহনশীলতাও কমে যাচ্ছে, আর অহংকার বা ইগো আকাশ ছুঁয়েছে। আমরা খুব সহজে সম্পর্ক ভেঙে দিতে পারি, কিন্তু একটা সরি বলতে বা কেউ ভুল করলে তাকে বুকে টেনে নিতে আমাদের ভীষণ বাধে। অথচ মানুষ মাত্রই তো ভুল করে, নিখুঁত মানুষ তো কেবল কল্পনায় থাকে, বাস্তবে নয়। একটি সুন্দর সমাজ বা পরিবার গড়ে ওঠে একে অপরের ভুলগুলোকে ক্ষমা করার মধ্যে দিয়েই। ক্ষমা কোনো দুর্বলতা নয়, এটি মনের এমন এক পরম ঔদার্য যা কেবল একজন শক্তিশালী মনের মানুষই দেখাতে পারে। অনুষ্ঠানের সময় একদম শেষের দিকে শুনে নিই আজকের অনুষ্ঠানের শেষ গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

সেন। 6:45-এ বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, প্রত্যুষা শুনবেন সকাল 7:00। 7:45-এ ধীরেন বসুর কণ্ঠে নজরুল গীতি। 8:30-এ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। 9:00 শুনবেন রজনীকান্তের গান, শিল্পী মুনমুন দেব। 9:25-এ জেলার চিঠি। 9:30-এ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত। সীমান্ত কথা শুনবেন সকাল 10:00। 10:20-এ অতুল প্রসাদের গান, শিল্পী শিখা বসু। 10:30-এ বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। 11:30-এ বিদ্যার্থীদের জন্য আগামীকালের বিষয় দশম শ্রেণীর ইতিহাস, পাঠদান করবেন শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানিক চন্দ্র রায়। 12:00 শুনবেন কথায় সুরে মহিলা মজলিস 1:00। আগামীকালের বিষয় বর্ষায় শিশুদের শারীরিক সমস্যা ও তার প্রতিকার নিয়ে কিছু কথা, এ বিষয়ে বলবেন ডক্টর শ্রীময়ী কুণ্ডু। 1:45-এ শুনবেন আদি সুর অনুষ্ঠানে সাঁওতালি গান। 3:00 শুনবেন গান পরম্পরা অনুষ্ঠানে গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 3:30-এ যুব অনুষ্ঠান, আগামীকাল শুনবেন সুরে ছন্দে আসর। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 kHz প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13। আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।

আগামীকালের অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13। আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।